সংঘমিত্রা গুপ্তের কণ্ঠে শুনলাম তোমারই ঝর্ণাতলার নির্জনে। এরপর জয়তী চক্রবর্তী, আমার মন মানে না।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

মেঘলা নিশি ভোর। সত্যি তাই, আজকে আলো ফুটলেও একটা মেঘলা ভাব কিন্তু আকাশে রয়েছে। আজ প্রায় জ্যৈষ্ঠ মাসের শেষের পথে, জ্যৈষ্ঠর আজকে 27। এক টানা অনেক দিন গরম হাওয়ার পর আজকে সকালটা একটু হলেও না অনেকটাই অন্য রকম বলতে পারি, কারণ গতকাল শহর কলকাতায় বেশ ঝেঁপে বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জল থই থই অবস্থা, এখনও বেশ কিছু এলাকা জলে কিন্তু ভর্তি। যাই হোক, অনেকটাই অদল বদল হয়েছে, দিন আসে দিন যায়, তারিখ বদলায়, মাস বদলায়, ঋতু বদলায়, সময়ের অদল বদলে সবই কিন্তু পালা করে চলে, নিয়ম মেনে চলে, সবই আসলে নিয়মে বাঁধা। এই যে আমার আপনার আমাদের লাইফ, এটাও তো একেবারে সেই রুটিন মেনেই চলছে। আর এই যে জীবনটাকে সুন্দর করে সুস্থ রাখতে গেলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি, ভীষণভাবে দরকারি। আর শরীর এবং মনকে ভালো রাখতে গেলে খেলাধুলোর তো কোনো বিকল্প নেই, খেলাধুলোই তো পারে শারীরিক দক্ষতাকে বাড়িয়ে তুলতে, মনটাকে সুস্থ রাখতে। আমি জানি আপনি হয়তো প্রতিদিনই ওয়ার্কআউট করেন, সুইমিং করেন, সকালে হয়তো মাঠে যান, একটু যোগা করেন, জগিং করেন, জিমে গিয়ে হয়তো ট্রেডমিলে হাঁটাহাঁটি করেন, এগুলো সবই কিন্তু পার্ট অফ গেম, এগুলোই হচ্ছে শরীরকে সুস্থ রাখে। সুস্থ সবল শরীর আমরা সবাই চাই, সঙ্গে চাই যেটা সেটা হচ্ছে তাজা ফুরফুরে একটা মন চাই, আমরা সেই তরতাজা মন এবং শরীরের জন্য চাই যেটা সেটা হচ্ছে ভীষণভাবে যেটা খুব দরকারি সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট। তার জন্য এই রিফ্রেশমেন্টের জন্য কী চাই? অবশ্যই চাই যেটা সেটা হচ্ছে খেলাধুলো। তবে ওই যে এখনকার দিনের ছেলেমেয়েরা, তারা তো খেলাধুলো বলতে বোঝে ওই অনলাইন গেম থেকে মোবাইলে গেম খেলা, লুডো থেকে তা, সবই খেলে, ওই স্ক্রিনে চোখ রেখে বুঁদ হয়ে থাকে। না, এতে কিন্তু শারীরিক শুধু নয়, মানসিক বিকাশেরও বাধা হচ্ছে। এই পর্যন্ত শুনে আপনি হয়তো ভাবছেন আজকে কী নিয়ে আমরা ভোড়াইতে কথা বলবো। খেলাধুলোর কথা যখন বলছি তখন ঠিকই ধরেছেন, আজকে সেই সব খেলার কথাই বলবো। সমস্ত ধরনের খেলা, আউটডোর এবং ইনডোর গেমস সবই কিন্তু থাকবে আজকে, কারণ ফুটবল, ক্রিকেট, ভলিবল যেমন থাকবে ঠিক তেমন থাকবে ট্র্যাকে দৌড়ানো থেকে জাম্পিং, থাকবে সেই চোর ডাকাত পুলিশ দারোগা থেকে লুডো, পাঁচ গুটি খেলা, বিভিন্ন রকম খেলার কথাই আজকে থাকবে। ওই যে বললাম প্রথমেই, আউটডোর ইনডোর সব ধরনের গেমসের কথাই কিন্তু আজকে থাকবে। আর খেলাধুলো মানেই যেটা সেটা হচ্ছে যেমন আমাদের বিনোদনের একটা মাধ্যম, আমাদের শরীর যেমন ভালো রাখছে, আমাদের মন ভালো রাখছে, মনকে সতেজ রাখছে, তার সঙ্গে খেলাধুলো মানেই যেটা সেটা হচ্ছে বেশি বেশি করে পেশি শক্ত করছে, আমাদের মানসিক দক্ষতা বাড়াচ্ছে, আমাদের শরীরটাকে একেবারে সুস্থ ঝরঝরে রাখছে। তাই তো রোজকার রুটিনে দরকার যেটা সেটা হচ্ছে মাঠে যাওয়া। শরীর সুস্থ রাখতে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই চাই যেটা সেটা হচ্ছে খেলাধুলো। মাঠ মুখো হতেই হবে, ময়দানে যেতেও হবে, আবার ঘরে বসে কিছুটা সময় নিজের মতো খেলেও কিন্তু কাটানো যেতেই পারে। তবে সেটা সবই ওই ছোটোবেলায়, তাই না? বড়োবেলায় কি আমি ঘরে বসে পুতুল নিয়ে খেলবো? লোকে তো আমাকে বলবে মাথা খারাপ। না, সেরকমটা নয়, কিন্তু মাঠ মুখো হতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? মাঠে যেতে হবে, সেখানে গিয়ে একটু জগিং করতে হবে, যোগা করতে হবে, বা যদি খুব আমি একদম সবল হই তাহলে না হয় একটু মাঠে ভালো করে ট্র্যাকে একটু দৌড়তে হবে, এমনটা কিন্তু হতেই পারে। কারণ শরীরের জন্য কাজ করাটা যেমন জরুরি তেমন বিনোদনও তো প্রয়োজন, আর বিনোদনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে খেলাধুলো। আপনি বুঝে গিয়েছেন ভোরাইতে আজকে কী নিয়ে কথা হবে। আজকে তারিখটা কী? আজ 11th June। জানি এখন এই মুহূর্তে ঘন্টা মিনিট সেকেন্ডসের গোনাগুনতি চলছে, কারণ আজকে রাত 12টা হলেই তো সেই ডেটটা চেঞ্জ হলো, 11th June বলা হচ্ছে, শুরু হয়ে যাচ্ছে আবারও সেই ফিভার, ফুটবল ফিভার। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফুটবল, তো সেই ওয়ার্ল্ড কাপ ফুটবলের কথাই কি আজকে হবে? সেটা তো হবে পরের ঘন্টাগুলোতে, কিন্তু আজকে এখন এই মুহূর্তে কি হবে? আজকে খেলার কথা যখন সকাল থেকে বলছি আর ডেটটা যখন 11th June, তখন অবশ্যই সেটাও খেলা জড়িয়ে রয়েছে।

কারণ আজকে এমন একটা দিন সেখানে সারা দিন জুড়ে গোটা বিশ্বে খেলাধুলোর কথাই হবে। আজ আন্তর্জাতিক খেলা দিবস, খেলা ভাঙার খেলা। হ্যাঁ, 107 FM রেনবো থাকবো আজকে আমরা সেই সমস্ত খেলাধুলো নিয়ে। স্টুডিওতে থাকলেও কিন্তু মনটা আমাদের থাকবে কখনো সেই ঘরের মধ্যে বসে পাঁচগুটি খেলছি, কখনো বা চোর ডাকাত পুলিশ দারোগা খেলছি, কখনো বাবার মাঠে দৌড়ে দৌড়ে গিয়ে ক্রিকেট ফুটবল এইসবও খেলছি, বা ট্র্যাকে দৌড়চ্ছি, কিংবা লাল্লাঠি গুলতি, আরও অনেক অনেক যা যা খেলা আছে, আউটডোর ইনডোর সমস্ত ধরনের গেমস নিয়েই আমরা থাকবো। স্টুডিওতে থাকলেও মনটা কিন্তু থাকবে আমাদের সেই সমস্ত জায়গায়। আর আপনার সঙ্গে খেলার সাথেও বলতে পারেন, আমি আর যে মৌমিতা আছি তো আপনার সঙ্গে। আপাতত চলুন একটু নস্টালজিক হই, আর তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত খেলার কথাগুলোও একটু হলেও রিকল করি গানে গানে।

0: মনে আজ সেই ভাবনা দেয় দোলার, পদ্ম দিঘির ধারে ধারে ডাহুক ডাকা মাঠের পারে, কানা মাছি খেলার কথা যায় কি বলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলার, মনে আজ সেই ভাবনা দেয় দোলার, মনে আজ সেই ভাবনা দেয় দোলার।
1: টাইম মেশিনে চড়ে না হারিয়ে গিয়েছিলাম অমল মুখোপাধ্যায়ের গানটা শুনতে শুনতে। ছেলেবেলার এই খেলাগুলো আমরা খেলেছি, কিন্তু সেই কুমিরডাঙা, ছোঁয়াছুঁই, কানামাছি, লুকোচুরি সব খেলেছি ছোটাছুটি করে মাঠে ঘুরে ঘুরে। যদিও এখন মানে খেলা বলতে যেটা বোঝায়, আনন্দ বলতে, রিফ্রেশমেন্ট বলতে, সবটাই হচ্ছে মোবাইল জুড়ে। এখন সেভাবে কিন্তু দেখা যায় না দল বেঁধে মাঠে গিয়ে খেলতে। আসলে ইঁদুর দৌড়ের যুগে ছোটদের পিঠে ঢাউস একটা বইয়ের ব্যাগ চাপিয়ে স্কুলে না হলে কোচিং সেন্টারে পাঠাচ্ছি আমরা, কিন্তু আমি আপনি আমরা কখনোই তাদেরকে বলি না, যা না বাবা একটু খেলে আয় না, মাঠে যা, এটাও তো জরুরি। অথচ এ কথা কিন্তু আমি আপনি কখনোই বলি না, উল্টে তাদেরকে বলি অনেক হয়েছে একটু খেলাধুলো করে এইভাবে কিন্তু সময়টা নষ্ট করো না, তো পড়তে বসো, বরং মন দিয়ে লেখাপড়াটা করো তাহলেই হবে। কেউ আমরা বলি না ওদের মন দিয়ে খেলাধুলোটা করো তো, তাহলে তোমার মনটাও ভালো থাকবে, তোমার শরীরটাও সুস্থ থাকবে, তোমার লেখাপড়াটাও খুব ভালো হবে। এই কথাটা আমরা ভুলেও বলি না, আমরা সব সময় বলি খেলাধুলো করে সময় নষ্ট করিস না, আয় পড়তে বস। আসলে এই যে মাঠে যাওয়া, রোজকার রুটিনের যদি নিয়ে আসা যায়।

সবাইকে, মানে সবার রুটিনে যদি এটা আনা যায়, তাহলে না বাচ্চাগুলোর জীবনটা একেবারে অন্যরকম হয়ে যাবে। ছেলে মেয়েগুলো ঘরে বসেই হাতে তুলে নিচ্ছে যে কারণে মোবাইল, খেলছে তারা নানা রকম খেলাই খেলছে, কিন্তু সবটাই ওই মোবাইলে জুড়েই হচ্ছে। আমরা সময়ের পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছি যে বাইরের যে খেলাগুলো করা যায়, আউটডোর গেমস বলে কিছু যে আছে, চার দেয়ালের বাইরেও মাঠে গিয়েও যে কত খেলা আছে, সেই সমস্ত একদম ভুলে গিয়েছি। শুধু ভুলে গিয়েছি না, ওদেরকে বলতেও ভুলে গিয়েছি। নিজেকে বিকশিত করা, শারীরিকভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলোর যে কোনো বিকল্প নেই, সত্যিই আমরা ভুলতে বসেছি। আমরাই ছোটদের হাতে পেন পেন্সিল তুলে দেওয়ার পাশাপাশি মোবাইলটা তুলে দিচ্ছি, হেলথ ড্রিঙ্ক দিচ্ছি হাতে, কিন্তু হাতে ব্যাট তুলে দিচ্ছি না। বলছি না কখনোই যে নিয়মিত বিকেলে মাঠে যাও, একটু খেলাধুলো করে এসো, আউটডোর খেলার অনেক উপকারিতা রয়েছে। কখনোই আমরা নিজেরাও মনে করি না, নিজেদের মনের মধ্যে এলে কিন্তু ছোটদের মধ্যেও ঠিক আমরা ওগুলোকে ঢুকিয়ে দিতে পারি এবং তাদেরকেও কিন্তু মাঠ মুখ করতে পারি। শরীরে এবং মনে সুস্থ থাকতে গেলে অবশ্যই খেলার গুরুত্বটা ঠিক এতটাই। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল এসব তো আছেই, আরও অনেক খেলা আছে যেটা কিনা শরীরের সঙ্গে সঙ্গে মনেও আনন্দ আনে, রিফ্রেশ করে মনটাকে, মানসিক শক্তির বিকাশে সাহায্য করে। যেমন একটা সময় ছিল, আমরা, আমাদের খুব জনপ্রিয় খেলা ছিল আমাদের ছোটবেলায় লুকোচুরি, তেমন ছিল গোল্লার ছুট। এই সঙ্গে আজকালকার ছেলেমেয়েরা পরিচিত নয়, তবে আমি বলতে পারি এই খেলার নামটা শুনে আপনিও নিশ্চয়ই টাইম মেশিনে চড়ে বসলেন। গোল্লার ছুট খেলাটার কথা নিশ্চয়ই মনে আছে, গোলাকার থেকে গোল্লা, আর ছুট মানে দৌড়ে দৌড়ে গিয়ে ছুঁয়ে দেওয়া, দুইয়ে মিলে গোল্লা ছুট। খেলাটা দুটো দলে হতো, সমান সংখ্যার মেম্বার থাকতো, এক পক্ষকে থাকতে হবে বৃত্তের চারপাশে আর অন্য পক্ষটা তো ভেতরেই রয়েছে, অন্য টিমটা থাকতো সার্কেলের মধ্যে, আর যারা থাকছে সার্কেলের মধ্যে তাদের ওই বৃত্তের বাইরে একজনকেও সীমানা থেকে বের হতে দেওয়া যাবে না, এটাই ছিল টার্গেট। আর যারা কিনা বৃত্তের বাইরে আছে তাদেরকে যদি কোনোভাবে দৌড়ে গিয়ে ছুঁয়ে দেওয়া যায় তাহলে ব্যাস আউট হয়ে যেত। এইভাবেই কিন্তু আমরা ছোটাছুটি করে গোল্লা ছুট খেলাটা খেলতাম। আর একটা খেলার কথা একটু বলি, একটু মনে করিয়ে দিই, খেলাধুলো আজকে হারিয়ে গেছে ঠিকই, যেমন কলম টোকা একটু মনে করিয়ে দিই। কলম অর্থাৎ পেন, এটাই হচ্ছে এই খেলার মূল উপকরণ। খেলার জায়গাটা অবশ্য স্কুলই হতো, এইরকমটাই শুনেছি, একটা বেঞ্চে প্রত্যেকে একটা করে কলম রাখতো এবং নিজের কলমে, নিজের পেনে টোকা দিয়ে আরেকজনের কলমকে বেঞ্চ থেকে ফেলে দেওয়া, এটাই ছিল প্রধান নিয়ম এই খেলার। এইভাবেই শেষ পর্যন্ত যার কলমটা বেঞ্চে টিকে যেত সেই হতো জয়ী, আর এই খেলায় উপরি পাওনা হিসেবে জুটত যেটা, সেটা হচ্ছে ক্লাসরুম, যেহেতু টিচারদের বকুনি। ছিল আরও একটা খেলা, সেটা হচ্ছে কাগজে ক্রিকেট। মাঠে যেতে না পারলেও বসে পড়ো, কাগজ নিয়ে ক্রিকেট খেলা হবে, পৃষ্ঠাতে একটা সার্কেল রেখে কয়েকটা ভাগ করা হতো, প্রত্যেকটা ভাগের ছিল এক একটা ক্যাটেগরি, কোনোটাতে ছয়, কোনোটাতে চার, তিন, দুই, এক, এরকম আর কি। তো এছাড়াও আউটের ক্ষেত্রে লেখা থাকতো বোল্ড, রান আউট, কট আউট, এইরকম। তো খেলার নিয়মটা হলো একজন প্লেয়ার চোখ বন্ধ রাখা অবস্থায় তার কলমটা বৃত্তের ওই সার্কেলের উপর রাখবে, অন্য একজন ওই অবস্থায় খাতাটাকে ঘুরিয়ে দিয়ে সেই জায়গাটাকে চেঞ্জ করে দেবে, আর চোখ বন্ধ রাখা ওই কলম, যে প্লেয়ার রয়েছে সেই বৃত্তের কেন্দ্র থেকে কলমটাকে সরিয়ে বৃত্তের মধ্যে ভাগ করা যে জায়গা সেখানে রাখবে, এটাই হয়ে যাচ্ছে তার ফলাফল। যেখানটায় রাখছে, যে নাম্বারে রাখছে, সেই চার, দুই, তিন, সেটাই হচ্ছে ফলাফল। আর আউটের পোর্শনে কলম রাখলেই ব্যাস আউট হয়ে যাবে, অন্য প্লেয়ার সেখানে আবার চলে আসবে। এই সমস্ত খেলার কথা বলছি, যদিও আমি এগুলো খেলিনি, কিন্তু ইনডোর গেমস নিয়ে কথা বলছি, আউটডোর গেমস নিয়ে কথা বলছি, তখন তো এই খেলাটার কথা আসবেই। আর বসে বসে কাগজের টুকরো নিয়ে ঘরোয়া খেলা হিসেবে যেটা খুব জনপ্রিয় ছিল, যে খেলাটা আমি নিজে খেলেছি, সেটা হচ্ছে চোর ডাকাত পুলিশ দারোগা, আবার রাম শ্যাম যদু মধু। এই খেলাগুলো কিন্তু আমিও খুব ছোটবেলায় খেলেছি, ওই প্রাইমারি সেকশন পর্যন্ত, খুব বেশি হলে হয়তো ওয়ান, টু, থ্রি, এই পর্যন্ত। বড়দের তাকিয়ে তাকিয়ে দেখতাম, বলতাম একটু যদি দলে নেয়, কিছুতেই নিত না। তারপরে যখন একটু নিজে বড় হলাম তখন তো নিজেরাই বন্ধুরা মিলে বসে বসে খেলতাম। কাগজের টুকরোতে লেখা থাকতো ডেজিগনেশন, সঙ্গে নাম্বার, চারজনে বসে খেলো, পুলিশ যে হতো সে আগেই জানিয়ে দিত হাত তুলে আমি পুলিশ, ব্যাস দারোগাও বলতো সে দারোগা, দারোগার কথা মতো পুলিশকে খুঁজতে হতো কে চোর আর কে ডাকাত, মানে চারজনের খেলা ছিল। তো পারলে নাম্বার, না পারলে জিরো। কাগজে খেলার মধ্যে আরও একটা ইন্টারেস্টিং খেলা ছিল কাটাকুটি খেলা, এই খেলাটা কিন্তু খুব জনপ্রিয়, নঘরের একটা খেলা। একই সারিতে যে তিনটে ক্রস বা জিরো বসাতে পারবে সে হয়ে যাবে জয়ী। এই সব ঘরের খেলা, ইনডোর গেমস, ঘরোয়া খেলা কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে আউটডোর গেমসের পাশাপাশি। আসলে ওই যে টাইম মেশিনে চড়ে আমরা তো আজকে বিভিন্ন খেলার মধ্যে দিয়েই যাব, কারণ আপনার সঙ্গে আছি তো। আজকে কে
অবশ্যই খেলোয়াড় আর যে মৌমিতা আছি আপনার সঙ্গে, কিছুটা হলেও কিন্তু নস্টালজিক হয়ে যাচ্ছি আমরা এই কথাগুলো বলতে বলতে। আর আজকে ভোরাইতে যখন সেই খেলাধুলোর কথাই হচ্ছে, কারণ আজকের দিনটার কথা তো আসবেই, আজ একেবারে অন্যরকম একটা দিন। কোথা থেকে এলো এই দিনটা, এই কনসেপ্টটা, কেনই বা দিনটা সেলিব্রেট হচ্ছে, কবে থেকেই বা হচ্ছে উদযাপন, সবই আজকে ফিরে দেখব ভোরাইতে। কারণ আজকে স্টুডিওতে আছি, ইনডোর গেমস নিয়ে যেমন আছি, মনে মনে মাঠেও আছে সেখানে আউটডোর গেমস। আজকের দিনটাই যে আন্তর্জাতিক খেলা দিবস হবে, আজকে আরও অনেক অনেক কথা, কারণ আছি তো সেই টাইম মেশিনে চড়ে বা চড়িয়ে নিয়ে যাব অনেক অনেক দূরে, ফেলে আসা ছেলেবেলার খেলায়, কখনো বা শুধুমাত্র ছোটোবেলায় শুনেছি যে খেলাগুলোর কথা, সে খেলাগুলোর কথাও কিন্তু আজকে উঠে আসবে ভোরাইতে। 107 FM রেনবোয় শুনছো তুমি কোন প্রোগ্রাম, অবশ্যই ভোরাই। আর ভোরাইতে আজকে বিষয় হচ্ছে খেলা ভাঙার খেলা।

সময়ের হাত ধরে চলার নামই হচ্ছে জীবন। আর এই জীবনে নানা ফেজ আসে সময়ের নিয়মে, যেমন আসে ছোটবেলা, তেমন আসে ছোটবেলার পরে একটু বড়বেলা মানে কৈশোর, তারপর আসে যৌবন। এর মধ্যে সব থেকে সুখের দিন বলতে গেলে, দেখতে গেলে অবশ্যই যেটা, সেটা হচ্ছে আমাদের ফেলে আসা ছেলেবেলাটা, শৈশবটা, এবং অবশ্যই কৈশোর। যত সব খেলা সবই তো ওই সময়টা, তাই না? শৈশব

কৈশোর জুড়ে রয়েছে যত খেলা, পুতুল খেলা, লুডো খেলা, ক্যারাম খেলার পাশাপাশি ছিল ফুটবল, ক্রিকেটের মতো, ছোঁয়াছুঁই থেকে গোল্লার ছুট, গাদি খেলা, বুড়ির ছুট, ডাঙ্গুলি, মার্বেল খেলার মতো, দল বেঁধে খোখো, কাবাডি ছিল তার সঙ্গে সঙ্গে অনেকটা আগে, বাইচ খেলা, সব কিছু কিন্তু ছিল ইনডোরের পাশাপাশি কত আউটডোর গেমস। আর সেখানেই আজকে এসেছে কি, পুরো জায়গাটা জুড়ে রয়েছে কি, সেটা হচ্ছে মোবাইল। মোবাইলেই চলছে এখন ফুটবল, লুডো,

বুদ্ধি সব কিছু হয়ে যাচ্ছে ভোঁতা। আমরা জানছি, তবুও তাদের মাঠমুখ করছি না। এই যে শারীরিক দিক থেকে তো বটেই, মানসিক বিকাশটা পর্যন্ত, মানে দুদিকেই তারা দিগ্ভ্রান্তের মতো পুরোপুরি হয়ে যাচ্ছে। খেলা তো একরকমের বিনোদন, একরকমের রিফ্রেশমেন্ট, এতে তরতাজা হচ্ছে যেমন মন, তেমনই কিন্তু শরীর। আর খেলায় খেলায় যাই শিখে ফেলা, সত্যিই তাই। খুব ছোট্টবেলায় মা বাবা পিসি কাকু যেটা করে থাকেন, পুচকে বা পুচকিকে চারিদিকে বালিশের সাপোর্ট দিয়ে বসিয়ে দেন, সঙ্গে দিয়ে দেন টেডি বা কথা বলা পুতুল কিংবা হাততালি দেওয়া বানর ছানা, এই সমস্ত দিয়ে দেন, তো ব্যাস তার তখন কি আনন্দ চোখে মুখে হাতে পায়ে। একটু একটু করে সে যখন বড় হয়, খেলনার সংখ্যা তার বাড়তে থাকে। এই খেলনাগুলো কি সত্যি একচেটিয়া উপহার, নাকি বাচ্চাকে ব্যস্ত রাখার কৌশল, নাকি বাচ্চা সামলে নিজে রান্নাঘরে গিয়ে সময়ের, মানে সময়টাকে নিজের মতন করে ইউটিলাইজ করা, জানি না কি। যাই হোক, পরিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছি আমরা যে বাইরের যে খেলাগুলো রয়েছে, খেলাধুলো যে করা যায়, আউটডোর গেমস বলে কিছু যে রয়েছে, চার দেওয়ালের বাইরে মাঠে গিয়েও যে খেলা রয়েছে কত কি, সেই সমস্ত একদম ভুলতে বসেছি। নিজেকে বিকশিত করা এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলোর যে কোনো বিকল্প নেই, সত্যি সত্যিই আমরা সবাই আজ ভুলতে বসেছি। আমরাই ছোটদের হাতে পেন পেন্সিল তুলে দেওয়ার বদলে মোবাইলটা তুলে দিচ্ছি, দিচ্ছি হেলথ ড্রিঙ্ক, কিন্তু হাতে ব্যাট আমরা তুলে দিচ্ছি না। নিয়মিত বিকেলে বলছি না মাঠে যাও, একটু খেলাধুলো করে এসো, আউটডোর খেলার অনেক উপকারিতা রয়েছে, শরীর মন দুদিক থেকেই তুমি ভালো থাকবে, লেখাপড়াটাও ভালো মতো হবে, এইসব আমরা বলি না। আর এর বদলে আমরা যেটা করছি তার থেকে অনেক বেশি লেখাপড়ার দিকে তাদের একেবারে মনটাকে সেই দিকে আমরা এগিয়ে দিচ্ছি। যাই হোক, এই সমস্ত কিছু কিন্তু করতে করতেও আর একটা, মানে খেলার কথা বিভিন্ন রকম যেমন আসছে যে ছোটবেলা থেকে তাদের কি কি রয়েছে খেলাধুলোর কথা, আমি আপনি বা আমাদের ছোটবেলা যেগুলো দেখেছি বা তারপরে বা তার আগে যে খেলাগুলোর কথা শুনেছি, তার মধ্যে একটা আকর্ষণীয় খেলা ছিল কিন্তু মার্বেল বা গুলি খেলা। এই খেলার শুরুটা যেটা দেখছিলাম বই ঘেঁটে, সেটা হচ্ছে চট্টগ্রামে প্রথম শুরু হয়েছে এবং সেটা অবিভক্ত বাংলা চট্টগ্রামে। আর খেলাটা তো ওই অন্যের মার্বেল খেলে জিতে নিজের করে নেওয়ার মাধ্যমে, এটাই হচ্ছে খেলাটা, তাই তো? এবার আমরা মানে এই রকম অনেককে খেলেছি, যে খেলাটা সেটা হচ্ছে গুলির বদলে টল নিয়েই খেলেছি, কিন্তু সেটার নাম হচ্ছে, আমি ছোটোবেলায় খেলেছি, সেটা হচ্ছে ব্রেইন ভিটা। ব্রেইন ভিটা নামে একটা খেলা, 36টা মার্বেল থাকতো, গোল একটা বোর্ড, সেই 36 এখনও আছে আমার যদিও, 36টা থেকে একটাই আনতে হবে ওই টলটা, এইটাই ছিল ব্রেইন ভিটা। আরও একটা জনপ্রিয় খেলা লাট্টু খেলা, মার্বেল খেলা বা গুলি খেলা, লাট্টু খেলা সবই থাকবে বেঁচে, তবে আছে কীভাবে বেঁচে সেগুলো, সেগুলো হচ্ছে ছবিতে, যা ফিরে দেখতে গেলে অবশ্যই স্মৃতির স্মরণে বেয়ে আপনাকে আমাকে হাঁটতে হবে। এই স্মার্ট যুগ এখন, ফোন থেকে সানগ্লাস, টিভি থেকে হেলমেট, সব তো স্মার্ট, তো সেখানে লুডো তাস এই ঘরোয়া খেলাগুলো সত্যি সত্যি আটকা পড়ে গেছে স্মার্টফোনে। জনপ্রিয় ঘরোয়া সব খেলা হারিয়ে গিয়েছে চিরতরে। ভেবে দেখুন না, আপনি কি দেখতে পান সেই বাঘবন্দি খেলা বা পাঁচগুটি খেলা? ওই যে আমরা এখন সবাই স্মার্ট, প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি আমি আপনি, গোটা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে, তখন কেন পিছিয়ে থাকবে আমাদের এইসব পুরনো দিনের ঘরোয়া খেলা, চার দেয়ালের মধ্যের খেলা? আবার ছড়াও থাকতো, যেমন নুড়ি পাথরে পাঁচ গুটিতে একটা ছড়া ছিল, ফুলন ফুলন ফুলন, একেতে দুলন তেলন ঝলন, এরকমভাবে আর কি ছড়া ছিল, বা ইকির মিকির চামচিকির থেকে ওটো মোটো গাছ কোটো, এমন অনেক ছড়া ছিল খেলাগুলোকে আকর্ষণীয় করে তুলত। দাবা থেকে তা সব খেলাতেই কিন্তু লাগে একটা আলাদা করে বুদ্ধি প্রয়োগ করতে হয়। আর ক্যারাম, ক্যারামে এসব বুদ্ধি টুদ্ধি না, লাগে আঙুলের জোর, একেবারে পুরো দাও আঙুলে ভালো করে টোকা দিয়ে হয়ে যাবে। আমি ভালোভাবে পারতামই না কোনোদিনও ক্যারামের গুটিটা একদম, মানে আমার আঙুলে জোর ছিল না। তবে লুডোতে কিন্তু আমি ভালোই ছিলাম, লুডোতে লাগে বুদ্ধির জোর, সঙ্গে চাল ফেলা বা দান ফেলার ওপর নির্ভর করতে হয় অবশ্যই। আর আছে ষোলো গুটি, বাঘ বকরি খেলা, এমন অনেক কিছু কিন্তু খেলা রয়েছে যেগুলো কিনা ইনডোর গেমস, মানে ওই ঘর আঁকার নিয়ম, যদিও সেখানে এক দুটো খেলাতেই তো সেখানে দুপাশে ষোলোটা করে গুটি সাজানো থাকতো, ওইভাবেই প্রথম বিন্দু তৃতীয় বিন্দু গুটি দিয়ে দিয়ে ঘিরে রাখতে হতো, তারপরে যে হয়ে যেত জিতে যেত সেটাই ছিল খেলা। আর বাঘ বকরি বা বাঘবন্দি খেলায় থাকে একটা গুটি যাকে বাঘ বলে, এই বাঘকে খেতে হবে যাতে কোনো দিক থেকে গুটি সরাতে না পারে। আর এক পক্ষে ষোলোটা গুটি আবার ষোলোটা ছাগলও বলতে পারি থাকে এবং সাজানো থাকে, ওইভাবেই সরল রেখা বরাবর এগিয়ে বিন্দু বিন্দুতে চলতো লড়াই, কখনো বাঘ জিতবে কখনো ছাগল পক্ষ। আবার ওই যেটা ছিল
কলিম খেলা, সেখানে আবার কি ছিল, সবাই মিলে মানে এই অনেক কিছু খেলাগুলোই ছিল, সেই সমস্ত খেলার কথাই আসবে আজকে, কারণ আছি তো একদম সাত

পর্যন্ত আপনার খেলার সঙ্গী আমি আর জে মৌমিতা। তবে এই যে এত এত খেলার কথা হচ্ছে, খেলার কথা আরও হবে, অনেক হবে, আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা অবশ্যই এই জুন মাসে আপনি কোন বিষয়ে শনিবার আর রবিবার আমাদেরকে ভোড়াইতে বার্তা পাঠাবেন সে কথাও তো একটু মনে করাতে হবে। বলবো নিশ্চয়ই কোন বিষয়ে আপনি বার্তা পাঠাবেন, তার আগে বরং চলুন একটু খেলে আসি ওই চু কি

0: সময় এখন দেখছি 6:33 হয়ে 30 সেকেন্ড। একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি আপনি আমরা সবাই। স্মার্ট যুগ ঠিকই এখন, তবে প্রযুক্তির জালে না নিজেদেরকে জড়িয়ে নিজেদেরকে একেবারে চেনা পরিচিত অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি। 107 FM রেনবো কিছুটা হলেও নস্টালজিক হচ্ছে, কিন্তু ফেলে আসা অনেক খেলা স্মৃতির ঝাঁপি থেকে, মনের মণিকোঠা থেকে কিন্তু বেরিয়ে আসছে চোখের সামনে। কি হচ্ছে তো এমনটা বলুন আপনি। এবারে সেই অতি পরিচিত চিরপরিচিত একটা ঘরোয়া খেলায় একটু আসি। লুডো খেলার কথা বলছিলাম, আজও আছে খেলাটা, তবে ওই গুটি কাটাকাটির কথা হচ্ছিল একটু আগে। এই খেলা খেলতে বসলে পয়েন্ট চুরি হবে না এমন কোনো কথা নেই, পয়েন্ট চুরি না করলে যেন লুডো খেলার মজাটাই আসে না। আর ওই সাপ লুডোর কথা একবার ভাবুন, এই সাপে খাওয়া, আবার আবার পরক্ষণেই রকেটে বা মইতে ওঠো, হুশ করে পরক্ষণেই ঠিক 99টা পেরোলেই 100-এ চলে যাবো মা, 98-এর পরে ঠিক পুট্টা পরে হয়ে গেল, 99-এ গিয়েই সোজা সাপে খেলো, সাঁ করে নিচে নেমে চলে এসো, লেজ ধরে নেমে চলে এসো, ব্যাস আফসোস আর আফসোস। সেইটার কিন্তু তুলনা হয় না, এই সাপ লুডোর সঙ্গে কম্পেয়ার করা যায় না অন্য কোনো খেলার সঙ্গে, আমার তো তেমনটাই মনে হয়। যাই হোক, লুডোর মতো ঘরে বসে ক্যারাম খেলা যেমন হয় খুব জনপ্রিয়, সেটা যদিও এই লুডো এবং ক্যারাম দুটোই আছে। আর আমরা যেটা করি, ছোটদের তো এখন খেলতে দিই না, উল্টে আমরা হাতে মোবাইল দিই, কার্টুন দেখতে বলি, বা তারা নিজেদের মতন নিজের ইচ্ছে মতন তারা গেম খেলছে। আমরা অনেক সময় এটা বলি যে ওই রান্নাঘরে আসলে আমাদের নিজেদের কাজ গোটানোর এটাই হচ্ছে একমাত্র হাতিয়ার, যেটা ওদের হাতে মোবাইলটা দিয়ে দিলে আমরা খানিকটা হলেও নিশ্চিন্ত থাকি। আমরা তো অনেক কিছুই বলি, তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বাচ্চা ভোলানো খেলাটাই আসলে শিশু শিক্ষার ভিত তৈরি করে, এগুলোই ওদের কল্পনা শক্তি বাড়ায়, যেমন তেমন মোটর স্কিলটাও কিন্তু উন্নত হয়। তাই তো কথায় বলে খেলায় খেলায় শেখা যায়। একটু আগেই যেটা বলছিলাম, এই যে এই কম্পিটিশনের যুগে ছোটদের বইমুখ করতে গিয়ে আমরা কি করছি, মাঠ থেকে বা অন্যান্য ঘরে বসে ইনডোর গেমস খেলা থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছি আমরা। অথচ বিজ্ঞান বলছে ছোটবেলা থেকে কিশোরবেলা এই দিনগুলোতে মনঃসংযোগ বা কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য খেলাধুলোটা অত্যন্ত জরুরি। রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে, সেখানে একটা সমীক্ষার রিপোর্ট এরকমটাই রয়েছে যে জার্মানিতে 3,285 জন ছেলে এবং 3,284 জন মেয়ের উপর গবেষণা চালানো হয়, এবং যারা প্রত্যেকেই প্রাইমারি স্টেজের স্টুডেন্ট তাদের লেখাপড়ার পাশাপাশি সমানভাবেই খেলাধুলো করতে দেওয়া হয়েছে, ইনডোর এবং আউটডোর দুই ধরনের গেমসই। তো সেটা 24 সাল থেকে 26 এপ্রিল পর্যন্ত এই গবেষণা চলেছে। এরপর তারা যখন দেখে যে খেলাধুলোর মধ্যে দিয়ে খুদেদের শারীরিক সক্ষমতা বেড়েছে, এবং তার পাশাপাশি যেটা বেড়েছে সেটা হচ্ছে মানসিক সক্ষমতা, মেধার পাশাপাশি বেড়েছে মনঃসংযোগ মানে কনসেন্ট্রেশনের ক্ষমতাটা। তাই সায়েন্টিস্টরা বলছেন অমনোযোগী বাচ্চাকে মনোযোগী করে তোলার জন্য লেখাপড়ার পাঠের থেকেও জরুরি যেটা সেটা হচ্ছে খেলাধুলো শেখানো, খেলাধুলোর পাঠ দেওয়া, তাতে তার সব রকমের স্কিল বাড়বে, মানসিক শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ওষুধ যেটা রয়েছে সেটা হচ্ছে খেলাতে। খেলা নামক ওষুধটাই পারে ওদের সুস্থ সবল রাখতে, মানসিক বিকাশ ঘটাতে। আর যদি আপনি বলেন আচ্ছা এই খেলাধুলোর কনসেপ্টটা কবে থেকে এলো, সে তো ওই বহু বহু বহু বহু বছর আগে থেকেই এসেছে, সেই মুষ্টিযুদ্ধ ওষিযুদ্ধ এসব তো ছিল রাজারাজরাদের যুগে। আর আউটডোর গেমস মানে হকি, সেও কিন্তু শুরু হয়েছে বহুকাল আগে মিশরে। আর বর্ষা নিক্ষেপ, মুষ্টিযুদ্ধ, ডিসকাস থ্রোয়িং, এই সব খেলার চল কোথায় ছিল জানেন, গ্রিসে। আর বাস্কেটবল খেলার জন্ম হয়েছে আমেরিকাতে, 1891-তে এই খেলার জন্ম হয়। একজন ডক্টর, তিনি শারীরিক শিক্ষার শিক্ষকও ছিলেন, তার নাম হচ্ছে নাইসমিথ। তো তিনি চালু করেন বাস্কেটবল খেলা। কেন করেছিলেন চালুটা, লাফানো, সঙ্গে পেশির মুভমেন্ট হবে, শরীর ভালো থাকবে, সেই জন্য তিনি এই খেলাটার জন্ম দেন। আর ফুটবল খেলা, এটা তো দারুণ জনপ্রিয় খেলা, কয়েক ঘন্টা পরেই শুরু হবে সেই মার মার কাট কাট ফুটবল খেলা, একেবারে এক মাসের বেশি সময় ধরে চলবে বিশ্বকাপ ফুটবল, আজ থেকেই সেই শুরু হচ্ছে খেলা। যেটা আমরা দেখি এখন, তার যে ফুটবল খেলা আমরা দেখছি, আমি আপনি এই আর্জেন্টিনার সাপোর্টার, আমি আপনি হয়তো ব্রাজিলের, বা কেউ হয়তো স্পেন, কেউ বা ফ্রান্স, এই যে আমরা ফুটবল যে খেলাটা দেখছি সেটা শুরু হয়েছে ইংল্যান্ডে, তবে শুরুটা হয়েছিল একটু অন্যভাবে, সেটা হয়েছিল চীনে, তার নাম ছিল কুজু, এর মানেও কিন্তু কিক বল। তো সেখানেও লক্ষ্য ছিল কিক মেরে, লাথি মেরে জালে বন্দি করতে হবে বলটা, সেই ছিল কুজু। আর এইভাবেই কিন্তু মানে ভলিবল খেলা সেটাও এলো 1895 আবিষ্কার হয়। আমেরিকার নিউ ইয়র্কে সেই ভলিবল খেলা হয়। হবে আজকে আরও অনেক কথা, আছি তো কখনো যাচ্ছি মাঠে খেলোয়াড় হয়ে চলে আসছি, আবার কখনো বা চলে আসছি কোথায়, অবশ্যই ইনডোর গেমসে, ওই যেখানে রয়েছে বাঘবন্দি খেলা, পাঁচগুটি খেলা, চোর ডাকাত পুলিশ, এই সমস্ত খেলা, সব কিছু খেলার কথাই আজকে হচ্ছে। কারণ আজকে খেলা দিবস, আজকে আমার আপনার সবার বসই হচ্ছে খেলা, আন্তর্জাতিক খেলা দিবসে খেলা ভাঙার খেলার কথাই তো হচ্ছে। সঙ্গে আছি খেলোয়াড় আর যে মৌমিতা, আর আপাতত আপনাকে যে কাজটা আমি করাবো সেটা হচ্ছে এই যে এই জুন মাসে আপনি কোন বিষয়ে ভোড়াইতে শনিবার আর রবিবারে আপনার বার্তা শেয়ার করবেন, চলুন ঝট করে শুনে নিই। শোনার পরে গানের ওপারে ফিরছি আমি আর যে মৌমিতা।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIR FM রেইনবো কলকাতা @gmail.com এ। AIR FM রেইনবো কলকাতা।

Calcutta. That is AIRFM RAINBOWKOLKATA. AIRFM Rainbow Kolkata @gmail.com. মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow.

0: কিছু কথা বলো।
1: এসো কাছে বসো, রেডিও সেটের পাশটাতে না বসলে কি করে নস্টালজিক হবে, কি করে সেই টাইম মেশিনে চড়ে নিজের ফেলে আসা ছেলেবেলায় সেই প্রিয় প্রিয় খেলাগুলোকে আবারও খুঁজে ফিরবে, কিভাবে সেটা সম্ভব। অবশ্যই সেজন্য 107 FM রেনবো টিউন করে আজকে খেলা ভাঙার খেলায় তোমাকে থাকতেই হবে, আপনাকে থাকতেই হবে, কারণ একদম 7টা পর্যন্ত আজকে অনেক খেলাধুলো নিয়ে কিন্তু রয়েছি আপনার সঙ্গে, আপনার খেলার সাথে আমি আরজে মৌমিতা। স্টুডিওর ঘড়িতে দেখতে দেখতে কিন্তু 6:44 হয়ে গেল, স্টুডিওতে থাকলেও মনটা কখনো ইনডোর গেমসে রয়েছে, কখনো বা আউটডোর গেমসে রয়েছে, কারণ আজকে আন্তর্জাতিক খেলা দিবস। সেই খেলাই হচ্ছে আজকে দিবস হয়ে কিন্তু রয়েছে আমার আপনার ছোটদের সবার লাইফে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি আর পিছিয়ে যাচ্ছে কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাচ্ছে তারা, আজকে তাদের কথাও হচ্ছে ভোড়াইতে, মাঠে ময়দানে যে সমস্ত খেলা হারাতে বসেছে আজকে, অথবা ওই ইনডোর গেমস যেগুলো একেবারেই এখনকার ছোটরা কেউই কিন্তু সেভাবে পরিচিত নয়, হয়তো আমাদের কাছ থেকে তারা শুনেছে।

বা আমরাও অনেক খেলা আছে যেগুলো আমি খেলিনি, কিন্তু মায়ের কাছে বাবার কাছে এই খেলাগুলোর কথা শুনেছি, মাসিদের কাছে শুনেছি, তো সেই খেলাগুলোর কথাও আজকে ঘুরে ফিরে উঠে চলে আসছে। অথচ আমরা খেলাধুলোর গুরুত্ব যে কতটা সে কিন্তু আমি আপনি আমরা নিজেরা জানি। হেলথ হেলথ হেলথ করে কথা বলছি, শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন হেলথ ড্রিঙ্ক নিচ্ছি, তবু মাঠমুখী কিন্তু হচ্ছি না, নিজে মাঠমুখী করছি না পরের প্রজন্মকে, বইমুখী করছি আমরা সবাই ছেলে মেয়েকে। জিকেতে কোয়েশ্চেন করছি খেলা নিয়ে, প্রতিদিন সন্ধে হলে টিভির পর্দায় চোখ রাখছি, ক্রিকেটের আপডেট দেখছি, আজকে থেকে যেমন দেখবো ফুটবলের আপডেট দেখবো, কালকে মেসি কী করেছে সেটা সবাই আমরা নিশ্চয়ই জেনে গেছি, কিভাবে লাস্ট টাইমে কিভাবে গোলটা দিয়েছে সেটাও আমরা জানছি, সেই সমস্ত খবর রাখছি, কিন্তু ছেলেটার হাতে ফুটবল তুলে দিচ্ছি না, যা গিয়ে খেল, মেয়েটাকে বলছি না যা ক্রিকেটের ব্যাটটা নিয়ে যা না খেল না, আরে তুই ফুটবলটা ভালোবাসিস খেল ঠিক আছে, না পুতুল খেলছো ঠিক আছে, তারপর চলে এসো পড়তে বসো, আর নয় মাঠ ময়দান থেকে ওদেরকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। তেমন এই প্রজন্মকে সচেতন আমরা কিছুতেই করছি না, বলছি না খেলতে যাও নিয়ম করে, খেলাটা যে অত্যন্ত জরুরি সেটা আমরা বলি না, ঘরের বাইরের খেলাগুলো ছোটদের সব সময় অ্যাক্টিভ রাখে, আবার ঘরের ভিতরের খেলাগুলো ওদের মানসিক বিকাশ ঘটায়, ফিটনেস বাড়িয়ে দেয় কয়েক গুণ বাইরের খেলাগুলো। আউটডোর গেম মানেই তো পেশির মুভমেন্ট হচ্ছে, ছোটাছুটির ফলে হচ্ছে সেটা, আর তাতে শারীরিকভাবে যেমন সুস্থ থাকছে তেমন নতুন নতুন স্কিল তাদের তৈরি হচ্ছে, ওবেসিটির মতন সমস্যা কমবেই, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বড়রা, এখন আমরা সবাই কি স্থূলতার শিকার, সঠিকভাবে খেলাধুলো করলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তিটা মিলবেই মিলবে, সৃজনশীলতাও বাড়িয়ে তোলে আউটডোর গেমস, সারাদিন লেখাপড়ার পর ওই মোবাইলে গেম না খেলে একটু যদি মাঠমুখী করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, অথবা আমরাই কিন্তু পারি ব্রেইন অ্যাক্টিভ রাখার কোনো একটা খেলা ওদেরকে খেলতে দিতে, কোনো পাজল গেম দিতে পারি, আমরা সেটা দিই না, এগুলো কিন্তু বুদ্ধির বিকাশে সাহায্য করে, চিন্তা শক্তি কল্পনা শক্তি ওদের বাড়িয়ে তোলে। আর ওই দাবা খেলাটা যদিও খুব জনপ্রিয় খেলা, অনেক বাবা মাই আছেন দাবা খেলাতে ভর্তি করান ছেলে মেয়েকে, খুব ভালো সেটা, তবে ঘরে বসে আপনিও কিন্তু পারেন তাকে নিয়ে চাইনিজ চেকারটা খেলতে, বুদ্ধির বিকাশ সেখানেও হবে। আরও একটা খেলা আছে মনোপলি, এটাও বুদ্ধির খেলা, সেখানে সর্বোচ্চ প্রতিপক্ষ থাকে তিনজন, এই খেলাতে টাকার হিসেব আসে, কার্ড দিয়ে যদিও সে খেলাটা হয়, এতে ছোটদের মধ্যে কি হয় মেধাযুক্ত একটা চিন্তার বিকাশ পায়। আছে তো ওয়ার্ড বিল্ডিং বা শব্দ তৈরির খেলা, খাতা আর পেন হচ্ছে এখানে প্রধান উপকরণ, খাতায় কয়েকটা ছক কেটে কে কত বেশি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারে এমন খেলাই হচ্ছে এটা, শব্দ তৈরির ওপর নাম্বার তোলা হয়, এতে কি হয় ছোটদের ভোকাবুলারি বাড়াতে সাহায্য করছে, স্টক অফ ওয়ার্ড বাড়ছে। আর একটা আছে সেটা হচ্ছে লেগো সেট খেলা, খুব মজার খেলা এটা, মানে ওই ব্লক দিয়ে মডেল তৈরি করা, কখনো বাড়ি কখনো গাড়ি, এগুলো বানাচ্ছে, ছোটদের প্রকৌশলী সেন্স যেটা সেটা তৈরি করছে, বাড়িয়ে তুলছে, ক্রিয়েটিভ সেন্স ওদের বাড়াতে সাহায্য করছে। আর আছে ওই যে পাজল সেট, একটা হাতি বা গন্ডার বা পুতুল পাজল দিয়ে তৈরি করা, ব্লক দিয়ে তৈরি করা, এই এলোমেলো করে দিয়ে আবার ওদের হাতে দিয়ে দাও, ব্যাস ওরা সেটা ছোটো ছোটো বাচ্চারা সেই ছবি দেখে দেখে তৈরি করছে, নাও মানে সেটা তারা সেটা কি করছে ঠিকঠাক মতন শেপ নিয়ে চলে আসছে। ছোটো কেন, আমার তো মনে হয় বড়দেরও ওই ঘরোয়া এই সমস্ত খেলাগুলো সত্যিই আনন্দ দেয়, সত্যি মজা দেয়। স্টুডিও ঘড়িতে 6:48 হয়ে 19 সেকেন্ড হয়ে গেল, হবে আরও অনেক কথা, আরও অনেক খেলার কথা হবে, আজকে খেলোয়াড় হয়ে আছি তো, চার দেয়ালের মধ্যেও আছি, আবার কখনো বা মাঠে ময়দানেও চলে যাচ্ছি, আপাতত আবারও সেই কি হতে পারে, এই যে চুকিত কিত, চলুন তাহলে আর একবার দৌড়ে দৌড়ে খেলে ফেলি।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:52 হয়ে জাস্ট 53 মিনিট হয়ে গেল, মানে 59 সেকেন্ড কমপ্লিট হয়ে গেল। এবার 6:53 হয়ে 3 সেকেন্ড কথা বলতে বলতে সময় 7টার দিকে এগুলো আমরা ফিরে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে পেছনে জানবো দেখবো এই যে খেলা, এই খেলা তো খেলাই তাই না? তার জন্য আবার গোটা বিশ্ব একটা দিন কবে থেকে আলাদাভাবে পালন করা শুরু করলো। আসলে যে খেলা শুধু খেলা নয়, শুধু বিনোদন নয়, এ হলো এক ভাষা যা জাতীয় সাংস্কৃতিক এবং আর্থসামাজিক সীমানা ছাড়িয়ে মানুষের মধ্যে ঐক্য সৃজনশীলতা এগুলো বাড়িয়ে তোলে। আর এটা যে শারীরিক এবং সামাজিক দক্ষতা বিকাশেরও পথ, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। সেই লক্ষ্যেই কিন্তু জাতিসংঘ 2023 প্রস্তাবটা পাশ করে, ছোটরা মানে শিশুরা খেলার মাধ্যমে ভালো শেখে, খেলা মানেই সামাজিক বৌদ্ধিক এবং অবশ্যই বা মানসিক যাই বলি না কেন বা শারীরিক বিকাশ এগুলো তো হচ্ছে, প্রতিবন্ধকতা সামলাতে শেখাচ্ছে, তাছাড়া যে নিজে থেকে একটা লিডিং পাওয়ার যেটা নেতৃত্বের দক্ষতা সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খেলতে খেলতে। গোটা বিশ্বে নানা রকম খেলা হচ্ছে আন্তর্জাতিক স্তরে, আর সেই চিন্তাভাবনা থেকেই শুরু হয়েছে এই 24/11 আন্তর্জাতিক খেলা দিবস হিসেবে পালন করা। 24 সাল থেকে চলছে, এবছর 26-এর লক্ষ্যই হলো খেলা রক্ষা করো এবং শৈশব রক্ষা করো। তার মানে ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে ছেলেবেলার যাতে সেই খেলাগুলো আবারও ফিরে আসে, এটাই হচ্ছে এই 26 সালের লক্ষ্য বা এটাই হচ্ছে থিম এই বছরের আর কি। থিমটা হচ্ছে এটাই, মূল্যবোধ হাইলাইট করা, সবাইকে এক জায়গায় করা, স্বাস্থ্য এবং সুস্থতার প্রচার করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলতে অনুপ্রাণিত করা। প্রত্যেক বছরই কিন্তু একটা করে থিম নিয়ে এগিয়ে চলেছে এই দিনটা। এই যে আমরা সবাই এখন কি করছি, কম্পিটিশনে ছুটছি, ইঁদুর দৌড়ে সামিল হচ্ছি, কে কিভাবে প্রথম হতে পারে সেটা যেন একেবারে নেশায় পেয়ে বসেছে। এই কম্পিটিশনের মধ্যে

সে খেলাটাও কিন্তু পড়ে, কিন্তু আমরা বারণ করি বাচ্চাদের, ছোটদেরকে বলি এখন খেলা নয়, এখন পড়তে বসো, এখন পড়ার সময়। খেলার সময়টা তাহলে কখন? খেলার সময় মাঠেও যেতে দিই না, আবার ঘরে বসে যে খেলবে সেখানেও মোবাইল হাতে দিয়ে দিচ্ছি আমরা। আর তারাও কিন্তু মোবাইলে গেম খেলছে, ইনডোর গেমস এই প্রজন্মের কাছে শুধুই মোবাইলে গেম খেলা। সেখানে আমরা দিই না ওদেরকে ওই পাজল খেলতে, দিই না লোগো সেট করতে, বা দিই না ওয়ার্ড বিল্ডিংয়ের মতন খেলা খেলতে, এগুলো আমরা ওদেরকে দিই না। এইসব ঘরোয়া খেলা চার দেয়ালের মধ্যে খেলাও কিন্তু পারে ওদের মানসিক দক্ষতাটাকে বাড়িয়ে তুলতে, চিন্তা শক্তি বাড়িয়ে তুলতে। ছোট থেকেই বুদ্ধিদীপ্ত করে ছোটদেরকে এই খেলাগুলো, সে তো হলো। কিন্তু আপনি অবসর সময় বিনোদন হিসেবে নিশ্চয়ই সুযোগ পেলে এইসব হারিয়ে যাওয়া ফেলে আসা খেলায় নিজেকে আবারও নিজে একবার পার্টিসিপেট করবেন, অংশ নেবেন এবং খেলার সঙ্গীও খুঁজবেন সুযোগ পেলে। সম্ভব হলে আপনিও খেলুন, হ্যাঁ আপনিও খেলুন। অবশ্যই একথা আমার নয়, বিশেষজ্ঞরাই বলছেন যে মানসিক দিক থেকে সুস্থ থাকতে এইসব খেলাগুলো বিনোদন হিসেবে নিলে হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে কী হবে? শরীরটাও অটোমেটিক্যালি ভালো থাকবে। শরীর যদি শরীরে সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে মনের যত্ন নিতে হবে। লাইফ থেকে স্ট্রেস ডিপ্রেশনগুলো সরাতে হলে সবার আগে যেটা চাই সেটা হচ্ছে একটা ব্যালেন্সড রুটিন চাই, যেখানে খাওয়া দাওয়া থাকবে, কাজকর্ম, পড়াশোনা, অফিস বা বাজারে যাওয়া এইসব তো থাকবেই, সঙ্গে থাকবে অবশ্যই যেটা সেটা হচ্ছে খেলা। সেটা ফিজিক্যাল ওয়ার্কআউটই হোক বা ঘরে বসে কিছু খেলা, শারীরিক বা মানসিক দিক থেকে সুস্থ রাখে সব সময় হচ্ছে খেলা। সেই কোন যুগ থেকে কুস্তি খেলা শুরু হয়েছে? ইরাকে শুরু, সেই মুষ্টিযুদ্ধ মহাভারত বা রামায়ণেও ছিল, এখন অলিম্পিক গেমসে রয়েছে। কিন্তু আমাদের ঘরে বসে খেলা ইনডোর গেমস, সে অর্থে দাবা ছাড়া আর কিন্তু সেভাবে কিছু নেই, কোনো কিছুই অলিম্পিক্স বা এশিয়ান গেমসে নেই। তবে আমরা কিন্তু পারি সেই খেলাগুলোকে ফিরিয়ে আনতে, চাইলে আমরাই পারি মোবাইল গেম বাচ্চাদের খেলতে না দিয়ে আমাদের ছেলেবেলায়, আপনার ছেলেবেলায় যে খেলাগুলো ছিল ওদেরকে কিন্তু সেই খেলাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই পারেন, যাতে তারাও একটু আনন্দ পাবে, তাদের মানসিক বিকাশেও সাহায্য করবে। শরীর আর মনের সম্পর্ক যে ভীষণভাবেই নিবিড়, একে অন্যের সঙ্গে কিন্তু যুক্ত, তাই সুস্থ শরীরে ভালো থাকতে গেলে মনটাকে তরতাজা রাখাটাই দরকার। সেই ভালো লাগা কিছু কিছু খেলাকে পারলে আনুন না নিজের জীবনে ফিরিয়ে, ছোটদেরকেও একটু শেখান, ওরাও আনন্দ পাবে আর আমরা বড়রাও ফিরে যেতে পারবো আমাদের ফেলে আসা সেই সব দিনে। তবে এর মধ্যে এইসব কথা বলতে বলতেই স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি, ওরে বাস 6:57 অলরেডি হয়ে গিয়েছে, মানে আমার কিন্তু এবার কথা বলা থামাতেই হবে। টাইম মেশিনে চড়ে এবার কিন্তু আবারও ফিরে আসার পালা, আসুন ফিরে চলে আসুন আজকের দিনে। আজকে হচ্ছে খেলা দিবস, আন্তর্জাতিক খেলা দিবস, তো সেই দিবস হয়ে রয়েছে যে খেলা, সেই খেলাকে নিয়েই আজকে গোটা দিনটা ভালো থাকুন এবং ছোটদেরকে খেলতে অবশ্যই অনুপ্রাণিত করুন, নিজেও একটু একটু করে নিজের হারিয়ে যাওয়া খেলাগুলোকে ফিরিয়ে নিয়ে আসুন, ইনডোর গেমস যেগুলো ছিল। চলুন তাহলে আজকে আমার কথা কিন্তু এখানেই ফুরলো, কারণ ওই যে 7টা কেন বাজতে চাই, তবে ফিরছি 7:02 নমস্কার কলকাতা নিয়ে আর যে মৌমিতা, থাকতে হবে আমার সঙ্গে 10টা পর্যন্ত।

0: এই বৈঠক হবে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সবসময় দেশের জনসাধারণকে বিশ্বাসকে শক্তিশালী করেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাধেভের সঙ্গে সাক্ষাৎ করেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির ওপর আলোকপাত করেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024 ও 2025 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2024-25 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার ঘোষণা করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারের বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি শেষ হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। মেক্সিকোর এস্তাদিও অ্যাজটেক স্টেডিয়ামে খেলা আজ শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো। সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনুন, আপনি কি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো। আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: তাড়াতাড়ি পৌঁছে যাবে।
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
7: শুনছেন নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা
7: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা।
9: শহর জুড়ে ফুটবল ফিভার লাগছে একটু জার্ক। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এবারে কে পাবে ওয়ার্ল্ড কাপ? ক্যালেন্ডার বলছে দেখো, আজকে জুন মাসের 11, 4 বছর পর আজকে 23তম বিশ্বকাপ শুরু হচ্ছে আবারও। মেক্সিকো নাকি সাউথ আফ্রিকা জিতবে আজকে, কে? সব উত্তর জানা যাবে আজ মাঝ রাত কভার করে। সকাল থেকেই টেনশনে ঘেটে আছে তোমার মাথা, ঠান্ডা করবো বলেই তো খেলা দিবসেও এসেছি আমি আর জে মৌমিতা। আজকে 11th June গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হচ্ছে, আর ব্রেকিং নিউজে এখন শুধুই ওয়ার্ল্ড কাপ। সাত সকালে হাতে চায়ের কাপ থাকলেও মন কিন্তু পড়ে আছে ওই ওয়ার্ল্ড কাপের দিকে। হেভি অঙ্কটঙ্ক কোশ্চেন লোকজন, কাপ কার হাতে যাবে, জোর চর্চা চলছে নেটিজেনদের মধ্যে। 11 জুন হলেও ঘড়ির কাঁটা কিন্তু 12টা পার করে তবেই শুরু হচ্ছে ম্যাচ। হবে উদ্বোধনী সেরেমনি আজ টেকা স্টেডিয়ামে, পারফর্ম করবে দাই দাই গানে শাকিরা, থেকে থাকছে বার্না বয়। জানি না তুমি এর মধ্যেই ওই

ইউটিউবে গানটা দেখে ফেলেছো কিনা, দারুণ দারুণ গানটা, কিন্তু না এখন বরং দেখো না, একেবারে রাতেই বরং একদম স্ক্রিনে চোখ রেখো। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো আর সাউথ আফ্রিকা, ফুটবল জ্বরে কাঁপছে এখন শহর কলকাতা থেকে দেশ, দেশ থেকে বিদেশ, গোটা পৃথিবী। 48টা দল এবছরে খেলছে 104টে ম্যাচ, 39 দিন ধরে চলবেই খেলা। 26 মানেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সব নিয়মের ইতি করেই ইতিহাস লিখছে এবছর। দল থেকে ম্যাচ এবং দিন সব কিছুতেই কিন্তু বদল এসেছে, টান টান উত্তেজনা থাকছে ফুটবল ঘিরে। তবে আমরা হলাম হুজুগে বাঙালি, ফুটবল নিয়ে চর্চা করতে করতে টুক করে গোনাগুন্দি করছি এই বছরে পুজো কবে আসবে। আর তার সঙ্গে সঙ্গে বাজারে দরদাম থেকে ওয়েদার নিয়েও চলছে চর্চা। অলরেডি 7টা বেজে গিয়েছে, ঋতু বলছে গরম, কাজের চাপও চরম, তাই তো এখনই সারাদিনের কাজের প্ল্যানটা চক আউট করে ফেলো, আর সঙ্গে ওয়ার্কআউটটাও রেখো। আর আছি তো আর যে মৌমিতা, এসে গেছি একদম পাশাপাশি, কাছাকাছি আছি 7:02 থেকে তোমার সঙ্গে একদম 10টা পর্যন্ত থাকতে হবে, কিন্তু এই যে কাছাকাছি এসে গেছি যে।

0: তো এসে গেছি, কাছাকাছি হাত বাড়িয়ে তোমার হাত ধরে 10টা পর্যন্ত আমিই আছি। আর ওদিকে দেখো শহর কলকাতাও কিন্তু হাত বাড়িয়ে রয়েছে তোমার অপেক্ষায়, অপেক্ষায় রয়েছে স্কুল কলেজ অফিস রুম, কারণ আজকে যে উইকডে, আজকে অফিস ডে, এখন নো ছুটি, সকাল 7টা মানেই শুধু ছুটোছুটি। আর এখন তো পুজো পার্বণ এসব অকেশন না থাকলেও রয়েছে, কিন্তু রয়েছে অকেশন ফুটবল উৎসব। আজকে থেকে গোটা বিশ্ব মেতে উঠবে ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে, ট্রিয়ন্ডা নাচানাচি করবে পায়ে পায়ে। আর এবারের বিশ্বকাপ ফুটবলের নামটাই তো সেই ট্রিয়ন্ডা। যাই হোক, আজকে রাত 12টা থেকে চোখ থাকবে টিভির স্ক্রিনে, ওপেনিং সেরেমনি থেকে দেখতে হবে ফার্স্ট ম্যাচ মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা, সে তো রাতে। কিন্তু এখন এখন তো আমি দেখব আজকে 11th June কেন মেমোরেবল, সেটাই দেখব ডায়রির পেজ উল্টিয়ে। আর যে মৌমিতার হাতেই রয়েছে এখন সেই দিনের ডায়রি, আজকে 27শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, আর ইংরেজি ক্যালেন্ডার বলছে 11th June 2026। এবারে ডায়রির পেজটা উল্টিয়ে দেখছি আজকের তারিখটা, অনেক ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে। 1727 আজকের দিনে দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হন, আর আজকে সেই দিন যেদিন থেকে 1760 মহীশূরের নবাব হায়দার আলীর সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়। সূর্যরশ্মির যে বিভাজন সম্ভব সেটাই নানা রকম যন্ত্রের সাহায্যে আবিষ্কৃত হয় 1855-র 11ই জুন। আর আজ সেই দিন যেদিনটা আবারও সবাইকে সচেতন করা, সবার কাছে মেসেজ দেওয়া, সবার কাছে বার্তা দেওয়া যে সব কিছুর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রেগুলার বেসিসে দরকার, সেটা হচ্ছে খেলাধুলো। খেলা মানেই শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন থাকা, যেমন যায় তেমন মানসিক বিকাশটাও ঘটে। তো সেই খেলার কথাই কিন্তু আজকে রুটিনে আবারও যোগ করার যে দরকার, সেটাই মনে করিয়ে দেওয়া দরকার। রুটিনে খেলার জন্য সময়টা ধরা ভীষণভাবে দরকার, কতটা যে প্রয়োজন সেটাই তো আবারও ফিরে দেখা দিন। তাই গোটা বিশ্বই কিন্তু পালন করছে আজকে সেই আন্তর্জাতিক খেলা দিবস হিসেবে 2024 থেকে। ডায়েরিতে দেখছি আজকে প্রথম, মানে যেটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু অনেকেরই কিন্তু জন্মদিন রয়েছে, যেমন আর্টিস্ট গণেশ পাইনের আজকে জন্মদিন রয়েছে, প্রমথনাথ বিশির জন্মদিন রয়েছে, সেই সমস্ত কথায় আসবো। তবে তার আগে তোমাকে বলছি, আজকে সকালে চায়ে চুমুক দিলেও, ব্রেকফাস্টে না মিল্ক শেকে চুমুক দিও, আজকে তার দিন। আর আজকে বেবি কর্নের সঙ্গে সন্ধ্যাটা কাটাতেই পারো, বৃষ্টির চান্সেস যদি থেকে থাকে আজকে, যদি বৃষ্টি হয় তাহলে ওই বেবি কর্নের সঙ্গে কিন্তু সন্ধ্যাটা কাটালে বেশ ভালোই হবে, কারণ আজকে ন্যাশনাল বেবি কর্ন ডে। সঙ্গে কেকেও বাইট দিও, আর ফ্লেভারটা যেন অবশ্যই স্ট্রবেরির হয়, কারণ আজকে তারই দিন। আর আজ আবার ডিপ ফ্রাইড চিকেন ডে, প্রকৃতিতে গরম হলেও গরমাগরম চিকেনের কোনো একটা ফ্রায়েড আইটেম খেলে জমে যাবে সন্ধেটা। তো এই গরমেও তোমার মেনু লিস্টে, তোমার ডায়েটে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম তোমার জীবের স্বাদের অদল বদলের জন্য, ডে সেলিব্রেশনের জন্য। এখন আর কথা নয় গো, আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে রাখছি একটা রোম্যান্টিক গান শুধুমাত্র 107 FM রেইনবো।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: সাজনা কাটনা প্রাতিয়া তেরেবিন, সত্যি মনের কথা যদি এভাবে গানে গানে বলে দেওয়া যায় তাহলে ভালোবাসার কেমিস্ট্রিটা, ভালোবাসার রসায়নটা জাস্ট জমে যায়। অনেকটাই জোনাকির মতো, এই আলো আছে এই আলো নেই, আবার ওই কম্পেয়ার করতেই পারি ভালোবাসাকে ওয়েদারের সঙ্গে, কারণ প্রেডিক্ট করা যায় না। তবে এটা ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশনটা জাস্ট জমে যায় ইটিং আউটিংয়ে, আর বার্থডেটা জমে যায় অবশ্যই কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 11th June, ডায়ের পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডে, আমরাও করছি উইশ।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: আজকে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর নটরাজন সুব্রমণিয়াম, মডেল এবং অ্যাক্ট্রেস উজ্জ্বলা রাউত, সিনেমাটোগ্রাফার এস কৃষ্ণা, মিউজিশিয়ান ও সিঙ্গার করণ কক্করের বার্থডে আজ। আজ যদি তোমার লাইফের স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে যদি হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলিবের সঙ্গে তোমার স্পেশাল ডেটাও কিন্তু শেয়ার করছো। শেয়ার তো আমিও করবো। সেলিব্রেশন মানেই কি? নিয়ম নাস্তে খাওয়া দাওয়া ঠিকই, তাই বলে এইরকম সময় বাঁচাতে গ্রাহকের কাছে এক টেবিল থেকে আর এক টেবিলে ওয়েটার উড়ে উড়ে খাবার পৌঁছে দিচ্ছে ট্রে হাতে। থাইল্যান্ডের একটা রেস্টুরেন্ট ঠিক এরকমটাই করছে, একদম তুমি ঠিক শুনছো, ওয়েটার খাবারের ট্রে হাতে জিপ লাইনে পৌঁছে যাচ্ছে এক টেবিল থেকে আর এক টেবিলে, উড়ন্ত মেকানিজম এমনটাই কিন্তু রয়েছে সেখানে। আর মালদ্বীপে কি আছে? আন্ডার ওয়াটার ডাইনিং, এই পর্যন্ত তো তবু ঠিক আছে। লোকজন সবাই টাকা পয়সা খরচ করে নামি দামি রেস্তোরাঁতে খাবার দাবার খেতে যায়, পেট ভরাতে যায়, মনের ইচ্ছে পূরণ করতে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে টাকা খরচ করে কেউ স্বেচ্ছায় রেস্তোরাঁয় ওই মার খেতে যায়, এমনটা হয় বলো তো? সত্যি হয় এই দুনিয়ায় ভাই, সবই হয়, সব সত্যি। এমন অদ্ভুত রেস্তোরাঁ কিন্তু আছে জাপানের নাগোয়াতে, সাচিহোকো। হ্যাঁ, সাচিহোকো ইয়া এই রেস্টুরেন্টের নাম তো, সেই না এই নামেরই কিন্তু একটা রেস্তোরাঁতে এমনটাই রয়েছে। মেনু কার্ডে বোল্ড ওয়ার্ডে আইটেম লেখা রয়েছে এবং সেই আইটেমের পাশেই লেখা রয়েছে আইটেমটার নাম কি, নাগোয়া লেডি স্ল্যাপ। দাম 300 ইয়েন, ইয়েন মানে 300 ইয়েন মানে হচ্ছে ভারতীয় মুদ্রা বা ইন্ডিয়ান কারেন্সিতে যাই বলি না কেন 170 টাকা হচ্ছে তার দাম। মানে 170 টাকা তুমি যদি পে করো এবং তুমি যদি আর কি টিক দিয়ে দাও, এই আমি নাগোয়া লেডি স্ল্যাপ খেতে চাই, মানে তোমার গালে একটা সপাটে থাপ্পড় আসবে, তার জন্য 170 টাকা দিতে হবে। ভাবো একবার, একটার পর একটা থাপ্পড় যদি খেতে চাও তাহলে, মানে মোট 4টে যদি খেতে চাও তাহলে 500 টাকা তোমার, 500 ইয়েন খসবে, 500 টাকা নয় 500 ইয়েন খসবে। এবার তুমি হিসেব করো 170 টাকা রুপিস যদি হয়ে থাকে, যদি টাকা হয়ে থাকে 170 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, তাহলে 4টে থাপ্পড় ওই একটা একটা করে খেলে, 4টে থাপ্পড় খেলে 500 ইয়েন খসবে। চর, কিল, ঘুষি সব কিছু জুড়েছে হচ্ছে এই মেনু কার্ডে। এগুলো খেতে লোকজন এনজয় করে গো, বিশ্বাস করো, এই মার খেলে নাকি তাদের এতটুকুও লাগে না। চর খাচ্ছে, পটাপট চর খাচ্ছে, কিল খাচ্ছে, ঘুষি খাচ্ছে, এমন সমস্ত কিছু খেতে যাচ্ছে কোথায় না রেস্তোরাঁতে। কেন? টাকা পয়সা দেয়নি বলে সেখানে এসে ওই তারা সব মারামারি করছে? না না, তা তো নয়, সেখানে সে সমস্ত হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট ভরাতেই যা তারা যাচ্ছে, যে এবং মন ভরাতে তারা যাচ্ছে, সেটা হচ্ছে মার খেতে যাচ্ছে। চর, কিল, ঘুষি সেই সমস্তই রয়েছে মেনু কার্ড জুড়ে এবং এগুলোর জন্য টাকা খসিয়েই সেখানে যেতে হয়। পেট ভরাতে ঠিক যাচ্ছে না, আসলে এখানে সবাই আসছে, লোকজন আসছে স্ট্রেস ফ্রি হতে, ফুরফুরে মনে ফিরে যায় সবাই, এটাই নাকি থেরাপি।

0: খেলা।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:24 হয়ে 3 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবোতে কি নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে। ঘড়ি তো ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও কিন্তু ছুটে চলতে হচ্ছে। আর দেখো না মাসগুলো কিরকম উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই দেখতে দে মানে 26 সাল সবে এলো, আর দেখতে দেখতে মে মাস চলে গিয়ে জুন মাসও প্রায় শেষের পথে চললো, তাই না? আর আজকে আবার কি বলো তো, আজকে আবার হচ্ছে অফিস ডে, আজকে তো সেই জ্যৈষ্ঠ মাস এসেও গেছে, জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের পথে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আম এখন মাঝ পথে, মানে পাকা আমের কথা বলছি। আর সেই পাকা আম নিয়ে কম এক্সপেরিমেন্ট তো হচ্ছে না, আম সত্ত্ব তো আছেই, আর আছে পাকা আমের জুস, থেকে আছে আমের ডেজার্ট, এমন কি পাকা আম এখন ফুচকার পুর হিসেবেও রয়েছে, যেমন তেমন কিন্তু আবার ওমলেটেও কিন্তু পাকা আম ইনগ্রেডিয়েন্টস হিসেবে প্রেজেন্ট। প্লিজ বলছে, নাথিং ইজ ইম্পসিবল গো, কোনো কিছুই অসম্ভব বলে নেই, সত্যি সব কিছু পসিবল। ওই যে মানে সোনায় মরা মিষ্টি থেকে টেস্ট যেমন করা যায় গুজরাটে গেলে, ঠিক তেমনই আবার রূপোয় মরা মিষ্টিও কিন্তু মিলে যায় লখনৌতে গেলে। আর আজকে এমনই কিন্তু মিলবে, এই মুহূর্তে এক্ষুনি মিলে যাবে যেটা, সেটা হচ্ছে আম বাটি গোল্লা। আর এই ডেজার্টের ফ্লেভারটা নিতে হলে তোমাকে ওই গুজরাট বা লখনৌ এই সমস্ত জায়গায় যেতে হবে না, যেতে হবে যেটা সেটা হচ্ছে অবশ্যই

সেটার জন্য তোমাকে ওই হিমসাগর নিতে হবে না, ল্যাংড়া নিতে হবে না, বোম্বাই নিতে হবে, এমনটা কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি। তোমার ঘরে যে পাকা আম আছে সেই পাকা আমেই হয়ে যাবে। পাকা আম গোটা পাঁচেক নিয়ে নাও, নিয়ে ফেলো, তারপরে সঙ্গে তুমি একটু সুজি নেবে। আর সুজিটা তো এমনি গুঁড়ো থাকেই আমরা জানি, কিন্তু সেই সুজিটাকে আরও একটু গুঁড়ো করে নেওয়ার দরকার, এবং সেটার জন্য ঘূর্ণি মেশিনে তুমি ভালো করে ঘুরিয়ে নাও। এবারে ফ্রাইং প্যানে গ্যাসের উপরে ফ্রাইং প্যানটা বসাও, আগুন জ্বেলে দাও, সঙ্গে ওয়ান স্পুন ঘি দাও, আর এবারে ওই যে এক কাপ গুঁড়ো করা সুজি সেটা ঢেলে দিয়ে ঘিয়ের সঙ্গে জম্পেশ করে মেশাও। আর এবারে পালা হচ্ছে দুধ ঢালা। গ্যাস অফ করে এক কাপ দুধ টুকুস করে ঢেলে মিক্স করে ফেলো ঘি আর সুজির সঙ্গে। তবে কিন্তু গ্যাসটা অফ করতে হবে, সেটা কিন্তু মনে রেখো। এবারে তুমি যে ওই পাকা আমের যে পাল্পটা রেখেছো বের করে সেই পাল্পটাকে ভালো করে মেশাও, তারপরে একটু ওদেরকে রেস্টে রেখে দাও। এবার অন্য একটা পাত্রে দু চামচ ডেসিকেটেড নারকেল পাউডার নিয়ে তাতে আরও দু চামচ মিল্ক পাউডার সঙ্গে দু চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে মাখো মাখো করে মেখে মেখে ছোট্ট ছোট্ট গোল্লা গোল্লা বানাও, মানে ছোট্ট ছোট্ট গোল্লা বানাও। আর সঙ্গে কি করবে, এবার ওই যে সুজির আর আমের যে মিক্সচারটা তুমি করে রেখেছো সেইটা হাতে মেখে নাও, ভালো করে গোল গোল করে কেটে, ওটার থেকে লেচির থেকে গোল গোল করে কেটে বাটির শেপ দাও। আর ওই বাটিতে দুধ আর নারকেলের যে ছোট ছোট বলগুলো তুমি তৈরি করে রেখেছো সেইগুলো জাস্ট বসিয়ে দাও। তারপরে বসিয়ে দিয়ে কি করবে, বাটির মুখটা আটকে দাও, যাতে কি না ফ্রাইং প্যানে ঘিতে ফেললেই ক্যাচ আউট না হয়ে যায়। খেয়াল রেখো কিন্তু, ঘিতে ফেললেই যেন আউট না হয়ে যায় ওই বাটি থেকে বলটা, ভালো করে দেখো কিন্তু। এবারে তুমি কি করবে, ওই যে ফ্রাইং প্যানে ঘি দিয়ে লালচে করে ভেজে তাকে তুমি নামাও একটা বড় ট্রেতে, সাজুগুজু করাতে হবে যে কাটিং পেস্তা আমন্ড কাজু এই সমস্ত ওপর থেকে ছড়িয়ে দাও, গার্নিশ করে দাও। তারপরে ওদেরকে সাঁতরাতে দাও গরম চিনির শিরাতে, ব্যাস রেডি হয়ে গেল তোমার আমবাটি গোল্লা। মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই বুঝবে তুমি এর স্বাদের ঠেলা। তাহলে আর দেরি কেন, হোক হোক একেবারে তাড়াতাড়ি হয়ে যাক স্টার্ট আপ।

মৌমিতা, রাঁধুনি হয়ে তোমাকে কিন্তু মিষ্টি মুখ করিয়ে দিলাম, দেখো শিখিয়ে দিলাম কিন্তু আমবাটি গোল্লা। মাত্র কয়েকটি উপকরণের খেলা মুখে দিলেই কিন্তু তুমি বুঝবে আমবাটি গোল্লার স্বাদের ঠেলা। আর আজকে তো উইকডে হলেও সামনেই তো আসছে উইকেন্ড, তো বানাতেই পারো এমন ডেজার্ট আমবাটি গোল্লা। এমন সব নতুন নতুন রেসিপিস থেকে নতুন নতুন ইনফো পেতে, আইডিয়াস পেতে অবশ্যই অবশ্যই শুনতে থাকো 107 FM রেনবো। রোজ রোজ টিউন করো কিন্তু 7:02 প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন কিন্তু অনেক ইনফো নিয়ে চলে আসি তোমাদের কাছে। এবং প্যাকেজটা তো অনেকখানি লম্বা, তাই অনেক কিছু কিন্তু আছে, তাই আড়াই নয় আমরা এখন কিন্তু এক বছর ধরে তোমাদের সঙ্গে কিন্তু 2 ঘন্টা 54 মিনিট ধরে রয়েছি। আর অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে নমস্কার কলকাতায় রয়েছি এসেছে কিন্তু সেও, রসগোল্লা থেকে দইতে আমের ফ্লেভার তো আছেই, আছে এখন আমের পুর ভরা ফুচকা, সেও তো তুমি আমি খেয়েছি বা দেখেছি। তাই বলে আমার বার্গার, বার্গার আম নামেই ওই ফিউশন ফুডটা দেখে বিশ্বাস করো আমি নিজে কনফিউশনে পড়ে গিয়েছি, কি নামে ডাকবো ওকে, বার্গার আম নাকি আম বার্গার, কি বলি বলো তো। বার্গারে ইউজ হওয়া রাউন্ড ব্রেড রেখে নারকেল কুচি, বাদাম, মেয়োনিজ, সসেজ সব কিছু তার মধ্যে দিয়েছে, দিয়ে তার উপরে আবার আমের পাল্পটা ছড়িয়ে আবারও উপরে রাউন্ড ব্রেড দিয়ে ঢেকে সার্ভ করছে ইউপির ফুড ব্লগার রঞ্জু মেটা। তো সেই রঞ্জু মেটার এই রেসিপিটাই এখন হয়েছে ভাইরাল। আম বার্গার দেখে নেটিজেনরা তো কমেন্টের পুরো ঝড় তুলে দিয়েছেন, আমিও দেখছি গো, আমিও দেখছি নিউজ, ভিডিও, রিলস সব, এবং সঙ্গে ফলো করছি সেই ওয়ার্নিং মেসেজ যেটা কিনা সোশ্যাল সাইটে, যে বেশি টাইম কিল করলে নিজের ব্রেনের গ্রে ম্যাটার নাকি ড্রাই হয়ে যায়, স্ট্রেস ডিপ্রেশন বেড়ে যায়, বুদ্ধি নাকি হয়ে যায় ভোঁতা, সবই দেখছি, সবই আমিও মানছি। কিন্তু মানে যদি না আমি উঁকি ঝুঁকি টুকি না দিই বলো তো, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যদি আমি না টুকি টুকি দিই, তাহলে তোমাকে কিভাবে বলবো যে ডালহাউসিতে এসেছে পাকা আমের ওমলেট থেকে পাকা আমের পুর ভরা ওই ফুচকা, এমনকি পাকা আম আর কাঁচা আমের যুগলবন্দি লস্যিও কিন্তু আছে। তুমি যদি ফুডি নাও হও, তবুও না নতুন নতুন এই ফিউশন ফুডের টেস্ট নিতে আসতেই পারো ডালহাউসিতে। বৃষ্টি আর গরম শহরে থাকলেও, শহর সফর কিন্তু হতেই পারে, অফিস ডেতেও হতে পারে, অফিস ফেরতা পথেও হতে পারে, যেভাবেই হোক হারিয়ে কিন্তু তুমি যেতেই পারো।

এই শহরে তুমি হারিয়ে যেতেই পারো, কারণ পথ তো এই শহরে কখনোই শেষ হয় না। এই ঘুরে বেড়ানোর জায়গা কিন্তু এই শহরে প্রচুর রয়েছে। তবে হ্যাঁ, তুমি ঘুরতেই পারো, বেড়াতেই পারো, হারিয়ে যেতেই পারো, তবে ছাতাটা কিন্তু ক্যারি করো। যেমন রোদ্দুর রয়েছে, তেমনই কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর সঙ্গে অবশ্যই ওআরএসটাও রেখো তোমার ওই ব্যাকপ্যাকে, কারণ ওআরএসে মাঝে মাঝে চুমুক দিয়ে একটু এনার্জেটিক হয়ে তুমি তারপরে ঘোরাফেরা করো। তুমি কি করতে পারো বলো তো এই মুহূর্তে? জানো তো, ওয়েট ড্রেস রিহার্সালে কিন্তু এখন ব্যস্ত রয়েছে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার, কারণ এই রকেট চড়ে অ্যাস্ট্রোনটরা চাঁদে যাবেন। যাবে তুমিও, চাঁদে নয়, যাবে গঙ্গায়। 22টা এসি ভেসেল কিন্তু গঙ্গায় তোমাকে ওয়েলকাম করতে রেডি আছে। প্যাডেল স্টিমার আছে, বিলাস বহুল ক্রুজ থেকে ইয়াট, আর গঙ্গা পেরিয়ে তুমি চলে যেতে পারবে সোজা বি গার্ডেনে। বি গার্ডেন মানে তো বিশাল সেই বট গাছ, থেকে আছে ব্রাঞ্চেস তাল গাছ, আছে এক বিঘে জমিতে গোলাপ বাগান, থেকে আছে চা বাগান, আছে ক্যাফেটেরিয়া, থেকে আছে সেই বিশাল লেকটাতে বোটিংয়ের ব্যবস্থা, আর আছে গাছ কেনার কাউন্টারও। প্ল্যান করো তুমি কবে আসছো গঙ্গা পেরিয়ে বটানিক্যাল গার্ডেনে। কিছুটা সময় কিন্তু সবুজের মধ্যে কাটিয়ে অনেকখানি অক্সিজেন নিয়ে এনার্জেটিক হয়ে তুমি ফিরে আসতে পারো আবারও তোমার সেই রুটিন ঘেরা জীবনে, ব্যস্ত জীবনে। আর তুমি কোথায় আসতে পারো? অবশ্যই আসতে পারো এক্সিবিশন দেখতে। পুরনো কয়েন এবং পেইন্টিংয়ের এক্সিবিশন চলছে ভিক্টোরিয়াতে। ওদিকে অনেক দিন পর শুরু হয়েছে সন্ধেবেলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো। ভিক্টোরিয়ার পাশেই গড়ের মাঠের পাশে তৈরি হচ্ছে আবার ট্রাম প্ল্যাটফর্ম। আবারও সেই ধর্মতলা থেকে গড়ের মাঠের পাশ দিয়ে ভিক্টোরিয়া ছুঁয়ে দেখতে পাবে তুমি এই ট্রামে চড়লে। যে রুটে ট্রাম চড়ে তুমি ডেফিনেটলি রোম্যান্টিক মোডে তোমার সফরটা তুমি আবারও কিন্তু জমাতে পারবে। একেবারে অন্যরকম মুডে, রোমান্টিক মুডেই কিন্তু তোমার এই সফরটা হবে। আর আজকে তো কী বার বলো তো? আজকে বৃহস্পতিবার। তো এই উইকেন্ডে তুমি একটু সময় বের করে আসতেই পারো আশুতোষ মিউজিয়ামে। প্রচুর পুরনো কালেকশন দেখতে পাবে এখানে এলে। আর এই উইকেন্ডে কিন্তু এখানে আছে প্রজেক্টরের মাধ্যমে সাদা কালো কলকাতার হারিয়ে যাওয়া বেশ কিছু যানবাহন নিয়ে ডকুমেন্টারি শোজ। যদি তুমি গাছ কিনতে চাও, হরি তো কি মানে, যদি গাছ কেনা বলতে তুমি তাহলে তোমাকে চলে যেতে হবে সোজা বি গার্ডেনে। সেখানে তো রয়েছে এখন যেটা তোমাকে বললাম যে গাছ কেনার কাউন্টার রয়েছে, গত বছর থেকে সেই কাউন্টারটা খুলে গেছে। আর যদি তুমি গাছ চিনতে চাও তাহলে নাম লেখা দেখে শুধু নয়, একজন মানে তোমাকে পুরো যিনি কিনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবেন এবং সমস্ত গাছের সঙ্গে চিনিয়ে দেবেন সেটা কোথায় সেটা অবশ্যই বলবো। তবে তার আগে একটু বলি যে গাছ যদি তুমি চিনতে চাও, যেমন হরিতকি, লটকন, নাগলিঙ্গম, নিশিপদ্ম, কর্পূর গাছ, ব্যাডমিন্টন বল ট্রি, বুদ্ধ নারকেল, মারবেরি, তারপরে ধরো আফ্রিকান টিউলিপ, এমন সব অদ্ভুত গাছের সঙ্গে পরিচিত হতে চাইলে আজ একটা বার চলে এসো ভিক্টোরিয়াতে। এসে তুমি জাস্ট নামটা রেজিস্ট্রেশন করে যাও। প্রত্যেক বৃহস্পতিবার আর শুক্রবার নাম রেজিস্ট্রেশন করতে হয়, আর সোমবার ভিক্টোরিয়াতে গাছেদের সঙ্গে দেখাশোনা পরিচিত হওয়ার সুযোগটা তুমি পেয়ে যাবে। এই শহরেই রয়েছে কত স্থাপত্য, কত হেরিটেজ বিল্ডিং, কত গাছ, চাইলে তুমিও কিন্তু এই শহর ঘুরে ফিরে দেখতে পারো এবং বেশ কিছুটা সময় কাটাতেও পারো অবশ্যই। এই শহর কলকাতায় অ্যামিউজমেন্ট পার্ক যেমন আছে, কত রকম মিউজিয়াম আছে, কত পুরনো হেরিটেজ বিল্ডিং যেমন রয়েছে, তোমার আমার কাছে আরও একটা আকর্ষণীয় জায়গা রয়েছে, সেটা হচ্ছে গঙ্গা। কত সিনেমা শুটিং হয়েছে বলো তো এখানে? হয়েছে কেন বলবো, এখনও হয়। মিউজিক ভিডিও শুটিংগুলো এখনও হয় বিকেলের দিকে, তাই তো তোমাকে বলছি একটু অন্যভাবে কাটানোর জন্য গঙ্গা কিন্তু এখনও পারফেক্ট, এখনও আইডিয়াল। তাই এগিয়ে এসে হাতটা ধরে, তার হাতটা ধরে তুমি কিন্তু গঙ্গায় ভেসে পড়তেই পারো। আর গঙ্গায় ভাসতে ভাসতে তুমি বলতেই পারো তোমার ফিয়ান্সেকে, তোমার বেটার হাফকে, তোমার মনের কথা,

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:43 হয়ে 47 সেকেন্ড। কাউন্টডাউন চলছে, ঘন্টা মিনিট সেকেন্ড গুনছে এখন বিশ্ববাসী। আজই যে শুরু হচ্ছে সেই কি বিশ্বকাপ ফুটবল, আজকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। আর এই প্রথম 48টা দেশ খেলবে 104টে ম্যাচ 39 দিন ধরে। আর এই বছরে এসেছে কিন্তু অনেক বদল, অনেক কিছুর কিন্তু ইতিহাস গড়ছে এই বিশ্বকাপ। থাকছে 3D প্লেয়ার অ্যাভাটার থেকে, থাকছে রোবোটিক ডগ, থাকছো তুমি, থাকছো সেই টিভি স্ক্রিনে খেলা দেখা শুধু নয়, থাকবে তুমি আজকে মাঠে। হ্যাঁ, সেই সুযোগই তো মিলছে আজকে নমস্কার কলকাতায় 7 সকালে। যদি তুমি ধারাভাষ্যকার হও, যদি তুমি কমেন্টেটর হও, কিভাবে তুমি গোল হলে সেই কমেন্টেটর হিসেবে ওই মুহূর্তটাকে কিভাবে এক্সপ্লেইন করবে, কিভাবে বর্ণনা করবে, বর্ণনাটা কিন্তু এক লাইনেই হওয়ার দরকার। ওয়ান লাইনের আনসারই কিন্তু আমি চাইছি। আর যদি স্বপ্নের ফুটবল টিম গড়ার যদি সুযোগ পাও, তাহলে কোন 5 জন প্লেয়ারকে তুমি নেবে বলে ফেলো তো চটপট। সঙ্গে এটাও কিন্তু বলো, বিশ্বকাপ ফাইনাল দেখবার সময় বা যে কোনো বিশ্বকাপ ম্যাচে তুমি যে দলকে ধরো আর কি চুজ করছো, তুমি যে দলকে প্রেফার করছো, সেই দলের হয়ে যখন খেলাটা দেখছো, তখন তোমার সঙ্গে থাকা কোন জিনিসটা ভীষণভাবেই দরকার, কোন জিনিসটা মাস্ট ওই খেলা দেখার সময়, যেটা কিনা তোমাকে এনার্জেটিক করে তোলে এবং যেটা কিনা তোমাকে ওই খেলা দেখতে দেখতে একটা আলাদা করে কৌতূহলের সৃষ্টি করে দেয়। আর যদি তোমার প্রিয় দল বিশ্বকাপে জেতে, তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কী হবে গো বলে ফেলো। দাঁড়াও, এই ট্রিয়ন্ডা মানে ওই এই বছরের ফুটবলটা নিয়ে নাচিও না শুধু, হ্যাঁ নাচাবে অবশ্যই ট্রিয়ন্ডা, আরও আছে কথা বাকি, প্রশ্ন বাকি। আজকে যে আন্তর্জাতিক খেলা দিবস, মোবাইল আর ইন্টারনেট, এই যুগটার আগে বিকেলবেলা মানেই কি ছিল তোমার আমার কাছে? তোমার আমার ছেলেবেলাটা যেটা ছিল, বিকেলের সেরা খেলা ছিল কি, সেই খেলাটার কথাও প্লিজ আজকে জানিয়ে ফেলো, সেন্ড করে ফেলো। বিকেলের সেরা খেলাটা তোমার জীবনে কোনটা ছিল? ছেলেবেলায় যদি ফিরে যাওয়ার সুযোগ পাও, কোন খেলাটা বন্ধুদের নিয়ে আবারও খেলবে তুমি? 9903653992 তে সেন্ড করে ফেলো। বিশ্বকাপ ফুটবলে কমেন্টেটর বা ধারাভাষ্যকার হলে গোল হওয়ার মুহূর্তটাকে তুমি কিভাবে বর্ণনা করবে, কিভাবে এক্সপ্লেইন করবে, সেটা এক লাইনেই জানাবে। সঙ্গে কিন্তু বলে ফেলো তোমার স্বপ্নের টিমে 5 জন কোন ফুটবল প্লেয়ারকে রাখবে, যারা বিশ্বকাপ ফুটবলে জাস্ট এই 5 জনই থাকবে তোমার দলে। আর বিশ্বকাপ যখন তুমি খেলা দেখবে বা দেখো, মানে যে টিমকে তুমি প্রেফার করছো, যে টিমের তুমি সাপোর্টার হচ্ছ, সেই টিমের খেলা দেখতে দেখতে তোমার সঙ্গে কোন জিনিসটা রাখাটা ভীষণ মাস্ট, কোন জিনিসটা থাকাটা মাস্ট, সেটা বলে ফেলো। আর সঙ্গে এটাও প্লিজ বলো, যদি তোমার প্রিয় দল বিশ্বকাপ জেতে, তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কি দেবে, কি হবে, সেটা প্লিজ বলে ফেলো। বিশ্বকাপে দেখো ভারত কিন্তু নেই, তবুও মেসি আর রোনাল্ডোর সঙ্গে কিন্তু মাঠ কাঁপাবে দুই ভারতীয়, এমন বেশ কিছু ইনফো কিন্তু রয়েছে আমার কাছে, শেয়ার করব তো মেসি থেকে রোনাল্ডোর কথা। আর ঠিক কত মিনিট পর, এই মিনিট 5-এক পরেই আমি ফিরছি তাদের কথা নিয়ে। আপাতত রেইনবো ফ্ল্যাশব্যাকে তোমার জন্য ওই ট্রিয়ন্ডা নিয়েই চলুক, ইশক কলমা নয় এই মুহূর্তে তোমার বরং হাল্লা বল, সেটাই বরং চলুক গোল গোল হাল্লা বল। তাহলে এখন সেটাই আসছে 2011 সালে, যেটা 2011-তে রিলিজ হওয়া মুভি গোল মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এখন ফ্ল্যাশব্যাকে ডালের মেহেন্দির হাল্লা বল।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: ওয়ার্ল্ড কাপ ফুটবল মানেই তো উত্তেজনা, আলাদা একটা উন্মাদনা আছে। আর এই টুর্নামেন্টে কিন্তু এবার শুধু নতুনের টাচ রয়েছে, যেমন 32 বদলে এবারে কিন্তু 48 দল খেলবে। আর ম্যাচের সংখ্যা আগে ছিল 64, এবারে কিন্তু সেটা আরও 40 বেড়ে 104 হচ্ছে। আর 32 জায়গায় 39 দিন ধরে চলবে, এবারে 3 দেশের মধ্যে হবে এই ম্যাচগুলো। এবারের বিশ্বকাপ ফুটবল কিন্তু একেবারে শুধুই নতুন নতুন নতুন নতুন নতুনের ছোঁয়া রয়েছে। আর এই যে গোল গোল গোলাকার ফুটবল, মানে ট্রিওন্ডা, সেই ট্রিওন্ডা এসেছে হচ্ছে দুটো শব্দ থেকে, ট্রাই আর ওন্ডা। স্প্যানিশ ভাষায় এই 3 ঢেউ হচ্ছে ওন্ডা। ওন্ডা মানে হচ্ছে ঢেউ, আর সেই 3 ওন্ডা হচ্ছে মানে 3 ঢেউ। ওন্ডা মানে হচ্ছে ঢেউ যেহেতু, আর বলে রয়েছে লাল সবুজ নীল, এই 3 রঙের ঢেউ। আয়োজক 3 দেশকে বোঝানো হচ্ছে। বলের নকশায় রয়েছে ইন্টারেস্টিং সব কারিগরি। জানতে হলে তোমাকে থাকতেই হবে আর যে মৌমিতার সঙ্গে জুড়ি জুড়ি। আর তোমাকে একটু ভালো করে মনে করিয়ে দিচ্ছি, পুরো মেসেজটাই কিন্তু আমি চাইছি দেখতে বা শুনতে তোমাদের কাছ থেকে, যে যদি তুমি ধারা ভাষ্যকর হও, যদি তুমি কমেন্টেটর হও, তাহলে যখনই কিনা গোল হবে তখন তুমি কিভাবে সেটাকে এক্সপ্লেইন করবে। এক লাইনে উত্তর দিয়ে ফেলো, একটা লাইনে বলে ফেলো না, বর্ণনা করে ফেলো কিভাবে ধারা ভাষ্যকর বা ওই যদি তুমি কমেন্টেটর হও কিভাবে তুমি কমেন্ট্রিটা দেবে সেটা বলে ফেলো। আর স্বপ্নের ফুটবল টিমে তোমার কোন 5 প্লেয়ারকে নেবে, 5 নাম কিন্তু আমি জানতে চাইছি। সঙ্গে এটাও বলো, বিশ্বকাপ ফাইনাল দেখার সময় বা তোমার যে কোনো, তুমি যে দলকে সাপোর্ট করছো সেই দলের সাপোর্টার হিসেবে যখন তুমি খেলা দেখছো তখন তোমার কোন জিনিসটা সঙ্গে থাকাটা মাস্ট। আর যদি তোমার প্রিয় দলটা বিশ্বকাপে জিতে যায় তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাই বা কী দেবে সেটাও বলো। আর সঙ্গে আজকে যেহেতু ওই খেলা দিবস, আন্তর্জাতিক খেলা দিবস, মোবাইল আর ইন্টারনেটের যুগটা ঠিক আগে বিকেলবেলাটা কী ছিল, তোমার আমার কাছে অবশ্যই মাঠে যাওয়ার ব্যাপার ছিল। তো সেই মাঠে গিয়ে তোমার ছেলেবেলা সবথেকে প্রিয় খেলা কোনটা ছিল, যেটা তুমি সময় পেলে, সুযোগ পেলে আবারও সেই খেলাটা খেলতে চাও সেটাও বলে ফেলো আজকে 9903652992। একদম হার্ট করে কিন্তু খোলা রয়েছে তোমার জন্য। আমি এবারে সোজা চলে যাচ্ছি সৌভিক সরকার কসবা হালতু থেকে। সৌভিক কি বলছে, ছোটবেলায় ও খেলবে, মানে খেলা যেটা ওর প্রিয় ছিল ফুটবল, ও সেটাই আবারও খেলবে, আর ও দলে নেবে মেসি নেইমারকে। এই দুজনের নাম হলো তো, আমি 5 কথা বলতে চাইছি, শুনতে চাইছি আর কি। তো তুমি সেটাও বলো, আর তার সঙ্গে কমেন্টেটর হলে কি করতে সেটা তো বলোনি, যে তুমি কিভাবে গোল হওয়ার মুহূর্তটাকে এক্সপ্লেইন করবে বা বর্ণনা করবে। জাস্ট ওয়ান লাইনের আনসার কিন্তু আমি জানতে চাইছি, শুনতে চাইছি তোমার কাছ থেকে, বলে ফেলো তুমি। আর এই দেখো না, এই যে মানে আরও রয়েছে অনেক মেসেজ, অবশ্যই অবশ্যই সেগুলো শেয়ার করবো। যেমন রজত, রজত কি বলছে এবার একটু দেখি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছে, ও ধারা ভাষ্যকর হিসেবে বলবে গোল তো নয় যেন পুরোটাই আর্ট, আমার দলে থাকবে হচ্ছে মানে, আচ্ছা গোল তো নয় যেন পুরোটাই আর্ট, এটাই হবে ওর কমেন্টেটর হিসেবে এই স্লোগান, মানে এইটাই ও বলবে কমেন্ট্রি দেবে আর কি। আর যেটা বলবে সেটা ওর দলে যে থাকবে মেসি রোনাল্ডো আর এমবাপে, কেলভিন দ্য ব্রুন আর সুনীল ছেত্রী। আচ্ছা সুনীল ছেত্রীকেও রাখছে, সব সুপারস্টার প্লেয়ার, একদমই তাই। আর বাড়িতে বসে ফুটবল দেখতে গেলে যেটা চাই, এক কাপ চা, আর বন্ধু বান্ধব যারা একেবারে খেলা পাগল তাদের সঙ্গে তো অবশ্যই চাই, সঙ্গে তারাও যেন থাকে। আর প্রিয় দল জিতলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হবে রজতের, স্কোরবোর্ড কথা বলে, আমরা কথা বলি না, স্কোরবোর্ডই কথা বলে, আমরা কথা বলি না। আর রজতের প্রিয় খেলা, ছোটবেলার যে খেলাটা ছিল সেটা হচ্ছে ক্রিকেট, সেটাও তো জানাতে হবে, কারণ আজকে যে খেলা দিবস, তো সেই যে খেলাটা তোমার একেবারে বস হয়ে ছোটবেলাটা জুড়ে ছিল সেই বসের কথাও কিন্তু আজকে জানাতে বলেছি। ঘন্টা মিনিট সেকেন্ডের গোনাগুনতি চলছে, 11 আজকে, আজ রাত 12 শুরু হচ্ছে 23 বিশ্বকাপ ফুটবল। আর সেই ফুটবল ম্যাচ ঘিরেই কিন্তু এখন চলছে উত্তেজনা উন্মাদনা। ওই যে ট্রিও ট্রিওন্ডা, এই যে সেন্সার লাগানো রয়েছে ট্রিওন্ডা, মানে যে বলটার নাম এবার, সেই বল যেটা ওই আল রিহালা ছিল 22 বলটার নাম, তা সেই আল রিহালাতেও কিন্তু ছিল এই এরকমই আর কি, ক্যামেরা সেন্সার লাগানো ছিল, বলের নড়াচড়া ট্র্যাক করতে পারবে প্রত্যেক সেকেন্ডে, কিন্তু এবার সেটা আরও বেশি পারবে 500 করে। আর রোবোটিক ডগও কিন্তু থাকছে, সেও কিন্তু সেন্সার লাগানো রোবোটিক কুকুর, যে কিনা নিরাপত্তা নিশ্চিত করবে লোকজনের, মেক্সিকান পুলিশকে সে সাহায্য করবে। তারা মাঠ থেকে, রোবোটিক কুকুরগুলো মাঠ থেকে হোটেল সব জায়গায় ট্র্যাক করে লাইভ ভিডিও পাঠাবে নিরাপত্তা বাহিনীর কাছে। আছে আছে আরও ইন্টারেস্টিং ইনফো আছে, 10 পর্যন্ত সব কিছু শেয়ার করবো, থেকে যাও আজকে আর জে মৌমিতার সঙ্গে। যাব এখন সোজা কোথায় বলো তো, হাওয়া অফিসে। না গেলে কী করে হবে, আজকের ওয়েদারটা কেমন থাকবে সেটা তো জানতে হবে, একটু পরেই তো অফিস টাইমটা শুরু হয়ে যাবে। আর অফিস টাইম শুরু হয়ে যাওয়া মানেই তো কী হতে পারে, অবশ্যই অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে ছাতা ক্যারি করবে কিনা, এই একটা কোয়েশ্চেন কিন্তু থেকে যায়। তাহলে চলো সোজা চলে যাই হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: উইকনেস কাটিয়ে একেবারে বর্ষা কিন্তু এসে গেছে, মানে ওই বর্ষা মঙ্গলবারই মঙ্গলময় হয়ে এসেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে এখনো না এলেও ঝেঁপে কিন্তু বৃষ্টি হলো গতকাল, জলভরা মেঘ হাজির শহরের আকাশে। আর গরমের হবে এবারে অন্ত, বৃষ্টি হবে বারবার অন্ত। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ওয়েদার লক্ষ্মীমন্ত থাকবে নাকি ছাতাটা শুধু রোদ থেকেই বাঁচাবে, সেই আপডেটটা নিতেই তো চলে এসেছি সোজা আমি হাওয়া অফিসে। এই মুহূর্তে যেটা জানতে পারছি, আকাশের মুড একদম অফ, আর যে মৌমিতার মতন নয়, মুড অফ রয়েছে, ঝড় বৃষ্টির চান্সেস আছে, বিদ্যুৎ চমকে পুরো ঝোড়ো হাওয়া হবে, আর টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 34 এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বুধবারের হাইস্ট টেম্পারেচার ছিল 35.2, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি, লোয়েস্ট টেম্পারেচার 23, স্বাভাবিকের থেকে 4.2 কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 98%, মিনিমাম 70%। আর বৃষ্টি, ওই যে গতকাল যেটুকু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কথাটাই তো তোমাকে আমি বলছি। বৃষ্টি হয়েছে যেটা, সেটা হচ্ছে ওই 24.6 মিলিমিটার। ভালোই কিন্তু বৃষ্টিটা কালকে হয়েছে। 8টা বাজতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা, রাত 12টা বাজলেই 23তম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী সেরেমনি থেকে শুরু হয়ে যাবে ম্যাচ মেক্সিকো বনাম সাউথ আফ্রিকার মধ্যে। আজ টেকা স্টেডিয়ামে হবে, তুমিও থাকবে বিশ্বকাপের মাঠে ধারাভাষ্যকার হয়ে। ম্যাচে গোল হলেই তুমি কিভাবে বর্ণনা করবে, এক্সপ্লেন করবে, সেটাই তো এক লাইনে বলতে বলেছি তোমাকে। সঙ্গে বলবে তোমার স্বপ্নের 5 জন প্লেয়ারকে নিয়ে তোমার সেই ফুটবলের টিম কোনটা হবে, সেই প্ল্যানটা বলবে। আর বিশ্বকাপ যখন ম্যাচগুলো, যে ম্যাচটা তুমি সাপোর্টার হও, সেই ম্যাচ যখন দেখো তুমি, তখন তোমার আর কি ভাবটা কেমন থাকে, মানে তোমার সঙ্গে কোন জিনিসটা থাকাটা মাস্ট, সেটাও বলবে। আর যদি তোমার প্রিয় দল বিশ্বকাপে জেতে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসটা কী হবে। আছে আছে আরও আছে, আজকে যেহেতু খেলার দিন তাই অবশ্যই অবশ্যই তোমাকেই বলতে হবে যে তোমার প্রিয় খেলা কোনটা, যেটা ছেলেবেলায় তুমি খেলতে, যদি সুযোগ পাও তাহলে আবার সেই খেলাটা খেলবে, সেটাও বলো। আমি যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরছি ঠিক 8টা 2তে। তোমার খেলা কথা থেকে হবে শহরের ইতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পকথা। স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অলিম্পিকের জন্য উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় তরুণ ক্রীড়াবিদদের কৃতিত্ব এবং দেশে ক্রীড়াক্ষেত্রে ক্রমবর্ধমানের মতন বিষয়গুলির কথা তুলে ধরেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডান থেকে মার্কিন বাহিনী আক্রমণ হানে। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সে দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও কেশব দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আলোচনা থেমে থাকার জন্য সে দেশকে চরম মূল্য দিতে হবে। ইরান দাবি করেছে, তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুটি জাহাজে আঘাত আনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদাভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ভারত ও বুলগেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার হওয়ার ফলে সৃষ্ট নতুন সুযোগগুলির উপর আলোকপাত করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর সকাল 9টায়।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 12 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবো বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। আজকে তো 27 জ্যৈষ্ঠ, জুনের 11, গরম বাড়বে আরও, আর গরমের হচ্ছে না অন্ত, তবে বৃষ্টি কিন্তু হবে এবারে বারবারন্ত। ব্রেকিং নিউজে আজকে থেকেই তো গরম নিয়ে নয়, গরমা গরম চর্চা চলবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে। গ্রেটেস্ট শো অন আর্থ, 23তম বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে যে আজকে রাত্রির 12টা থেকে। আর আজকে আবার আন্তর্জাতিক খেলা দিবসও, তাই তো তোমাকে বলেছি যে সেন্ড করতে যে কোন খেলাটা তুমি খেলবে, মানে তোমার প্রিয় কোন খেলাটা, আবারও যদি সুযোগ পাও তাহলে তুমি তোমার বন্ধুদের নিয়ে সেই কোন খেলাটা খেলবে সেটা আজকে বলে ফেলো। সঙ্গে কিন্তু অবশ্যই জানিও তোমার স্বপ্নের টিমের কথা। হ্যাঁ, তোমার স্বপ্ন মানে বিশ্বকাপ ফুটবলে যদি তুমি টিম বানানোর সুযোগ পাও তাহলে তোমার স্বপ্নের টিমে কোন 5 জন প্লেয়ারকে তুমি রাখবে তোমার ফুটবল টিমে, কারা, সেই নামটা তুমি ঝটঝট ঝটঝট করে লিখে পাঠিয়ে দাও। আর আজকে তুমি কিন্তু ধারাভাষ্যকার হয়ে গিয়েছো, সেই সুযোগটাও দিয়েছি তোমাকে আজকে 7 সকালেই। তো যখন গোলের মুহূর্তটা, যখন গোল হবে, তুমি যখন গোল দেখবে তখন কিভাবে বর্ণনা করবে, তুমি কমেন্টেটর হলে তুমি কিভাবে কমেন্ট্রিটা দেবে, এক লাইনেই কিন্তু উত্তরটা দাও। সঙ্গে ভুলো না জানাতে ওই যে 19 জুলাই বিশ্বকাপ ফাইনাল রয়েছে, সেই বিশ্বকাপ ফাইনালে তোমার প্রিয় দল জিতলে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসটা কী হবে। আর একটা কথাও রয়েছে, তুমি যে দলটাকে সাপোর্ট করো, সাপোর্টার হিসেবে যখন খেলাটা দেখবে তখন তোমার সঙ্গে কোন জিনিসটা রাখা ভীষণভাবেই দরকার, কোন জিনিসটা মাস্ট সেটাও বলো, যা তোমাকে খেলা দেখতে আরও বেশি উৎসাহিত করবে, এনার্জেটিক করবে বলে তুমি কিন্তু অবশ্যই বলে ফেলো। আর ভুলো না কিন্তু জানাতে, আমিও কিন্তু ভুলিনি, মানে ওই কাউন্টিং করতে গুনতে ঘন্টা মিনিট সেকেন্ডস ধরেই কিন্তু আমি দেখছি কখন রাত 12টা হবে আর কখন এই 11 তারিখেই শুরু হয়ে যাবে রাত 12টা। যদিও ক্যালেন্ডারের ডেটটা চেঞ্জ হয়ে যায় কিন্তু 11ই জুনই হচ্ছে 23তম এই বিশ্বকাপ ফুটবল শুরুর দিন। গোনাগুনতে আমি করছি, এরই সঙ্গে আমি গুনছি, মা দুর্গা ফুল ফ্যামিলি আসবেন এই মর্তে আজকে থেকে ঠিক 127 দিন পরে। আজকে তো বৃহস্পতিবার, আজই কিন্তু সন্ধ্যেতে চোখ তুমি রেখো আকাশে, মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তুমিও। সেটা কি, সেটা জানতে হলে শুনতে হলে অবশ্যই থেকে যাও দশটা পর্যন্ত, অলরেডি আটটা বেজে গিয়েছে। গরম গরম করলে তো হবে না, কাজ থাকলেও তোমাকে সেই কাজও করতে হবে, খেলতেও হবে, খেলা দেখতেও হবে। আজকে আন্তর্জাতিক খেলা দিবস, আজ শুরু হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ, তাই তো এখন থেকেই করো তুমি ওয়ার্ম আপ। আমি তো রেডি, তোমাকে শেয়ার করব বিশ্বকাপ ফুটবলে ভারত না থেকেও মেসি রোনাল্ডোর সঙ্গে কীভাবে দুই ভারতীয় মাঠ কাঁপাবে সবই বলবো। এই সব শুনতে হলে অবশ্যই অবশ্যই থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে। আরে বাবা আমি আছি তো এখনও প্রায় ওই এক ঘন্টা, মোটামুটি ওই এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো তোমার সঙ্গে আছি আমি আর যে মৌমিতা, বন্ধু হয়ে আপাতত তোমার হাতটাই কিন্তু ধরে আছি, ভুলছি না, ছাড়ছি না দশটার আগে।

0: হেরে আমি কোথাও যাচ্ছি না, বন্ধুত্বের হাত আমি ছাড়ছি না 10টার আগে। তুমি আমি এখন এই মুহূর্তে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আরে বাবা, আসছে তো, আর কয়েক ঘন্টা পরেই আসছে সেই শুভক্ষণ। বিশ্বকাপ ফুটবল শুরু হলো বলে আর তিনটে দেশে কিন্তু 16টা শহরে চলবেই খেলা টানা 39 দিন ধরে। রয়েছে অনেক নতুন নতুন চমক এবারের এই বিশ্বকাপে। শহর কলকাতাতেও কিন্তু হতে চলেছে নতুন একটা প্রকল্প, না বিশ্বকাপ হচ্ছে না কিন্তু নতুন একটা প্রকল্প হতে চলেছে। নতুন রুটে মেট্রো সার্ভিস দেবে, সেক্টর 5 থেকে কলকাতা স্টেশন পর্যন্ত সার্ভিস দেবে, ছুটবে মেট্রো। আর 2.5 মিনিট অন্তর মিলবে এবার থেকে মেট্রো, এমনই কিন্তু পরিষেবা দিতে চলেছে মেট্রো রেল। আসছে অত্যাধুনিক মেট্রো রেকও কিন্তু আসছে শহর কলকাতায়, আর আসছে কলকাতায় গঙ্গায় ওয়াটার মেট্রো। গঙ্গার তলা দিয়ে তো মেট্রো ছুটছে, প্রত্যেক দিন হাজার হাজার যাত্রী যাওয়া আসা করছেন, আর এবারে গঙ্গার জলে ভাসবে মেট্রো। হ্যাঁ, কেরলের ঠিক কোচির মতোই কিন্তু এইরকম ওয়াটার মেট্রো কিন্তু এবার শহরে গঙ্গায় ভাসবে। গ্রিন সিগন্যাল মিলে গিয়েছে গঙ্গায় ওয়াটার মেট্রো চলাচলে, চলবে ব্যাটারি চালিত হাইব্রিড বোট যা কিনা একেবারে পরিবেশ বান্ধব। গঙ্গা বুকে নামছে 13টা এসি ভেসেল, আর বসেছে কিন্তু স্মার্ট কার্ড গেট, এক কথায় ঢেলে সাজছে গঙ্গার পাড়গুলো। এখনও কোনো যান মানে এখানে এখনও পর্যন্ত কোনো রকম যানজট নেই, আর সহজেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে যারা এখন গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর আর যে মৌমিতাকে শুনছো এবং ভাবছো শহর কলকাতার রাস্তার অবস্থা কীরকম, আজকে সারাদিন কোথায় মিটিং মিছিল আছে, এই মুহূর্তে যানজট আছে কি না, সেই আপডেট নিতেই তো আমি সোজা চলে যাচ্ছি কোথায় জানো, লালবাজারে।
1: আজকে শিডিউল কোনো মিটিং মিছিল বলতে বড় রকমের আমাদের কাছে যে খবর, দুপুর 12টা নাগাদ একটা প্রসেশন কলেজ স্কোয়ার কলেজ স্ট্রিট ওইটা আছে, 1000-2000 মতো কালেকশন হওয়ার কথা। আর এছাড়া আপনার বলার মতো উল্লেখযোগ্য বড় মিটিং মিছিলের খবরাখবর আপাতত আমাদের কাছে আর নেই, আর আশা করি আগামী সময়ে যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তা আর অবস্থা কেমন জানলে, তেমনই কিন্তু শুনলে আজকে ছোট একটা মিছিলের কথা কলেজ স্কোয়ার থেকে, সেটা আসছে। আর যারা এই মুহূর্তে আর যে মৌমিতাকে শুনছো তাদেরকে কিন্তু বলছি, তোমরা কি টু হুইলারে আছো, টু হুইলারে যাতায়াত করো বা একটু পরেই বেরোবে, হেলমেটটা কিন্তু প্লিজ ইউজ করো। আরে বাবা, গরম লাগছে, ঘেমে যাচ্ছি, হেলমেট থাক না, আমার হাতে তো রয়েছে, হাতে নিয়ে যাচ্ছি, আমি ক্যারি করছি, এটি করো না, একদম মাথায় পরে ঠিকঠাক করে বেল্ট বেঁধে তবেই কিন্তু যেও, কারণ না হলেই ফাইন দিতে হবে। আর ফোর হুইলারে যারা যাতায়াত করো তারা কিন্তু সিট বেল্টটা ঠিক মতন ইউজ করো, সঙ্গে অবশ্যই রেখো PUC। আর ট্রাফিক রুল ভায়োলেট করো না কিন্তু কোনোভাবেই, তাহলেই জরিমানা গুনতে হবে, আর এবারে জরিমানাটা কিন্তু মারাত্মকভাবে হতে চলেছে। 23তম ফুটবল বিশ্বকাপের কথা বলছি, 4-4 নতুন নিয়ম এনেছে কিন্তু এবারে ফিফা, বাধ্যতামূলকভাবে জল পানের মানে জল খাওয়ার, ঢকঢক করে জল খাবে সেই একটা বিরতি কিন্তু এসছে। প্রত্যেক অর্ধের মধ্যে 3 মিনিটের ব্রেক দেবেন রেফারি। গোল কিক তারপরে গোল কিকের সঙ্গে সঙ্গে থ্রো ইন, আর প্লেয়ার যখন চেঞ্জ হবে সেক্ষেত্রে কাউন্ট ডাউন শুরু হবে এবার, এটাও কিন্তু নতুন। কেউ বেশি সময় যদি নেয় বল চলে যাবে তাহলে প্রতিপক্ষের কাছে, আর গোলকিপার যদি গোল কিক করতে একটু দেরি করেন তাহলেও হয়ে যাবে কর্নার। বদলির ক্ষেত্রে বোর্ডে নাম্বার যেই না দেখানো হবে তার 10 সেকেন্ডসের মধ্যে কিন্তু খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে, আর ওই ঝগড়া করলে রেড কার্ড দেখানো হবে, মুখ টিপে জাস্ট একটু ইশারা করে কিছু একটা বলে চলে গেলে না হবে না, আবারও সেই একই ব্যাপার, সেন্সর রয়েছে, আবারও কিন্তু রেড কার্ড সরাসরি দেখতে হবে, আর আমিও কথা বললে আমাকেও রেড কার্ড দেখতে হবে। তাই এখন আর কোনো কথা বলবো না, আপাতত 3 মিনিট 14 সেকেন্ডসের একটা বিরতি নিচ্ছি, কারণ এখন রেইনবো নিউ টিউন আসছে, যে মুভিটা রিলিজ হয়েছে 29th May। সেই ফুল পিসি ও এডওয়ার্ড মুভির সাউন্ডট্র্যাক থেকেই এখন আসছে তোমার জন্য বনি আর সুতীর্থর সেই গানটা, যেটা রয়েছে রেইনবো নিউ টিউনে।
2: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: Vire Matal agun ranga agun meshay abire Duko churir emon khela kothay pabe re
1: Shuncho 107 FM Rainbow Shat shure sharadi Shat shure sharadi
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 8:19 হয়ে 14 সেকেন্ড, তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 এফএম রেনবোয় বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। শহর কলকাতায় প্রাক বর্ষণের বৃষ্টি চলছে এখন, আজকেও চান্স রয়েছে বৃহস্পতিবারেও। আর ওদিকে রীতিমতো বাজ পড়ছে বৃহস্পতি গ্রহে, সে খবর সেই আপডেট নাসা কিন্তু তাদের ওয়েবসাইট পেজে দিয়েছে তো গোল দিয়েছে, মাঠে নামলেন খেলা শুরু ঠিক 69 মিনিট 4 সেকেন্ডস পর, এবং 53 সেকেন্ডের মধ্যেই নিজের ক্যালিবার দেখালেন, নিজের ক্যারিশমা রাখলেন, ছাপ রাখলেন, নিজেকে চেনাতে সময় নিলেন মাত্র 53 সেকেন্ডস। আমি মেসির কথা বলছি। আইসল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ছিল গতকাল, তো এমনটাই কিন্তু সেখানে হলো, মেসি নামলেন, গোল করলেন, রেকর্ড গড়লেন, 68 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিচ্ছেন মেসি। এর আগে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টিনার হয়ে গোল করার রেকর্ড ছিল অ্যাঞ্জেল ল্যাব্রুরার, তো সেটা কিন্তু একেবারে পুরোপুরি ভেঙে দিলেন মেসি, কারণ 39 ছুঁই ছুঁই মেসি। আরে বাবা, কেন 39 ছুঁই ছুঁই বলছি, 24 জুন মানে খেলার মধ্যেই 24 জুন মেসি 39 বছর কমপ্লিট করবে, তো দেখবো আমরা সেই সেলিব্রেশনও দেখবো। আর এখন দেখবো 9903659992। সুভাষদা কি বলছেন উত্তর বাওয়ালি থেকে, উড়ে বাস।

কি যে পুরো কিন্তু নেমে গিয়েছেন, কোথায়? মাঠে। কেন বললাম, বলছি, বলছেন সুভাষদা যে গোল হলে ধারাভাষ্যে কি বলবেন তিনি, মানে যদি গোল হয় তাহলে কমেন্টেটর হিসেবে কি কমেন্ট্রি দেবেন, সেটাই বলছেন। গোল, ব্যাস, গো গো গো গো গো গো গোল, ব্যাস এইটুকুই কিন্তু তিনি বলবেন, আর কিচ্ছু না। আর ওনার সকার টিমে থাকবে, ওনার ফুটবল টিমে থাকবে মেসি, নেইমার, রোনাল্ডো, বাইচুং ভুটিয়া, এবং পাঁচ নম্বরে নিজে মাঠে থাকবেন, সুভাষদা বলে দিয়েছেন। এদের সঙ্গে কিন্তু ইনিও কিন্তু খেলবেন, নেইমার, রোনাল্ডো, বাইচুং, মেসি এবং নিজে সুভাষদা। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে সঙ্গে রাখবে সেই দেশের জাতীয় পতাকা। আহা, সুভাষদা হাতে হাত মেলান, আমিও আর্জেন্টিনার সাপোর্টার। গত বছর আমার ভালো মনে আছে, যেদিনকে, মানে গত বছর নয়, 22 সালে যে যখন খেলা হলো, 22 সালে 22তম যখন খেলা হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেটা কাতারে হলো, সেই যেদিন ওপেনিং হলো সেদিনও কিন্তু আমি স্টুডিওতে লাইভ ছিলাম। এবং যেদিন ফাইনাল হলো, আর্জেন্টিনা জিতলো, তারপরের দিন ভোরবেলায়ও আমি এলাম। ওহো, সেই আনন্দটা একটা আলাদা আনন্দ ছিল। জানি না এবছর হবে কিনা, সেটা দেখা যাক কি হয়। 19th জুলাই তো এবার ফাইনাল, এবং তারপরের মাসেও আমি ওই 20 তারিখে আসছি কিনা দেখা যাক। এবং আর্জেন্টিনা যদি জেতে তাহলে তার সোনায় সোহাগা, না আর কথা বলবো না। বিকেলবেলায় চুকিত কিত কিত কিত কিত কিত এই খেলাটা কিন্তু ভীষণভাবে মিস করেন সুভাষদা। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছেন, যদি আবারও ছেলেবেলায় ফিরে যেতে পারেন তাহলে খেলা দিবসে, তিনি এটাই জানালেন, সেই ছোটোবেলার চুকিতকিত খেলাটা কিন্তু তিনি আবারও খেলবেন। নিবেদিতা সেন শেরফুলি থেকে কি লিখছেন, যদি ধারাভাষ্যকার হয় তাহলে নিবেদিতা কি করবে, তাহলে ও একটাই করবে, যেটা সেটা হচ্ছে কোথাও উঁচু জায়গাটা দেখবে, সেখান থেকেও ধারাভাষ্য দেবে। ঠিক আছে, সে নয় দিলে তোমার জন্য তো একটা জায়গা থাকবে নির্দিষ্ট, কমেন্টেটররা যেখানে থাকে, কমেন্ট্রি বক্স থাকে, সেই বক্সে বসে আমারও একবার খেলা দেখার সৌভাগ্য হয়েছিল, একবার না দু তিনবার দেখেছি আমিও যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যাই হোক, খেলার বিবরণ থাকবে, তার চারপাশের ঐতিহ্যমূলক বিবরণ থাকবে। না না না, আমি এই সমস্ত জানতে চাইনি, তোমার কাছে জাস্ট আমি একটা কোশ্চেনই রেখেছি, যে গোল হলে তুমি সেই গোলের সময়টা, গোলের মুহূর্তটাকে কিভাবে ওয়ান লাইনে, এক লাইনে তুমি সেই উত্তরটা আর কি এক্সপ্লেইন করবে, বর্ণনা দেবে, সেটাই আমি শুধুমাত্র জানাতে বলেছি। আর তুমি তোমার, আচ্ছা, সঙ্গে নিয়ে যাবেন পাড়া স্পেশাল 10 জন, ওখানে যারা, না না না না, আমি যে কোয়েশ্চেন করেছি একদম তার সঙ্গে যাইনি, কিন্তু নিবেদিতা ভালো করে শুনতে হবে তো, তবেই তারপরে পাঠাতে হবে। আমি যে কথা বলেছি আজকে সেটা হচ্ছে যে তোমার যদি প্রিয় সাপোর্টার, তুমি যে দলটাকে সাপোর্ট করছো সেই দলের যখন খেলা দেখবে, তখন খেলা দেখার সময় তোমার সঙ্গে কোন জিনিসটা রাখা বা কোন জিনিসটা থাকা মাস্ট সেটা বলবে। আর যদি তোমার প্রিয় দল এবছরে যদি ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যদি জিতে যায়, যদি ওয়ার্ল্ড কাপটা জিতে যায়, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা সেই মুহূর্তে কী দেবে। আর তোমার স্বপ্নের ফুটবল টিম এই যদি ওয়ার্ল্ড কাপে খেলতে পারে, তাহলে তোমার টিমে 5 জনের নাম বলো, যে 5 জনকে নিয়ে তুমি তোমার টিমটাকে নামাবে মাঠে। হ্যাঁ, ওখানে 11-10 এরকম ব্যাপার নেই, জাস্ট 5 জন। হ্যাঁ, তুমি সেটাও বলবে। সঙ্গে যেটা জানতে চেয়েছি, যেহেতু আজকে খেলা দিবস, তো ছেলেবেলার কোন খেলাটাকে তুমি ভীষণভাবে মিস করো, যদি সুযোগ হয় তাহলে বন্ধুদের নিয়ে সেই খেলাটা তুমি আবারও খেলবে, সেই খেলাটার নাম কী, সেটাও আজকে তোমাকে জানাতে বলেছি। আর এরপরে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, কে বলছেন, কি বলছেন, দীপকদা, দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলেছেন, মৌমিতা তোমাকে আমার সমস্ত, আচ্ছা, শ্রোতা বন্ধুদের গরমে ঠান্ডা ঠান্ডা একরাশ বুক ভরা ভালোবাসা উনি পাঠিয়েছেন। আর যেটা করবেন কমেন্টেটর হিসেবে, যদি দেখতে পান যে গোল হয়েছে, সেই মুহূর্তটাকে জাস্ট এক্সপ্লেইন করবেন কিভাবে, গোল গোল গোল গোল গোল গোল গোল গোল গোল গোল গোল গোল গোল বলে একটা লম্বা গোল তিনি বলবেন। এইভাবেই তিনি আমাকে লিখে পাঠিয়েছেন, আমিও সেইভাবেই বললাম। আর বিশ্বকাপ চলাকালীন প্রায়, মানে প্রিয় দল যখন খেলবে আমাদের দীপকদা, তখন ফ্লাস্ক ভর্তি চা নিয়ে বসবেন, ওই চা আর কিছু স্ন্যাক্স, মানে মুখটাও চলতে থাকবে, খেলাও দেখতে থাকবেন, এমনটাই বলছেন আমাদের দীপকদা। ঠিক ঠিক। আর ছোটোবেলায় যদি ফিরে যেতে পারেন তাহলে বিকেলের খেলা হবে টেনিস খেলা। আচ্ছা, আর বিশ্বকাপের ফাইনালে যে বলটায় খেলা হবে সেই বলটা আমি আমার স্ট্যাটাসে দেবো। আচ্ছা, ছবিটা দেবেন আর কি, যে ট্রিয়ন্ডার যে খেলাটা হচ্ছে সেই বলের ছবিটা উনি দেবেন। যদি বিশ্বকাপ ফাইনালে ওনার প্রিয় দল জেতে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেটাই দেবেন। বাহ, খুব ভালো লাগলো দীপকদা, দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু খুব সুন্দর করে একদম বুঝিয়ে সুজিয়ে তিনি উত্তর দিয়েছেন। জালালসি বৌবাজার হাওড়া থেকে লালমোহনদা কি বলছেন, ছেলেবেলায় অনেক খেলা খেলেছি, তার মধ্যে ডাঙ্গুলি, পিট্টু, কাঁচের গুলি, গাদি, পাতা লুকোনো, এর মধ্যে একটা খেলা খুব মিস করতে
খেলছেন মানে খুব খেলতেন সেটা হচ্ছে বাসের টিকিট জেতা, আঁকশি খেলা, সময় পেলে সেই আঁকশি খেলাটা আবারও খেলতে চাইছেন। আর বিশ্বকাপ দেখতে দেখতে গিন্নি অজন্তার হাতে তৈরি ঘরোয়া চালের ঝালমুড়ির ঠোঙা, ব্যাস আর কিচ্ছু চাই না এমনটাই বলছেন। কিন্তু গোল যখন হবে, যদি কমেন্টেটর হিসেবে আপনাকে কমেন্ট্রি দেওয়ার সুযোগ হয়, মানে আপনাকে তো সাত সকালে সে সুযোগটা দিয়েছে আর যে মৌমিতা, তাহলে সেই গোলের মুহূর্তটাকে এক্সপ্লেন করবেন কীভাবে, বর্ণনা করবেন কীভাবে, সেই উত্তরটাও কিন্তু আজকে শুনতে চেয়েছি, জানতে চেয়েছি। তবে হ্যাঁ, সেটা কিন্তু বড় নয়, জাস্ট এক লাইনে উত্তরটাই যে আমি শুনতে চেয়েছি, জানতে চেয়েছি। আর যদি নিজের প্রিয় দলটা যদি জিতে ফেলে এইবারে এই 23তম বিশ্বকাপ ফুটবল, তাহলে হোয়াটসঅ্যাপ স্টেটাসটা

দারোগা এই খেলাটাও খেলবে যেটা ছোটবেলায় খেলতো, বাহ খুব ভালো। আর ওর যে স্বপ্নের পাঁচজনের টিম হবে সেটা হচ্ছে মেসি, রোনাল্ডো, জিদান, আচ্ছা তার মধ্যে আবার থাকবে সচিন তেন্ডুলকার। এখানে সৌরভকে রাখলে ভালো করতে, কারণ সৌরভের প্রিয় খেলা ফুটবল। যাই হোক, তো তুমি যা তোমার মতন করে তুমি পাঠিয়েছো, ভালোই লাগলো তোমার মেসেজও, তোমার বার্তাও, তোমার খেলা কথাও কিন্তু বেশ লাগলো। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ বা পর্তুগাল, কেউ আবার জার্মানি, বা কেউ আবার ফ্রান্স অথবা স্পেনের সাপোর্টার, কারণ আমাদের দেশ ভারত খেলার সুযোগ তো পায়নি, এখনো পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারিনি, বিশ্বকাপে নেই ভারত। তাও মেসি রোনাল্ডোদের সঙ্গে বল ওই ট্রিয়ন্ডা পায়ে মাঠ কাঁপাবে দুই ভারতীয়, কিভাবে সম্ভব? সব সম্ভব, সব সম্ভব। এবারে যে এমন অনেক দেশ প্রথম মাঠে নামছে বিশ্বকাপের মাঠে তারা খেলবে, কিভাবে ভারতীয় খেলছে তাহলে? কাতার এবং অস্ট্রেলিয়ার হয়ে মাঠে দাপিয়ে বেড়াবে আমাদের দুই ভারতীয়, দুই ভারতীয় বংশোদ্ভূত, যারা কিনা কাতারের জার্সি গায়ে একজন 19 বছরের রাইট উইঙ্গার মোহাম্মদ, সে খেলবে, রাইট উইঙ্গার মোহাম্মদ 19 ইয়ার্স ওল্ড, সে খেলবে কাতারের জার্সি গায়ে। আর একজন খেলবে যে অস্ট্রেলিয়ার জার্সিতে, যে মাঠে নামবে তার নাম হচ্ছে নিশান ভেলুপিল্লাই। নিশান হচ্ছে মানে নিশানের যে বাবা ঠাকুরদাদা সবাই এরা তামিলনাড়ুর বাসিন্দা, কিন্তু তারা এরপরে চলে যায় অস্ট্রেলিয়াতে এবং সেখানকার সিটিজেনশিপ নিলেও বংশোদ্ভূত হিসেবে কিন্তু ইন্ডিয়ান রক্ত এখনও কিন্তু তাদের মধ্যে রয়েছে, ভারতীয় রক্ত রয়েছে। দেখবো তাদের খেলাও কিন্তু এবারে, দেখবো দুই ভারতীয়র খেলাও কিন্তু দেখবো বিশ্বকাপে, কাতারের হয়ে একজন খেলবে, একজন অস্ট্রেলিয়ার হয়ে খেলবে। এদিকে সময় তো কমে আসছে, রাতেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, আর বিকেলবেলায় আজকে আসতে পারো তুমি মাঠে ফুটবল নিয়ে প্র্যাকটিস করতে, নয় গো আসতে পারো চারুকাড়ুতে যেখানে চলছে খেলা দিবস উপলক্ষে প্রদর্শনী। আছে নানা সময় নানা ম্যাচে জেতার মুহূর্ত থেকে কাপ, ট্রফি, শিল্ড এইসবের ছবি রয়েছে, চাইলে তুমি আসতে পারো। আসতে পারো মায়াজ আর্ট গ্যালারিতে, চলছে সেখানে স্টিল ফটোগ্রাফি শো আর গ্লাস পেইন্টিংয়ের প্রদর্শনী। আর আমি কোথায় যাব? আমি যাব এখন গান ব্রেকে, কারণ আমি এখন এই মুহূর্তে উড়ান দেব সোজা পাখির সঙ্গে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:32 হয়ে 6 সেকেন্ড। আমি একটু আগেই পাখির সঙ্গে উড়ান দিয়ে সোজা চলে এলাম পাখিদের দেখতে। তুমিও আসতে পারো এরকমটা। তবে আজকে বৃহস্পতিবার কিন্তু আলিপুর জু বন্ধ থাকে ঠিকই, কিন্তু খোলা রয়েছে নিউ টাউনের হরিণালয়। আমি সেখানেই তোমাকে আসতে বলছি। সেখানেও কিন্তু আলিপুর জুয়ের মতোই পাখিদের স্প্রিংলারে স্নান করানো হচ্ছে। ওখানেও কিন্তু জীবজন্তুদের গরমে আরামের জন্য মিলছে এবং কিনেছে তারাও, সেই কর্তৃপক্ষরা কিনেছে কুলার মেশিন, চলছে হোস পাইপে তাদের স্নান করানো। তবে এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে গরমের অন্ত, কারণ বৃষ্টি হচ্ছে এবারে বারবার, অন্ত বাড়ছে তো একদম। আনরিড মেসেজের সংখ্যাও কিন্তু এখন বাড়ছে, তোমার খেলা কথা বাড়ছে, শেয়ার তো করবোই এবারে। তবে তার আগে তোমাকে যেটা বলবো, গোল গোল গোলাকার ফুটবলটার কথা, ওই যে ট্রিয়ন্ডা, যেটা কিনা মানে আমাদের এই 26 সালে যেটা রয়েছে সেই ট্রিয়ন্ডা, আগে 22 সালে ছিল তার নাম আল রিহালা, আবার 18-তে ছিল তার নাম টেলস্টার 8 বিন, আর 14-এ হচ্ছে তার নাম ছিল ব্রাজু, আর 2010-এ নিশ্চয়ই মনে আছে জাবুলানি, মনে আছে তো? জাবুলানি নাম ছিল যে বলেই, সেই বলটাই কিন্তু 1970 থেকে বিশেষ ধরনের হয়েছে এবং একটা কোম্পানি, নির্দিষ্ট একটা কোম্পানি, কিন্তু জার্মানির একটা কোম্পানি, তারা তৈরি করছে। 15 বারের মতন ফিফাকে সেই কোম্পানিটা কিন্তু বল দিয়েছে। আর এই যে ট্রিয়ন্ডা, তিনটে ঢেউ, এই তিনটে ঢেউ থাকছে তো বলে, লাল সবুজ নীল, ভালো করে কিন্তু রাতের দিকে দেখবে। বলের নকশায় রয়েছে তিনটে পাতা, আর মেক্সিকোর ইগল রয়েছে, ম্যাপল পাতা রয়েছে, আর কি রয়েছে, ইউএসএ স্টার রয়েছে, মানে তিনটে জিনিস রয়েছে। তিনটে দেশ যেহেতু খেলছে, সেই তিনটে আয়োজক দেশের প্রতীক কিন্তু এখানে রয়েছে বলের গায়ে। একটা হচ্ছে ইউএসএ স্টার রয়েছে, কানাডার ম্যাপল পাতা রয়েছে, আর মেক্সিকোর ইগল রয়েছে। সবই কিন্তু গ্রাফিক্সে খোদাই করা। আর বলটাতে আছে সোনালি রঙের, গোল্ডেন কালারেরও কিন্তু একটা ছোঁয়া রয়েছে। আর বলের মধ্যে তো কি রয়েছে, একদম চুপচাপ বসে আছে সেন্সার। চুপচাপ বসে থাকলে কি হবে, 500 হার্জ তো, সেই 500 হার্জের সেন্সার সেই কিনা রিয়েল টাইম ইনফো দেবে। ওই হ্যান্ড বল থেকে ফাউল, অফসাইড, সব কিছু সে একেবারে সেন্সার টুক করে ক্যাচ করে নেবে এবং সঙ্গে সঙ্গে রিয়েল টাইম ইনফো সে দিয়ে দেবে। আমিও দেব রিয়েল মেসেজ, যা তুমি সেন্ড করছো সেই রিয়েল মেসেজেই তো এখন আমি খেলা কথায় চোখ রাখছি 9903653992 তে। গুড মর্নিং আর জে মৌমিতা, আমার প্রিয় খেলা ফুটবল, আমার টিমে থাকবে, টিমে রাখতে চাই মেসি, রোনাল্ডো, এমবাপ্পে আর জিদান এবং এমএলকে। শ্যামলেন্দু দা, শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে পাঠিয়েছেন, কিন্তু কমেন্টেটর হিসেবে গোল হলে কি বলবেন, ওয়ান লাইনার আনসার সেটা জানতে চেয়েছিলাম, দেননি তো। আপনার প্রিয় দল যখন কিনা জিতবে বিশ্বকাপ ফুটবলে, তখন আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাই বা কি হবে, সেটাও আপনি হোয়াটসঅ্যাপে জানাননি। আরও তার সঙ্গে বলেছি, আপনি ছেলেবেলার কোন খেলাটাকে ভীষণভাবে মিস করেন, যে খেলাটা আবারও সুযোগ পেলেই আপনি আপনার বন্ধুদের নিয়ে গিয়ে হই হই করে খেলবেন, সেটাও কিন্তু আজকে খেলা দিবসে জানাতে বলেছি। ফলতা বকুলতলা থেকে শম্ভু কি বলছেন, বিকেলবেলায় প্রিয় খেলা ছিল মিনি ফুটবল, আর ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে চা তো লাগবেই লাগবে, তবেই না খেলাটা জমবে, খেলা দেখাটা জমবে। বুঝলাম, চাটা তো বুঝলাম, কিন্তু মানে যেটা এনার্জেটিক করে তোলে, যেটা আরও বেশি পরিমাণে কৌতূহল জাগিয়ে তোলে, সেই সমস্ত বুঝলাম, কিন্তু বাকি কথাগুলো কোথায় গেল, কি ফাঁকিবাজ, কি ফাঁকিবাজ, ভাবতে পাচ্ছি না। প্রশান্ত জানা বিশপুর থেকে কি বলছেন, খেলা যখন টানটান উত্তেজনায় ভরপূর্ণ, ঠিক তখনই হাতে চাই এক কাপ গরম গরম চা। বুঝলাম, আর বিকেলে যে খেলাটা খেলতে চাই, যে খেলাটা ভীষণভাবে মিস করি, যদি বন্ধুদের পেয়ে যায়, যদি সেটা সুযোগটা আসে, তাহলে অবশ্যই খেলবো আমি ডাঙ্গুলি। বুঝলাম, কিন্তু কমেন্টেটর হিসেবে কি বলবেন, সেটা তো বলেননি প্রশান্তদা। তারপরে ধরুন মানে কমেন্টেটর হিসেবে বলবেন বলতে, গোল হলে আপনি সেই গোলের মুহূর্তটাকে কিভাবে বর্ণনা করবেন, জাস্ট এক লাইনে আপনার কাছে শুনতে চেয়েছি। আর আপনার প্রিয় দল যখন যদি জিতে যায় ওয়ার্ল্ড কাপ ফাইনালে, মানে 19th জুলাই যদি জিতে যায়, তাহলে তারপরে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাই বা আপনি কী দেবেন, আমি সেটাও তো দেখতে চেয়েছি, সেটাও জানতে চেয়েছি। বেঁচেছি। বাকি যারা মেসেজ করছো, খেলা কথা পাঠাচ্ছো, প্লিজ প্লিজ প্লিজ তারা প্রত্যেকে প্রত্যেকটা জিনিস লিখে তবেই কিন্তু পাঠাও। আর এদিকে আর তোমার স্বপ্নের টিম, মানে পাঁচজন টিমে তুমি রাখবে, পাঁচজন তোমার প্রিয় যারা খেলোয়াড় রয়েছে সেই তোমার প্রিয় পাঁচজন খেলোয়াড়কে নিয়ে তুমি একটা স্বপ্নের সকার টিমও কিন্তু গড়ার একটা সুযোগ পাচ্ছ। সেটাও সেই সুযোগটাও তোমায় আরজে মৌমিতা আজকে সকালবেলাতেই দিয়ে দিয়েছে। তো তুমি কি করবে সেই সমস্ত কিছু কিন্তু জানিয়ে ফেলো একদম সকাল 10টার মধ্যে। 9903653992 হার্ট করে খোলা রয়েছে 10টা পর্যন্ত। আর এদিকে প্রায় 9টা বাজতে চললো, 8:36 হয়ে 34 সেকেন্ড হয়ে গেছে। উইক ডে, অফিস ডে, যতই হোক না বিশ্বকাপ ফুটবল খেলা শুরু, সে তো সেই রাতে, তাই অফিসেও তোমাকে যেতে হবে, যেতে হবে তোমাকে বাজারেও। আরে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে তো, আর ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে খেলা তো মাস্ট, আর তার সঙ্গে সঙ্গে সময় মতো পেটেও কিছু দিতে হবে, মুখে কিছু দিতে হবে। আটা থেকে ময়দা দামে বেড়েছে, 1 গাদা 250 ছুঁয়েছে আদা। পাউরুটি নাকি ডাইনিং টেবিল থেকে খুব শীঘ্রই গুড বাই বলবে, কারণ আটা ময়দার দাম বেড়েছে। আর এতটাই দাম বাড়ছে সেজন্যই কিন্তু সে গুড বাই বলবে, বেড়েছে দাম। গ্যাসেরও কিভাবে বেড়ে গেল বলো তো, মনে হচ্ছে না এই তো নামটা লেখালাম, ইস কেন যে গ্যাসটা এসে গেল না, এইরকমটা অনেকেরই মনে হচ্ছে। দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু তোমাকে বাজারমুখী হতে হবে, সবজি থেকে মাছ আনতে হবে, আর নিজেকে সচল রাখবার জন্যই এগুলো করতেই হবে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Rainbow time check, Rainbow time check।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:40 হয়ে এই 47 সেকেন্ড হলো। ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন, তো তোমাকে থাকতে হবে, সময় মতো খেতে হবে, সময় মতো বাজারে যেতে হবে, বাজারমুখী তোমাকে হতেই হবে। তবে বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার আনবে কি না সেই বিষয়ে তো সন্দেহ আছে। গরম দেখো বেশ তো পড়েছে, বেড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সবজি আনাজের দাম, নাগালের মধ্যে দাম কিন্তু থাকার কথাই গরমে। অথচ বাজার গরম, অগ্নিমূল্য কিন্তু এখনও সবজি। তো এই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই করো 107 FM Rainbow।
5: Price tag, মার্কেটে কার দর কত দূর?
4: Price tag বেশি কিন্তু ওই আগুনে রান্নাবান্নাটা করো না, মানে গ্যাস পুড়িয়ে বেশি রান্নাবান্না করতে যেও না। গ্যাসের তো যে হারে দাম বাড়ছে সেজন্যই তোমাকে জাস্ট একটু সাবধান করছি। তবে তাহলে কি তুমি না খেয়ে পেটে কিল দিয়ে থাকবে? মোটেই না, গ্যাসের দাম বেড়েছে তাতে কি হয়েছে? সব কিছুই খাবে, তবে বুঝে শুনে একটু খাবে, বাজার ঘাট করবে। মিনিকেট থেকে বাঁশকাঠি চালের দামটা কিন্তু বেড়েছে, আর তার সঙ্গে সঙ্গে গোবিন্দভোগ চাল, সেটার দাম তো রয়েছে এখন 180 থেকে 190 টাকা কেজি। এক কথায় আলু ছাড়া কোনো সবজির দামই কিন্তু আগের মতো নেই, প্রত্যেকের দাম বেড়েছে। তুমি শাকের আটি কিনতে যাবে সেখানেও কিন্তু দাম বেড়েছে, লাল শাক বড়, কলমি শাক বলো, কুমড়ো শাক বলো, যাই কেন না কেন মোটামুটি তোমার ওই 10 থেকে 15 টাকা কিন্তু আটি রয়েছে। আর 12 থেকে 22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির আলু মিলছে, জ্যোতি আলু 12 টাকা, চন্দ্রমুখী 22 থেকে 24 টাকা, এরকম নৈনিতাল মিলছে 18 থেকে 20 টাকার। ওদিকে খুচরো বাজারে রোজ চড়ছে পেঁয়াজের দাম, একটু ভালো জাতের পেঁয়াজ যদি তুমি নিতে চাও তাহলে হাফ সেঞ্চুরি কিন্তু ক্রস করে যাচ্ছে। তুলনায় কম দামের পেঁয়াজ যেটা রয়েছে সেটা ওই 30 থেকে 35 টাকা কেজি, বাজারে সস্তা রয়েছে এখন মিষ্টি কুমড়ো, সেটা 30 থেকে 35 টাকা কেজি। আর তাছাড়া লাউ, চাল, কুমড়ো এগুলো সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে, পিস অনুযায়ী বিক্রি হচ্ছে, 40 থেকে 50 টাকা এরকম কেজি রয়েছে। কিছু কিছু জিনিস 30 টাকাতেও মিলছে, মানে কিছু কিছু চাল কুমড়ো। আর গরমের প্রধান আনাজ যেটা সেটা হচ্ছে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, হ্যাঁ এইগুলো রয়েছে হাফ সেঞ্চুরিতেই রয়েছে, কোনো কোনো সময় আবার হাফ সেঞ্চুরি ক্রসও করছে। নানা রকম ডাঁটার রয়েছে এখন, ডাঁটা তো গরমের বাজারে অ্যাটেন্ডেন্স মিলছে, আর সেই ডাঁটার ডাঁটে না এখনও পর্যন্ত পিলেটা জাস্ট চমকে যাচ্ছে। সজনের ডাঁটা এখন সেভাবে পাওয়া যাচ্ছে না, সজনে বলে কিন্তু তোমার বাজারের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু ওটা আসলে নাজনে, দেশি নাজনে সেঞ্চুরি ক্রস করে বিকোচ্ছে। আর বেঙ্গালুরু থেকে আসা চালানি ডাঁটা সেগুলো 200 থেকে 230 এরকম মিলছে, লাল ডাঁটা আছে 30 টাকা থেকে 40 টাকা, বেগুন আবার 100 ছুঁয়ে ফেলেছে, আর এঁচোড় থেকে কাঁঠাল দুটোই কিন্তু এখন বাজারে রয়েছে। আর আর কি রয়েছে, তুমি যে একটু এই মানে বাজার টাজার করছো, ঘাম ঝরছে, ভাবছো না একটুখানি আমার এই পটাশিয়াম সোডিয়াম লেভেলটা ঠিকঠাক রাখি, একটা ডাব কিনে খাই, হ্যাঁ ডাব তুমি কিনে খেতেই পারো, গলা তুমি ভেজাতেই পারো, কিন্তু পকেট থেকে তোমার কত খসবে? 80 থেকে 90 টাকা একটা ছোট ডাব কিনে গলাটা ভেজাতে কিন্তু তোমার এত টাকাই খসবে। আর নারকল ওটা কিন্তু ওই কোথাও 40, কোথাও 45, কোথাও আবার 50, এমনটাই কিন্তু মিলছে শপিং মলেও তো আজকাল নারকল মেলে না। আর এবারে মাছ বাজারে তো আমায় যেতেই হবে, হ্যাঁ মাছের দোকান আমায় ডাকছে, কাতলা রুই বাটা লোটে এখন বাজারে সবাই আছে বটে, পাবদা গলদা দামে বেড়েছে এক গাদা, পমফ্রেট ওই 850 টাকা মতন কেজি, পার্শে রয়েছে 700 থেকে 730 টাকা কেজি, আর ওই কাতলা রুই এরা 350 থেকে 400 টাকার মধ্যে ঘুরঘুর করছে, বাটা 180 থেকে 220-230 এরকম রয়েছে। ইলিশ আসছে, মিলছে, তবে ইলিশ ওপার বাংলার নয়, ইলিশ এখন যেটুকু মিলছে সেটার কিন্তু দামটা বেশ বেশি রয়েছে, মানে হাত দেওয়া যাচ্ছে না, 3,500-2,500 এমনটা কিন্তু রয়েছে ইলিশের দাম। আর এ তো গেল রূপালী শস্যার কথা, শস্যর কথা যেটা ইলিশ মাছ বলছি, মাটন তুমি কিনতে পারো 950 থেকে 1,000, ওই দেখো মুখটা করো না বেজার। তবে যেটা বলছিলাম রূপালী শস্য মানে আমরা ইলিশের কথা বলি, আর সোনালি মানেই হচ্ছে সোনার ব্যাপার, জিএসটি সমেত 22 ক্যারেট সোনার দাম এখন কিন্তু প্রায় আবারও একটু বেড়েছে, 1.5 লাখ ছুঁই ছুঁই, হ্যাঁ আর একটু বেশি, কিভাবে বলি বলো তো, সেজন্যই তো তোমাকে বলছি সোনামুখ করে তুমি তোমার ফিয়ান্সেকে জাস্ট সোনা বলেই ডাকতে পারো, ওই সমস্ত সোনা ফোনা গিফট দিতে যেও না, জাস্ট তুমি সোনামুখ করে সোনা বলে ডাকো, আর সেই সোনা সোনা গানটাই তোমার কানে এখন রাখছি আমি আর যে মৌমিতা, 107 FM রেনবো এ নমস্কার কলকাতা শুনছো তুমি, আর এখন সোনা গানটাই লিপসিঙ্ক করছো ফিয়ান্সের জন্য।

স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:48 হয়ে 47 সেকেন্ড। আরে বাবা, কাউন্ট ডাউন চলছে তো, ঘন্টা মিনিট সেকেন্ড সমস্ত কিছু গুনে চলেছে বিশ্ববাসী, কারণ আজই শুরু হচ্ছে সেই বিশ্বকাপ ফুটবল, গ্রেটেস্ট শো অন আর্থ। আর সেই প্রথম, এই প্রথম কিন্তু 48টা দেশ এবছরে খেলছে 104টে ম্যাচ, এবং সব থেকে বেশি দিন ধরে 39 দিন ধরে চলবে এই খেলা। আর এবছরে এসেছে কিন্তু অনেক বদল, অনেক চেঞ্জেস এসেছে, অনেক কিছুর ইতি হয়ে ইতিহাস গড়ছে কিন্তু এই বছরের বিশ্বকাপ। 23তম বিশ্বকাপ ফুটবল, থাকছে 3D প্লেয়ার অ্যাভাটার থেকে, থাকছে রোবোটিক ডগ, থাকছো তুমি টিভি স্ক্রিনে খেলা দেখতেই শুধু নয়, থাকছো তুমি আজকে মাঠে। সেই সুযোগটাই তো আজকে 7 সকালে তোমাকে নমস্কার কলকাতায় আমি দিয়ে দিয়েছি। যদি তুমি ধারাভাষ্যকার হও তাহলে কিভাবে গোলের মুহূর্তটাকে তুমি এক্সপ্লেইন করবে সেটাই তুমি এক লাইনে বলে ফেলো। আর তোমার স্বপ্নের ফুটবল টিম গড়ারও আজকে একটা সুযোগ দিয়েছি, তোমার টিমে কোন 5 জন প্লেয়ারকে তুমি নেবে সেটা বলে ফেলো। সঙ্গে এটাও বলো কিন্তু, বিশ্বকাপ ফাইনাল যদি তোমার প্রিয় দলটা জিতে যায় তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাই বা কী দেবে? আর যখন তুমি তোমার প্রিয় দলের খেলাটা দেখবে তখন সাপোর্টার হিসেবে তোমাকে আর কোন জিনিসটা সাপোর্ট করবে, মানে তোমার সঙ্গে কোন জিনিসটা থাকা মাস্ট সেটাও বলো। আর এই বিশ্বকাপের পাশাপাশি তোমার এই আজকে যেহেতু খেলা দিবস, তো সেই খেলা দিবসে তোমার ছেলেবেলার হারিয়ে যাওয়া কোন খেলাটাকে ভীষণভাবে মিস করো, যেটা সুযোগ পেলে, সময় পেলে অবশ্যই তুমি আবারও তোমার সেই বন্ধুদের সঙ্গে আবার খেলতে চাও, সেই খেলাটার নামটাও আজকে ছোট্ট করে বলে দাও। 9903653992 হার্ট করে খোলা, হার্ট করে খোলা রয়েছে বলেই তো যাদবেন্দ্রদা এখানে পাঠিয়ে দিয়েছেন তাঁর কথা। যাদবেন্দ্র পান্ডা পাঠিয়েছেন কি, যাদবেন্দ্রদা বলছেন জুখিয়া বাজার থেকে যে বিশ্বকাপ খেলার ধারাভাষ্যকার যদি হন উনি তাহলে কি করবেন, গোল হওয়ার পর উত্তেজিত হয়ে বলবেন গোল, ব্যাস গোয়ের পরেই হচ্ছে ডট ডট ডট ডট ডট ল, ব্যাস আর কিচ্ছু না। অকল্পনীয়, অবিশ্বাস্য, একেবারে বিশ্বমানের শট এবং বল সরাসরি চলে গেল জালে, ব্যাস এইটুকুই হচ্ছে তার কথা, দারুণ লাগলো। এরপরে ওনার স্বপ্নের টিমের কথা বলেছেন যে ওনার যদি স্বপ্নের টিম বিশ্বকাপে জেতে তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা হবে, রাজত্ব শুধু তাদেরই যারা মাঠে সেরা পারফর্ম করে, তারাই হচ্ছে রাজা, আর কি চাই বলুন তো, এমনটাই কিন্তু উনি ওনার স্ট্যাটাসে দেবেন। আর ওনার প্রিয়, মানে আমাদের যাদবেন্দ্রদার প্রিয় স্বপ্নের দলে দল হচ্ছে ব্রাজিল। আর পছন্দের সেরা খেলোয়াড় যদি উনি টিম গড়ার সুযোগ পান তাহলে 5 জন কারা কারা থাকবেন,

0: ভিনিসিউস জুনিয়র, নেইমার, রাফিনহা, ক্যাসমিরো এবং ব্রুনো। আর দর্শক আসনে বসলে সঙ্গে থাকবে বাড়ির তৈরি দার্জিলিং চা আর কলকাতার নাম করা দোকানের চানাচুর। আর টাইম মেশিনে চড়ে যদি ছোটবেলায় ফিরে যান তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কাবাডি আর হাডুডু খেলবেন। আর আজকে ফুড ফান্ডার কথা বলেছেন আমবাটি গোল্লা, রেসিপিটা দারুণ লেগেছে, ছুটির দিনে অবশ্যই ট্রাই করবেন। সেজন্যই তো বললাম উইকেন্ডে অবশ্যই ট্রাই করবেন, যেহেতু গাছের আম আর বাড়িতে সুজি রয়েছে তাই বলে দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে উনি একটা ওনার সেই লম্বা কি পাঠিয়েছেন, অবশ্যই সার্টিফিকেট আর যে মমিতা পাঠিয়েছেন, বলছেন ভোড়াইয়ের কথা, আমার গলায় সুমিষ্ট একটা আর কি বিশেষণ জুড়েছেন, সুমিষ্টি গলাতে আন্তর্জাতিক খেলা দিবসে নানান খেলার কথা, ওই ইনডোর গেমস এবং আউটডোর গেমসের যে সমস্ত কথা শুনেছেন, মন ছুঁয়ে যাওয়া গান শুনেছেন, সেই সমস্ত শুনতে শুনতে একেবারে ছেলেবেলায় চলে গিয়েছিলেন, কারণ সেই সমস্ত খেলা নিয়েই তো গানগুলো ছিল, তো নস্টালজিক হয়েছেন সে কথা বলেছেন। অসাধারণ উপস্থাপনা, খুব ভালো এবং সুস্থ থাকবে। আর যে মৌমিতা যাদবেন্দ্র দা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এত সুন্দর করে পুরো সমস্ত কথাগুলো কিন্তু তিনি তার মেসেজের মধ্যে, বার্তার মধ্যে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাঠাও পাঠাও, তুমিও পাঠাও। বেহালা থেকে আমাকে উৎপল কি বলছে, উৎপল মাইতি বেহালা থেকে বলছে, আজকে খেলা ভাঙার খেলা নিয়ে জমজমাট নস্টালজিক এক অনুষ্ঠান ভোড়াইতে উপহার পেলাম। থ্যাংকস আ লট যে তুমি সকাল ছটা থেকে আর যে মৌমিতার সঙ্গে খেলোয়াড় হয়ে ছিলে, খেলার সাথী হয়ে, ভালো লাগলো কিন্তু আমারও জেনে। সময় সুযোগ পেলেই আমাদের উৎপল কি করে, ফুটবল নিয়মিত খেলে, বাহ খুব ভালো। শরীর ঠিক রাখতে গোল হলেই ও যেটা বলবে, মানে যদি শরীর ঠিক রাখতে ও খেলে আর গোল হলে ও কমেন্টেটর হিসেবে কি বলবে, গোল হলে বলবে এটা গোল বলবো না, শিল্পীর জাস্ট ছোঁয়া, যেন পাবলো পিকাসো তুলি নিয়ে ক্যানভাসে জাস্ট একটা তুলির টান দিল, হো কোথায় যাই, এত সুন্দর করে বর্ণনা, এত সুন্দর করে এক্সপ্লেইন, দারুণ লাগলো কিন্তু উৎপল। আর উৎপলের স্বপ্নের টিমে থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান সানমি, এমবাপ্পে, টনি ক্রুজ, লিওনেল মেসি এবং ভিনিসিয়াস জুনিয়র। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ স্টেটাস ও কী দেবে, ও টিম যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ওই দেশের জার্সি, প্যান্ট, হোর্স পরে ফুটবলের ওপর বসে জাস্ট ভিক্টরি সাইনটা দেখে এক গাল হাসি নিয়ে সেলফি তুলে স্টেটাসটা ও দেবে। আর সঙ্গে রাখবে কাপুচিনো কফি উইথ ছোট সিঙ্গারা, খেলা দেখায় যেটা এনার্জি পাবে এবং এনার্জেটিক করে তুলবে, এমনটাই কিন্তু আমাদের উৎপল জানিয়ে দিয়েছে। তুমি কি বলছো জানিয়ে ফেলো, আর এতটুকুও কিন্তু সময় নেই, ঝটপট ঝটপট করে জানিয়ে ফেলো। আপাতত গোল মুভির সাউন্ড ট্র্যাক থেকেই কিন্তু আসছে তোমার জন্য রেইনবো ফ্ল্যাশব্যাকের সেই গানটা।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: নটা বাজতে চলেছে, 8:57 অলরেডি হয়ে গেছে, অফিস টাইম এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে কিন্তু গ্রহদের প্যারেড দেখার সময়টাও। ওই যে সন্ধেবেলায় তো আজকে সেই প্যারেড দেখা যাবে আকাশে, সঙ্গে বেশি রাতে কিন্তু দেখবো 23তম বিশ্বকাপ ফুটবলের ওপেনিং সেরিমনি থেকে দেখবো মেক্সিকো বনাম সেই সাউথ আফ্রিকার ম্যাচ। দেখবো পরের ঘন্টায় তোমার সেন্ড করা খেলা কথা থেকে বিশ্বকাপ কথা। এখন যাচ্ছি তো আমি পরের ঘন্টায়, তবে যাওয়ার আগে দেখছি যে রানাঘাট তিলডাঙ্গা থেকে প্রদ্যুৎ শিকদার বলছে যে শো খুব ভালো লাগছে, খেলা না দেখলে কি হয়েছে, ভীষণভাবে এনজয় করছি তোমার শো, থ্যাংকস আ লট, কিন্তু আমি চাইছি তোমার মেসেজও। যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই 10টা পর্যন্ত, আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আর যেতে যেতে ইন্ডি পপ থাকছে তোমার জন্য, সেই ইন্ডি পপই এখন আসছে বম্বে ভাইকিংসের কণ্ঠে।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের একাদশতম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালেরা নীতি আয়োগের এদিনের বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আইসিসি তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000 কোটি টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ফলে বিভিন্ন সুযোগের প্রতি শিল্পমহলের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন ঘটেছে। আইসিসির সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মধ্যে নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, একাডেমি রত্ন ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। এছাড়াও 2024-25 সালের বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধবাসনের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুটি জাহাজে আঘাত হানা হয়েছে। বিশ্বজুড়ে তেলের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুয়াজাকে কারিওয়ারের একটি চুল্লি পুনরায় চালু করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। এই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর সকাল 10টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 10 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। এখন তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর ওদিকে জল ভরা মেঘও কিন্তু রেডি দক্ষিণবঙ্গে বর্ষা এলো বলে, আর আসছে তারাও। শাকিরা থেকে বার্না বয়, ওই যে দাই দাই গানেই তো আজকে হবে, আজ রাতে 23তম ফুটবল বিশ্বকাপের ওপেনিং সেরেমনি সেলিব্রেশনটা। সবার চোখ থাকবে আজকে রাত 12টার কিছুটা আগে থেকে আজ টেকা স্টেডিয়ামের দিকে, আর চোখ তো আমারও থাকবে কে জিতবে, মেক্সিকো নাকি সাউথ আফ্রিকা, সে তো দেখবই। আর দেখবো এরকম টান টান উত্তেজনায় ভরপুর বিশ্বকাপ ফুটবলে। তুমি যদি ধারাভাষ্যকার হও, যদি তুমি কমেন্টেটর হও, গোলের মুহূর্তটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবে, ওয়ান লাইনার আনসারই কিন্তু আমি চাইছি দেখতে, চাইছি শুনতে, চাইছি জানতে। বিশ্বকাপে গড়া তোমার স্বপ্নের টিম কিরকম হবে, মানে পাঁচজন প্লেয়ারকে নিয়ে তুমি একটা স্বপ্নের টিম গড়বে যারা কিনা বিশ্বকাপ খেলবে, তারা কারা সেই পাঁচজনের নামটা ঝটঝট করে লিখে পাঠিয়ে দাও। আর আজকে শুরু যেহেতু বিশ্বকাপ ফুটবল, আর ফাইনাল হবে ঠিক 39 দিনের মাথায়, 19 জুলাই। ফাইনাল দেখার মুহূর্তটা, মানে সেই সময় ফাইনালে তোমার প্রিয় দল যদি জিতে যায় তাহলে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসটাই বা কী হবে। আর যখনই তুমি তোমার প্রিয় দলকে, যাকে তুমি সাপোর্ট করছো, যার খেলা যখনই তুমি দেখবে, তখন তোমাকে সাপোর্ট করবে কে, মানে তোমার সঙ্গে কে থাকবে, কে থাকাটা মাস্ট, কোন জিনিসটা দরকার সেটাও তুমি আজকে বলে ফেলো। আজকে যেহেতু খেলা দিবস, তাই তো তোমাকে বলেছি জানাতে, আন্তর্জাতিক খেলা দিবস যেহেতু আজকে, যদি ফিরে পাও তোমার ছেলেবেলার সেই বিকেলবেলা, তাহলে বন্ধুদের নিয়ে কোন খেলাটা তুমি আবারও খেলবে। 9903653992 হাট করে খোলা 10টা পর্যন্ত, খোলা তো সকাল 10টা থেকেই। নিউ টাউন ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম ডে সেলিব্রেশনে আজকে তোমার ডেস্টিনেশন হতেই পারে এই জাদুঘর। হ্যাঁ, ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম কি কি আছে শুনলেই এখনই তুমি প্ল্যান করতে বসবে, সেখানে যাবে বলে সব শেয়ার করব। আছি তো 10টা পর্যন্ত, তুমিও থেকো প্লিজ। আরে বাবা, আমি তো আবদার করেই বলছি তোমাকে, তোমাকেও থাকতে বলছি, জানোই তো। আর যে মৌমিতা মানেই হচ্ছে কিরকম বায়না বিলাসী, তেমনই তো তোমার কাছে ওই আবদারটা করছি, জানোই আমি আবদার করি, আমি বায়না করি। আর যে মৌমিতা মানেই বায়না বিলাসী।

আরে জানোই তো আমি বায়না বিলাসী, আরে বাবা তুমি যেখানেই যাও না কেন আমাকে অবশ্যই সঙ্গে নিও, আর অবশ্যই একটা বাঁশি কিনে দিও। রথের মেলা তো বসলো বলে আর তো কটা দিন পরেই হচ্ছে স্নান যাত্রা, আসছে রথযাত্রা, আর হতেই পারে কিন্তু সেই বাঁশি, মানে রথের মেলা থেকে তো তুমি আর যে মৌমি থেকে বাঁশি কিনে দিতেই পারো, হতে পারে সেই বাঁশিটা আর বাঁশি বা সরল বাঁশি কিংবা কনসার্ট বাঁশি কিংবা পিকালো বা ধরো ওই প্ল্যান ফ্লুট, সেটাও দিতে পারো। আমি তোমাকে দিয়েছি তো রেফারি হুইসল দিয়েছি, যা শুনেই মাঠে গোল হওয়া দেখেই কিন্তু তুমি কিভাবে বর্ণনা করবে গোলটার, কমেন্টেটর হলে কমেন্ট্রি বক্স থেকে তুমি কিভাবে সেটা এক্সপ্লেন করবে, কিভাবে বর্ণনা করবে, সেটাই তো তুমি আজকে বলবে, এক লাইনে বলে ফেলো। তুমি আমি এখন নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি, আর এসেছে তো সেই খবরটাও, এবছর 26 ফুটবল বিশ্বকাপে জিতবে কোন দল, এখনো খেলা শুরু হতে বাকি কতটা সময়, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, সেটার কাউন্টডাউন চলছে। আর তারই আগে কিনা ফাঁস হয়ে গেল খেলা শুরুর আগেই যে এবছরে বিশ্বকাপ জিতবে কোন দল, ওই দেখো শুনেই কিরম কাঁচুমাচু হয়ে গেলে না? আরে আমিও তো একদম কাঁচুমাচুই হয়ে গেছিলাম যখন কিনা এই ইনফোটা, এই নিউজটা দেখলাম। উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে আজকে রাতে, ঠিক আছে, আর সেই 39 দিন পরে 19th জুলাই হবে ফাইনাল, অথচ তার আগেই রেজাল্ট ফাঁস। শুনেই ভাবছো সে আবার কি গোটা বিশ্ব ফুটবল ফিভারে আক্রান্ত, আর সেখানে কিনা এই এরকম একটা বিশ্বকাপ ফুটবল নিয়ে ছেলে খেলা, খেলাই তো, হ্যাঁ ছেলে খেলা নয় খেলাই তো বটে, এসব প্রযুক্তির খেলা, হ্যাঁ এসব টেকনোলজির খেলা, ওই অ্যাপ মানে ওই যে অপটা অ্যানালিস্ট সেই কম্পিউটারটাই কিন্তু এই কাণ্ডটা করেছে, অপটা অ্যানালিস্ট কম্পিউটারটাই এমনটা বলছে কে জিতবে কে হারবে। আর বলছো তুমিও, সেন্ড করছো তুমিও তোমার সেই খেলা কথা থেকে, ছেলেবেলার খেলা কথা থেকে বিশ্বকাপ কথা চেক করবো এবারে। 9903653992 তে রয়েছে উপচে পড়া আনরিড মেসেজ খেলা কথা থেকে বিশ্বকাপ কথা। মৌমিতা নমস্কার কলকাতা, সমার্থক শব্দ কারণ অজানা তথ্যের ভাণ্ডার আমাদের সামনে উপুড় করে দেয়, তার থেকে আমরা অজানা তথ্যের মণিমুক্ত সঞ্চয় করে নিজেদের জ্ঞানের ভাণ্ডার ভরাই। ও হো দাদা, এমনভাবে যদি বলেন তাহলে রিয়েলি বলছি আমার না লজ্জা একদম, মানে মনে হচ্ছে কাপড়টা যদি পরে আসতাম, শাড়ি যদি পরে আসতাম বেশ হতো, ঘোমটা দিয়ে বসতে পারতাম অ্যাটলিস্ট, তাহলে তো অন্তত পক্ষে লজ্জাটা একটু লুকোতেও পারতাম। যাই হোক, এরপরে আমাদেরকে কি বলছেন মাধাইদা, এই সমস্ত কথা লিখেছেন মাধাইদা বহরু ঘোষপাড়া থেকে। মাধাইদা কি বলছেন, ফুটবল বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য কমেন্ট্রি বক্সে বসলে ফুটবল প্রিয় মানুষের প্রতি প্রথম ধারাভাষ্য যেগুলো হবে সেটার কথা উনি বলেছেন, তবে একটু মিস করে গিয়েছেন বলে শেষে আবার বলে দিয়েছেন, এটা এডিট অপশনে গেলেই কিন্তু এডিট করে দেওয়া যায়। যাই হোক, উনি কি বলছেন, গোলটা আর কি গোলের ব্যাপারটা, যখন কমেন্ট্রি বক্স থেকে গোলটা যখন দেখবেন জাস্ট উচ্চারণটা কি হবে, জাস্ট এক লাইনে এই উত্তরটা তিনি দিয়েছেন, সেটা হচ্ছে গোল গোল গোল গোল গোল। আর কিচ্ছু কিন্তু মাধাইদা বলেননি, এইভাবেই কিন্তু গোলের কথা তিনি বলে দিয়েছেন আমাদেরকে কমেন্ট্রি বক্সে। কমেন্টেটর হয়ে যদি তিনি এরকমভাবে গোল দেখেন তাহলে এইভাবেই কমেন্টেটর হিসেবে তিনি বর্ণনা করবেন গোলের মুহূর্তটাকে। আর ওনার স্বপ্নের দলে যে 5 জন প্লেয়ার নেবেন তারা হচ্ছে মেসি, এমবাপ্পে, নেইমার, করিম, রোনাল্ডো। আর খেলা দেখার সময় এনার্জি বাড়ানোর জন্য সঙ্গে পাশে নেবেন

একান্ত অনুগত ফুটবল প্রিয়। আমি জানতাম আদর্শই আসবে, ছোট ছেলে আদর্শ, বড় ছেলেটি যে কেন নামটা বলেন না আমি এটাই ভেবে পাই না। আদর্শ আদর্শ আদর্শ, সত্যি সেই জন্যই বোধহয় নামটা তার আদর্শ। আমি মজা করলাম আর কি। ছোটবেলায় বিকেলের যে খেলাটা ভীষণভাবে মিস করেন আমাদের মাধাইদা, সেটা হচ্ছে কাবাডি। বিকেল হলেই পাড়ার ছেলেরা মিলে কাবাডি খেলতে মাঠে চলে যেতেন, এবং বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল জিতলে যেটা স্টেটাস দেবেন উনি হোয়াটসঅ্যাপে, সেটাও কিন্তু বলে দিয়েছেন, সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। মাধাইদা এমনভাবে কিন্তু তার হোয়াটসঅ্যাপ স্টেটাসটা দেবেন ওই 19th July, যেদিন কিনা ফাইনাল হবে, তারপরে তিনি তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কিন্তু এটাই দেবেন, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর ভারতীয়রা ফুটবলে এই বিশ্বকাপ ফুটবলের চান্স না পেলেও একটু মনটা খারাপ হলেও দুই ভারতীয় কিন্তু এবারে খেলছে, মনে আছে তো? কাতারের জার্সি আর অস্ট্রেলিয়ার জার্সি গায়ে, সেই কথাগুলোও কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি, নিশ্চয়ই নিশ্চয়ই মনে থাকবে আমি জানি। এরপরে আমাকে কে বলেছে কি বলছে একটু দেখে নিই। সোমেন সরকার, সোমেন সরকার কোথা থেকে বলছেন? সোমেন না, এখনও পাইনি, যাই হোক দেখছি আমি। সোমেনদা কি বলছেন? সকালে খেলার সাথী মৌমিতা ভোরাই থেকেই সঙ্গে আছি, থ্যাংকস আ লর্ড দাদা, আমার খেলার সাথী আপনি আছেন আমি জানি। আর আজকে আন্তর্জাতিক খেলা দিবসে সমস্ত খেলাপ্রেমী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, ফুটবল জ্বরে সবাই কাবু, কাঁপছে কলকাতা, 4 বছর ধরে অপেক্ষা করে থাকেন মানুষজন, সত্যি তো এই দিনটার জন্য। তো ফুটবল খুব ফেভারিট খেলা হচ্ছে আমাদের সোমেনদার, খেলতেও ভীষণ ভালোবাসেন, দেখতেও ভালোবাসেন, বিশেষ করে ফুটবল ওয়ার্ল্ড কাপ। দেখো মৌমিতা, আমি তো ছোট থেকে আর্জেন্টিনার সাপোর্টার, আহা হাতটা একটু মিলিয়ে নিল, তাই না? আমিও আর্জেন্টিনার সাপোর্টার, দিয়েগো মারাদোনা, মেসি হচ্ছেন ফেভারিট প্লেয়ার, আর খেলা দেখতে বসে সঙ্গে টিম আর্জেন্টিনার জার্সি থাকবে, আর তাদেরই জাতীয় পথ আর থাকবে, টিমের জার্সি যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা থাকবে, আর থাকবে এনার্জি ড্রিঙ্ক কফি। আচ্ছা বাহ, এই তিনটে মাস্ট। আর কমেন্ট্রি করতে করতে যদি গোল হয় তখন জাস্ট চিৎকার করে উঠবেন, জাস্ট গোল, ব্যাস আর কিচ্ছু না। আর টিমে রাখবেন গোলকিপার হিসেবে অলওয়েজ খুব প্রিয় এমিলো মার্টিনেজ, মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমবাপ্পে আর আলভারেজ। টিম ফাইনালে জিতলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কী হবে? ওয়ান্স মোর ফেমাস আর্জেন্টিনা। অহ, দারুণ ব্যাপার কিন্তু। সোমেন যাদবপুর থেকে, সোমেনদা যাদবপুর থেকেই মেসেজ করেছেন, আমি পেয়ে গিয়েছি। তো সবার যা বার্তা আসছে দারুণ দারুণ দারুণ লাগছে কিন্তু। ওয়ার্ল্ড কাপ ফুটবল আজকে রাতের থেকেই শুরু হচ্ছে, রাত 12টায় সবার কিন্তু চোখ থাকবে আজকে অবশ্যই টিভি স্ক্রিনে। তুমি তো সেন্ড করছো বিশ্বকাপ নিয়ে নানা কথা, আমিও বলছি শেয়ার করব। এবারে এই প্রথম 26 সালে বিশ্বকাপে সবচেয়ে বেশি দল, 48টা দল পার্টিসিপেট করছে, অংশ নিচ্ছে, এ যেমন তেমন কিন্তু ম্যাচের সংখ্যাও বেড়েছে এবার, 104টে ম্যাচ হচ্ছে। এই প্রথম তিনটে দেশের স্টেডিয়ামে হচ্ছে এই বিশ্বকাপ, তিনটে দেশে, 16টা স্টেডিয়ামে কিন্তু, 16টা শহরে হবে এইবারে বিশ্বকাপ। মেক্সিকো, আমেরিকা এবং কানাডা, এই 3 দেশের 16টা শহরে হবে খেলা। আর আজকে তো উদ্বোধনী সেরেমনিতে শাকিরা থাকছে, থাকছে বলভিন, থাকছে রক ব্যান্ড মানা, আর এরপর থাকবে আমেরিকার কেটি পেরি, ফিউচার মাইকেল বাবল, আর কানাডায় পারফর্ম করবে নোরা ফতেহি, মঞ্চ মাতাবে সেই টাইলার সঙ্গে, নোরাও কিন্তু থাকছে। আর আজকে দাই দাই গানে কিন্তু শাকিরা পারফর্ম করবে, আমি তুমি জানি, কিন্তু জানি না নোরা পারফর্ম করবে কোন গানে, যদি এমনটা হয় সেই রাইভানি শ্রেয়ার সঙ্গে ওহো টেটেমা ট্র্যাকটা যদি এসে যায়, তো সেই গানটাই এখন হোক না, এখন আমরা শুনি সেই আফ্রোবিট ট্র্যাকটা, নোরা, শ্রেয়া আর তঞ্জানিয়ান আর্টিস্ট রাইভানির যে গানটা আমরা শুনেছি সেই গানটাই এখন আসছে তোমার জন্য, কারণ নোরা থাকছে এবার 26-এ কানাডার স্টেডিয়ামে, সে কিন্তু গানে গানে মাতিয়ে রাখবে, পাগল করে দেবে গোটা স্টেডিয়ামকে, কারণ নোরা থাকছে। আর নোরা এখন 107 FM রেনবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:18 হয়ে 42 সেকেন্ড। আর আজকে তো বৃহস্পতিবার, কয়েক ঘন্টা পরেই আসবে শুক্রবার, তাই তো? সেটা তুমি আমি জানি, আর নতুনের কি আছে? আসলে নতুন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আজকের রাতটা ভেরি স্পেশাল। যেমন বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে, ঠিক তেমনই কিন্তু আজকে সন্ধেবেলাটায় বিরল দৃশ্য দৃশ্যমান হতে চলেছে। আজকে বৃহস্পতি শুক্র খুব কাছাকাছি আসবে, জ্যোতির্বিজ্ঞানীরা একে বলছেন ভেনাস জুপিটার কনজাংশন। আর আজকে সন্ধেবেলায় এই গ্রহ সংযোগ দেখার জন্য অবশ্যই অবশ্যই চোখ রেখো সূর্যাস্তের ঠিক হাফ অ্যান আওয়ার পরে, আধ ঘন্টা পরে। তবে হ্যাঁ, এটা ঠিক, আকাশ যদি মেঘলা থাকে তাহলে ব্যাড লাক, আকাশ মেঘলা থাকলে হবে না, পরিষ্কার থাকলে অবশ্যই অবশ্যই তুমি দেখতে পারবে, এই মহাজাগতিক দৃশ্য সাক্ষী তুমি থাকতে পারবে। তবে হ্যাঁ, তুমি লাকি, কারণ আজকে শুধু নয় গো, আজ কাল পরশু মানে একেবারে 15 জুন পর্যন্ত আকাশে দেখা যাবে গ্রহদের প্যারেড। খালি চোখেই তুমি দেখতে পাবে বুধ বৃহস্পতি শুক্রকে। এমন প্যারেড 58 বছর পর কিন্তু ঘটতে চলেছে। এমন মহাজাগতিক দৃশ্য সাক্ষী থাকতে হলে অবশ্যই অবশ্যই আজকে ওই সানসেটের পরে, ঠিক সূর্যাস্তের পরে আধ ঘন্টা পরে তুমি অবশ্যই অবশ্যই আকাশে চোখ রেখো। যদি আজকে আকাশ মেঘলা থাকে তাহলে কালকে অবশ্যই দেখবে, কালকের যদি না দেখতে পারো পরশুদিন দেখবে, কারণ এইভাবে কিন্তু 15 তারিখ পর্যন্ত আকাশে তুমি অবশ্যই গ্রহদের প্যারেড দেখতে পাবে, সেই যেখানে কিনা বুধ বৃহস্পতি শুক্র পর পর তিনজন, একেবারে 3 গ্রহ তারা প্যারেড করছে। আর এই ঘটনাটা 58 বছর পর ঘটতে চলেছে। আমাদের অনেকেরই কিন্তু জন্মের আগে এই ঘটনাটা ঘটেছে এবং এখন কিন্তু সেই ঘটনাটা ঘটতে চলেছে। যাই হোক, এই প্যারেড দেখবো অবশ্যই আজকে সন্ধেবেলায় থেকে 15 জুন পর্যন্ত। আর বেশি রাতের দিকে মানে রাত 12টার একটু আগে থেকে চোখ থাকবে টিভি স্ক্রিনে, কারণ শুরু হচ্ছে 23তম সেই বিশ্বকাপ ফুটবল। আর এখন এখন আমার চোখ রয়েছে খেলা কথা থেকে বিশ্বকাপ কথা সব কিছুতেই, 9903650992। সেখানে তো আমি যাবোই, আর সেখানে গিয়ে কী কী রয়েছে না রয়েছে সেই সমস্ত কথা আমি দেখবো বলবো তোমাদেরকে। আপাতত যেটা করছি, 3 মিনিট 14 সেকেন্ডসের একটা গান ব্রেক নিচ্ছি, তারপরে আসছি তোমার মেসেজ নিয়ে। আপাতত যাই

বেশি দূরে তো যায়নি, মাত্র 3 মিনিট 14 সেকেন্ড সময় নিয়েছিলাম এবং তারপরেই কিন্তু ফিরে এসেছি। আর আজকে খেলা দিবসে ফ্যামিলি মেম্বারদের আসতেই পারো নিয়ে, তাদেরকে নিয়ে কোথায়, নিউ টাউনে ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে, যে কথাটা তোমাকে একটু আগে একদম তৃতীয় খণ্ডের শুরুর দিকেই বলেছি যে আজকে ডেটাকে সেলিব্রেট করতে অবশ্যই অবশ্যই ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে আসতে পারো। এখানে এলে তুমি কি পাবে, WG গ্রেসের চিঠি পাবে, রজার ফেডারার টুপি, সচিন তেন্ডুলকারের সেঞ্চুরি করা ব্যাট, বিশ্বনাথন আনন্দের দাবা বোর্ড, তারপরে পেলে 70 বিশ্বকাপের জার্সি, এমনকি বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রার গ্লাভস পর্যন্ত তুমি এখানে এলে দেখতে পাবে। তো এই ক্রিকেট, হকি, দাবা থেকে ফুটবল, যে কোনো খেলার ইতিহাসের স্মরণী বেয়ে হাঁটা যাবে কিন্তু যদি একটাবার চলে আসো ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে। কিন্তু সেটা কোথায়, ওই যে একদম তোমার শহরের পাশেই রয়েছে নিউ টাউনে। এই ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে কলকাতায় শুধু নয়, আমাদের দেশ ভারতের কিন্তু সম্পদ, এটাই প্রথম স্পোর্টস মিউজিয়াম যেটা কিনা রয়েছে আমাদের শহর কলকাতায়। দেশের সব থেকে বড় বড় জাদুঘরই কিন্তু রয়েছে তোমার আমার শহর এই কলকাতাতে। দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে, মহাকাশ মিউজিয়াম রয়েছে, বোট মিউজিয়াম থেকে এখানেই কিন্তু শহর কলকাতাতেই রয়েছে ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম, যা কিনা আমাদের দেশের অন্য কোথাও নেই, শুধুমাত্র আছে শহর কলকাতাতেই। কলকাতা আমাদের সত্যি রূপকথার শহর, কি নেই এখানে বলতো? গঙ্গা আছে, গঙ্গা যেমন আছে তার সঙ্গে সঙ্গে ওয়াটার পার্কও কিন্তু রয়েছে। আরে বাবা, যাবো তো এখন শহর ঘুরতে যাবো, তবে ঘুরতে যেতে বলছি তোমাকেও এমন একটা জায়গা যেটা শুনলে বিশ্বাসই করতে পারবে না আমি কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি, সেখানেই তো আমি নিয়ে যাবো এবারে। কোথায় বলতো আমি নিয়ে যাই? আরে, হাজার বছর ধরে ঘুরলেও সে জায়গায় তুমি এসেছো কিনা আমি জানি না, সে জায়গায় এসেছো, বহুবার এসেছো, কিন্তু তুমি এ জায়গার ইতিহাস জানো না। সেই শহরের ইতি কথা জানতে হলে থাকতেই হবে আর যে মৌমিতার সঙ্গে, হাজার বছর ধরে সেই কথা কিন্তু তুমি শুনলেও ভুলতে পারবে না।

হাজার বছর ধরে শহর ঘুরলেও আমি জানি না তুমি এই শহরের এই জায়গাটার ইতিহাস জানো কিনা। এই শহর কলকাতাকে সত্যি সত্যি চেনা যায়, জানা যায় অবশ্যই রাস্তায় নেমে। আর তার জন্য আমাদের সঙ্গে পা মেলাতেই পারো, জানতে পারবে, চিনতে পারবে 300 বছরের বেশি পুরনো শহর তিলোত্তমাকে। এই যে এই কলকাতা, এই কলকাতাকে আমরা প্রাসাদ নগরী যেমন বলি, অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে তো প্রচুর হেরিটেজ বিল্ডিং রয়েছে। তবে আজকে সেই সমস্ত জায়গায় তোমায় আর যে মৌমিতা নিয়ে যাবে না। দেখো, বাঙালি মানেই কি, মাছের সঙ্গে একটা আলাদা রিলেশন আছে, আলাদা একটা সম্পর্ক আছে, একটা বাঁধন আছে। রুই, কাতলা, ইলিশ, চুনো মাছ, মানে এগুলো না দুপুরের পাতে এক টুকরো মাছ না থাকলে খাওয়াটা যেন একেবারে ইনকমপ্লিট থেকে যায়, মানে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? আরে বাবা, মানে ভাত আর বাঙালি, তার সঙ্গে মাছ থাকবে না, এটা হয় না, তাই না? তো এই মাছের এই যে ভালোবাসা, এই ভালোবাসার টানেই বলা হয় মাছে ভাতে বাঙালি। আর সেই মাছের টানেই কলকাতায় আনাচে কানাচে রয়েছে অসংখ্য মাছ বাজার। কিন্তু কখনো কি প্রশ্ন তোমার মনে জেগেছে, এই তিলোত্তমা কলকাতার বুকে গড়ে ওঠা সব থেকে প্রথম এবং সব থেকে পুরনো মাছের বাজার কোনটা? আমি তোমাকে বলছি না, মানে আসতে লাগলেও কথাটা আসতে একটু গন্ধ হয়তো পাচ্ছ তুমি, কিন্তু মাছ তুমি খাও না এটা হতে পারে বলো? আমি মাছ খাই, মাছ খেতে খুব ভালোবাসি, তবে কাঁটাটাকে ভীষণ ভয় পাই, মানে মাছের কাঁটা আমার বড্ড গলায় ফুটে যায়। যাই হোক, তো ওই সেই মাছের মানে খেতে তো হবেই। আর এই তিলোত্তমা কলকাতার বুকে গড়ে ওঠা সব থেকে প্রথম এবং পুরনো মাছের বাজার কোনটা?

কি জানো, সত্যি সত্যি আজকে থেকে 250 বছর আগে, প্রায় ধরো ওই 1700 সালের শেষের দিকে কলকাতায় যখন ব্রিটিশ রাজ শুরু করেছে, মানে ব্রিটিশ রাজ যখন শুরু হয়েছে, তখন শহরে উত্তর দিকে পোদ্দার কোর্ট এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে ছাতাওয়ালা গলির অঞ্চলটা আজও কিন্তু শহরের অন্যতম একটা স্পেশাল একটা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রয়েছে। এই বাজারের নাম ইতালির ভেনিস শহরের এক বাসিন্দার নামে রয়েছে। 1770-এ তিনি কলকাতায় আসেন, এবং কলকাতায় তিনি এসেছিলেন কারণ তাঁর দেশে প্রচণ্ডভাবে তখন গণ্ডগোল চলছে ইতালির ভেনিসে, তো সেখানে সেই জন্য তিনি সে পাত্তারি গুটিয়ে তিনি চলে আসেন শহর কলকাতায় 1770-এ, এবং এসে কলকাতায় স্থায়ীভাবে তিনি থাকতে শুরু করেন। তাঁর নাম হচ্ছে এডওয়ার্ড টাইরেটা। এডওয়ার্ড টাইরেটা তিনি ছিলেন একজন আর্কিটেক্ট, তো লর্ড ওয়ালিসের আমলে তিনি এসেছেন, এবং তিনি কলকাতার সুপারিনটেন্ডেন্ট অফ স্ট্রিটস অ্যান্ড বিল্ডিংস পদে নিযুক্ত হন সেই সময় কর্নওয়ালিসের আমলে। 1780-তে তিনি ওই অঞ্চলে বিশাল একটা জমি কেনেন, এবং সেই জমিটা কেনার পরে কী করেন, সেখানে বাজার গড়ে তোলেন। সেই সময় মানুষ, ভাবতে পারবে না তুমি, সেই সময় মানুষ এক ছাদের তলায় সবজি, মাংস, টাটকা মাছ, এই সমস্ত কিছু কেনার সুযোগ পায়। ভাবো, 1780 ওই সময়টায়। টাইরেটা সাহেবের নাম থেকেই এইখানকার এই বাজারের নাম এসেছে। কী বাজার জানো তুমি, এসেছো অনেকবার, টেরিটি বাজার বা তেরেটি বাজার, যেটা কিনা এখন তোমার আমার মুখে টেরিটি বাজার হয়ে গেছে, সেই তেরেটি বাজার থেকে টেরিটি বাজার নামে এখন পরিচিত। 1788-তে এটাই হচ্ছে প্রথম পরিকল্পিত, প্ল্যান করে বাজার তৈরি করা হয়েছিল প্রথম শহর কলকাতাতে। এখানে মাছ আসতো একদম গঙ্গা থেকে অথবা স্থানীয় পুকুর থেকে, কারণ তখন তো ফ্রিজের ব্যাপার নেই, কোল্ড স্টোরেজ নেই, বরফ কোথা থেকে আসবে, তো সেই জন্য একদম টাটকা মাছ তুলে নিয়ে এসে সোজা মানুষের পাতে পৌঁছে দেওয়া, এটাই ছিল। তবে এই ব্যাপারটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আনতে আনতে যদি পচে যায় তাহলে কি হবে। তো সময়ের সঙ্গে সঙ্গে সেই টেরিটি বাজার 19 শতকের গোড়ার দিকে এলো, সেখানে চীনারা, চাইনিজরা এলো, তো সেই চীনারা যখন এখানে থাকতে থাকতে তাদের মার্কেট হয়ে গেল এই টেরিটি বাজার, নাম যার এখন ওল্ড চায়না টাউন। তবে টেরিটি বাজার, মাছের বাজারটা আজও কিন্তু সেভাবে থাকলেও চাইনিজ ব্রেকফাস্টের জন্য আজকে বিখ্যাত হচ্ছে টেরিটি বাজার। আজও ভোরে যখন মাছের আড়তগুলো খোলে এখানে, তখন চীনা বিক্রেতারা, তারা কিন্তু বসে পড়ে মোমো, ডাম্পলিং, বাও, নানা রকম সুপের পশোড়া নিয়ে কিন্তু তারা বসে পড়েন। তাই তো তোমাকে বলছি, সেই পুরনো কলকাতার মাছের বাজার এবং চীনা সংস্কৃতির মেলবন্ধন আজও কিন্তু এই বাজারকে আলাদা করে ধরে রেখেছে। তার ঐতিহ্য, তার আভিজাত্যে সে কিন্তু আজও একইভাবে কিন্তু শহর কলকাতা জুড়ে রয়েছে, তার আভিজাত্যে, তার ঐতিহ্যে। তাহলে বোঝা গেল তো, এই টেরিটি বাজার কলকাতার শুধু পুরনো মাছ বাজার নয়, এটা কলকাতার 250 বছরের যে ইতিহাসের বিবর্তন এবং সংস্কৃতির যে দলিল, সেইটাকেও কিন্তু বলতে পারি এই টেরিটি বাজার। আজই হোক তোমার ডেস্টিনেশন এই টেরিটি বাজার, ব্যাস আর কি হবে, সুপে তুমি যাবে, সেখানে গিয়ে মাছ বাজারটা দেখবে, তারপরে সুপে চুমুক দেবে, ডাম্পলিংকে একটু পেটটা ভরাবে, অথবা চাইনিজ তুমি নুডলস বা ওই হাক্কা বা গ্রেভি চাও, যাই নাও না কেন, সঙ্গে একটুখানি ওই মানে এখন আর বলতে পাচ্ছি না গো, মানে আমার জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার নাম বলছি কি না। তো যাই হোক, এই টেরিটি বাজারটা আমারও আকাশবাণীর খুব কাছাকাছি, টেরিটি বাজার রয়েছে, ডালহৌসি চত্বর রয়েছে, ডেকার্স লেন রয়েছে, আমিও শো শেষ করেই একদম সোজা চলে যাবো সেখানে গিয়ে, শাঁ শাঁ করে চিলি চিকেন বা চাউমিন বা যা হোক কিছু একটা খেয়ে টেয়ে নেবো। মানে আমি এখন আর কোনো কথা বলতে পারছি না, আপাতত শহরের ইতি কথার ইতি ঘটিয়ে শহরটাই তোমাকে ঘোরাবো এখন রবিন্স কিচেন মুভির সাউন্ড ট্র্যাক থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:39 হয়ে 26 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। 9টা তো বাজতে এই চলেছে, 10টা বাজতে, তাই না? 10টা বাজতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টিতে। কিভাবে আজও কলকাতা সহ অন্যান্য জেলা এবং ওদিকে যে বৃষ্টি যে হতে চলেছে সেগুলো কিন্তু তুমি মোটামুটি জানতে পেরে গেছো। আর ওদিকে হাওড়ায় কিন্তু বসছে এই বিশ্বের সবচেয়ে বড় দইয়ের প্ল্যান্ট, খুব শীঘ্রই কিন্তু আসছে। তবে এই গরমে যে দই খাবো, দই কোথায় পাবো, এই ব্যাপারটা কিন্তু সত্যি সত্যি এবার বোধহয় টাটা বাই বাই বলছে। কারণ এত বড় দইয়ের প্ল্যান্ট যেটা কিনা বিশ্বের প্রথম, আমাদের দেশ ভারতে শুধু নয়, আমাদের শহর কলকাতার খুব কাছেই হাওড়াতে বসছে। আর ওদিকে ইতিহাস গড়ল আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা তো পাওয়া সেই পাহাড়ি রেলওয়ে। তো সেই টয় ট্রেনে 22 সালের মে মাসে সেই সময় এক মাসে আয় করেছিল টয় ট্রেনে, সেটা হচ্ছে তোমার 319.64 লাখ টাকা, মানে 320 টাকার কাছাকাছি, এই 320 লক্ষ টাকার কাছাকাছি। 25 সালে সেটাই বেড়ে, মে মাসে বেড়ে দাঁড়িয়েছে 358,60,000 টাকার মতো, মানে প্রায় হচ্ছে তোমার ধরো 359 লক্ষ টাকার মতো। আর এবছর 26 সালে সমস্ত কিছু রেকর্ড একদম চুরচুর করে ভেঙে দিয়েছে। মে মাসে মাত্র এক মাসেই সেই টয় ট্রেনের আয় দাঁড়িয়েছে 395.60 লক্ষ টাকা, মানে 395,60,000 টাকা। ভাবো একবার, সেই কোথায় চলে গেছে আমাদের টয় ট্রেন? আর আসলে ক্রেজ সবসময় কিন্তু রয়েছে, আগে কখনো এত টাকা আয় হয়নি টয় ট্রেনে, যা কিনা এবছরে এই 2026-এর রেকর্ডগুলো। রেকর্ড হবে তো এবারেও, যদি মেসির হাতে বিশ্বকাপটা ওঠে তাহলে কিন্তু হবে এবারে, সেটাও রেকর্ড। রেকর্ড হচ্ছে তো, এর আগে কোনো ফুটবলার দুবার বিশ্বকাপ, মানে এই যে এই এই পরপর যে 6 বার বিশ্বকাপ কিন্তু কেউ খেলেনি, খেলছে মেসি এবং রোনাল্ডো। 22 সালে উঠেছে মেসির হাতে কাপ, 24 সালে কোপা আমেরিকা ট্রফিও কিন্তু তুলেছে মেসি, আর এবারে 26 সালে কি হয় সেটা তো দেখা যাক। এবারে দেখবো আমি 9903659992, কারণ সেখানেই তো রয়েছে তোমাদের সমস্ত খেলা কথা থেকে সেই বিশ্বকাপ কথা। আমাকে প্রোগ্রাম শুনে সকালটা চাঙ্গা হয়ে গেলাম, সৌরভ মহাপাত্র মেসেজ করেছে, কিন্তু বাকি কথা কোথায় গেল সেগুলো তো পেলাম না, সেগুলো তো আমি জানতে চাইছি, দেখতে চাইছি, আমি যা যা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি। চিত্তব্রত দা, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন? আমি গোল হবার পরের মুহূর্তেই যেটা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে বল জাল মাছের মতো কাতরাচ্ছে, গোল! জাস্ট এইভাবে উনি কিন্তু এক্সপ্লেন করবেন গোলের মুহূর্তটা, এমনটাই কিন্তু বলছেন আমাদের চিত্তব্রত দা। দারুণ ব্যাপার। আর টিমে, ওনার স্বপ্নের টিমে রাখবেন যে পাঁচজন প্লেয়ারকে অবশ্যই অবশ্যই রাখবেন, তারা হচ্ছে মেসি, নেইমার, সুনীল ছেত্রী, নিজে এবং তার বন্ধু, মানে চিত্তব্রতদা এবং চিত্তব্রতদার বন্ধু সৌরভকে রাখবেন। আচ্ছা, আর ছোটবেলার রুমাল চোর খেলাটা ভীষণভাবে মিস করেন, বুঝলাম, কিন্তু আমিও তো মিস করছি। আপনি আপনার প্রিয় দলটা যদি এবারে জিতে যায় বিশ্বকাপে, তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা কী দেবেন সেটা তো আপনি আমায় জানাননি, সেটাও তো আমি জানতে চেয়েছি, সেটাও আমি দেখতে চেয়েছি। বিকাশ দা, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে কি বলছেন? ফুটবল ফিভারে আমাদের সবারই উত্তেজনার পারদ বাড়ছে, কাঁসর ঘন্টা রেডি রয়েছে, প্রয়োজনে কাজে লাগবে। এক্স্যাক্টলি, আজকে মেক্সিকো আর সাউথ আফ্রিকা হচ্ছে মুখোমুখি হচ্ছে, তো সেখানে কাকে সাপোর্ট করছেন না আমি সেটা জানতে চাইছি না, কিন্তু জানতে চেয়েছি যে আপনি যে প্রিয় দলটা আপনার যে রয়েছে, যাকে আপনি সাপোর্ট করেন, সাপোর্টার হিসেবে যাকে দেখবেন আপনি, সেই খেলাটার সময় আপনার সঙ্গে কে থাকবে, কে থাকলে আপনি এনার্জেটিক হবেন এবং আপনার খেলা দেখার উত্তেজনাটা আরও বহুগুণ বেড়ে যাবে, সেটাও কিন্তু আর যে মৌমিতা আজকে জানতে চেয়েছে। এবারে আমি কোথায় যাচ্ছি, দুটো ছন্দে বাঁধা মেসেজ রয়েছে, ছন্দে বাঁধা বার্তা রয়েছে, সেখানেই আমি চলে যাচ্ছি, সোজা এবারে যাচ্ছি, আগেই যাচ্ছি বারার সাথে, কারণ শঙ্করদা রয়েছেন। ফুটবল ক্রিকেট বাদ দিলে ছোটবেলাকার খেলা, ছোটবেলার চমৎকার খেল রং বেরঙের ছোট ছোট কাঁচের মার্বেল। সোজা কথা বলতে গেলে ছোট কাঁচের গুলি এখনো জমা আছে কাছে, কেমনে তাকে ভুলি। পৃথিবীর মতো ঘুরতে ঘুরতে বলটা ছুলে জালের কোল, মাঠ কাঁপিয়ে একদমেতে চেঁচিয়ে কব গোল। দেখবো খেলা চলবে মুখ, সঙ্গে বাদাম ঠোঙা ভরা, এনার্জি ড্রিঙ্কস চাই সাথে কফি একটু বেশ করা। গোলে থাকবে অলিভার কান, মাঠে মাঠে মেসি, মাঝ মাঠে মেসি মারাদোনা, স্ট্রাইকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আমাদের বাইচুং সোনা। পুরনো নতুনদেরকে সঙ্গে নিয়ে আমার ফুটবল টিমটা দিলাম বানিয়ে। আমার প্রিয় দল জিতলে এবারের বিশ্বকাপ স্টেটাস কি হবে? আমার ওয়ার্ল্ড কাপ, আমার ওয়ার্ল্ড আপ। বিজয়ী বিশ্বকাপটা উপরে তুলবে হাত ধরে, কাপের মাঝে পৃথিবীটা ঘুরবে বন বন করে। আসন্ন বর্ষার শুভেচ্ছা সহ শঙ্কর দা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। অপূর্ব কিন্তু ফুটবল এবং রাগবি বলের আবার একটা দুটো ইমোজি দিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছেন তার ছোটবেলার খেলা কথা থেকে একদম বিশ্বকাপ কথা। এবারে আমি কোথায় যাচ্ছি? এসএসডির কথায়, এসএসডির কাছে যাচ্ছি। শ্যামসুন্দর দাস, শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে কি বলছেন? মাঠ জুড়ে উল্লাস, আনন্দে পাগল, চিৎকার করে বলবো আমি গোল গোল গোল। বিশ্বকাপ ফুটবল দলে রাখবো আমার মেসি, বিলিংহাম, ভিনিসিয়াস, রোনাল্ডো, খেলা তো তাদেরই বড্ড ভালোবাসি। মেসেজ দেবো খেলা দুনিয়ায়, গড়তে চাইলে মনোবল, ভালোবেসে খেলো তোমরা পায়ে পায়ে ফুটবল। ছেলেবেলার দাড়িয়া বান্দা মনে পড়লো আজকে, দৌড়াদৌড়ি ছোটাছুটি সুস্থ রাখতাম নিজেকে। শ্যামসুন্দর দা, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে এই মেসেজ আমাদেরকে খেলা কথা থেকে বিশ্বকাপ কথা। তারা ছন্দে বেঁধে দুজনেই পাঠিয়েছেন, শঙ্কর দা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছেন শ্যাম সুন্দর দা। এত সুন্দর সুন্দর মেসেজ, এত সুন্দর সুন্দর বার্তা আজকে পড়তে পড়তে সময়টা যেন কোথা থেকে বেরিয়ে চলে গেল। না, এখন আর কোনো কথা হবে না, এখন সোজা কি হতে পারে? অবশ্যই অবশ্যই গানের হ্যাট্রিক হতে পারে। আজকে সেই সব গানই কিন্তু এখন আসছে যে গানগুলো সত্যি সত্যি মন ছুঁয়ে দেবে। তো চলো আর কোনো কথা না বলে সোজা চলে যাই।
1: FM Rainbow তে 3

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 9:56 হয়ে 9 সেকেন্ড হয়ে গেল, ফিরে এলাম 3-3 গানের হ্যাট্রিকের পর। আর আজকে ছিল সেই সব গান যা হৃদয় ছুঁয়ে দেয়, যা মন ছুঁয়ে যায়, কারণ মনই ছিল আজকে গানের সমস্ত কিছু জুড়ে। কারণ মনটাই তো তোমাকে আমাকে সেই বস হয়ে কন্ট্রোল করে, সেই মনই ছিল আজকে 3-3 গানের হ্যাট্রিকে। আর এখন তোমার আমার চোখ রয়েছে, চোখ থাকবে কয়েক ঘন্টা পরেই, কোথায়, সেই মহেন্দ্রক্ষণ যখন শুরু হবে। 23তম ফুটবল ওয়ার্ল্ড কাপ এগিয়ে আসছে অফিস টাইম, আর তার সঙ্গে সঙ্গে তুমিও এগোছো কিন্তু 10টার দিকে। গরম পড়েছে, ক্যারি করো কিন্তু ছাতা, ওয়াটার বটল, আর গলা ভিজিয়ে নিও অবশ্যই মাঝে মাঝে ওয়ারেসে। তবে এই মুহূর্তে আমার চোখ চলে যাচ্ছে আবার 990।

3365592 তে। কারণ উত্তরা বৌদি রয়েছেন উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে, মাধাইদার ওয়াইফ, তিনি কি মেসেজ করেছেন টেক্সট করেছেন একটু বলে দিই। ক্রিকেটার থেকে ফুটবল হচ্ছে বৌদির খুব প্রিয়। উত্তরা বৌদির, ছোটবেলা থেকে টিভিতে ফুটবল খেলা দেখতাম, তখন আমাদের পাড়াতে মাত্র একটা টিভি ছিল। ফুটবল টিম নিয়ে পেলে এসেছিলেন কলকাতায়, মোহনবাগানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছিল, ঠিক বাড়ি থেকে লুকিয়ে যাদের বাড়িতে টিভি ছিল ওই খেলাটা দেখেছিলেন আমাদের বৌদি। এবারে বলছেন যে প্রিয় দল গোল দিলে কমেন্ট্রি বক্স থেকে টানা গোল বলে দেবেন, গোল বলে একদম চিৎকার করবেন কমেন্ট্রি বক্স থেকে কমেন্টেটর হিসেবে। আর যে টিমটা গড়বেন, যে স্বপ্নের টিম, সেই টিমে থাকবে কারা, যে পাঁচজনকে নেবে তারা হচ্ছে ভাইচুং ভুটিয়া, শিলটন, মিঠুন চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলী এবং চিরঞ্জিৎ চক্রবর্তী। খেলা দেখার সময় এনার্জি বাড়াতে সঙ্গে নেবেন খোসা সমেত বাদাম, একটা করে ছাড়াবেন আর টপাটপ মুখে দেবেন। প্রিয় দল জিতলে স্টেটাস হবে ফুটবলের জাদুকর মারাদোনা 10 নম্বর জার্সি, আর লোগো আকারে প্রকাশ করবে, যেটা লোগো আকারে প্রকাশ করবেন। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছে, দেখতে দেখতে 9:57 অলরেডি হয়ে গেল, মানে আর যে মৌমিতার আজকের মতো টাটা বাই বাই বলার কিন্তু সময় হয়ে গিয়েছে। তাহলে যেতে যেতে কি বলি বলো তো, সিটটা এবার ছাড়তে হবে, সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ। কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকের মতো আর যে মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 24 ঘন্টায় FM রেইনবোর সঙ্গে তোমার থাকা চাই চাই। আর রাত 12টা একটু আগে থেকে টিভি স্ক্রিনেও চোখ রাখা চাই, কারণ শুরু হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ।

আকাশবাণী কলকাতা, এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের লক্ষ্যে পুনরায় শুরুর প্রচেষ্টা সত্ত্বেও তেহরানের হামলা জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিন, কুয়েত, জর্ডন থেকে মার্কিন সেনাবাহিনীর আক্রমণ চালায়। ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, মিনাব ও রেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, আলোচনা থেমে থাকার জন্য সেদেশকে চরম মূল্য দিতে হবে। ইরান দাবি করেছে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, দুটি জাহাজেও আঘাত আনা হয়েছে। বিশ্বজুড়ে তেলের সংকটের মধ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সিওয়াজাকি কারিওয়ারের একটি চুল্লি পুনরায় চালু করেছে। আহমেদাবাদ মেট্রোর দ্বিতীয় পর্যায়ে কাজের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই প্রকল্প যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল

1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্যে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ থেকে শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকোর এস্তাদিও অ্যাজটেক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, ওড়িশা, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর বেলা 11:00।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ICC তার সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000,000,000 টাকার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের ফলে বিভিন্ন সুযোগের প্রতি শিল্পমহলের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন ঘটেছে। ICC সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মধ্যে নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল 1,77,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত গণনার কাজ শেষ হওয়ার পর টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায় তা সদুত্তর দিতে না পারায় স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অফিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সাইনিং অথরিটি কে হবেন তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। প্রশাসক হিসেবে পুর কমিশনার স্মিতা পাণ্ডে দায়িত্ব নেওয়ার পর তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনায় বসবেন। এই সমস্যার দ্রুত সমাধান করা যাবে বলে পুর কমিশনার আশা প্রকাশ করেছেন। 16 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার করার ওপর নিয়ন্ত্রণ আনতে নতুন একটি আইন এনেছে কানাডা সরকার। এই আইনে বলা হয়েছে সংস্থাগুলিকে আগে প্রমাণ করতে হবে যে নাবালকদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করা নিরাপদ। হিংসা, ক্ষতিকারক বিষয়, অনুমতি না নিয়ে ঘনিষ্ঠ ছবি প্রকাশ, আত্মনির্যাতনের মতো বিষয়গুলি প্রদর্শনের ওপর কড়া নিষেধ আরোপ করা হয়েছে।

0: নতুন এই আইনে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
7: ঘড়ির কাঁটা বলছে ঠিক এই মুহূর্তে 11টা বেজে 3 মিনিট হয়ে 48 সেকেন্ড। আর আমরা প্রত্যেক দিন এই সময়টা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে, আরও একটা অনুষ্ঠান গানদরিয়া। গানদরিয়া নিয়ে স্টুডিওতে আমরা
8: অম্বালিকা,
7: আমি জয়শ্রী। আর আজকে আমরা কি গান নিয়ে রয়েছি? অ্যাকচুয়ালি আমার মনে হয় সব সময়ের জন্য গান একটা এমনই জিনিস, গান যদি একবার শুনতে ভালো লাগে, একবার যদি গানের মধ্যে মনটা মনে না গানটা শুনি, তখন মনে হয় গানেই থাকি। আর এই মুহূর্তে আমরা যেটা করব,
8: কি করব, মানে দরিয়া ভাসাবো গানে, আবার কি নাও ছাড়াইয়া দে।
7: আমরা গানে গানে কথায় কথায় আপনাদের সঙ্গে একটা পর্যন্ত থাকব, আর এই একটা পর্যন্ত কি থাকবে, গান তো থাকবেই।

0: একেবারে মাছ দরিয়া দিয়ে আমরা একদম চলে এসেছি আপনাদের গান দরিয়ায়। গান দরিয়াতে আমরা রয়েছি মাছ দরিয়ায়, পাল তুলে আমরা দুজন অম্বালিকা জয়শ্রী। আর আজকে এই গানটা নিশ্চয়ই বলে দিয়েছে আমরা কোন গান নিয়ে থাকছি আপনাদের সঙ্গে।
1: ঠিক তাই, একদম তাই, ফোক মানে অর্থাৎ আমরা কিন্তু আজকে চেষ্টা করব না শুধুই যে একেবারে নদীর বুকে ভেসে যাওয়া দরিয়া ভাসানো সেটা নয় আর কি, আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে লোকসুরে মন ভেজানো। এই মন ভেজানোর কথা যখন বলছি তখন হচ্ছে যে একটু শহর ছাড়িয়ে গ্রাম, গ্রাম ছাড়িয়ে আরও কিছুটা অন্দরে, এরকম নানান জায়গায় আমরা একটু ঘুরবো, কিন্তু যেখানে আমাদের সম্পর্কের বাঁধনটা বড় বেশি জোরদার হবে।
0: একদমই তাই, সম্পর্কের বন্ধন আমাদের সবসময়ের জন্যে, মানে আমরা শুধু ঘর নয় তাই ঘরের বাইরেও আমরা কিন্তু বলি আমরা পরিবারের মতো।
1: হ্যাঁ, যখন এই যে নাও ছাড়াইয়া দিয়ে বলছেন সেখানেও কিন্তু দেখো একটা যাত্রীর কথা বলা হচ্ছে, যাত্রার কথা বলা হচ্ছে, সেখানেও সেই মাঝির সাথে সেই যাত্রী যে তার একটা সুন্দর সম্পর্ক। আমরা এরকমভাবে কিছু সম্পর্কের কথা বরং আজকে এগিয়ে নিয়ে যাই। সেই সম্পর্কের কথা বলতে গেলে প্রথমেই সখা, বন্ধু, সখী এমন কথা বারে বারে মনে হয়, তাই না?
0: আর যখন আমরা দুজনে স্টুডিওতে রয়েছি আর আমাদের সম্পর্কটা যে কেমন সেটা নিশ্চয়ই বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরও আমরা যখন সম্পর্কে রয়েছি তাহলে এখান থেকেই শুরু করা যেতে পারে আমাদের সম্পর্কের আজকের যাত্রাপথ।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আমরা যেটা বলছিলাম, এই যে মানে গানে গানে যে জিনিসটা হচ্ছিল আর কি, গানে গানে যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে যে সখীর কথা, মানে এখানে চলচল সহচরী, তার আগে বকুল ফুল। এই বকুল ফুল আমরা একটা সময় যেটা জানতাম, সই পাতানো, সই পাতানো যে সম্পর্কগুলো আমরা হয়তো শহুরে জীবনে যারা অভ্যস্ত তারা সেরকমভাবে বুঝতে পারবো না, কিন্তু একটু গ্রাম্য জায়গাতে বা একটু পুরনোপন্থী যারা, আমাদের ধরো দাদু ঠাকু মানে ঠাকুমা দিদিমা, এই যে সম্পর্কগুলো সেই সময়টা তুমি যদি একটু ভাবো, অনেকেই বলবে এটা আমার সই, মানে নানান রকমভাবে সই পাতানো হতো। সেটা আমরা মানে শুধু এটা নয়, চোখের বালি বললেও মানে খুবই সহজে বোঝানো যায়, কিন্তু সেই যে সই পাতানো নানান রকম নাম হতো, সেখানে এই বকুল ফুল একটা নাম। তারপর যে যার মতো নিজের জীবন, নিজের জীবন নিজের মতো করে প্রবাহিত হতো, এবং সেখানে দেখো তারপর সেখানে ওই যে সইয়ের একটা ব্যাপার হলো, সেখানে জামাই অবধি চলে এসেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু সেই সইয়ের মানে ব্যাপারটা আছে, এবং গল্প হচ্ছে যে দাঁত বাঁধানোর কথা হচ্ছে, এই সমস্ত হচ্ছে। তারপরে তুমি দেখো স্বাগতর কণ্ঠে যেটা শুনছিলাম, চলচল সহচরী, সত্যি তো সহচরী অর্থাৎ সই, মানে এখানেও কিন্তু সেই সইয়ের সম্পর্কের কথা বলা হচ্ছে। আসলে মেয়েদের জীবনটা তো একটু অন্যরকম হয়, যে একটা সময় একটা জায়গায় বেড়ে ওঠা, তারপর এগিয়ে চলা, তার হয়তো একটা সুন্দর সম্পর্ক নিয়ে সে ছোট থেকে বড় হলো, তারপর সে একটা অন্য জায়গায় গেল, সেখান থেকে কোথাও একটা এগিয়ে গেল এবং বলল না, সেটা যদিও শুধুই এখনকার দিনে উল্টোটাও হয় অনেক সময়, শুধু মেয়েদের কথা বললেই হবে না, সে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, ছেলেদেরও হয়। তা ছেলেদেরও তো একটা সেই ব্যাপার থাকে যে মানে কী কী হতে পারে বিয়ে টিয়ে নিয়ে, স্বপ্ন সবারই থাকে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোথাও একটা গিয়ে জীবনটা অন্যরকমভাবে নতুন সম্পর্কের দিকে যায়।
1: আসলে এই যে তুমি কথাটা বললে না যে সম্পর্ক, এটা না আমার মনে হয় একটা পরিবারকে ঘিরেই তো শুরু হয় জীবনের প্রথম সূত্রপাত এখানেই, এবং সেখান থেকে একটি ছেলেই হোক বা একটি মেয়েই হোক, যদি একটা বিয়ের, বিশেষ করে বাংলা বলবো না, সমস্ত ভারতবর্ষ জুড়ে যত জনজাতি রয়েছে তাদের নিজস্ব ঘরানা রয়েছে এবং তাদের জীবন তাদের মতন করেই চলে, এটাই সত্য কথা। কিন্তু তারপরও একটি পরিবার কিন্তু গড়ে ওঠে একটা মাত্র সামাজিক বন্ধন কে মূলত কেন্দ্র করে। আর আজকে যখন আমরা এই সামাজিক বন্ধনে রয়েছি, তাহলে এই দিকটা এড়িয়ে যাই কি করে, এই দিক দিয়েই বরং আমরা ঢুকি, দেখা যাক কত দূর যেতে পারি।
0: আচ্ছা, আমি বিয়ে করি।

0: এই রে, এইরকম করে শর্ত রাখলে তো খুব মুশকিলের ব্যাপার। মানে শর্ত রাখলে বিয়েটা হবে কি করে? হচ্ছে না তো, এই করেই তো সব ছেলেগুলোর মনের কথা কিন্তু আরেকজন বলে দিয়েছেন। সেই কবে বলেছেন? হ্যাঁ, সে জন্য তো দাদার কাছে এরকমভাবে সম্পর্ক তো সবই, তাই না? সম্পর্ক এরকমই, সেই সম্পর্কের জোরে দাদাকে গিয়ে বলছে কি কি বলছে একদম গানে গানে।
1: দাঁড়িয়ে হয়েছে

0: মেলা থেকে তো বউ আনা হবে, বিয়েও হবে, সবই হবে, কিন্তু তার মধ্যে বিয়ে মানেই তো বৃষ্টি টিষ্টি হয় আর কি, তাই না? এই বর্ষাকালে যারা বিয়ে করছে তাদের তো খুব মুশকিল। সেরকম একটা সতর্কতা কিন্তু আমাদের কাছে চলে এসেছে মালদার জন্য, মানে মালদা ডিস্ট্রিক্ট মানে ওই অঞ্চলটার জন্য, আশেপাশের অঞ্চলের জন্য কিন্তু কমলা সতর্কতা বা অরেঞ্জ যে আমরা ওয়ার্নিং দিই সেটা চলে এসেছে। মানে আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে খবর চলে এসেছে, 11:15 খবর এসেছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাত সবটাই হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো বৃষ্টি সেটা হতে পারে, 40-50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে মালদা জেলার আশেপাশে বেশ কিছু অংশে কিন্তু সেটা হবে। তাতে এরকম বৃষ্টি টিষ্টি হলে তো মুশকিল, তবে যদিও জ্যৈষ্ঠ মাস সেখানে বিয়েবাড়ির সংখ্যা এবারে বোধ হয় নেই আর কি মলমাস, সেই জন্য তা সেটা ঠিক আছে, আষাঢ় এলেই হয়তো বেশ কয়েকটা বিয়েবাড়ি হবে। তো এখন আপাতত কি মানে বিয়েবাড়িতে ঢোকা যায়, মানে আদৌ কি মেলা থেকে বউটা এলো তবে তো বিয়ে?
1: আসলে ব্যাপারটা এই যে আমরা এই গানটা স্পেশালি দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, এটা খুব মজা করে আমরা বলি ঠিক কথাই, কিন্তু হ্যাঁ এটাও সত্য কথা যে একটা সংসার জীবন, একটা সমাজ জীবন, একটা বন্ধন সেটা তৈরি করতে গেলে বিশেষ করে বাংলার ঘর নিয়ে যদি আজকে আমরা কথা বলি তাহলে এটা বোধহয় তার একদম ভিত্তিপ্রস্তর। এটা যদি না হয় তাহলে বোধহয় সমাজ এগোবে কেমন করে? সবকটা সম্পর্ক বোধহয় দুটো পরিবারকে কেন্দ্র করেই চারপাশে থেকে যায়।
0: একদম তাই,
1: কিছু নতুন আসে কিছু পুরনো রয়ে যায়, কিন্তু ওই একটি মানুষের জীবনে সবকটা সম্পর্ক কেমন যেন একের পর এক মালা গাঁথার মতো গাঁথে, ঠিক যেমন আমরা আজকে চেষ্টা করব সেই সম্পর্কগুলোকেই ধরে ধরে একটু একটু করে এগিয়ে যাওয়ার।
0: তাই তো, আজকে জয়শ্রী আর অম্বালিকা গান্ধরিয়া নিয়ে রয়েছে, তাহলে বিয়ের সকাল, হলুদ মাখছে নাকি কি ব্যাপার বলো তো?
1: বিয়েতে বসতে গেলে তো বাংলার ঘরে এটা হতেই হবে।

0: গায়ে হলুদ হয়ে যাবার পর একেবারে মানে যাকে বলে বিয়ের বেনারসি চন্দন সব কিছু মিলিয়ে সাজ প্রায় কমপ্লিট হতে যায় যায় এদিকে কিন্তু এসে গেছে কে বলো তো, বর তো এসে গেছে, আমাদের তো একটু উড়ে টুড়ে দিতে হবে নাকি, চলো বর এসেছে আমরা একটুখানি আনন্দ করে ফেলি, ওদিকে বর এলো এলো হচ্ছে, বাকিটা
1: বর এলো এলো হচ্ছে মানে মূলত আমরা কিন্তু বিশেষ করে এখন যারা নাইনটিজ এর সময় মোটামুটি বড় হয়েছে তখন এই মানে বিয়ে বাড়িতে বর এলো হওয়া মানে কুমার শানু সেই কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কিন্তু আজকে আমরা একদম সাগর নদী পার করব না, আমরা টোটাল বরের কাছে পৌঁছে যাই এবং বর কিভাবে আসে সেটাই বরং আমরা দেখি। এইভাবেই কিন্তু আমরা মোটামুটি আজকে বরকে নিয়ে আসছি।

0: বর তো ঢুকে গেল, এই সত্যি কোণের সাজা হয়েছে তো? না সে কোণে এখনো সাজছে, দেখি কি অবস্থা ওদিকে নাকি?
1: একদমই তাই, বিশেষ করে বাংলার ঘর বলবো না, প্রত্যেকটা ঘরে বর এসে যাবার পরে কোণে কি রেডি হলো এটা একটা বড় প্রশ্ন। এবং খুবও সত্যি কথা এটাই যে মেয়েটিকে একদম ছোট থেকে বাড়ির মানুষ, বিশেষ করে ঘরের মানুষ তাকে দেখলো, তাকে জন্মাতে দেখলো, তার প্রত্যেকটা বড় হওয়ার স্টেপ দেখতে পেল, সে একটু একটু করে বড় হলো, পরিণত হলো, শিক্ষিত হলো, এবং তারপরে কেমন করে সেই মেয়েটি মানে একটু একটু করে মানে শুধু মেকওভার বা কয়েকটা শাড়ি, কয়েকটা সাংকেতিক কিছু বিষয় যেগুলোর উপরে, যেগুলো স্পর্শে একটি মেয়ে কেমন করে একটি নারীতে পরিণত হয়ে যায়, এবং সেই যে নারীতে
0: বধূর সাজ
1: নারীতে পরিণত হয়, সেখান থেকেই বোধ হয় তার দায়িত্ব, তার কর্তব্য, তার জীবন সবটা কেমন যেন বদলে যায়। পুরনো ছেলে খেলা, পুরনো মজা আনন্দ সবটা যেন কেমন করে একটু একটু করে পেছনে পড়ে থাকে, সামনে গিয়ে চলে সে নতুন দায়িত্ব মাথায় তার নতুন।

0: কিছুক্ষণ আগে অম্বালিকা বলছিল বিয়ে বাড়ি আর বর্ষাকাল, এখন যদিও আমাদের পুরো বিয়ের সিস্টেমটা হয়তো কোনো লজে হয় বা হয়তো কোথাও কোনো একটা তেমন একটা কোথাও হয় যেখানে এই বর্ষার সমস্যাটা হয়তো বিয়ে বাড়ির মানুষজনকে সেভাবে ভুগতে হয় না, কিন্তু একটা সময় ছিল যখন বাড়ির উঠোনে প্যান্ডেল হয়েছে এবং সেখানে সকাল থেকে শামিয়ানা লাগানো হয়ে গেছে, সেখান থেকে ভিয়েন বসে গেছে, সেখান থেকে ঢাক বা ঢাক ঠিক নয় এটাকে কি বলা যাবে আর কি, সেই যে নহবত বসেছে, নহবত বসেছে, সানাই বাজছে, এবং তার সঙ্গে এই যে সুন্দর করে বৃষ্টি, যে বৃষ্টিটা সুন্দর অবধি থাকলেই ভালো, সেটা যদি না হয় তারপরে যা হয় আর কি, প্যান্ডেলের কোথা দিয়ে চাদর উড়ে গেছে, কোথায় বাঁশ ঝুলে পড়েছে, কোথাও উনুন নিবে গেছে, আর ইয়ে এত কাদা হয়ে গেল আসবে কি করে, এই সমস্ত সমস্যা সাজুগুজু কি করে হবে, সে সমস্তগুলো তো থেকেই যায়। আর ঠিক তেমনই আজকে দেখুন আমরা এই সম্পর্কের সুতো ধরে বসেছি, আর তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু এই বৃষ্টিও কেমনভাবে দেখুন একাকার হয়ে রয়েছে। 11:07 পর থেকে আগামী 2-3 ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কোথায় রয়েছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বেশ কিছু জায়গায়। এই সময়টা সাবধানে থাকুন, সাবধানে রাখুন, ভীষণ ভালো থাকুন। আর আমরা ঠিক যেখানে রয়েছি বিয়ে বাড়িতে রয়েছি, ঠিক বিয়ে বাড়ি কিন্তু নয়,
1: একদম সম্পর্কের হয়ে গেছে,
0: সম্পর্কের সেই মানে আতুর ঘর বলা যায় যে জায়গাটা সেখানেই রয়েছি। এবং ময়না অলরেডি রেডি, বর এসে গেছে, আমরা ময়নামতিকে সাজিয়ে বসিয়ে দিয়েছি।
1: এবার বিয়েটি এর পরে কি হবে বলো তো, খাওয়া দাওয়া আছে তো নাকি?
0: একদমই তাই,
1: একটু খাওয়া দাওয়ার দিকে যাই বরং, বিয়েটি হোক
0: আমরা একটু মানে ও ব্যাপারটা এখন নেই, মানে 12টার দিকে কাটা এগোচ্ছে আর ও খিদের দিকে এগোচ্ছে।
1: কেন বলে তো 11:46 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে, স্টুডিও ক্লক আমাকে তাই বলছে। অম্বালিকা জয়শ্রী কিন্তু আজকে সম্পর্কের বাঁধনে এগিয়ে নিয়ে যাচ্ছে এই লোকসুরের গান্দরিয়া।
0: তাহলে কি আমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে খেতে বসি?
1: একদম,
0: বেশ তাহলে খেতে বসিয়ে দিই।

0: নতুন জীবন, নতুন জীবনের সূত্রপাত, এটা বোধ হয় একটি মেয়ে কেন বলবো, এটি একটি নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনেরই এটা একটা স্বপ্ন, এটা একটা কল্পনা, এটা একটা বাস্তবের রূপ নেবার আগের রূপকথা বটে। এবং এই সময়টা যারা পার করেছেন বা পার করবেন তাদের কাছে বটে, এবং চারপাশে যে সমস্ত মানুষজন তাদেরকে ঘিরে থাকে, দুটো পরিবার। একটা বিয়ে মানে দুটো পরিবার, আর দুটো পরিবার মানে দুটো সংস্কৃতি, দু রকম ধরনের মানুষের মানসিকতা, সবটা মিলেমিশে কেমন যেন একটা বিশ্ব পরিবারের একটা ছাঁচ দেখা যায়।
1: ঠিক, এবার যেটা হলো সেটা হচ্ছে সেই সম্পর্কের জেরে এবার কিন্তু এগিয়ে যাওয়া, যেখানে এখনও আমাদের সমাজে খুব একটা বদল হয়নি, সেক্ষেত্রে যেটা হয় মেয়েটিকে শ্বশুর বাড়ি যেতে হয়, সেই যে একটা
0: এগিয়ে চলা,
1: হ্যাঁ অদ্ভুত এগিয়ে চলা, সেই এপার ভাঙে ওপার গড়ে হয়তো তাই কথাটা, কিন্তু তবু এই কান্নাটা কিন্তু একান্তই মেয়ের বাড়ির জন্য।

0: না, কান্নাকাটির পর্ব শেষ আর নয়, একদম এবার কিন্তু চলে এসেছে নতুন বউ, ঘরে চলে এসেছে, তাই তো?
1: নতুন বউ ঘরে চলে এসেছে। এবং আরেকটা জিনিস দেখো অম্বালিকা, এই যে আমরা যে কথাগুলো বলছি, যে গানগুলো আমরা শুনছি, বিশেষ করে নারী জীবনের এটা একটা বিশেষ দিক, একটা বিশেষ পর্যায়, একটা সম্পূর্ণ জীবনের ধারাটাই বদলে যায়,
0: তাই তো?
1: একটা চেনা মানুষ অচেনা হয়ে যায়, যে যেটা আমার খেলার ঘর, যে যেটা উঠুনে আমি চলছি, যেখানে দুষ্টুমিটাই আমার কাছে সব থেকে ভালো লাগার তারা মেনে নিচ্ছে এবং সেই দুষ্টুমিটা করছি বলে আদর পাচ্ছি, সব কিছু মিলিয়ে আমার আমার আমার যেটা সেটা কেমন করে যেন একটা মুহূর্তে আমার আর নয় হয়ে যাচ্ছে।
0: ঠিক, আমার জগৎটা তখন অন্যের জগৎ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা যেভাবে দৌড়চ্ছে তাতে আর কথা খুব একটা বেশি বলবো না, যেহেতু সে চলে এসেছে। ছোট্ট করে এটা বলেই যে এই গানটা কিন্তু আসলে শ্বশুরবাড়িতে গিয়ে নতুন বউ গায় এবং তালে তালে নাচতেও হয় তাকে, সেখানে শাশুড়িরা বা বড়রা যারা থাকেন তাদের সামনে। তো বাকি গল্প এসে হবে 12:02 নিউজের পর, কিন্তু আমরা অর্থাৎ জয়শ্রী আর অম্বালিকা ফিরবে। ততক্ষণ আপনার জন্য থাক সেই ওয়েলকাম গানটা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া সুশাসন, ডিজিটাল পরিকাঠামো এবং অংশীদারিত্বের মতো মূল বিষয়গুলিকে কাজে লাগিয়ে একটি কার্যকর রূপায়ণ পরিকল্পনা বা রোডম্যাপ তৈরির বিষয়েও আলোচনা হবে। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরামর্শদাতা সংস্থা কাউন্সিলস ইন্ডিয়ার প্রতিষ্ঠাতার লেখা একটি নিবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে প্রধানমন্ত্রীর কার্যকালের ওপর আলোকপাত করা হয়েছে। এই শ্রী মোদী এক ভিন্ন অপ্রচলিত পথ বেছে নিয়ে এমন শাসন ব্যবস্থা গড়ে তুলেছেন যা মর্যাদা ও পরিষেবা প্রদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের কল্যাণ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং তাদের জীবনযাত্রাকে যথাসম্ভব সহজ করে তুলতে সরকার সর্বতোভাবে চেষ্টা করছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তিনি বলেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির ভিত্তি। তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রকাশ চিক বড়াইক রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আইনি প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও স্বচ্ছ শ্রম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভারত 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে 4টি শ্রমবিধিতে একত্রিত করে ব্যাপক শ্রম আইন সংস্কার করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম

0: সংস্থা আইএলওর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে এই কথা জানান। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 12:03 হয়ে 14 সেকেন্ড হয়ে গেছে। ফিরে এলাম জয়শ্রী আর অম্বালিকা গান ধরিয়া নিয়ে। আজকে মাটির সুরে ভাসছি আমরা।

0: নতুন জীবন, নতুন মানুষ আর নতুন সম্পর্ক, সবটা মিলেমিশে কেমন করে যেন একটা নতুন। হ্যাঁ, সবটা খারাপ তো নয়, সম্পূর্ণ নতুন। এবং এই পুরো নতুনত্বের মধ্যে কেমন যেন একটা নিজেকেও নতুন করে খুঁজে পাওয়া অবশ্যই, এবং সেই নতুনত্বের কত নাম।
1: হ্যাঁ,
0: মানে বাড়িতে যেখানে একটি জায়গায় মনে হতো যে আমি সবার ছোট বা আমি কোথাও হয়তো বড়, কিন্তু সেখানে আদর অনেকটা, ভালোবাসা অনেকটা, কিন্তু এই এমনই একটা জায়গা পৌঁছে যাবার পরে সেখানে হয়তো মনে হতেই পারে এটা যে আমার দায়িত্ব, আমার কর্তব্য, এবং আমাকে খুঁজে পাওয়া সেটা একটা বিশাল বড় জায়গা বোধহয়। এই এই এই একটি মেয়ের বিয়ে হয়ে একটি ঘর থেকে আরেকটি ঘরে চলে যাওয়া।
1: আরেকটা কি বলতো, এখানেই ওই যে নতুন সম্পর্কগুলো তৈরি হয়েছে, সবে এসেছে, দেওর, ননদ, যা, এরকমভাবে নানান রকম সম্পর্কের মধ্যে সে হয়তো এখনও বৌদি বলে যখন ডাকে কেউ খুব একটা সাড়া দেয় না, কারণ সে তো বোঝেইনি যে আসলে সে বৌদি হয়েছে আর কি। তো যাই হোক, সেরকমভাবেই কিন্তু একটা খুনসুটির সম্পর্ক তৈরি হয় এই দেওরের সাথে বৌদির। তো সেজন্যেই দেখো ছাতার ধরার কথা বলা হয়েছে, এই যে এখানে দেওরা অর্থাৎ দেওর। আমরা এবার ননদির কথা বলি, তাই না?
0: বেশ, তো ননদের কথা বলি। ননদের কথা বলে চলে আসি আমরা, মানে আসলে এই মানে এত কিছু আমাদের জীবনে, এত কিছু আমাদের চারপাশ ঘিরে রয়েছে, সেগুলো চেষ্টা করি যতটা ছুঁয়ে যাওয়া যায়।
1: তুমি বললে না যে কর্তব্যের কথা, ঠাকুর জামাই আসবে, ননদকে বলতে হচ্ছে কত রকমের দায়িত্ব যে এসে পড়েছে সেই মেয়েটির গাড়ে। দেখি আমরা পরপর দুটো গান শুনি।

গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

নতুন সম্পর্ক, নতুন মানুষ, আর এই দুজন মানুষ, আসলে সবটাই কিন্তু এই দুজন মানুষের কাছেই সবটা নির্ভর করে। কারণ চারপাশের মানুষজন তো থাকেনি, তাদেরকে নিয়ে একটা নতুন জগৎ, নতুন পরিবার, নতুন সমাজ তৈরি হয়, ঠিক কথাই। কিন্তু এই প্রধান দুজন মানুষ, মানে বর এবং কনে, তাদের মধ্যে সম্পর্ক, তাদের বন্ডিং, তাদের ভালো লাগা, তাদের ভালোবাসার জায়গা থেকে বোধহয় দুটো পরিবার সব থেকে বেশি ভালো থাকে এবং

0: খুশি হয়। যেটা অ্যাকচুয়ালি অমলিকা একটা জিনিস দেখো, লোকসঙ্গীত তো খুব সহজ কথায় চলনে বলনে শক্ত শক্ত সমীকরণগুলো বলে দিতে পারে। ঠিক এই গানটাতেও আমরা তেমনি ব্যাপারটা শুনলাম যে দুজন মানুষের মধ্যে সমীকরণ কত সুন্দর
1: মানে বলছে বাইরে, তুমি ভেবে দেখো বলছেন যে যখন বাইরের কথা বলছে বাইরে নাকি ভীষণ ঝগড়া হচ্ছে এই সমস্ত, অথচ ভিতরে তাদের ভীষণ মিল। তাই এই যে সম্পর্কের আটোসাত বাঁধন সেটা কিন্তু কি অদ্ভুত ভাবে একেবারে কথ্য ভাষায়, যে ভাষায় কথা বলি আমরা সব সময়, সেই ভাষায় উঠে এসেছে এই গানে। আমরা দুজনের কথা বললাম, এবার তাদের বৌমা একটু শুনি।
0: এইটা তো বলতেই হবে, কারণ বিশেষ করে বিয়ের পরে শ্বশুর বাড়িতে এই দুজন মানুষ যাদেরকে নিয়ে
1: দুজন বলে নয়, যে কোনো মানে পাড়ারও সে বৌমা হয়েছে, তাই না?
0: আমি সেটা বলছি, বৌমা তো বটেই, যখন যে নতুন জায়গায় যাচ্ছে সে তো ওই এরিয়ারই বৌমাই হয়েছে। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর এবং শাশুড়ি তাদের অ্যাকসেপ্টেন্স, মানে তাদের ঘরের বৌমা হয়ে থেকে গেল না মেয়ে হতে পারলো, বা তারাই কি ছেলের বাবা বা ছেলের মা হয়ে থাকলো নাকি মা বাবা হতে পারলো,
1: দেখা যাক।
0: এই জায়গাটাও কিন্তু একটা বড় বিষয়, যেটা দিন মানে ক্ষণ কাল সব কিছুর ওপরে উঠে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
1: শরণ মজুমদারের পর এবার অংশুমান রায়ের কণ্ঠে আমরা শুনবো গান।

এই ভালো ভালো রান্না বিশেষ করে বর্ষাকালে যখন হয় তখন আমার মনে হয় ওই হচপচ রাঁধা সব থেকে বেশি শক্ত, কারণ তার স্বাদ যদি সেরকম ভালো না হয় খিচুড়িটা খিচুড়িই হয়ে যায় এক কথায়। ঠিক সেই মানে সেই খিচুড়ির কথা মাথায় রেখেই বলতে পারি, মানে ঠিক 11:50 মানে ধরুন 12:00 কাছাকাছি, তারপর থেকে আগামী 2-3 ঘন্টা বেশ কিছু জায়গায়, আমি কোন কোন জায়গায় সেটাও বলে দিই, বিশেষ করে সাউথ 24 পরগনার বেশ কিছু জায়গায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত এবং বজ্রপাতও হতে পারে। এই সময়টা আপনারা সাবধানে থাকুন, সাবধানে রাখুন, আর যদি সম্ভব হয় হজপজ করতেও পারেন নাও পারেন। আর যদি আপনার একান্তই মনে হয় যে সকালবেলা থেকে এইটা তো প্ল্যানিং ছিল না এখন করব কেন, তাহলে রাঙাবউকে একটু মাছ টাছ কেটে দেবে, আপনি কি সেটাও ট্রাই করতে পারেন, মানে এটাও আপনি

0: কথা না বাড়িয়ে বরং গানে যাওয়াই ভালো। একটা গানে যাই নাকি সেই চলো একটা, কারণ আমাদের হাতে কিন্তু মোটামুটি সময় কমে আসছে, 12:25 হয়ে 21 সেকেন্ড হয়ে গেছে। আমরা গান শুনবো, তারপর কী করব? হ্যাঁ, এখন তো আপাতত সে মাছ কুটেছে, রান্না করছে, ভুলমাল এরকম সব কিছুই হয়েছে, কিন্তু সে কিন্তু একটু বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে মানে আর কি একটু দায়িত্ব বেড়েছে তার আর কি। এবার সে তার ঠাকুরপোকে কী বলছে, তার ননদকে কী বলছে, এরকম নানান রকম সম্পর্ক কিন্তু হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা শুনে নিই বরং বৌদির সাথে তার কিরকম সম্পর্ক, মানে বৌদি এবং বাকি মানে বৌদি ওকে বলছে যারা আর কি, তাদের সাথে সম্পর্কটা ঠিক কীরমভাবে গড়ে উঠেছে, কীরম কী করেছে আর কি, সেই ব্যাপারগুলো নিয়ে একটু শুনি বরং, তাই না? চলো।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই, একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: মেয়েটির কিন্তু এখন অনেক দায়িত্ব। সে এখন দাঁড়িয়ে থেকে একদিন সেই যার বিয়ে হয়েছিল বরণডালা সাজিয়ে সে সেজেছিল, এখন কিন্তু সে বড় বৌদি। সে কিন্তু ঠাকুরপো ঠাকুরজি এদের সবাইকে সামলাচ্ছে, ঠাকুরজির দায়িত্ব নিয়ে বিয়ে দিচ্ছে। কিন্তু তার মনের খবর কি কেউ রাখছে? তার কতদিন বাপের বাড়ি যাওয়া হয়নি, তাদের কোনো খবরই সে আর জানে না। একদিন সেই উঠোনটা ফেলে চলে এসেছিল, তার ভাই ভগিনী যারা কেঁদেছিল তাদের কোনো খবরও বোধ হয় এখন সেভাবে সে পায় না।
1: আসলে এখন সময়টা অনেকটা এগিয়েছে, এখন মেয়েদের জীবনযাত্রা আগের মতন অবশ্যই নেই। আগে যেমন একটা অনুশাসন এবং মানে হবে না এই শব্দটা, না শব্দটা ভীষণ শক্তপোক্তভাবে একটি মেয়েকে জড়িয়ে রাখতো, এবং সেই মেয়েটির ব্যথার জায়গাটা অবশ্যই বেশি, কারণ এই যে আমি উঠোনটা ছেড়ে যাচ্ছি, এখানে কি আমি আর ফিরতে পারবো? যে মানুষটাকে চিনি না, যে মানুষটাকে জানি না, সে মানুষটি কি সত্যিই আমাকে বুঝবে? সে মানুষটি কি আমার পাশে আমার বিপদে, আমার মন খারাপে, আমার অসময়ে সে কি সত্যি আমার জন্যে দাঁড়াবে? এটা একটা বড় প্রশ্ন একটি মেয়ের মনের মধ্যে সব সময় থেকেছে। এখন সময় পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেক ভালো, কিন্তু তারপরেও এ একটা বড় প্রশ্ন। কারণ বিয়ে বটেই একটা জিনিস এমনই যেখানে স্পেশাল মানুষটি সে কি সত্যি আমার মনের মতো?
0: সে দুটো গান শুনি বরং, তাই না?
1: সে কি আমার ব্যথা বুঝবে? সে কি আমার জন্যে দাঁড়াবে?

0: এমন ঘটনা, এই যে গানটির মধ্যে যে ব্যথা, এই গানটির মধ্যে যে আকুতি, একটা সময় মানে এমন অনেক সত্য ঘটনা রয়েছে যখন বাপের বাড়িতে হয়তো কেউ প্রিয়জন মারা যাচ্ছেন বা হয়তো তাকে যেতেই হবে, তার প্রাণ মন সবটা সেখানে চলে গেছে, কিন্তু ওই শ্বশুরবাড়ির নানা ব্যথা, শ্বশুরবাড়ির নিষেধ মানা, সেটা কাটিয়ে যখন সত্যি সেই মানুষটার কাছে যাওয়া হচ্ছে আর সেই মানুষটা যখন কিছু করছে না, করতে পারছে না বলবো না করছে না বলবো, তখনকার একটি মেয়ের মনের যে ব্যথা সেটা বোধহয় চিরন্তন একটা সত্য। এই ব্যথাটাকে, এই ব্যথাটাই, এই ব্যথার জায়গাগুলোই হয়তো ভয়, এই ব্যথার জায়গাগুলো থেকেই হয়তো একটি মেয়ের মনে অনেকটা গভীর ক্ষত তৈরি হয়ে থাকে। এক একটা সময় তো হয়েইছে,
1: যখন কেউ শোনে না, হয়তো শোনে সেই নদীর পাড় ভাঙা কুল ভাঙা ঢেউগুলো, তাকেই তখন সে বলে।

আলো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আসলে এই নানা সম্পর্কের এই যে একটা মালা, এই মালা গাঁথার মধ্যে অনেক কিছু রয়ে গেল। আমাদের ঘড়ির কাঁটা যতটা আমাদেরকে সময় দেবে আর কি, যতটুকু আমাদেরকে ঘড়ি সময় দেবে সেইটুকু সময়ের মধ্যে আমরা আরো বেশ কয়েকটা গান
1: শুনে নিই। পিসি পিসামশাই মাসি অনেক কিছু আসে সম্পর্ক,
0: বহু কিছু রয়েছে। তো যাই একটুখানি, এখানেই যাই।

0: অম্বালিকা, আমরা পিসি পিসমশাই পর্যন্ত যদি পৌঁছেই গেলাম, তাহলে মাসিরা আর কি দোষ করলো?
1: নিশ্চয়ই
0: তো মাসির বাড়ি যেতেই পারি।
1: হ্যাঁ, মাসির সঙ্গে এই যে ভাইপো ভাইজি, মানে যে বোনপো বোনজি, যেটা মানে পিসির সঙ্গেও নিশ্চয়ই তাই, এই একটা অদ্ভুত আবদারের সম্পর্ক আছে। কিন্তু
0: বেশ, একটু মাসির সঙ্গে কথা বলে আসি।

0: ঘড়ির কাঁটা কিন্তু বেশ দৌড়ে দৌড়ে চলছে,
1: একদম বলছে আম কাঁঠাল। এখন এই সমস্তও নিয়ে আমাদের কিন্তু আরো খিদে পেয়ে যাচ্ছে, এখন খেতে হবে তো আমাদের, তাই না বলো? যাকে মরো মাসির সঙ্গে কথা হয়ে গেছে, তার সবকিছু হয়ে গেছে ব্যাপারটা, এবার কিন্তু দায়িত্ব আছে মামা বাড়ি, শুধু না মামা শ্বশুর, ওইসব বললে হবে না।
0: বাবা রে বাবা, একটু ঘুরে আসি।

হ্যাঁ, এই সমস্ত কথা বলতে বলতে কিন্তু আমাদের একদম খেয়াল নেই যে ঘড়ি একেবারে বলে দিয়েছে যে না, আর জয়শ্রী অম্বালিকা একদম এই স্টুডিওতে থাকতে পারবে না, কারণ একটা দুই থেকে তো ওয়েস্টার্নের প্রোগ্রাম আছে, আবার 2:02 ফিরবে, সেটা একদম কথা দিয়ে যাচ্ছি, নাটক নিয়ে ফিরবো। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের তো অনেকগুলো কথা থাকে, বলার থাকে। এই যে সম্পর্কের বাঁধনের কথা বললাম, সেই সম্পর্কের বাঁধনগুলো একটু করে আলগা হচ্ছে, আগামী দিনে হয়তো আরও আলগা হবে। এই যে পিসি পিসেমশাই, মাসি মেসো, মামা মামি, এই ধরনের যে সম্পর্কগুলো, সব রকম সম্পর্কগুলোই কেমন যেন আলগা হয়ে যাচ্ছে, হয়তো আগামীদের কাছে থাকবেই না সেই সম্পর্কগুলো, কিন্তু আমরা ভাগ্যবান যে আমাদের কাছে আছে, আমরা সেগুলোকে একটু, সেগুলোর প্রতি যদি একটু যত্নশীল হই, মন্দ কি বলুন তো। সেরকমই একটা সুন্দর সম্পর্কের গান দিয়ে চলে গেলাম আপাতত, মানে সেই মেয়েটি এখন কিন্তু বেশ বড় হয়েছে, স্বামী এবং সেই স্ত্রী তাদের দুজনের একটা অন্যরকম মিষ্টি মজার গান, নির্মলেন্দু চৌধুরী।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এই বৈঠকে দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বুলগেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। এখন উভয় দেশের কাজ হল এই সম্পর্ককে আরও গতিশীল ও ভবিষ্যৎমুখী রূপ দেওয়া। ডক্টর জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় তিনটি মূল বিষয় উঠে এসেছে। ভারত ও বুলগেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী দেশগুলি কীভাবে যৌথভাবে কাজ করতে পারে সেই বিষয়টি। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তবেলোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওমান উপকূলের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, মৃতদের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে এবং ওই অঞ্চলে যে যে স্থানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেই সব স্থানে পাল্টা হামলা করেছে। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এরাজ্যের পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। মেক্সিকোর এস্তাতিও অ্যাজটেক স্টেডিয়ামে আজ প্রথম খেলা মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে?

0: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
0: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেককে গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়। 2 সপ্তাহ পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাই কাজ ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আলিপুরে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের 3টি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও কীভাবে আবার তা বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে 8 শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে এবং বাহরিন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা করেছে। পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি সেত্তেবেলোতে ক্ষেপণাস্ত্র হামলার পর প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া 3 ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা, খেলা শুরু রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক আলোকের ঝর্ণা ধারায়, রচনা অনিন্দ্যসুন্দর চট্টোপাধ্যায়, প্রযোজনা ইউসুফ বেগ। নাটক আলোকের ঝর্ণা ধারায়।

তুমি করো, আমি সে কথা হাজি সাহেবকে বলেছি, হাজি নয়, আমি জমিতে একবার লাঙল ফেলেছি। আপনি বলেন, এখন আমাকে আর কে জমিতে আসতে দিবে?

0: শ্বশুর বাড়ির কাছে থাকায় জামাই যখন তখন আসে, তা মেয়ে আসবে না?
1: তুমি তো আজকাল আসতেই পারো না।
0: আচ্ছা বলো না, আপনি কোন অসুবিধা ফিল করেন না?
1: অসুবিধে
0: মানে

0: las mías son las que vienen ahora, y que yo no hay ahora, y que no me caso, que se sigue acá.
1: Hasta aquí, si bien mi parte, si me caso, que se ha de saber. Así que si me mueve, o ya, ya le me va.
2: তাই বলে বছরের মাঝখানে তার লাঙল বহা জমি আজ আপনি কেড়ে নেবেন, এটা কি খুব ন্যায়সঙ্গত কাজ? আপনি বলুন না।
3: আরে ও ওর লাঙল, গরুর খরচ, মজুরি সব তো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও তো নোকসান কিছু নেই।

0: সে কি একটা গরিব চাষি অসময়ে তার হাত থেকে জমি কেড়ে নেবেন, তার লোকসান নেই?
1: আরে কেড়ে নেওয়ার কথা আসছে কেন? আমার জমি আমি ফিরিয়ে নেব, এতে দোষের কি আছে সেটা তো আমার মাথায় ঢুকছে না।
0: আল্লাহর ইচ্ছে আপনার কোনো অভাব নেই, আর এরশাদ সাহেব যথেষ্ট অবস্থাপন্ন চাষি। ভিন গায়ের দুবিঘে জমিতে আদা চাষ করে আপনারা দুজনে কে কতটা লাভবান হবেন সেটা আমার মাথাতেও ঢুকছে না, কিন্তু গ্রামের একটা দরিদ্র চাষির পেটের ভাতে হাত পড়েছে সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি।
1: ও পাড়ার একটা চাষার জন্য তুমি আমার কাছে পঞ্চায়েতি করতে এসেছ?
0: শুনুন, আপনারা সবাই গোটা গ্রামের মানুষ মিলে আমাকে পঞ্চায়েতি করার অধিকার দিয়েছেন, সেখানে এ পাড়া ও পাড়ার প্রশ্নই ওঠে না। যাই হোক, আমার অনুরোধ, গ্রামের একজন গরিব চাষির পেট মেরে এরশাদ মিয়ার ভরা পেট আর ভরাবেন না।

0: 알란다! 알란다!
1: 깨! 자이!
0: 오! 너라기 간에 뚫어구저 타기지 나기?
1: 아니, 이슈 봐봐, 이슈. 봐봐, 쟤는 낙갓 뿌리지.
0: 에이, 왜 알란다 네?
1: 뭐데 고알리 디게 가치? 보쇼, 아미 코라타 나미 아시지?
0: 에이, 또 베타 고타이?
1: 아니, 바페 가치 하이타?
0: 오케 ডেকে নি আয়
1: বলো এবার বলো অত হাঁক ডাক কিসের
0: এই এই নে এই ভাগ্নে মহারাজের গায়ে হয় কি না দেখ একবার
1: ওমা মা কি সুন্দর নূপুর পাঠিয়েছে বুঝি কবে ডিজাইনটা দারুণ সুন্দর হয়েছে
0: এই তো আজকেই পার্সেলটা এলো
2: কি হে শালা বাবু
1: হ্যাঁ গো বুলবুল কোথায়
2: এই তো পাশের বাড়িতে গেছে কেন
1: এই দেখো দেখো নূপুর নূপুর পাঠিয়েছে গো নূপুর আচ্ছা কেমন হয়েছে বলো তো সোয়েটারটা কেমন হয়েছে
2: বাহ সত্যি খুব সুন্দর হয়েছে
1: দারুণ দেখতে হয়েছে তাই না
2: হ্যাঁ
1: যেমন রং তেমনি ডিজাইন
2: মেয়ে বীরেনকে চাটা কিছু দিয়েছো
0: দেই দেই করে সোয়েটার নিয়ে নাচবে না চা দেবে
1: দিচ্ছি বাবা দিচ্ছি
2: তা বীরেন কতক্ষণ এসেছো
1: এই এই দেখো দেখেছো কলারে এমন ভাবে চেনটা বসানো আছে বেশি ঠান্ডায় গলা পর্যন্ত ঢাকা দেওয়া যাবে তাই না বলো আচ্ছা তোমরা বসো আমি চা নিয়ে আসছি
2: সোয়েটারটা দারুণ পছন্দ হয়েছে সেলির তবে ওর আনন্দের উৎস কিন্তু অন্য জায়গায়
0: অন্য জায়গায় মানে
2: শরীর খারাপ নিয়ে বেশ কষ্ট করে নূপুরোটা বুনেছে তার বোনপোর জন্য এখানেই ওর আনন্দ
0: তা হতে পারে
2: হতে পারে নয় ভাই নিশ্চয়ই পাঁচ বছর বয়সে মাকে হারিয়ে সেলিমা পেয়েছিল তার বড় মাকে অর্থাৎ তোমার মাকে সেদিনের খেলার সাথে নূপুর আজ বোন আর তুমি দাদা ওর বাপ ছিল এক আধা ফকির মানুষ কিন্তু বিবাহিতা মেয়ের বাপের বাড়ির সব স্বাদ আহ্লাদ তোমার মা তো অপূর্ণ রাখেননি
0: নূপুর আর সেলি মায়ের যখন দুটো মেয়ে সাধ্যমতো দুজনকেই করতে হবে বই কি হ্যাঁ
2: তা প্রায় সাত বছর হতে যাচ্ছে বিয়ে হয়েছে তবু আজও পুজোর সময় বড় মার শাড়ি আসতে দুদিন দেরি হলে ওনার মেজাজ গরম হয়ে যায়
0: ওটা ওটা মেয়েদের নিয়ম আর পান থেকে চুন খসলে নূপুরও কি ছেড়ে দেয় আর ওই দহন করে বলেই তো ওরা দুহিতা
2: আচ্ছা বীরেন এই সব কথা ভাবলে তোমার কিছু মনে হয় না
0: কি মনে হবে
2: সেলিমা আর তোমার মাকে যখন দেখি তখন সত্যি বলছি বীরেন আমার মনে হয় সারা ভারতবর্ষের ঘরে ঘরে যদি ঠিক এমনটি দেখতে পেতাম আমি আমি হাজার বছর ধরে বাঁচবার চেষ্টা করে যেতাম

0: এটা বুঝলেন না হাজি সাহেব? আমাদের গ্রামের প্রধান আলম সাহেবের দরদ ওপাড়ার লোকজনের জন্য কেন বেশি?
1: সে বুঝব না কেন? আলমের প্রধান চামচেই তো পাড়ার ইবেরেন ছোকরা, ওর কথাতেই তো তোমাদের প্রধান ওঠে বসে।
0: চামচে ওর অনেক আছে, ও পাড়ার সহদেব, নবীন মোড়ল, দীনু ঘোষ, এ পাড়ার জলিল, এরপান, কাদের কুদ্দুস, চামচের অভাব নেই।
1: জয়ের বলেছ,
0: কিন্তু বীরেন কি শুধুই চামচে?
1: না, ঠিকই বলেছ বীরেন।

0: চামচে নয়, ও বেলচা।
1: বীরেন হচ্ছে আলম সাহেবের শালা জরুকা ভাই। সেলিমা পাগলেই দৃশ্যের বিটি হলে কি হবে, আসলে তো ওপাড়ার বিটি। বীরেন হচ্ছে তার সোহাগের দাদা, আর ওপাড়াটা হচ্ছে আলমের শ্বশুর বাড়ি। তার শ্বশুর বাড়ির লোকের জন্য দরদ হবে না, কি যে বলেন হাজি সাহেব।
0: যা বলেছে, আরে তা নইলে আমার বাড়িতে এসে আমাকে চোখ রাঙিয়ে যা।
1: তাহলে বুঝে দেখুন কত বড় আসপর্দা।
0: আমার জমিতে আমার অধিকার নেই বলে কিনা যে ছিদেম ঘরামির কাছে তার জমি কেড়ে নিলে ফল ভালো হবে না? আরে আমার জমি আমাকে চাষ করতে দেবে না?
1: ও আর দেখতে হবে না, সবাই বীরেন ছোকরার পরামর্শে। ও কি বলেছে আরো শুনবেন?
0: কি
1: আমাদের আলম বীরেনের মায়ের পায়ে হাত দিয়ে সেলাম করে।
0: ইউনুস, আলমের বাড়িতে দিন রাত্রি রয়ে ওরে এই আসা যাওয়া সলা পরামর্শ, এটা কিন্তু বন্ধ করতে হবে।
1: শুধু আলমের বাড়িতে কেন, আপনি বলেন তো এ পাড়ায় তো ঢোকা বন্ধ করে দেবো।
2: নানা ঘোষাল মশাই, আমি শুনেছি, মানে নিজের কানেই শুনেছি বলতে পারেন, ছিদে ঘরামির কাজ হচ্ছে হাজি সাহেব জমি কেড়ে নিতে পারেনি।
3: সে কি হে নরেন, সত্যি?
2: তবে আর বলছি কি,
3: এতে কেড়ে নেওয়ার কি আছে, নিজের জমি।
2: আপনি দেখি কিছুই খবর রাখেন না। ছিদেম একেবারে প্রধানকে দিয়ে হাজি সাহেবের সঙ্গে ফসলা করে নিয়েছেন।
3: তা হাজি সাহেব মেনে নিল?
2: মানবে না মানে? হাজি সাহেবকে যা করকে দিয়েছে আলম সাহেব, বাপ বাপ বলে ছিদেমকে জমি ফিরিয়ে দিতে হয়েছে, খুব জব্দ হয়েছে বটে।
3: নরেন, আজ হাজি সাহেবকে করকেছে, কাল সামান্য কারণে তোমার আমারও যে ওই হাল হবে না কি করে জানলে?
2: যাই বলেন, দুটো ছেলে একসঙ্গে রোজগার করতে লেগে হাজি সাহেবের বড় টাকার গুমর হয়েছে, একটু ধাতানির দরকার ছিল।
3: তোমার বুদ্ধি পাকতে এখন একটু দেরি আছে ভায়া, দেরি আছে। বাপের বয়সী একটা লোক, এক পাড়া এক জাত, তাকে যে অপমান করতে পারে সেও কি কম বেড়েছে মনে করো?
2: এটা খাঁটি কথা। আলমের ল্যাংবট আমাদের ওই বীরেন সহদেব সেদিন আমাকে কি বলল জানেন?
3: কি বলল?
2: আমার বাড়ির উত্তর দিকের রাস্তার ধারে পাঁচিলটা ভেঙে গিয়েছিল,
3: আচ্ছা
2: সেটা দিচ্ছিলাম।
3: আচ্ছা,
2: সবাই মিলে এসে বলে কিনা পাবলিকের রাস্তা মেরে পাঁচিল দিচ্ছ? আরে পাবলিকের জিনিস তো তোদের, কি তোদের বাপের সম্পত্তি তো নয়?
3: তা তো বটেই।
2: প্রায় তিন ঘন্টা মুনিশ মজুর বন্ধ রেখে দড়ি ফিতে ফেলে মাপজোপ করলো, শেষে প্রায় এক হাত পিছিয়ে আমাকে পাঁচিল দিতে হলো, এমন সব জুলুমবাজি।
3: তাই

0: কই রে শালি? আরে তোর চা কি এখনো ভিজছে?
1: হ্যাঁ ভিজছে ভিজছে।
2: আরে এদিকে গলা যে শুকিয়ে কাঠ।
1: আহ, এর মধ্যে দেশোদ্ধার হয়ে গেল?
0: এসে গেছিস? বাবা, এই ওটা কিরে, ওটা কিরে, এই বেগুনি? বাবা ভা, দে দে দে দে।
1: না না না না, বেগুনি নয় রে, বেগুনি নয়, আলুনি।
0: আহ দে, ওরে বাবা, ওর কি গরম রে
1: দাদা, তোর যেন তর্ষ হয় না, সবই করার থেকে।
0: না না না, দারুণ হয়েছে রে, দারুণ হয়েছে।
2: আলুনি, ও আলুর বড়া আলুরি।
1: বেগুনের বেলায় যদি বেগুনি হয় তো এটা আলুর বেলায় আলুনি হবে না কেন?
0: ইয়েস ইয়েস, রাইট রাইট।
2: ও ভাই, দুজনেরই ব্যাকরণে দেখছি অগাধ জ্ঞান।
0: শরবত, একেবারে শরবত। আরে তুই এখনো চা করতে শিখলি না? তুই তুই বুড়ো বয়সেও গাঁটটা খাবি দেখছি।
1: এই যে মশাই, আমার চাটা খাচ্ছে কেন? তোমার তো এই চাটা।
0: ও তুই তুই চায় এত চিনি খাস? আরে তোর ডায়াবেটিস হবে, মরবি তখন। আর রসগোল্লা খাও তখন বন্ধ হয়ে যাবে।
1: সে যা হোক আর তা হোক, রসগোল্লা আমি খাবই।
0: আর সেই সঙ্গে এই কেটো হাতের গাঁটটাও খাবি, মনে রাখিস।
1: সেদিন স্কুল কমিটির মেম্বার ওই রামনগরের সমর বাবু, ইয়াসিন সাহেব আর কারা যেন সব এসেছিলেন না, ওই হ্যাগো, সেদিনের কাণ্ডটা তোমার মনে আছে?
2: তা থাকবে না।
1: চা দিতে গিয়ে দাদার প্যান্টে তো চা পড়ে গেল, আর ওমনি শুরু হয়ে গেল বিশ্ববিখ্যাত।

0: দাঁত খিচুনি, ওরা তো সব হক চকিয়ে গেছেন। প্রধানের স্ত্রীকে তারই সামনে এমন হেনস্থা।
1: এ প্রধানের স্ত্রী, তুই রাষ্ট্রপতির বউ হলেও?
2: সত্যি সেদিন তোমার মেজাজ যত বাড়ছে সেলিও তত হাসছে। ভদ্রলোকেরা এত অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, মনে হচ্ছিল যেন ওরাই তোমার গায়ে চা ঢেলে দিয়েছে।

0: এই যে আলম, তোমার সঙ্গে দেখা হলো, ভালোই হলো। দু চারটে কথা ছিল।
1: ও হাজি সাহেব, হ্যাঁ বলুন।
0: না তোমার এখন তাড়া নেই তো?
1: না, বাড়ি যাচ্ছি, আসুন না আমার বাড়িতে।
0: না না না না, বাড়িতে আর যাব না, মানে তেমন কোনো দরকারি কথা নয়, তবে তোমাকে জানানো আমার কর্তব্য, তাই বলা।
1: বেশ তো বলুন।
0: দেখো, তুমি গ্রামের প্রধান, হাই স্কুলের মাস্টার, লেখাপড়া জানা, কে বলবো, এই শিক্ষিত ভদ্রলোক, তোমার সম্বন্ধে কোনো বাজে কথা কানে এলে বড় খারাপ লাগে, তাই আর কি। এই
1: বাজে কথা?
0: হ্যাঁ,
1: আমার সম্বন্ধে?
0: হ্যাঁ,
1: কি কথা, কে বলেছে?
0: আরে বলে তো অনেকেই, কার আর নাম করবো বলো, সবার মুখে তো আর হাত চাপা দেওয়া যায় না।
1: আহা বলুন না তাহলে, কি কথা শুনি।
0: তোমার বাড়িতে অনেক লোকই তো আসে, নানান কাজে, নানান ধান্দায়।
1: হ্যাঁ তা আসে।
0: হ্যাঁ, না না, সে তো আসবেই, কিন্তু।
1: হ্যাঁ কিন্তু কি বলুন?
0: ও পাড়ার বীরেন ছোকরা প্রায় যখন তখন আসে, তা নিয়েই।
1: তা নিয়ে কারোর মাথা ব্যথা হওয়ার কথা নয়।
0: সে কি সবসময় কাজের জন্য আসে, তোমার কাছেই আসে? তা তো আসে না, তোমার অনুপস্থিতিতেও সে প্রায়ই আসে।
1: হ্যাঁ আসে, এবং আসাটা খুব স্বাভাবিক।
0: না আলম, আসাটা খুব স্বাভাবিক নয়, অন্তত পাড়ার লোকের চোখে নয়।
1: সে আসে তার বোনের বাড়ি, সুতরাং এ ব্যাপারে পাড়ার লোকের কিছু মনে করা উচিত নয়।
0: কি বলছো তুমি আলম, গ্রামে একটা সমাজ আছে, একটা অবিবাহিত জোয়ান ছোকরা পাতানো দাদা আসে যে তোমার বাড়িতে যখন তখন আসবে, তোমার যুবতী স্ত্রীর সঙ্গে রান্নাঘরে বসে গপ্প কাছা করবে, আর পাড়ার লোক তাই সহ্য করবে দিনের পর দিন। হ্যাঁ, সে সমাজে মেয়েদের একটা আব্রু নেই, পাড়ার একটা ইজ্জত নেই।
1: হাজি সাহেব, আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি আমার বাপের বয়সী মানুষ, আপনার মুখে এসব কথা ঠিক মানায় না।
0: কেন?
1: শুধু আপনি কেন, সারা গ্রামের লোক জানে যে আমার স্ত্রী সেলিমার মা মারা যায় তার 5 বছর বয়সে। তার বাপ একজন আধা পাগলা মানুষ, সংসারের সঙ্গে তার সম্পর্ক প্রায় কোনো কালেই ছিল না, নিতান্ত অনাথ শিশুর মতো, একটা আগাছার মতো মানুষ হওয়া উচিত ছিল সেলিমার। নসিবের জোরে বীরেনের বাবা মা তাকে বুকে তুলে নিয়েছিলেন, মেয়ের মতো মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, সময় বিয়ে দিয়েছেন।
0: সেসব গল্প কে না জানে?
1: গল্প নয় হাজি সাহেব, ঘটনা। সত্যকে বিকৃত করবেন না। দীর্ঘ 15 বছর যে সংসারে সে মানুষ হয়েছে, বাপ মা ভাই বোন বলে যাদের জেনেছে, স্বীকার করেছে এবং নিজে স্বীকৃতি পেয়েছে, সেখানে আপনি পাতানোর সম্পর্ক পেলেন কোথায়?
0: দেখো, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, শুধু কথাটা তোমায় আমার জানানো দরকার, তাই বললাম।
1: বেশ, আমিও শুনলাম।
0: ও আর জেনে রেখো, বীরেনকে তুমি যদি সাবধান করে না দাও, তাহলে কিন্তু এ পাড়ার ছেলে ছোকরার দলকে ছাড়বে না।
2: কি হে ইউনিস, নাকি কি ব্যাপার, অমন হংস ধ্বংস হয়ে চললে খোঁজায়?
3: যাবো তোমাদের ঘোষাল ঠাকুরের কাছে।
2: তা হলোটা কি, হঠাৎ এমন মার মূর্তি হয়ে ঘোষাল ঠাকুরের কাছে কেন?
3: তবে কি জোরহাট করে যেতে হবে?
2: আহা, অমন রেগে যাচ্ছ কেন, কি হয়েছে বলো না?
3: তোমাদের কালীতলা টিউকলে আমাদের ছেলে জল খাচ্ছিল বলে ঘোষাল ঠাকুর তাকে মেরে তাড়িয়ে দিয়েছে।
2: কে বললে তোমার ছেলেকে মেরেছে?
3: আমি বলছি।
2: তুমি বললে তো আর হবে না, আমি দেখেছি। একটা ছোট ছেলেকে ঘোষাল ঠাকুর মারবে কেন? তবে হ্যাঁ, বকাবকি করেছে, ছোট ছেলে ভয় পেয়ে কেঁদে ফেলেছে, তাতে অত রেগে যাওয়ার কি আছে?
3: বকাবকি করেছে, 5 আঙুলের দাগ পড়ে গেছে ছেলের পিঠে। হ্যাঁ,

0: বকাবো কি করেছে? বাজে কথা বলো না।
1: বাজে কথা বলতে যাবো কেন? ঠিক কথাই বলছি, মন দিয়ে সামনে টিউবওয়েল, তোমার ছেলে কলে মুখ দিয়ে এটা করে জল খাবে, তাকে কিছু বলবে না?
0: লোহার তৈরি টিউকল আবার এঁটে হয় নাকি? আরো তো পাঁচটা ছেলে ছিল, কেবল আমার ছেলে খেলেই এঁটে হয়, তাই না? কল কারোর বাপের নয়, সরকারি টিউকল, 100 বার খাবে আমার ছেলে। আমি কালকেই গোটা পাড়ার ছেলে এনে জল খাওয়াবো, দেখি তোমরা কি করতে পারো।
1: এসেই দেখো না কি করতে পারি।
0: হ্যাঁ হ্যাঁ সব দেখা আছে, এবার তোমাদের ছেলে আমাদের পাড়ায় আসুক, সব সালার ছেলে ঠ্যাং খোলা করে দেবো, দেখি তোমাদের ঘোষাল ঠাকুরের কত হিম্মত।
2: হ্যাঁ রে দাদা, ঘোষাল কাকা সত্যি ইউনুসের ছেলেকে মেরেছে?
3: মেরেছে মানে দুই একটা চড় চাপড় দিয়েছে, চেঁচামেচি করেছে, এটা তো সত্যি।
2: তুই
3: কার কাছে শুনলি?
2: কার কাছে আবার? ইউনুস এসেছিল নালিশ করতে, সে তো একেবারে খেপে আগুন, কোনো কথাই সে শুনতে চায় না।
4: তার উপর নরেন ঘোষ নাকি বলেছে টিউবওয়েল এটো করে দিয়েছে ওর ছেলে।
2: তাই তো একেবারে রেগে ফায়ার, বলে ও পাড়ার টিউবওয়েলে রোজ এটো করে দিয়ে আসবে। কি পাগলের মতন কথাবার্তা বলো তো। আচ্ছা তোরা বস, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, কেমন?
3: আলমদা
4: বলো,
3: তোমার কথাতেও ইউনুস শান্ত হলো না?
4: না, ও এখন ঘোষাল মশাইকে ছেড়ে দিয়ে নরেনের ওপর খেপেছে।
3: তোমার মুখের কথায় কত খেপা হাতে টাঙ্গি বলল মাটিতে নুয়ে পড়ে, আর ইউনুস এখনো
4: বীরেন, সে টাঙ্গি শুধু লোহা দিয়ে তৈরি, তাতে একটা মানুষ খুন হতে পারে, তার সেই টাঙ্গিতে যখন জাত ধর্মের শান পালিশ দেওয়া হয় তখন তাতে একটা গোটা দেশ খুন হয়ে যায়।
3: মানে তাহলে আমাকে কি করতে বলে এখন?
4: তুমি একবার হাজি সাহেবের সঙ্গে দেখা করো।
3: হাজি সাহেবের সঙ্গে কোনো লাভ হবে?
4: আরে একবার যাও না, কি বলে শুনে এসো।
3: তা কি বলবো?
4: তুমি রিকোয়েস্ট করবে এই মিশকে একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে, ও হাজি সাহেবের কথা শুনে।
3: ঠিক আছে, দেখি কত দূর কি করতে পারি।
5: আমার কাছেই যত তড়পানি, জায়গা মতো গিয়ে তখন তো চুপসে যাও। কই কই ঘোষাল ঠাকুরের কাছে গিয়ে তো বলতে পারলেন না যে কেন আমার ছেলেকে মেরেছেন, তার জবাব দিতে হবে।
0: আহা, সে কথা আমি বলেছি বই কি, আমি কি ছেড়ে দিয়েছি ভেবেছেন?
5: হ্যাঁ খুব বলেছ।
0: ঘোষাল ঠাকুর বাপের বয়সী লোক, আমার হাত ধরে বললে যে ইয়ে,
5: তবে আর কি,
0: তবে হ্যাঁ ওই ঘোষের পর নরেনকে আমি ছাড়বো না।
5: ছাড়বে না তো যা বললাম করো।
0: মানে থানা পুলিশ? সত্যি তো নরেন আমার ছেলেকে মারেনি, মিথ্যে ডায়েরি, মানে আলম ভাইকে না বলে কি কিছু করা উচিত?
5: বেশ তো তাহলে সেখানেই যাও, আমার কাছে কেন?
0: কে? বীরেন, এসো বসো, আমি তাহলে চলি হাজি সাহেব।
3: এই তুমি যাবে কেন? বসো বসো,
0: কাজ আছে ভাই, তোমরা কথা বলো।
5: কি ব্যাপার বীরেন, কি ব্যাপার, এখানে কি দরকার?
3: ব্যক্তিগত কিছু নয়, কিন্তু ইনুসদা চলে গেল, ওর সম্বন্ধে দুই একটা কথা ছিল। মানে ও আজ কদিন ধরে তো খুব রেগে আছে, অবশ্য রাগ করাটা স্বাভাবিক, আমার ভাই বা ছেলেকে কেউ অন্যায়ভাবে মারধর করলে আমিও রেগে যেতাম।
5: বেশ করতে, তা আমার কাছে এসেছো কেন সেটা বলো।
3: দেখুন, আপনি গ্রামের একজন গণ্যমান্য মানুষ, বয়স্ক, আপনার কথার একটা মূল্য আছে, গায়ে ঘরে একসঙ্গে বাস করলে অনেক কিছুই ঘটতে পারে, তাই বলে একটা সামান্য ব্যাপার নিয়ে মনে মনে রাগ পুষে রাখা কি ভালো, আপনিই বলুন।
5: না না, আমার বলার দরকারও নেই আর বলতেও চাই না কিচ্ছু, তবে একটা কথা আমি নিশ্চয়ই বলবো, সব সমাজেরই মান মর্যাদা আছে, প্রত্যেক মানুষের একটা সামাজিক মর্যাদা আছে।
3: নিশ্চয়ই আছে, সেটা কেউ অস্বীকার করছে না।
5: তোমরা করছো, তোমাদের ঘোষাল ঠাকুর, নরেন ঘোষ, এরা সব অস্বীকার করছে, তারা অপমান করেছে আমাদের গোটা সমাজকে।
3: এ কি বলছেন হাজি সাহেব?
5: ঠিক বলছি, একটা 10 বছরের বাচ্চা ছেলে তোমাদের পাড়া টিউবওয়েলে জল খেলে যদি অশুদ্ধ হয়, তাহলে ও পাড়ার সঙ্গে কোনো

0: সম্পর্ক আমরা রাখতে চাই না, এই পাড়ার ভেতর দিয়ে পূজোর সময় ঢাক ঢোল বাজিয়ে ওই পৃথিবী বিসর্জন করতে যাবে না, যেতে দেব না।
1: হাজি সাহেব, এটা কিন্তু আমি আশা করিনি। এসব কথা আমাদের মতো ছেলে ছোকরারা বলতে পারে। আজ আজ আপনি যদি এই ধরনের
0: না না উচিত কথা ছেলেগুলো কিচ্ছু নেই, ওরা কিচ্ছু নেই, তোমাদের মাতব্বর এই ঘোষাল ঠাকুরকে বলে দিও কথা।
1: দেখুন, আমরা তো সেদিনের ছেলে, কিন্তু আপনি তো ষাট

0: তোমার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছে আমার ছিল না, এখনো নেই। তুমি এখন তোমার এই সোহাগী বহিনের বাড়ি যাও, হেসেলে বসে চা খেতে খেতে দুলাভাই আলম সাহেবের সঙ্গে পরামর্শ করো গে। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, আসো।
1: ওসব কথা ছাড় ছিদেম, ওসব কথা ছাড়। তোদের বীরের কথা আর বলিস না, ওর জন্যই তো সেদিন ওপার আর ইউনুস আমার বাড়ি বয়ে এসে চোখ রাঙিয়ে গেল, এত বড় স্পর্ধা।
2: তা বীরেন ভাইপো তাতে কি করলো?
3: কি করেনি তাই বলো। ওপারের আলম হচ্ছে বীরেনের সাধের ভগ্নিপতি, তার উপর আবার
1: তার উপর ও হচ্ছে আলমের পয়লা নম্বর ল্যাংবোর্ড, ওর কথায় ওঠে বসে। তা ওপারের লোক চোখ রাঙিয়ে যাবে না? বীরেনের মুরদ আছে এপারের হয়ে কিছু বলার?
2: এটা আপনি কি বলছেন ঘোষাল মশাই? যেটা অন্যায় সেটা সব সময় অন্যায়।
3: অন্যায় অন্যায় আবার কোনটা হলো?
2: কেন
1: দেখছি দেন, তোর কাছে আমি ন্যায় অন্যায়ের বিচার করতে চাই না। তোর ওই সব বড় বড় বুক নেই, যাদের কাছে শিখেছিস সেখানে যা, এখানেও সব চলবে না।
2: দেখেন ঘোষাল মশাই, অন্যায়কে অন্যায় বলতে কারো কাছে শিখতে হয় না, বুঝলেন?
1: ঠিক আছে ঠিক আছে, তোদের বীরেন ভাইপোকে বলগে যা যে মা দুর্গার বিসর্জনে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে মহরমের তাজিয়াও অশ্বত্থতলা পেরুতে পারবে না। তখন দেখব বীর বাবার মাজারে ওরা কোন পথ

0: একেবারে ভিজে গেছিস, এই ঝড় জল বৃষ্টিতে বেরিয়েছিস কেন মা?
1: মা দাদা বাড়ি নেই, আজ তিন চার দিন আমাদের বাড়িতে যায়নি জানো।
0: বস বস বস, একটা পাড়া কাপড় খুঁজে নি, ভিজে কাপড়টা ছিঁড়ে ফেল।
1: না না, আর কাপড় ছাড়তে হবে না, খুব দেরি হয়ে যাবে। ওহ, তোমার নাতিটা যা হয়েছে না, ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায় তাহলে ভিজে ভিজে এখানে চলে আসবে জানো।
0: তাহলে তুই এখন এলি কেন এই ঝড় জল বৃষ্টিতে ভিজে ভিজে?
1: কি করব বলো মা?
0: কেন, কি হয়েছে?
1: না না, কিছু হয়নি, তবে তোমার জামাই জিজ্ঞেস করলে বলে না, অথচ সব সময় চিন্তায় যেন মাথার চুল খাড়া হয়ে আছে। কি যে চিন্তা করে জানি না, পঞ্চায়েতের অফিসে রাত 10টা 11টা পর্যন্ত মিটিং করছে, দাদা সেখানে থাকে অথচ বাড়িতে আসে না। আচ্ছা কি ব্যাপার বলো তো মা, তুমি কিছু জানো?
0: জানি মানে বুঝতে পারছি, দুপাড়ার মাতব্বর মিলে সামান্য ঘটনা নিয়ে ঘোট পাকানোর চেষ্টা করছে।
1: মানে এক গায়ে পাশাপাশি বাস করলে খিটিমিটি ঝগড়াঝাটি হতেই পারে, বলো আজ হবে কাল মিটে যাবে, তাতে এ পাড়া ও পাড়া, এ জাত ও জাত, এসব কথা ওঠে কি করে তা তো বুঝি না বাপু। আজকাল সবই যেন কিরকম হয়ে যাচ্ছে তাই না বলো মা, সব যেন দিন দিন বিষিয়ে উঠছে।
0: না না, বিষিয়ে উঠেনি, যে যার দরকার মতন বিষিয়ে

0: ওরে না রে না, কি আবার হবে, কিচ্ছু হয়নি।
1: দেখ দাদা, তুই কিছু লুকোচ্ছিস, সত্যি কথা বল দেখি, গ্রামে কি কি ঝামেলা পাকিয়েছিস?
0: আরে ঝামেলা আমরা পাকাবো কেন, ও আপনা হতেই পাকে।
1: তাহলে দুর্গাপূজার সময় সত্যি সত্যি গোলমাল বাঁধবে না?
0: কে বললো তো কেসব কথা আলমদা?
1: আচ্ছা সে বললে তোকে জিজ্ঞেস করতে যাব কেন, তার তো শুধু একটাই কথা, ও কিচ্ছু না। আরে বাবা, কিছু না তো সারা রাত ঘুমো না কেন বলো তো?
0: আরে সামনে ইলেকশন আসছে না, ঘুমোবার সময়।

0: কোথায়?
1: ইলেকশনটা কি নতুন আসছে?
0: ওরে, আলমদা হচ্ছে লিডার, এবার বোধহয় মন্ত্রী-টন্ত্রী হওয়ার কথা ভাবছে। আর আর বলাও যায় না, তুই হয়তো মন্ত্রীর বউ হয়ে যাবি কোনোদিন। হ্যাঁ, এই ওরে বাবা, ওই আবার শুরু হলো, ওই দেখ।
1: এবার পূজোয় ভাসাবে মনে হচ্ছে।
0: ও, এই ভুলেই গিয়েছিলাম, এই পূজোর কথাই মনে পড়লো। এই নূপুর এবার পূজোয় আসবে না।
1: সে কি নূপুর আসবে না? কেন রে? এখন তো ওর না আসার মতো অবস্থা নয়।
0: তা জানি না।
1: কে লিখেছে চিঠি, নূপুর না ওর শ্বশুর?
0: না, ওর শাশুড়ি লিখেছেন। ওই একেবারে অগ্রহায়ণের প্রথম দিকে পাঠাবে, তারপর ওই বাচ্চা টাচ্চা হয়ে গেলে নিয়ে যাবে।
1: আচ্ছা,
0: ওই মাঝখান থেকে লোকসানটা আমারই হলো। ওই ভাইফোঁটার পাওনাটা মার গেল।
1: দুঃখ করিস না দাদা, আমি পুষিয়ে দেব।
0: তুই তো তোর ভাগেরটা দিবি।
1: কেন, নূপুরের ভাগেরটাও দেব? এবার শার্ট প্যান্টের পিস চেয়েছিলি না, সেটা কেনা হয়ে গেছে। এরপর টেরিকটের পাঞ্জাবির একটা পিস দিলে হবে তো?
0: না না না, টেরিকট নয়, আদি।
1: আচ্ছা বাবা,
0: আদি দিবি তো?
1: কেন দেব না রে দাদা, সারা বছর এই একটা দিনের জন্যে আমি অপেক্ষা করে থাকি রে। ভাই ফোটার দিনে তুই ছাড়া আমার কাছ থেকে আর কে ফোটা নেবে বল?
0: তোর ভাই ফোটা জন্ম জন্ম ধরে আমি নেব
1: দাদা।
0: তুই ভাবছিস কেন?

0: আগামী 36 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে সমুদ্রবর্তী অঞ্চলে এবং সমস্ত দক্ষিণ পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি বিঘ্নিত সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় অতিরিক্ত পরিমাণে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ফলে ঝড়ের গতিবেগ প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণাটি শেষ হল।
1: না, আর তো বসে থাকা যায় না।
2: কোথায় যাবে এখন?
1: যাই দেখি গ্রামের কি অবস্থা। আগে থেকে সাবধান হওয়ার চেষ্টা করতে হবে তো। এখন তবু সন্ধ্যে রাত, মাঝ রাতে যদি বিপদ আপদ ঘটে তখন আর কিছু করার থাকবে না।
2: তাহলে কিছু খেয়ে যাও, ভাতটা এখনো হয়নি, রুটি আছে, দুখানা খাবে?
1: রুটি আচ্ছা তাই দাও, তাড়াতাড়ি।
2: আচ্ছা আমি এক্ষুনি আনছি।

0: गोविंद गोविंद तुम्हारा कोताय
1: ओ चिदम काका
0: भाईपो
1: आमी शेतला तलाय आमी शेतला तलाय चले एसो
2: गोट मारछे के
1: आमी बिरेन आमी के नरेंदा नरेंदा कोता जाछो
2: अमर अमर গোল ঘরটা ভেঙে পড়ে গেছে
1: হ্যাঁ তোমার গরুর কিছু হয়নি তো
2: ভগবানের দয়ায় গরুগুলো বেঁচে গেছে কিন্তু এখন রাখি কোথায়
1: কাছাকাছি আর কোনো গোয়াল নেই তিনটে গরু বেঁধে রাখা যাবে না
2: ঘোষাল ঠাকুরকে বললাম সে বলে আমারই ছোট গোয়াল গরু রাখার অসুবিধে রসুদের বাড়ি তো কেউ দরজাই খুললো না আমার তো ওইটুকুন বাড়ি আর কোনো জায়গা নেই কি যে করি
1: কি আর করবে তুমি এক কাজ করো আমাদের চালা নিয়ে গিয়ে দেখো ওই জায়গা আছে কিনা চল চল চল চলো শিখি চলো একদিন ইন্দু তোরা দেখিস আমি এক্ষুনি আসছি
3: তোমরা প্রাইমারি স্কুলে চলে যাও দরকার হলে সেখান থেকে কিছু লোককে এখানে পাঠিয়ে দেবে দোতলার ঘরে জায়গা আছে এখনো এখানে আসেনি।

0: সাধনদা কোথায় তুমি?
1: আমি এই হাই স্কুলে, চলে এসো।
2: কি কি খবর বীরেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো?
0: ও না না, তেমন কিছু ঘটেনি, তবে সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো।
2: কোথায় কোথায়?
0: এই কোদাই মোড়লের বাড়িটা একদম ধসে গেছে। ওর একটা ছেলের বউ আটকা পড়ে গিয়েছিল, খুব জোর বাঁচিয়েছি। খুব সামান্য, ও কিছু না, ওষুধপত্র দিয়ে একেবারে মায়ের কাছে জমা করে দিয়েছি, আর কোনো ভয় নেই।
2: বেশ করেছো। শোনো, এদিকে তোমার বোন বাড়িতে রিলিফ ক্যাম্প খুলে ফেলেছে।
0: আচ্ছা,
2: বাচ্চা সমেত পাড়ার যত বউ আছে সবগুলোকে ঘরে এনেছে আর বাচ্চার খাবার তৈরি করছে।
0: আরে বাবা, কার বোন দেখতে হবে তো। তাহলে আমরা কিন্তু গ্রামের সমস্ত লাইফ সেভ করে ফেলেছি, ইনক্লুডিং ক্যাটল, যত গরু ছাগল সব এনে আমাদের গোয়াল, দিনু, বানেশ্বর, পাঁচু, নারায়ণ, গোবিন্দ সকলের গোয়াল ভর্তি করে ফেলেছি।
2: আচ্ছা, সারা রাত এরকম চলবে নাকি? তাহলে তো পাকা বাড়িগুলো তো জল ঢুকে পড়বে।
0: আলমদা, রসিক চাচা তার বউ কি এখানে এসেছে?
2: দুটো কোথায় গেল? আর কোথাও নেই তো?
0: না, প্রাইমারি স্কুল, পঞ্চায়েত অফিস, পীর দরগা, কালীতলা, শেতলাতলা, দুর্গা মণ্ডপ সব পয়েন্টে আমি ছিলাম, ওদের তো দেখিনি। ঠিক আছে, আমি দেখছি।
2: শোনো বীরেন, একলা যেও না, কাউকে সঙ্গে নিয়ে যাও।
0: ঠিক আছে, তুমি ভেবো না।
1: বীরেন, বিউনুস, বীরেন।

0: হায় খোদা, একই বিচার তোমার। হ্যালো ভাই, সারা গায়ের লোকে যে বাঁচালো তাকে আমরা বাঁচাতে পারলাম না।
1: হাজি সাহেব, বীরেনের এই মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন ও কোন পাড়ার ছেলে? পারবেন বলতে?
2: আলাম, তুমি আমার ছেলের মতো বাপ। তোমার হাত ধরে আমি মাপ চাইছি বাপ। তুমি না মাপ করলে আল্লাহর দরবারে আমার রিয়াত মিলবে।
3: কি করলে তুমি? ওর মায়ের কোল একেবারে খালি করে দিলে। কি সব পরাজ হলো?
4: এদৃশ্বর দেখা যায় না নরেন, ভুল, আমরা ভুল করেছিলাম।
1: বীরেন তার জীবন দিয়ে নিশ্চয়ই সেই ভুল শুধরে দিয়ে গেল।
4: ও স্বর্গ থেকে এসেছিল, আমরা ওকে চিনতে পারিনি।
1: শান্ত হ শেলি,
5: আপনারা কেউ

0: আমার দাদাকে বাঁচাতে পারলেন না, আপনারা এত লোক থাকতে আমার দাদা এমন করে চলে গেল, আমার যে বাপ ভাই বলতে আর কে রইল না, কে রইল না দাদা, দাদা রে আমি বড় মাকে গিয়ে কি বলবো, তুই বল দাদা বল, বল না বলছিস না কেন কথা, শুধু একবার একটু কথা বল দাদা, কথা বল, কথা বল
1: সেলিমা, সেলিমা বেটি সেলিমা,
0: দাদা দাদা ভাই ফোটা আমার হাতে কে ফোটা নেবে, কে ফোটা নেবে দাদা, তুই ছাড়া যে তুই যে বলেছিলি দাদা,
2: তোর হাতে ভাই ফোটা আমি জন্ম জন্ম ধরে নেব, তুই ভাবছিস কেন, জন্ম জন্ম ধরে নেব,
0: আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জুম দুয়ারে পড়লো কাটা, আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জুম দুয়ারে পড়লো কাটা।

0: সম্পাদনা সিদ্ধার্থ মাইতি, প্রযোজনা ইউসুফ বেগ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: নাটকের পর এবার আধুনিক গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: চন্দ্রবিন্দুর পর এবার ক্রস উইন্ডস।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ক্রস উইন্ডসের পর এবার কায়া কায়া, এই গানটি দিয়েই শেষ করব এই অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ প্রকাশ শিখ বড়াইগাছ ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পাশাপাশি প্রকাশ শিখ বড়াই তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এ নিয়ে গত চার দিনে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে হল ১০। বিধানসভার বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, সন্ধে ৬টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী তিন সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়। আলিপুরে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের তিনটি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘটনাখানেকের ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আবার তা বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। সঙ্গীত নাটক একাডেমি থেকে এবছর বিসমিল্লা খাঁ যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এরাজ্যের পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা সোমনাথ মাহাতো। মালয়েশিয়া, জাপান সহ বহু বিদেশের মাটিতে তিনি ছৌ নৃত্য পরিবেশন করেছেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির সম্ভাবনা। দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং হুগলি জেলায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা ও আশেপাশের জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া ও বীরভূমে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সাম্প্রতিক রাডার পর্যবেক্ষণে দেখা গেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

0: এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশতম বৈঠকে সভাপতিত্ব করছেন। এবারের বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দিয়েছেন। রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে ২০ কিলোওয়াট এফএম ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতী চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন সহ অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন সন্ধ্যে ৬টার মধ্যে তাকে হাজির হতে হবে। তদন্তে সহযোগিতা করলে আগামী ৩ সপ্তাহের জন্য অভিষেককে গ্রেপ্তার করা যাবে না বলে জানানো হয়। ২ সপ্তাহের পর সিআইডি মামলার রিপোর্ট আদালতে জমা দেবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এই সময়কালে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। আলিপুরে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের তিনটি তলা সম্পূর্ণ ভস্মীভূত। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আবার তা বিধ্বংসী আকার নিল তা খতিয়ে দেখছে পুলিশ। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২২%, ২৫%, ২৭% এবং ৩০% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতেও গতরাতে প্রবল বৃষ্টি হয়। খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার ১৫,০০০, সবজি বাজারে ২,০০০,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে ৪,০০০ টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে আর কি সময়ের ঘড়ির কাটা যাই বলুক না কেন, আমরা কিন্তু ছমছম ছমছম করতে করতে চলে এসেছি। কথা দিয়েছিলাম উশুশি আর অঙ্কিতা চলে আসবো ক্যাফে কলকাতা নিয়ে 11th, আর সেই ইচ্ছে মতো চলে এসেছি। তবে বর্ষা এখনো ইচ্ছা অনিচ্ছার মাঝে ঝোলাঝুলি করছে, তাই নয় কি বলো?
3: একেবারেই তাই। তবে বর্ষা মনে হচ্ছে যে এন্ট্রি নিয়ে নিয়েছে, কারণ এই যে ঘুম ভাঙলেই আমরা এই মানে প্রচণ্ড রোদ ঝকঝকে আকাশ না দেখে এই যে মোটামুটি একটা ভীষণ ওই রোদ জলে বৃষ্টিতে ভেজা আকাশ দেখতে পাচ্ছি, সেটাতে কিন্তু আমাদের মুড বেশ ভালোই হচ্ছে। এবং মোটামুটি ওয়েদার আপডেট যা বলছে, কাল পরশুও মোটামুটি ছামছাম সারা আকাশই হবে। এছাড়াও গত সপ্তাহেও, মানে সরি গত না মানে আগামী সপ্তাহে, মানে বৃষ্টিটা গত দিনে ছিল, আগামীতেও থাকছে, এরকমই একটা ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে। তার মানে মোটামুটি ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমাদের মন মুড মেজাজ এবং উইকেন্ডটাও ভেজা ভেজা ভালোই কাটবে।
2: আর মোটামুটিভাবে দক্ষিণ বঙ্গ জুড়ে আগামী দুদিনে ভালো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই জন্য মানে বৃহস্পতিবার থেকে একটা কমলা সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুরে, মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে, পুরুলিয়ায় বাঁকুড়া এবং দুই বর্ধমানে এবং হুগলিতে। আর যদি তুমি নর্থ বেঙ্গলের কথা বলো তাহলে নর্থ বেঙ্গল তো এখন ভাষাই ভাষা, মানে ভাষাহীন করে দিয়েছে, এত ভেসে গেছে বৃষ্টিতে। কিন্তু আমরা ভাষাহীন হব না, আমরা এখন তোমাদের সঙ্গে রীতিমতো আড্ডা দেবো ঠিক 6:30 অবধি, যেরকম কথা দেওয়া থাকে আমাদের।
3: হ্যাঁ, 6:30 পর্যন্ত আড্ডা হবে, এবং যেহেতু ওয়েদারটা বৃষ্টির সেহেতু মনটাও আমাদের ভেজা ভেজা বোঝাই যাচ্ছে। তবে 9903652992 তুমি কি বলবে সেটা বলবো, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি না, এক্ষুনি একটু বরং আমরা নাচানাচি করি নাকি?
2: একটু নাচানাচি করিনি, কারণ ওয়েদার

0: ব্যাপারটা যখন যেমনই হোক না কেন আমাদের কেমন কেমন লাগে, কারণ অফিসে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছে, ও মা কেন এখন কেন রাতে হওয়া রাতে
1: হবে। তবে তবে এই যে নাচানাচি করবো, নাচানাচির পরে আরেকটা জিনিসও কিন্তু জানতে হবে, এই যে অফিসে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছে তাতে রাস্তাঘাটের কি অবস্থা সেটাও জানবো। ঠিক জেনে একদম 6:30 পর্যন্ত সঙ্গে আছি উষশ্রী আর অঙ্কিতাই, স্যার টাক করে যাবো, এই গান শুনতে শুনতে আরও কিছু ইনফো নিতে নিতে আবার স্যার টাক করে চলে আসবো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: লালবাগ ট্রাফিক কন্ট্রোল থেকে সার্জেন্ট বেশ সরকার বলছি।

0: শহর কলকাতার এই মুহূর্তে যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে শহরের মধ্যে একটা পয়সন রয়েছে, এটা আপনার প্রায় হাজার দেড়েকের মতো কাছাকাছি পয়সন হতে পারে। এটা এটা আপনার এই মুহূর্তে কলসির চত্বর থেকে বেরিয়ে কলসির ধরে দক্ষিণ দিকে এগোচ্ছে। এর জন্য কলসির চালানোর যে রাস্তাগুলো সেগুলো একটু রেস্ট্রিকশন করা হয়েছে, আর বাকি সমস্ত জায়গায় স্বাভাবিক।
1: Jam. Jam. Jam. Jam. Jam. Jam. Jam. Jam.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, গাড়ি সিগন্যাল মানে না, প্রেমের গাড়ি সিগন্যাল না মানাই ভালো, কিন্তু রাস্তায় যে সমস্ত গাড়ি নিয়ে তুমি বের হচ্ছ, তারা সিগন্যাল না মানলে জিওরের সিগন্যাল যে রেড সিগন্যাল হয়ে যাবে, সেও তো সিগন্যাল মানতে হবে। আর তুমি আপাতত শুনছো 107 FM রেইনবোতে উষশী আর অঙ্কিতাকে, ক্যাফে কলকাতা। 6:30 পর্যন্ত আমরা দুজনের সঙ্গে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, কিন্তু যখন স্টুডিওতে ঢুকেছিলাম তখন বেশ একটা ওই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া নিয়ে, আজকে ওই চরম গরমটা নেই। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা জানাতে পারো 9903652992 তে। কিন্তু আমাদের আজকে একটা স্পেশাল টপিক আছে, তার কারণ আজকে একটা ভেরি ভেরি স্পেশাল ডে,
2: আজকে ওয়ার্ল্ড ডে অফ প্লে, ইয়েস ইন্টারন্যাশনাল ডে অফ প্লে। এবং সেই খেলাধুলো নিয়ে এবারে থিম রয়েছে। এবারে থিমটা হলো যে তুমি যাতে মানে নিজেকে প্রোটেক্ট করতে পারো, বাচ্চা প্রোটেক্টেড থাকে এবং খেলাটাও প্রোটেক্টেড থাকে, সেরকম একটা থিম রয়েছে। সেই থিমটা আমি জাস্ট তোমাকে বলতে চাইবো, কারণ প্রোটেক্ট প্লে, প্রোটেক্ট চাইল্ডহুড, এক্স্যাক্টলি June 11th, 2026। আর যখন খেলা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে টপিক, আড্ডা খেলা নিয়ে হবে না, এরকম কি হয় জীবনে? তোমার ছোটোবেলার কথা, বা তুমি এখনও ছোটোবেলায় থাকতে পারো, কিংবা এখনও তুমি খেলাধুলোর সঙ্গে থাকতে পারো, কিন্তু ছোটোবেলার খেলা বা মজার কোনো ঘটনাও তুমি শেয়ার করতে পারো আমাদের। তোমার খেলায় সময়, মানে খেলতে গেছো, খেলার সময় কোনো মজার ঘটনা ঘটেছে, বা পাটা চড়ে যাওয়াতে, এটা আমাদের স্বাভাবিক জিনিস। তো 9903652992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে একদম ভুলো না। আর তুমি কি খেলা নিয়ে আর কিছু বলতে চাও?
1: হ্যাঁ, মানে এখন তো আমাদের যে জেনারেশন চলছে, সেটা জেন জি বলো বা জেন ওয়াই বলো, হোয়াট এভার ইট ইজ, তারা তো খেলা বলতেই বোঝে ভিডিও গেম। কিন্তু আমরা যারা মোটামুটি মিলেনিয়ার, নাকি নাইনটিজ, হোয়াট
2: এভার,
1: মিলেনিয়ার, হ্যাঁ, কিন্তু পকেট ফুটো, যাকে সেসব দুঃখের কথাই না হয় নাই গেলাম, কিন্তু আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু আমরা বুড়ো হলেও আমাদের এই যে কচি কচি বয়স যখন ছিল, তখন আমরা কী করতাম? লুকোচুরি খেলতাম, রুমাল চোর খেলতাম, ইভেন আমরা এখনও খেলি, আমাদের মানি ব্যাগের পয়সা আমাদের সঙ্গে খেলে লুকোচুরি।
2: আমরা এই যে লুকোচুরিটার কথা বলছি, এখানে চোর পুলিশ খেলা হয়, মানে মানি ব্যাগের মধ্যে কে যে টাকাটা উধাও করে দিল সেই চোরটাকে আজ আমরা ধরতে পারি না।
1: আমি করেছি, আমার অনলাইন শপিং করেছে, আমার অনলাইন খিদে করেছে, আরো অনেক কিছু করেছে, কিন্তু যাকে এইটা আজকের টপিক নয়। আজকের টপিক যেটা, যে যেটা একটু আগে অঙ্কিতা বললো, যে আমাদের ছোটোবেলায় মেইনলি এখনও খেলার মাঠ খুব একটা মানে খুঁজলে হয়তো এখনও পাওয়া যাবে, পরবর্তীকালে কি হবে আমরা জানি না,
2: কিছুদিন পর রাখা হবে কোথায় বলতো,
1: ওই যে সংরক্ষণ। হ্যাঁ, আচ্ছা, সেটাই খেলাধুলো জড়িত স্মৃতি। এবং এখনও খেলা বললেই আমাদের মনের মধ্যে একটা দারুণ দারুণ উত্তেজনা হয়। ইভেন আজকে এই যে প্লে ডে, তার সাথে আজকে একটা জিনিস কাকতালীয়ভাবে ভীষণভাবে মিশে গেছে, সেটা হচ্ছে আজকে থেকেই গোটা পৃথিবীতে খেলাধুলোর উৎসব শুরু হচ্ছে, কারণ আজকে থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেটার জন্য আমরা গোটা পৃথিবীতে বসে আছি। জানি আমাদের ভারতীয়দের কাছে হয়তো সেটা কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ ভারত

0: স্পর্শ আর কি জীবনে কোনোদিনও ফুটবলে যেতে পারবে, আমরা সেই তর্কে যাব না। কিন্তু যেহেতু রিসেন্টলি ISL কাপ আমাদের বাংলার একটা টিম পেয়েছে, মানে ইস্ট বেঙ্গল পেয়েছে, আপাতত আমরা সেটাই সেলিব্রেট করবো। এবং আমরা অবভিয়াসলি এক্সপেক্ট করবো কোনো না কোনো দিন আমাদের ভারতীয় টিম, আমাদের ইন্ডিয়ান ফুটবল, আমাদের ইন্ডিয়া মানে ফুটবল টিম নিশ্চয়ই কোনো না কোনো দিন ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে। কিন্তু আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, একটু আগে অফিয়ার আমার আর অঙ্কিতার অনেক জিনিস মেলে না, কিন্তু আজকে মিলে গেছে। আমরা দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার এবং আমরা দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার। তুমি ব্রাজিলের সাপোর্টার হতে পারো, ফ্রান্সের হতে পারো, স্পেনের হতে পারো, জার্মানির হতে পারো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এই উৎসবটা আমাদের সকলের।
1: শোনো, তুমি যেখানেই সাপোর্টার যেটারই হও না কেন, কোনো যায় আসে না, সেটা খেলার মাঠে হও বাকি, কিন্তু আমাদের সঙ্গে এসে আবার এই ঝালমুড়ি খেতে হবে, ঠিক আছে?
0: ওকে, আর আজকে আমাদের টপিক আরেকবার বলে দিই, 9903659992 তে ছোটবেলায় খেলা, মানে এরকম একটা কোনো মানে গেমস, মানে সেটা যে কোনো খেলা হতে পারে, সেটা খেলতে গিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে সেটাই আমাদেরকে পাঠিয়ে দাও 9903659992 তে। উষা শেয়ারঙ্কিতা রয়েছে তো 6:30 পর্যন্ত।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: Bumper Birthday, Bumper Birthday।

0: আগে মনির চাবি আর কোথায় পাবে তুমি? আমার কাছেই পাবে, মানে আমাদের কাছে পাবে, FM এ অলরেডি তুমি শুনতেই পাচ্ছ, ক্যাফে কলকাতা, আর উষসী আর অঙ্কিতা তোমার সঙ্গে রয়েছে, আড্ডা তো চলছে। আর আজকে যখন জন্মদিনের কথা, মানে এই বাম্পারটা তুমি শুনো।
1: হ্যাঁ, অলরেডি আমরা যখন বাজনা বাজিয়ে দিয়েছি, মানে এবার কেক মাখা এবং পায়েস কাটা হবে। আই মিন,
0: মানে এই বিষয়টাই মানুষের হয়ে যায়।
1: আচ্ছা, মানে মানে মানে
0: পায়েসটা কাটবে আর কি, পায়েসটা চামচ দিয়ে কেটে কেটে খিরের মতো করে খাবে, বুঝতে পারছো?
1: ভালো না বিষয়টা? তুমি ভাবো, কেক মাখছো, পায়েস কাটছো,
0: ইনোভেটিভ বলেই তো, মানে এই ইনোভেশন গুলো আমার তোমার আসে বলেই তো আমরা ক্যাফে কলকাতায় আসি। আর এই যখন কেক মাখা আর পায়েস কাটার কথা হলো, মানে পায়েস খাওয়া আর কেক মাখার কথা হচ্ছে, তখন এই ব্যাপারটা বুঝতেই পারছো যে পায়েস আছে মানে বাঙালির গল্প আছে। হ্যাঁ, এই মাসে অজস্র সেই সমস্ত মানুষ যারা বাংলায় জন্মেছেন এবং আমাদের বিশ্বের দরবারে মানে একটা অন্যরকম জায়গা ক্রিয়েট করে দিয়েছেন, মানে একটা ভাইব আছে, হাইপ আছে, আমরা বলতে পারি আমরা একটা সেলেব সেলেব ভাব নিয়ে থাকি, তেমনই দুজন মানুষ আমাদের কাছে
1: মানে জুনে জমজমাট কিছু সেলিব্রিটির জন্মদিন রয়েছে। কিন্তু আজকে যাদের জন্মদিন রয়েছে তারা দুজন আমাদের শুধু বাঙালি হিসেবে নয়, গোটা পৃথিবীতেই আমাদের মানে একদম মানে কি বলবো, এই যে কলার তোলার মতন ব্যাপার হয় না, তার মধ্যে একজন সাহিত্যিক সাহিত্যিক প্রমথনাথ বিশ্বের জন্মদিন আজকে, তাছাড়াও আরেকজনের আজকে জন্মদিন, যার কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রচুর স্থাপত্য ভাস্কর্য এবং প্রচুর
0: ছবি আঁকা,
1: ছবি আঁকা
0: রণেশ পাইন। এই নামটা মানে কিন্তু আমাদের কাছে মানে পেইন্টিং একটা অন্যরকম ব্যাপার তৈরি।
1: এই নামটার মধ্যেই রয়েছে একটা ঐতিহ্য, একটা সাবেকি আনা, এবং রণেশ পাইন মানেই আমাদের শিল্পে একটা শারদত্ত নাম। আজকে যদি এই সেলিব্রিটি বা এই ভীষণ স্বনামধন্য মানুষদের বাদেও তোমার জন্মদিন হয় বা তোমার কোনো প্রিয় মানুষের জন্মদিন হয়, তাকেও শশী আর অঙ্কিতা জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা।
0: টু
1: শুভ জন্মদিন, তোমরা প্রত্যেকে ভালো থাকো। আর যেহেতু গণেশ পাইনের কথা হলো, প্রমথনাথ বিশ্বের নামও আমরা উল্লেখ করলাম,
0: আসলে এই মানুষগুলো আমাদের জীবনে কিন্তু ছবি এঁকে দিয়ে একটা গল্প বলে দিয়ে গেছেন কখনো,
1: একেবারেই তাই। তাই জন্য একটা গল্পের গান রইল, একদম সুরের গল্পের মাধ্যমে। উষসী আর অঙ্কিতা রয়েছে, আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 4:38:09।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কে বলে, হ্যাঁ কে বলে টাকা নেই? হ্যাঁ আমাদের টাকা নেই, আমরা চিরকালের গরিব, এটা একেবারে সজবাত। কিন্তু
3: এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য। হ্যাঁ আমার তো গল্প বলা,
2: আমার গল্প বলা কাজ। এবং আমরা কি গল্প বলি? আমরা বলি হ্যাঁ আমরা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আলটিমেটলি আমারে পকেট মে ঠ্যাঙ্গা রেহেঙ্গা। কিন্তু কিন্তু ব্র্যান্ড ভ্যালু এইসব নাকি কীসব রিসেন্টলি হয়েছে, তাতে টপ টেনে যারা, কেউ 1500 কোটির নিচে কারোর ব্র্যান্ড ভ্যালু নেই ভাই, আর তাতে দাঁড়া নাকি নম্বর 10-এ।
3: এই বাবা, 1500 নয় কিন্তু 1500 কোটি, ব্যাপারটা বোঝা যাচ্ছে। 1500 কোটি
2: বলছি তো, 1500 কোটি। তার মধ্যে নম্বর 1-এ বিরাট, বিরাট ভাবে রয়েছেন অবভিয়াসলি বিরাট কোহলি। এবং তার ব্র্যান্ড ভ্যালু কত? 3542 না, 3542 টাকা নয়, সেই ব্র্যান্ড ভ্যালুটা তো আমাদের দুজনকে মানে 352 কোটি নয় কিন্তু 352 টাকা আমাদের ব্র্যান্ড ভ্যালু।
3: আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, অনুষ্ঠানে এক্সাইটেড হয়ে গেছে আর কি, মানে
2: আমি ক্লিয়ার করছি
3: 542 কোটি। তারপরে আটখানা ওই নেই, ওই 8 নম্বর ঘরটা হচ্ছে কোটির ঘর, তার আগে 7খানা শূন্য রয়েছে। এবার বসিয়ে দাও তাহলে বুঝে যাবে।
2: 3542 কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু হচ্ছেন কিং কোহলি, মানে তিনি রয়েছেন শীর্ষস্থানে।
3: আরে তুমি কিং বলায় আমাদের কিং চলে এলো আমার মাথায়, কিং খান। হ্যাঁ তিনিও সেকেন্ড জায়গায় রয়েছেন, কিন্তু সেকেন্ড বলতে গিয়ে কে হবে কি, ইনি খেলোয়াড় হিসেবে টপ 1 করেছেন, কিন্তু আমাদের কিং খান কিন্তু কোনো কিছু পিছু ছাড়েননি। উনি কিন্তু সেলেব সেলেব মহল যে অ্যাক্টার্সদের মধ্যে নাম্বার 1-এ রয়েছেন। 3017 কোটি টাকা তার ব্র্যান্ড ভ্যালু।
2: আরে লড়কি ক্যা পিছে মে রহেঙ্গে নেই। আমাদের ভারতীয় অভিনেত্রীদের মধ্যে টপে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর তার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 2507 কোটি।
3: এই দেখো এই টাকাগুলো আর এবার থেকে বলবো না, কারণ বললে মনটা খারাপ করছে। এরপরে যিনি চলে এসেছেন MS ধোনি চলে এসেছেন, তারপরে কি চলে এসেছেন বলতো?
2: তারপরে ওই ধুরন্ধরে বিশাল বিশাল একটা বক্স অফিস হিট দিয়ে নাম্বার 5-এ উঠে গেছেন রণবীর সিং।
3: এরপরে চলে এসছেন ভূত বাংলার আমাদের হিরো অক্ষয় কুমার, এবং তারপর আমরা বিগ বিকে দেখতে পাচ্ছি। তারপর আর কে কে আছে বলতো?
2: বিগ বির পরে রয়েছেন অবভিয়াসলি নান আদার দেন সচিন টেন্ডুলকার, তারপরে রয়েছেন আলিয়া ভাট।
3: ওফ

0: এই যে তুমি মেয়েটার কথা বলে দিলে না, আমি ভাবছি এরপরে আমাদের কি হতে পারে। মানে এই যে মেয়েগুলো জায়গা করে নিয়েছে, তারপরে আমাদের সচিন টেন্ডুলকার জি রয়েছেন, ওই জন্যই আর কি বাড়িতে
1: সচিন টেন্ডুলকারের পরে আলিয়া ভাট রয়েছেন। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ,
1: তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট কে রয়েছেন,
0: পুষ্পা,
1: ইয়েস, আল্লু অর্জুন।
0: তো আল্লু অর্জুন রয়েছেন, আর আর কিছু তুমি বলতে চাও? মানে
1: না, আমি আর কিছু বলতে চাই না, কারণ আপাতত আমার ফিলিংস পিলখে পিলিংস হয়ে গেছে।

হ্যাঁ, মানে এই ফিলিংস আর ফিলিংস এর মাঝে আটকে গেছি বলতে পারো, আর তার মধ্যে অনেক ধরনের মানে নানান ধরনের কথাবার্তা খবর আমাদের কাছে চলে আসছে, আর অনেকগুলো টেক্সট চলে এসছে আমাদের কাছে। উশসী আর অঙ্কিতা, ক্যাফে কলকাতা নিয়ে তোমার কাছে রয়েছে। আমেরিকায় মানে গবেষণা চলছে নাসাতে, তারা জানিয়েছেন ফাইনালি 12ই অগস্ট ফের সূর্য আর পৃথিবীর মাঝখানে ভুয়া জায়গা, ও তিসরি ব্যক্তি, মানে এখানে উপগ্রহ আমাদের চাঁদ চলে আসবে, আর পূর্ণগ্রাস

0: সূর্যগ্রহণ হয়ে যাবে। কিন্তু আপাতত আমাদের পূর্ণগ্রাসের টপিক যেটা ছিল আর কি, সেই টপিকের এস এম এস এ ফেরার পালা, মানে উশুশি আবার দিয়ে কটওয়ার্ট করে তাকিয়ে টেক্সট করে বসে আছে। এবার আমি
1: আমি একদমই কটওয়ার্ট করে তাকাইনি, মানুষজন এইভাবেই আমাকে ভুল বোঝে,
0: মানে মজার ঘটনা বলবে বলে আকুবাকু
1: আমাকে। আমার এই যে সুন্দর চোখ, এই চোখ যেরকম চাঁদ সূর্য সব দেখে, এই যে নাসায় বিভিন্ন কাজকর্ম ঘটছে, আমরা এই যে এইগুলোতে বেশ আপ্লুত হচ্ছি, খুব ভালো খবর। কিন্তু আমাদের এই যে ফোনের স্ক্রিনেও চোখ রেখে 9903659 মেসেজ এসে গেছে।
0: আমার একটা কঠিন প্রশ্ন ছিল, মানে
1: বলো তোমার আবার কোন,
0: তুমি চাঁদ সূর্য যেমন দেখতে পাও, তুমি ঢেঁড়স দেখতে পাও?
1: মানুষজন কিরকম বাজে জোক বলতে পারে। অঙ্কিতা অ্যান্ড শশী, গুড ইভিনিং। বর্ষায় ফুটবল খেলতে গিয়ে কাদা মেখে সকলেই ভূতের মতন হয়ে যেত, সেই সময় নিজের দলের খেলোয়াড় ভেবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বল পাস দিয়ে বিপাকে পড়ে যেতাম। সুভাষ চক্রবর্তী উত্তরবালি থেকে লিখেছেন, হ্যাঁ এইটা মানে অনেক ক্ষেত্রেই ঘটেছে। আচ্ছা নেক্সট মেসেজ, গুড আফটারনুন দিদিজ, আজ যেরকম মেঘলা আকাশ, ছোটোবেলায় এরকম আবহাওয়া থাকলে স্কুল থেকে এসেই ছুটতাম খেলার মাঠে, তারপর একদম বুঝতেই পারছো যে কী অবস্থা হতো। আর মাঝে মাঝে খেলতে খেলতে কখনো মারামারিও লেগে যেত, তখন সবার বাড়িতে আরেকটা ওষুধ রেডি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজটি পাঠিয়েছেন।
0: এই যে ওষুধ, লাল ওষুধ বলো, বিভিন্ন ওষুধ বলো, এগুলো রেডি থাকতো, তার সঙ্গে আরেকটা ওষুধও তো থাকতো। আমি বুঝতে পারছি মা বাবার পিটু,
1: জামা পরিষ্কার করছে,
0: ভুল করেছো, উনারা পোস্ট ডক করেছেন, পিএইচডি করতে যাচ্ছিলেন, তো এই যে আমাদের অবস্থাটা, তার মধ্যে দিয়ে ওই কাদামাটি খেলতে, জলে ঘুরে বেড়াতে তো ভালো লাগতো, তো সেই ক্ষেত্রে আমরা সেই রকম জলে ঘোরাঘুরি করতে করতে না হয় একটু মানে প্রলয় ঘটাবো না, কিন্তু প্রলয় মুভি থেকে এই গানটা শুনে নিতেই পারি। শ্রেয়া ঘোষালের গান, 4:58 পর আবার ফিরে আসছি তোমার কাছে।

0: মন আকাশ দুটোই রঙিন হবে এবং রঙিন হতেই থাকবে, আর আমরাও আমাদের রঙিন আড্ডা চালিয়ে নিয়ে যাব একেবারে 6:30 পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে উষশ্রী আর অঙ্কিতাকে একটা পুচকে সংবাদ বিরতিতে যেতে হবে। এই এই পার্টির মুডটাকে এই বহাল রেখে আমরা যাব,
1: পার্টি শুরু হই
0: একেবারেই। তাই 6:30 পর্যন্ত তোমার আমার মানে আমাদের দুজনের সঙ্গে তোমার পার্টি চলবে, আর এই সংবাদ বিরতির পর

0: अरे अभी तो पार्टी शुरू हुई है।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্যের বিজেপি সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কাজ করবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকোণায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তের প্রথম প্রশাসনিক বৈঠক। ভারত ওমান উপকূলে একটি জাহাজের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, এ বিষয়ে সরকার মার্কিন সার্জ অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র

0: প্রতিবাদ জানিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রাজস্থানের জয়সালমীর জেলার রামগড়ে 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেছেন। জয়পুরের আকাশবাণী প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জয়ন সহ বরিষ্ঠ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম বৈঠকে আজ সভাপতিত্ব করেছেন। এবারের বৈঠকের মূল ভাবনা ছিল বিকশিত ভারত অ্যাট 2047। সুকেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও একজন রাজ্যসভা সাংসদ আজ ইস্তফা দিয়েছেন। প্রকাশজিৎ বড়াইক আজ রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের উপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ঘড়ির কাটা বলছে 5:27, আর তুমি শুনছো ক্যাফে কলকাতা সেকেন্ডারে। আরও একবার অঙ্কিতা আর উষসী তোমাকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম বলে, আর বাদ ভেঙে বানভাসী আমাদের আড্ডাও জমজমাট হয়ে উঠেছে। সেই আড্ডার মাঝে তোমায় বলতে চাইবো, এই যে দার্জিলিং, এই পাহাড়ে ঘেরা শহর, শৈল শহর, আমরা ঘুরতে যাই বরাবর বলি, আর দার্জিলিং মানেই আমাদের কাছে একটা মূল আকর্ষণ, টয় ট্রেন চাপবো। এবার সেই টয় ট্রেন কিন্তু একটু আগে যেমন আমরা ব্র্যান্ড ভ্যালু জানছিলাম, সেরকমভাবে টয় ট্রেন এবার নিজের ভ্যালু বাড়িয়ে দিয়েছে। আমরা ছোটোবেলায় ফিরে যেতে পারি বা শৈশবটাকে ফিরে পাই বারবার করে বলা হয়, বা আমরা ফিল করতে পারি টয় ট্রেন নিয়ে। হ্যাঁ, শুনলেই পরিণীতার কথা মনে পড়ে যায়, আই নো, কিন্তু আমি পরিণীতার কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র টয় ট্রেন 2022 সালের মে মাসে এক মাসে আয় করেছিল 319.64 লক্ষ টাকা। তুমি কি বুঝতে পারছ কি বলছি? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার গল্প বলছি। সেটা 2025 সালের মে মাসে বেড়ে 358.60 লক্ষ টাকা, মানে 359 লক্ষ টাকা প্রায় করে ফেলেছিল। এইবার সে 2026 মে মাসে, মাত্র এক মাসে কামাই করে ফেলেছে, মানে টয় ট্রেনের মাধ্যমে। আমাদের
2: কামাই মানে ওই স্কুল কামাইয়ের বিষয় না, মানে কামিয়ে ফেলেছে। হ্যাঁ,
1: কামিয়ে ফেলেছে মানে বুঝতে পারছিস, ওই টাকা পয়সার কথা বলছি, ওই কামাই কি করে হবে। 395.6, মানে প্রায় 396 লক্ষ টাকা। তুমি ভাবতে পারছো? চলো আমরা লুট করি,
2: লুট করি। চেষ্টাই করছি না, আমি কোনো রকম ভাবে ভাবার চেষ্টা করছি না, তার কারণ টয় ট্রেন বেসিক্যালি আমাদের শুধু মানে ভারতীয় বা আমরা মেনলি, আমি টয় ট্রেন বলতে দার্জিলিংয়ের টয় ট্রেন বুঝি, আর গোটা পৃথিবীর কাছে কিন্তু এই টয় ট্রেন ভীষণ ভীষণ একটা লোভনীয় ব্যাপার। আর টয় ট্রেন মানে শুধু শৈশব নয় আমার কাছে, টয় ট্রেন আমি যথেষ্ট বড় বয়সে দার্জিলিং গেছি,
1: না শৈশব ফিরিয়ে দেয়, মানে টয় ট্রেন ব্যাপারটার মধ্যে আমার কাছে শৈশব ফেরায় না, অনেকের কাছে ফেরায়। আমরা দুজন এরকম অফিয়ার ঝগড়া করতে থাকবো, তুমি চাপ নিও না, এখন তো বোঝানোর চেষ্টা করেছি যে ছোটবেলাটা বেশি ভারী হচ্ছে না বড়বেলাটা। হ্যাঁ, তোমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম ছোটবেলার মজার গল্প।
2: ছোটবেলা ফেরাক, বড়বেলা ফেরাক, যে কোনো বয়সেই টয় ট্রেন আমাদেরকে একটা সবুজের অনুভূতি এবং একটা মনের ভেতর ওই যে কুঝিকঝিক কুঝিকঝিক, ওই যে টয় ট্রেনের
1: শুধু নয় একটা আলাদা ফিল, মানে বরফ ঘেরা চারপাশটা, তোমার ভিতরে একদম হিমশীতল ব্যাপার নেমে যাচ্ছে, আর তুমি চারপাশ দেখছো, পাহাড় দেখছো, ঝর্ণা দেখছো, সবুজ দেখছো, মানে এরকম একটা ব্যাপার।
2: ঠিক আছে, আমার কাছে যেটা সবুজ ওর কাছে সেটা রেইনবো, আর তুমি শুনছো 107 FM রেইনবো। উষসী আর অঙ্কিতা আছি, তোমার প্রচুর মেসেজ এসে গেছে, জাস্ট এই টয় ট্রেনে চাপবো
1: তুমি
2: না, আপাতত আমরা টয় ট্রেনে চাপবো, টয় ট্রেন থেকে নেমে আমরা জাস্ট তোমার মেসেজই পড়বো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যেমন কথা দিয়েছিলাম যে টয় ট্রেন থেকে নেমেই তোমার মেসেজে চলে আসব। প্রিয় ঐশ্বী দিদি, অঙ্কিতা দিদি ভাই, বৈকালিক শুভকামনা জানালাম। দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে আপাতত, আকাশে রোদ উঠেছে, শুনছি ক্যাফে কলকাতা খুবই ভালো লাগছে, বিষয়টিও খুবই মনোরম। ছোটোবেলায় অনেক খেলার মধ্যে লুকোচুরি খেলার মজা ছিল আলাদা, অন্যজন চোর হলে আমরা লুকিয়ে পড়তাম, যাকে খুঁজে পাবে আগে সেই আবার পুনরায় চোর হবে। যখন আমার চোর হবার পালা আসতো তখন সবাই লুকিয়ে পড়লে আমি সোজা চোর না দিয়ে সোজা বাড়ি চলে আসতাম, আবার পরের দিন যখন খেলা হতো তখন আমাকে বাদ দেওয়া হতো। ছোটোবেলার স্মৃতিগুলো এমনই মজার। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজটি পাঠিয়েছেন। হ্যাঁ,
3: এই চোর পুলিশ ব্যাপারটা কিন্তু খুব কিউট ব্যাপার, মানে আমরা খেলতাম এবং তাতে যে ওই বাবু হলে পরে যে কি নিজেকে বড় লোক মনে হতো সেটা মানে ভাবার অতীত। মানে আমার বাবু তোমাদের সাথে আছি শুনছি একদম, তুমি আমাদের সঙ্গে থাকো আর তুমি ডেফিনেটলি তুমি টপিকে কেন লেখো না, লিখতে পারো আমাদের সঙ্গে আড্ডা দাও। তোমার ছোটবেলাকার কোনো যদি মজাদার ঘটনা থাকে, মজাদার স্টোরি থাকে যেটা খেলা ওরিয়েন্টেড, খেলতে গিয়ে হাত পা ছড়ে গেছে বা বিশাল মার খেয়েছো একটা, মানে কি বলবো, মানে জীবনের ভোকাট্টা টাইপের একটা ঘটনা হয়ে গেছে, সেটাই 9903652992 লিখে পাঠাও। আপাতত আমাদেরকে একটা অদ্ভুত নামে নামাঙ্কিত করেছে বীরভূম বঙ্কিম, বীরভূম

0: বঙ্কিম দাস, বীরভূম বঙ্কিম দাস বলছিলাম, কি সাংঘাতিক ব্যাপার। শুভ বিকেল উশঙ্কিতা দিদি ভাইকে।
1: উশঙ্কিতা, হ্যাঁ আচ্ছা বাহ, বেশ ভালো।
0: তোমাকে আর আমাকে যদি এরকম যমজ বানিয়ে দেয়, ছোটবেলায় হতো না একসঙ্গে জন্মে গেছে, ওরকম একটা ব্যাপার করে দিয়েছে, পাঞ্চ করে দিয়েছে। তোমাদের প্রোগ্রাম খুব সুন্দর লাগছে, গানগুলো খুব সুন্দর লাগছে দিদি ভাই। ছেলেবেলায় বন্ধু বা দিদি ও দাদাদের সাথে খেলা করতে গেলে আমি সব সময় হেরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসতাম, আবার বাবার সঙ্গে মাঠে গেলে বাবা হেরে আমাকে জেতাতেন। আচ্ছা, বাবারা কিরকম একটা খুব মজা পেতেন, আর আমারও খুব মজা লাগতো বাবাকে হারিয়ে। আচ্ছা, মানে তুমি মোটামুটি একটা ঢপের চপের হেরে জিতে সেইটার মজা নিতে, তো এরকম ধরনের আরও তোমার কাছে মজা?
1: এটা কিন্তু আমাদের গোটা জীবন জুড়েই হয়, বাবা এবং মায়েরা, স্পেশালি বাবারা আমাদের সবসময় জিতিয়ে দেন। এবং যেহেতু এই জুন মাস নিয়ে কথা হচ্ছে, জুন মাসের আজকে 11 তারিখে আমরা বসে আছি, এই মাসেই কিন্তু বাবাদের দিন, মানে ফাদার্স ডে, জাস্ট এই জামাই ষষ্ঠীর পরের রবিবারটাই।
0: এক্স্যাক্টলি, তাহলে জামাই ষষ্ঠীর পরের রবিবার যেহেতু এমনই একজন বাবা, এমন বাবারা যেমন জিতিয়েও দেন, তেমন কিন্তু অনেক সময় বাবারা খুব কঠোর হাতে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে শেখান, এরকমই পরিশ্রম। এবং
1: সেই পরিশ্রমের পরেই কিন্তু আমরা জীবনের আসল সাফল্য যেটা সেটা পেয়ে যাই। কোন বাবার কথা বলছি সেটা তোমরা বরং গান শুনতে শুনতে ফিল করো।
0: সেই সময় কিন্তু সেই বাবাকে একদম ভালো লাগে না, মানে
1: হানিকারক মনে হয়,
0: মানে খুব হানিকারক মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি হানিকারক নন,
1: অ্যাকচুয়ালি হানিকারক মানে মিষ্টি, HANEY,
0: হানি মানে মিষ্টি মধু। এই মধুটা আমরা ঢেলে দিয়ে আবারও তোমার মেসেজের মধু নিয়ে ফিরবো 9903659992 তে। তুমি কিন্তু লিখতে ভুলো না তোমার ছোটবেলাকার খেলার সময়কার মজাদার কোনো ঘটনা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, সেহত কে লিয়ে বাপুরা অলওয়েজ হানিকারক হয় না, কারণ আমরা হয়তো কখনো কখনো ভাবি দূর বাবা বড্ড শাসন করছে,
3: আমার বাবা খুব আদুরে, গিয়ে আদর খেতে পারি।
2: হ্যাঁ, আমি ছোটবেলা থেকে যতদিন বাবাকে পেয়েছি, আমার বাবা একবার, আমার মনে আছে জীবনে একবার আমার গায়ে হাত তুলেছিল, তাতেই আমি মোটামুটি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম। আমাকে বাড়ির সবাই বলেছিল কেন চলে যাচ্ছি, বললাম না আমি নির্বাসন যাব, আমি নির্বাসন যাবই, কারণ আমার মানে তখন নির্বাসন উচ্চারণ করার ক্ষমতা ছিল না, কিন্তু আমি নির্বাসন যেতে চেয়েছিলাম কারণ আমার বাবা আমাকে একবার বকেছিল বলে। কিন্তু বেসিক্যালি যে বাবারা একটু বকাবকি করেন বা হয়তো মারেন, তারাও কিন্তু আলটিমেটলি ভবিষ্যতের অনেকটা ভালোর জন্যেই শাসনটা করেন। ওই যে একটা কথা আছে না, শাসন করে যে সোহাগ তাকেই মানায়, আবার অ্যাট দ্য সেম টাইম সোহাগ সেই করে, মানে টালিগঞ্জ থেকে বুম্বা লিখেছে যে ছোটবেলায় আমি যতবারই খেলাধুলো করতে যেতাম আমি ততবারই হেরে বাড়ি ফিরে আসতাম, এবং আমার মা ততবারই আমাকে বলতো যে তুই আর খেলতে যাবি না, তুই তো খেলতে যাস না, তুই হারতে যাস, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে খেলতে যেতাম, কারণ হারা জেতা যাই হোক না কেন আমি খেলতে খুব ভালোবাসতাম।
3: বাহ, এই তোমার খেলার ফাঁকে এখন যেরকম মনে পড়ছে আর কি, ছোটবেলা, বাবা, এই মায়ের কথা, সমস্তটা মিলে একটা নস্টালজিয়া ক্রিয়েট হচ্ছে। তো আপাতত তোমার জন্য আজকের এই আওয়ারের ফ্ল্যাশব্যাক রইল, ফিরে আসছি ঠিক ফ্ল্যাশব্যাকের ওপারে, সঙ্গে থাকো।
2: হ্যাঁ,
0: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर

0: ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে আরও একবার তোমার কাছে চলে এসেছি অঙ্কিতা আর উশোশী। হ্যাঁ, ক্যাফে কলকাতা চলছে, সবে মাত্র দেড়টা ঘন্টা পেরিয়েছে, আরও এক ঘন্টা আছে, কিন্তু এবার আমাদের
2: সন্নাটা হয় ভাই। হ্যাঁ, ক্যাফে কলকাতা চলছে এরকম সন্নাটা না না চলতে পারে না, চলতে পারে না। এবার একটু ছড়াছড়ি লাগবে, লাগবেই লাগবে।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: হ্যাঁ, মানে ক্যাফে কলকাতায় এইরকম সন্নাটা একেবারে চলতে পারে না, কারণ ক্যাফে কলকাতা মানেই হচ্ছে একদম ধুমধারাক্কা অনুষ্ঠান। সাড়ে ছটা পর্যন্ত আমরাই তোমার হিরো, আমরাই তোমার হিরোইন। আর আপাতত
1: টক্সিক কথাবার্তা বলছে, আমরাই তোমার হিরো,
2: আমরাই তোমার হিরোইন, তোমার বুকের মাঝে আমরা নাচি তাকদিন না।
1: ছোটবেলায় খুব মনে হতো যখন প্রায় বড়বেলা,
2: আমি একটা সুন্দর ছড়া বললাম, তুমি ছোটবেলা বড়বেলা কি করছো?
1: আচ্ছা আচ্ছা, আমি ছড়াটা খেয়ালই করিনি,
2: বলতে দেবে আরেকবার আমাকে?
1: হ্যাঁ, আরেকবার।
2: আমরাই তোমার হিরো, আমরাই তোমার হিরোইন।

0: বুকের মাঝে নাচি আমরা তোমার তাকদিনা দিন। ভালো হয়েছে ছড়াটা?
1: খুব ভালো হয়েছে, এই জন্য আমি তোমার একটা সিঙ্গারা খাওয়াবোই খাওয়াবো।
0: ওকে,
1: কিন্তু আমাদের ছড়া কাটিংটা আজকে কি নিয়ে সেটা তো বলতে হবে।
0: সিঙ্গারার শিং নিয়ে।
1: ইয়েস, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং।
0: তারপর তোমায় লিখতে হবে আমাদের আজকের ছড়া কাটিং। আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং। তারপর তারপর কিন্তু দুই লাইন বা চার লাইন লিখে
1: পাঠ, তারপরটা বারবার রিপিট করো না কবিতার মধ্যে, কিন্তু এরা তারপরটাও ঢুকিয়ে দেবে।
0: না, কবিতার মধ্যে নেই, শিঙেই আমাদের তো আমরা ডট ডট ডট দিয়ে দিয়েছি। ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, পরের যে দু লাইন বা চার লাইন সেটাই তুমি লিখে পাঠাবে 9903652992। হ্যাঁ, পরের দু লাইন বা চার লাইন, নো কাব্যগ্রন্থ প্লিজ।
1: আপাতত তোমার মাথায় একটু বরফ ঢেলে দিচ্ছি, যাতে শান্ত মাথায় কবিত্ব লিখতে মানে করতে পারো আর কি। আগের দিনে তোমার কবিত্বটা আমার যা চাপ হয়েছিল না, একজন লিখে পাঠিয়েছিলেন, নামটা আমার মনে পড়ছে না যে, দিদি আমি বুঝতে পারছি আপনাদের এসএমএস পড়া দেখে বুঝলাম যে কি কবিতা লিখেছে, তারপর হেসে হেসে কুল পাচ্ছিল। এটা লিখে
0: খুব ভালো, আপনাদের এই রিয়ালাইজেশনে আমরা হেভি মজা পেয়েছি। পেয়ে আপনাদেরকে যেটা করেছি মানে তোমাদেরকে, চলে গেছি যাক। এবার আমার মাথা দিয়ে শিং গজানোর মতন অবস্থা হয়ে গেছে, মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে।
1: আর একবার বলে দিই, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, তারপরে তুমি কি মেলাবে, কিং মেলাবে না কি মেলাবে সেটা তুমি ভেবে নাও কিন্তু।
0: হ্যাঁ, কিন্তু এই ভাবার জন্য তোমাকে সময় দিচ্ছি, তিন তিনটে গান দিয়ে দিচ্ছি তোমাকে। উষাশী আর অঙ্কিতা রয়েছে 6:30 পর্যন্ত, আর ছড়া কাটিং এর ছড়াটা কিন্তু 9903652992 তে পাঠিয়ে দাও।
2: FM রেনবোতে তিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, শুধু ইন দিনও কেন, আমরা প্রত্যেক দিনই মহব্বত করব, কারণ মহব্বতের এই সম্পর্ক তো তোমার সাথে আমাদের। তাই জন্য 9903659992 তে অলরেডি প্রচুর ছড়াকাটিং এসে গেছে, কিন্তু ছড়াকাটিংটা আমরা আরেকবার রিপিট করে দেব।
2: আরে, এখানে খোয়াবের কথাও তো বলেছিল,
1: খোয়াব, হ্যাঁ খোয়াব মানে
2: সাজার কথা তো বলেছিল, মানে খোয়াব সাজা মানে স্বপ্ন সাজা, তো আমরা স্বপ্ন সাজাতেই তো দিয়েছিলাম।
1: হ্যাঁ স্বপ্ন সাজাতে দিয়েছিলাম, স্বপ্ন কল্পনা উদ্ভট কিছু যা খুশি হতে পারে, কিন্তু আপাতত আমরা ছড়া কাটিংটা কি সেটা একবার বলে দেবো।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: হ্যাঁ, ছড়া কাটিংটা কি ছিল অঙ্কিতা?
2: এই ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং।
1: তারপরে কি সেইটা অনেকেই পাঠিয়েছেন। শুভ সন্ধ্যা, মনে হচ্ছে একটু পরেই আবার ঝড় বৃষ্টি শুরু হবে, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, তারই মাঝে বসে শুনছি ক্যাফে কলকাতা, এবার ছড়াকাটিং আসি। ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, বাদল দিনে পাচ্ছে কি দে, পেটটা করছে চিন চিন, এখন যদি পাই কফি সিঙ্গারা, তবে আনন্দেতে নাচবো আমি তা দিন দিন দিন, মাধাই দাস বড় গোষপাড়া থেকে।
2: মিষ্টি হয়েছে,
1: হ্যাঁ খুবই মিষ্টি হয়েছে। নেক্সট মেসেজ, অঙ্কিতা ছড়াকাটিং উষসী। আচ্ছা, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, সেটাতে হাত দিয়ে বুঝি সেটা আস্ত একটা ফড়িং। সুভাষ চক্রবর্তী উত্তর বাহালি থেকে পাঠিয়েছেন মেসেজটা। আবারও চলে যাই নেক্সট মেসেজে। শুভ সন্ধ্যা দিদি ভাই, আজকে ছড়াকাটিংয়ে ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, আমরা সকলেই জানি গরু মোষ ছাগলের থাকে শিং, আমরা তো মানুষ, তা মাথায় কেন এমন

0: তাই শুনে বলল, সর্দার সিং কভি কভি হোতা হ্যায় এসা রিং, বিষ্ণুপুর বীরভূম বঙ্কিমদাস।
1: রিং এর ব্যাপারটা একটু পেঁচিয়ে গেছে জিলিবির মধ্যে, রিং রিং
0: মানে এটা খুবই মানে ওই মানে ওই কাগের ঠ্যাং বগের ডিম। আর আমরা
1: বগের ডিম কাগের ঠ্যাঙে যাব না।
0: নেক্সট একটা ভালো মেসেজ আছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখে পাঠিয়েছে, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, আজ থেকে ফুটবল শুরু, প্লেয়ারগুলো এক একটা কিং। আরে বাস কেয়ামত!
1: আর এই কিং এর সঙ্গে তোমার মনে রেডিও এইটুকুই বলতে চাইছে, মানে উষসী আর অঙ্কিতা এইটুকুই বলতে চাইছে, ঠিক ফিরে আসবো একটা ছোট্ট নিউজ ব্রেকের পর 6:02।
0: তবে তোমার মনের রেডিওটা বাজতে থাকুক 107 FM রেইনবোতে, উষসী আর অঙ্কিতাও আছে 6:30 পর্যন্ত। রেডিও।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। গৃহস্থালির কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আজ এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে। দুই বিচারপতি সঞ্জয় করল এবং এন কোটেশ্বর সিং এর বেঞ্চ এক রায় বলেছে, পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গৃহ জাতি নির্মাতা হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। সেই সঙ্গে শীর্ষ আদালত রায় দিয়েছে, সড়ক দুর্ঘটনায় মহিলাদের মৃত্যু হলে ক্ষতিপূরণ বাবদ অবৈতনিক গৃহস্থালির কাজকে স্বীকৃতি দিয়ে প্রতি মাসে কমপক্ষে 30,000 টাকা দেওয়া হবে। আদালত বলেছে যে মহিলারা পরিবার পরিচালনা করেন, তাদের কেবল গৃহিণী হিসেবে উল্লেখ করা উচিত নয়, কারণ এই শব্দটি সমাজে তাদের অবদানের অবমূল্যায়ন করে। ভারত ওমান উপকূলে একটি জাহাজে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে সরকার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জয়সওয়াল উল্লেখ করেন, এই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার আক্রমণ গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের 11তম সভায় অংশ নেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন, নীতি আয়োগ হল ভারতকে শক্তিশালী করার জন্য একটি প্রধান সংস্থা। তিনি আরও বলেন, ভারত কেবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাই নয়, বিশ্বের প্রধান অর্থনীতিগুলির সঙ্গে একই স্থানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করার বিষয়ে স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিধানসভায় তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করার বিরুদ্ধে তৃণমূলের বিজয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় রাজ্য স্পিকার আগামী 16 জুন নিজেদের বক্তব্য জানাতে চায় হলফনামা দিয়ে। বিচারপতি কৃষ্ণা রাও সেদিনই ফের শুনানির জন্য রেখেছেন মামলাটি, তবে আপাতত স্পিকারের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ নয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: খাব দেখে ছুটে মুটে

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 6:07:24। আর হ্যাঁ, তুমি সেই স্বপ্ন দুঃস্বপ্নের মাঝে ওই যে বলছিলাম কাব্যিকতা তোমার কাছে জায়গা পেতে পারে, হ্যাঁ, ঘুম থেকে জেগেই উঠে দেখলে তোমার মাথায় একটা সিং, একটু ছন্দ মিলিয়ে আমরা বলি।
3: হ্যাঁ, আমাদের আজকে ছড়া কাটিং ছিল ঘুম ভেঙেই দেখি মাথায় একটা সিং, এর পরের যে লাইনগুলো সেগুলো
2: জেগেই দেখি,
3: ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা সিং।
2: ইয়েস, হ্যাঁ, তো আমরা ফাইনালি আমাদের ছড়া কাটিংটাই বলে উঠতে
3: আমরা আমরা আমরা মানে আমরা না দেখি আমরা নিজেদের ব্রেইনস্টর্ম করে আমরা বলেছি ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা সিং। তারপরের লাইনগুলো তুমি লিখবে, লিখে পাঠিয়ে দেবে 9 0 3 6 5 9 2। কিন্তু আপাতত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, উইকেন্ড মানে আমরা একটু ঘোরাঘুরির কথা ভাবি বা বলি না, একেবারেই আমি এমন একটা জায়গার কথা তোমায় বলছি না যেটা উইকেন্ডের মধ্যে টুক করে গিয়ে টুক করে ঘুরে আসতে পারবে, কিন্তু যে জায়গাটার কথা বলছি যেইটা তুমি বা আমি যেতে চাইব, কারণ যেটা ভীষণ প্রাচীন এবং একটা ঐতিহ্যবাহী জায়গা, জায়গাটা মানে এটা হচ্ছে একটা প্রাচীন শৈব তীর্থ, এর নাম হচ্ছে উনকোটি। সপ্তম শতকের এই পুণ্যভূমি নাকি কেদারনাথের চেয়েও প্রাচীন, আরিব্বাস। আর এইখানে যদি তুমি যেতে চাও তাহলে তোমায় জানতে হবে যে জায়গাটা কোথায়। অবভিয়াসলি এটা মেঘ পাহাড়ের দেশ ত্রিপুরায় স্বগর্বে দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটায় তুমি যদি যাও, শুধু যে এই শৈবতীর্থ দর্শন হবে তা কিন্তু নয়, এর চারপাশের পরিবেশটা ভীষণ ভীষণ মনোরম। সবুজ পাহাড়ের বুক ছিঁড়ে নামছে রূপলি ঝর্ণা, চারপাশে ঘন জঙ্গল, আর সেইখানেই কিন্তু এই শৈবতীর্থ রয়েছে। এবং এই শৈবতীর্থতে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু তুমি কিভাবে যাবে তুমি নিশ্চয়ই ভাবছো, তাহলে তোমাকে যেতে হবে ধর্মনগর, এবং ধর্মনগর থেকে এর দূরত্ব মাত্র 18 কিলোমিটার। স্টেশন থেকেই তুমি ট্যাক্সি, অটো বা বাসে আধ ঘন্টায় পৌঁছে যেতে পারবে। এবং যদিও এখন সেখানে ভীষণ যে পর্যটকদের সমারোহ ঘটেছে তা নয়, কিন্তু ওখানে ট্যুরিস্টদের যাবার সুবিধে সুযোগ কিন্তু একটু একটু করে গড়ে উঠছে। সেটা তুমি গেলে যে তুমি মানে থাকবার বা খাবার ঠিকঠাক পাবে না তা কিন্তু একেবারেই নয়। তাই জন্য যদি এই ঐতিহাসিক দর্শনীয় স্থানটা ঘুরে আসতে চাও তুমি কিন্তু যেতেই পারো।
2: আর তুমি যদি ঐতিহাসিক স্থানের মধ্যে আরও একটা জায়গা যেতে চাও, মানে আমি জানি যে তুমি এক্ষুনি আমাকে তেড়ে ভুড়ে মারতে আসবে যে সবে বর্ষা পড়েছে তুমি আমাকে এরকম জায়গায় যেতে বলছো না, আমি তার মধ্যে বলছি তোমাকে একটু এস্থেটিক্যালি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। দিল্লি থেকে অন দ্য ওয়ে বাই রোড তুমি 8-9 ঘন্টা সময় লাগলেও ঝালোয়ার শহরের কাছে পৌঁছে যেতে পারো, কিংবা ট্রেনে যেতে গেলে কোটায় নামতে হবে প্রায় 85 কিলোমিটার সেখান থেকে গাড়িতে, কিন্তু তুমি বলবে কিংবা বিমানবন্দরে নামতে পারো। কোথায় যেতে বলছি, ইয়েস ইয়েস ইয়েস, রাজস্থানে এক দুর্গ রয়েছে, সেই দুর্গর কথা তোমরা জানো কি না জানি না। এই দুর্গ অনেক বছরের পুরনো, 2013 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপত্যের তকমাও পেয়েছে, কিন্তু এখনও প্রায় জনশূন্য, কারণ এই দুর্গটা তিন দিকে রয়েছে তিনখানা নদী যে প্রায় আগলে রেখেছে বলতে পারো মায়ের মতো। জয়পুর বা উদয়পুরের চেনা পথ এটি নয় বলে তোমার খানিকটা একটু মনে হতে পারে যে এটা ট্রিকি মনে হচ্ছে, এই যে গানটা শুনছিলাম ওরকম ট্রিকি মনে হচ্ছে না, সে খুব একটা ট্রিকি নয়। এই সেন্ট ফিন বিভিন্ন নদী রয়েছে, তিন রকমের নদী, এবং তিনটে নদী ঘিরে এই দুর্গ রয়েছে আমাদের। সেই দুর্গর মধ্যে তুমি কী কী দেখতে পাবে আর কি দুর্গ ছাড়াও, সেটা হচ্ছে গড় প্যালেস দেখতে পারবে, আর একটি মিউজিয়াম রয়েছে, আর চন্দ্রভাগা মন্দিরও রয়েছে। তো তুমি যদি রাজস্থানে যাও আর কি, সেখানে কিন্তু বেশ একটা মজাদার ব্যাপার ঘটতে পারে তোমার সঙ্গে, আর বর্ষায় জল যখন নদী ফুসিয়ে ওঠে তখন যোগাযোগটা অনেকটা বেড়ে যায়। কোন দুর্গর কথা বলছিলাম? গাগরন। আর আপাতত তোমাকে গা গরম করার জন্য একটা সুন্দর গান শোনাতে পারি।
3: হ্যাঁ, আর এই যে আমরা ঘুরতে যাওয়ার কথা বললাম, ঘুরতে যাওয়া তো

0: এই আমরা যে দুটো জায়গার কথা বললাম সেই দুটো জায়গায় তো বেশ দূরে, কিন্তু এই উইকেন্ডে তুমি একটা প্ল্যান করতে পারো। একটা মুভি রি রিলিজ হচ্ছে আবার আগামীকাল থেকে। এই এই মুভির কথা অলরেডি আমি আর অঙ্কিতা আমাদের আগের প্রোগ্রামেই বলেছি, লগন মুভি। কিন্তু আগামীকাল থেকে 12-16 জুন তুমি এই মুভিটা আবারও হলে রিলিজ হচ্ছে, তাই জন্য এইটা তোমার উইকেন্ড প্ল্যানে থাকতে পারে।
1: FM Rainbow Flashback Song.

0: এই রাধা চলবে কিনা জানি না, কিন্তু আমাদের সময়টা চলে যাচ্ছে, তাই জন্য তোমার সঙ্গে আর একটু গল্প করতে চলে এলাম। কারণ মেসেজের পর মেসেজের বন্যা জমে গেছে। ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, এই বৃষ্টিতে ডিনারে আজ খিচুড়ি আর ডিম, উফ ফিলস লাইক কিং। সৌরভ সেন চাকদহ থেকে লিখে পাঠিয়েছে, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। পরের মেসেজে চলে যাই, গুড ইভিনিং দুই দিদি ভাই, আমি তিথি নস্কর সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি, আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, তোমাদের গলার ভয়েসটা না আমার খুব ভালো লাগে। ছড়াকাটিংয়ে আসি, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, শিংটাকে তুলে নিয়েই শুনছি তোমাদের অনুষ্ঠানটি, এইটা তো মিলল না, টিং হলে মিলত। ঠিক আছে, তো তুমি চেষ্টা করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রঞ্জন অধিকারী এবার রায়পুর থেকে চেষ্টা করেছে, শুনে ফেলি। ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, জমিয়ে খেলাম লুচিতে ভাই মাখিয়ে প্রচুর ক্রিম, স্বপ্নের ভিতর স্বপ্ন দেখছি, ছিল কেবল ড্রিম। আচ্ছা, মানে খুল যা সিম সিম, এরপরে আমি বলবো।
1: হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে শিঙের সঙ্গে কে কি মেলাবে,
0: শিঙের পর আর কিছু মেলাতে যাচ্ছে না। কিন্তু শিঙের সঙ্গে আমি আরেকটা জিনিস মিলিয়ে, মানে অমিল থেকেও আমি মেলাতে চাইবো, যে এই যেমন সিং ইজ কিং বলে, তেমন আর কি রিসেন্টলি একটা চল শুরু হয়েছে, সেই চলটা এখন যেরকম আমরা ধরো স্ক্রলিং করে রিলস দেখে ইনস্টাগ্রাম ঘেঁটে সারাক্ষণ সময় নষ্ট করতে থাকি এবং তারপরে নিজেরাই অ্যাংজাইটিতে ভুগি, সেখান থেকে একটা রিসেন্ট সলিউশন বলতে পারো যে একটা সাইলেন্ট রিডিংয়ের একটা ক্লাস শুরু হয়েছে, কিছুজন মিলে হঠাৎ জড়ো হচ্ছে, কফি টফি খাচ্ছে, তারপর একটু আড্ডা দিতে দিতে হঠাৎ সবাই সাইলেন্ট। ঘণ্টাখানেক তারা নাকি সাইলেন্ট রিডিং ক্লাব খুলে বা সাইলেন্ট বুক ক্লাব খুলে পড়াশোনা করছে, সেটা তুমি টেক্সট বুকও পড়তে পারো বা যে কোনো তোমার বই পড়তে পারো, এটা একটা ভালো অভ্যাস, মানুষ ধীরে ধীরে ভালো জায়গায় ফেরার চেষ্টা করছে।
1: এবং এই সাইলেন্ট রিডিং ক্লাব কিন্তু গোটা পৃথিবী জুড়ে প্রায় একটা, মানে কি বলবো, এটা মানে আমূল পরিবর্তন আনছে। যার কারণ মানে আমরা তো এখন আমাদের স্ক্রিন টাইম প্রচুর বেড়ে গেছে, সেইটা থেকে একটু হাটকে এই সাইলেন্ট রিডিং ক্লাব। আর একটা মেসেজ, শুভ ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা সন্ধে দুই দিদি, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, তাই তো দিদি রাগ করে রাগ করে পিঠে মারে কিল, মেসেজটা পাঠিয়েছে অরিন্দম। হ্যাঁ, মানে এটা ওই গদ্য কবিতা হয়ে গেল। আচ্ছা, ঘুম ভেঙে জেগেই দেখি মাথায় একটা শিং, বুঝতে পারছি না কার ফ্যান হব, বিটিএস মেম্বার না ব্ল্যাক পিঙ্ক, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরা। এইটা ভালো ছিল,
0: সুন্দর করে কবিতা লিখেছো তার জন্য। আর যারা যারা ওই শিংটাকে মেলাতে পারেনি তাদের জন্য আরও একবার তোমার কাছে একটা বর্ণ পরিচয় রাখি। কণ্ঠ থেকে গানটা শুনতে থাকো, ঠিক চার মিনিট পর ফিরে আসছে উষসী আর অঙ্কিতা, অনলি অন ক্যাফে কলকাতায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ঘুম ভেঙেই জেগেই দেখি মাথায় একটা শিং, স্বপ্নের রাজ্যে দেখে এলাম রঙিন সেই সব দিন, প্রাণ নদীতে মন ডুবল বাজল হৃদয় বীণ। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। আর আজকের মতন এখানেই কিন্তু আমাদের মেসেজ শেষ, এবং ঘড়ির কাঁটা মোটামুটি যা বলছে আমাদেরকেও টাটা বাই বাই করার সময় চলে
3: এসেছে, সময় চলে এসেছে। বাট ওয়েট টু প্যারিস, আবার কোনো না কোনো দিন চলে আসবো তোমার কাছে উষসি আর অঙ্কিতা, ক্যাফে কলকাতা হোক অন্য কোনো শো হোক। তাই
2: আমরা পড়ি কি পড়ি না আমরা জানি না, কিন্তু আমরা অনেক কিছু পারি, যেমন পারি তোমাদের সাথে আড্ডা দিতে এবং তোমাদের সাথে অনেকটা সময় কাটাতে, সেরকমই উষসি আর অঙ্কিতা আরও কোনো একটা দিন চলে আসবে এবং এসে
3: আমরা বাচিক পড়ি। অ্যাটলিস্ট এইভাবে বলো, মানে মাছি বলো বাচিক বলো যেইভাবে বলো বলতে পারো আমাদের, কিন্তু আসলে
2: ডানা দেয়নি বিধাতা, তো যাকে সে পড়ি কি পড়ি না, সে আমি তো এমনি পড়াশুনোর দলে নই, যাকে সেটা অঙ্কিতা পড়ি মানে অঙ্কিতা পড়ে। আপাতত আমরা টাটা বাই বাই করছি, শশী আর অঙ্কিতা ভালো থেকো, 107 এফএম রেইনবো শুনতে থেকো, আর হ্যাঁ নিজের যত্ন নিও, কেমন টাটা।
0: এফএম রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য কলকাতা পুর নিগমের কমিশনার, সবকটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্য সরকারের আয়ুষ্মান ভারতের যোগদানের ব্যাপারে মৌ স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কাশ্মীর থেকে কচ্ছ পর্যন্ত দেশের সীমান্ত এলাকায় আকাশবাণী এবং দূরদর্শনের সম্প্রচার বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্থানে জয়পুর আকাশবাণী ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে জয়সলমীরের রামগড়ে একটি 20 কিলোওয়াট FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন তিনি। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধে 6টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়, সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। এরপর কালীঘাট রোডে নিজের বাড়িতে যান তিনি, সেখান থেকে ভবানী ভবনে পৌঁছয় অভিষেকের গাড়ি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি ড্রোন দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। পরে ড্রোনটি ডাবগ্রাম পুটলিশ ব্যাটালিয়নের সামনে এসে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। ড্রোনটির মালিকানা ও কীভাবে সেটি সেখানে পৌঁছালো তা এখনও স্পষ্ট নয়। সীমান্ত থেকে ঘটনাস্থলে দূরত্ব মাত্র প্রায় 2 কিলোমিটার হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে প্রশাসন। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14-18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15-17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনে ভারতের ত্রয়োদশ অংশগ্রহণ। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস NPI-এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই সময়োপযোগী সহযোগিতা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় সহায়ক হবে। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টিতে ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়েছে। আলিপুরে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় আজ ফোরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ভবনের 3টি তলা সম্পূর্ণ ভস্মীভূত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলিকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে ভারত 20,000 ডোজ হামের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক করবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস NPI এর মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে CID কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধে 6টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে 3 বার CID তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। এদিন বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়, সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। রাজ্যের BJP সরকার উত্তরবঙ্গের উন্নয়নের ওপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গে শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আগামীকাল মেক্সিকোর জ্যাপোপানে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: ঘড়ির সময় ঠিক এখন 9:03, আর এই মুহূর্তে সরাসরি তোমাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: আমি অর্পিতা।
0: সাবাস, এটা হাত তুলে উঠে
1: মানে

0: আমরা প্রশ্ন করবো আমরা দুজনে মিলেই আর কি। তো যেটা শুনে তোমার তো চোখ কপালে উঠতে বাধ্য সেটা মানে শিওর করছি, আর জিভে জলও আসতে পারে, মানে সব মিলে একটা মিক্স এন্ড ম্যাচ ফিলিং হতে চলেছে টানা এক
1: ঘন্টা। এখন না বৃষ্টি পড়ছে, তবে কয়েকদিন যা গরম গেল, বাইরেই বলছি ফল খেয়ে থাকতে হচ্ছিল রীতিমতো, খাবার খাওয়া যাচ্ছে না, গরম খাওয়া,
0: কিন্তু গরম খাওয়া
1: গরম খাবার মানে পর্যন্ত মানে ফুটন্ত কোনো খাবার খাওয়া যাচ্ছিল না। এবং তার থেকে বড় কথা, যারা চা খেতে ভালোবাসে তারা কিন্তু চা খাচ্ছিল,
0: কেন খাচ্ছিল আমি জানি না,
1: ইটস এ ফ্যাক্ট, বিকজ যারা চা খেতে ভালোবাসে তারা চা সব সিজনেই খেতে ভালোবাসে।
0: দেখো এইটাই হচ্ছে বিষয়, মানে এই যে যারা আমার মতো মানুষ যারা আমরা কফি ভালোবাসি, তাদের জন্য কিন্তু শীতকাল গরমকাল সব রকম ভাবে খাওয়া যায়, এটা কাশলে হবে না, কারণ আমাদের কফির মধ্যে সেই অপশনটা আছে কোল্ড কফি, তোমাদের চায়ের মধ্যে সেই অপশনটা নেই। সরি,
1: আই থিংক ইউ আর ফরগেটিং আইস টি বলে একটা ব্যাপার আছে, এত কিছু প্রশ্ন করবো, কারণ এই যে গরম গেল, এই গরমে শুধু মনে হয় শুধু ফল খেলেই হবে না, ফলটাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন মাথায়
0: আসছে, গেল তোমার মাথায় প্রশ্ন আসা মানে মানে বুঝতে পারছি সামনে যেই ফলটা থাকবে সেটা জাস্ট তোমার মাথায় ছুটতে বাধ্য, ঠিক আছে? এখন এমনি অনেক কিছু চোরাচুরি চলছে, তার মধ্যে যদি তোমার মাথার মধ্যে গিয়ে ওটা পড়ে, আমি বুঝতে পারছি না কি হতে চলেছে তোমার ভবিষ্যতে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ মানে ফলের দাম কমাবে কিনা জানি না, তবে তোমার হাতে তো একটা ফলও নিয়ে তুমি বাড়ি ফিরতে পারবে না, সেই ব্যাপারে আমি নিশ্চিত।
1: মানে আমি হয়তো হাতে ফল পাবো না, কিন্তু আমি দিনের দিনে এমন ফল পাবো যেটা কোনোদিনও বলবো না আমি। যাক গে, তো এই নিয়ে আজকে আড্ডা হবে এবং কিছু প্রশ্ন থাকবে তোমাদের, তোমরা চলে এসো আমাদের জীবনী কলকাতা ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে সুন্দর পোস্টারটা রয়েছে মজারুর, সেই পোস্টারে কমেন্ট সেকশনে গিয়ে উত্তর দিতে পারো। তাই চলো শুরু করি আজকে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড হচ্ছে মজারুর ইয়র্কার। ঝটপট চলে এসো আমার জীবনী কলকাতা ফেসবুক পেজে, সেই পেজে যে সুন্দর পোস্টারটা রয়েছে মজারু, সেই মজারু পোস্টারে তোমরা উত্তর নিয়ে চলে এসো। থাকবে তোমাদের কাছে ডিরেক্ট কোয়েশ্চেন, আর পারলে ডেফিনেটলি তোমাদের তো হাততালি পাবে, আর না পারলে চিন্তা নেই, ফল দেবো তোমাদের।
0: কি ফল শৌরিক? আচ্ছা বুঝে গেছি বুঝে গেছি, ঠিক আছে, বুক ভরে ভালোবাসা,
1: বুক ভরে ভালোবাসা। এতদিন তুমি আমার সঙ্গে থাকছো, আমার শো করছি একসঙ্গে,
0: হ্যাঁ মানে একসঙ্গে শো করছি একসঙ্গে থাকছি, আবার কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি,
1: ওকে এভয়েড ইট। আচ্ছা গে, তো আমরা চলে সরাসরি প্রথম রাউন্ড মজারুর ইয়র্কার।
0: ইয়েস, তাহলে প্রথম প্রশ্ন বলো।
1: প্রথম প্রশ্নটা হচ্ছে কিং অফ ফ্রুটস বা ফলের রাজা যদি আম হয়, তাহলে কুইন অফ ফ্রুটস বা ফলের রানী কাকে বলা হয়?
0: কিং অফ ফ্রুটস বা ফলের রাজা যদি আম হয়, তাহলে কুইন অফ ফ্রুটস বা ফলের রানী কাকে বলা হয় সেটা বলতে হবে।
1: উত্তর নিয়ে, আর এই উত্তরের তোমাদের কাছ থেকে তো নেবই আমরা, তবে উত্তরে নেওয়ার আগে একটা সুন্দর গান শোনাই।
0: হ্যাঁ মানে আমাদের এই জমজমাট আড্ডাটা গান ছাড়া তো সবসময় অসম্পূর্ণ থাকে, তাই না?
1: এবং আজকে যা ওয়েদার, এই ওয়েদারে সুন্দর গান না শুনলে হয়তো উত্তরে তোমাদের মাথায় আসতে নাও পারে, আমি বুঝতে পারছি। আরে তোমরা তো আমাদেরই শ্রোতা।
0: হ্যাঁ তো আমরা বুঝতে পারি সমস্তটাই। হ্যাঁ
1: একদম একদম। তো তোমার জন্য একটা সুন্দর গান হচ্ছে কিশোর কুমারের কণ্ঠে পেয়ার মাঙ্গা হ্যায়।
0: আজ ওয়েদারের সঙ্গে একদম
1: একদম একদম শুনতে থাকো, তোমাদের সঙ্গে রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে
0: আমি অর্পিতা।

0: চলে এলাম একটা সুন্দর গানের পর, আর তোমরা যে গানটা শুনলে এই মুহূর্তে এই গানগুলোটা সর্বিতা কোনদিন না পুরনো হবে
1: একেবারেই, তাই
0: মানে তুমি বসলে হয়তো এই কথাটা আমরা বারবারই বলি, কারণ আমাদের প্লেলিস্টটা যারা আমাদের শোনো তোমরা সকলেই জানো যে আমাদের প্লেলিস্টটাতে কিছু পুরনো গান থাকে যেগুলো আজও পুরনো হয় না নতুনই থাকে
1: একেবারেই, তাই আর এই গানগুলো আরো এই রকম মরশুমে মনে হয় যেন আরো আরো আরো আমাদের মানে কাছের হয়ে থাকে সেই গানগুলো,
0: এবং যদি অর্পিতার মতো কারো মানে মনে যদি প্রেম জাগে তাহলে তো আরো ভালো লাগে,
1: নিজের কথাগুলো খুব ভালো লাগে অন্যের মুখে বসে যেটা শৌরিক করে
0: আমার মনে
1: হচ্ছে হয় এটাকে কেউ গুগল করতে পারছে না, কারণ

0: বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছে না, কিছু একটা প্রবলেম তো হচ্ছে, না হলে তো
1: হ্যাঁ মানে আমরা অলরেডি একটা প্রশ্ন করে গিয়েছিলাম মজারুর আড্ডাতে, যেটা হচ্ছে গিয়ে যে কিং অফ ফ্রুটস বা ফলের রাজা যদি আম হয় তাহলে কুইন অফ ফ্রুটস ফলের রানী কাকে বলে? এটা ভীষণ সহজ একটা প্রশ্ন তোমাদের করে গেছিলাম কিন্তু কেউ তোমার উত্তর দিচ্ছ না। চলে আসো ঝটপট আমার যুবমণি কলকাতা ফেসবুক পেজ, সেই পেজে যে সুন্দর পোস্টারটা রয়েছে মজারু, সেই পোস্টারের কমেন্ট সেকশনে উত্তর দাও ঝটপট।
0: হ্যাঁ মানে আমরা তো ওয়েট করে আছি সেই প্রশ্নের জন্য, আর তোমরা উত্তর দিয়ে দিলে কিছুই না, আমরা তাহলে নেক্সট প্রশ্নে যেতে পারবো। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, কারণ আমাদের খুব হাতে আর বেশি সময় আমরা এই প্রশ্নটাই দিতে পারবো
1: না,
0: যদি ছাড়ি তাহলে আমাদেরকে উত্তরটা বলে তারপর আমাদের
1: সকলকে অনুরোধ করছি যে প্লিজ তোমরা চলে এসো আমাদের ঝটপট আমাদের কলকাতা যুবমণি কলকাতা ফেসবুক পেজ, সেই পেজে যে সুন্দর পোস্টারটা রয়েছে মজারু, সেই পোস্টারে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, একদম প্রথমেই রয়েছে, পেজটা খুললে একদম প্রথমেই পাবে, একদম সপাটে পাবে প্রথমে।
0: বেশ তাহলে প্রশ্নটা শেষবারের মতো একবার করে দিই, কিং অফ ফ্রুটস বা ফলের রাজা যদি আম হয় তাহলে কুইন অফ ফ্রুটস বা ফলের রানী কাকে বলা হবে? ঠিক আছে, মানে কাকে বলা হয় আর কি, তো সেটা তোমাকে বলতে হবে। চটপট চলে এসো, চটপট চলে এসো যুবানি কলকাতার ফেসবুক পেজে। আমি আর শৌরিক একবারে মানে চোখ সরাতে পারছি না, সেখানেই একদম তাকিয়ে আছি, যদি তোমার কমেন্ট আসে আমরা তাহলে চট করে অন এয়ার করি, আমরা সেকেন্ড প্রশ্নে জাম্প করবো, তাই তো
1: করছি। মনে হয় প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে, মনে হয় যে পরের প্রশ্নে চলে যাওয়া উচিত, তাই না? উত্তর দিয়ে যাওয়া উচিত।
0: বেশ বলে দাও,
1: উত্তরটা হচ্ছে ম্যাঙ্গোস্টি, মানে আমেরই একটা জাত কিন্তু আমের থেকেও মিষ্টি খেতে, এটা মানে ভীষণ ভীষণ, এবং এই স্বাদের জন্য একে ফলের রানী বলা হয়।
0: তুমি কি খেয়েছো?
1: উত্তরটা হচ্ছে না, আমি সবাই খেয়েছি।
0: আমি খেয়েছি, আমার তো মনে হচ্ছে না কখনো আমি খেয়েছি কিনা, মিষ্টি আম ডেফিনেটলি খেয়েছি, বাট এই আমটা আমি জানি না খেয়েছি কিনা, আমাকে এবার দোকানে গিয়ে সত্যি এবার বলতে হবে। যাই হোক, এরপরে আমরা তাহলে সেকেন্ড প্রশ্নে চলে যাই, তাই না?
1: আমাদের পরের প্রশ্নে, পরের প্রশ্নটা হচ্ছে কোন ফলের খোসা দিয়ে স্ক্র্যাচ করলে বা ঘষলে তা থেকে সামান্য পরিমাণে আগুনের স্ফুলিঙ্গ বের হয়?
0: খুব ইজি একটা প্রশ্ন, আমার মনে হয় আমরা সবসময় এটা কোনো না কোনো সময় তো ট্রাই করেইছি, সবসময় না করলেও কোনো না কোনো সময় সত্যিই ট্রাই করেছি। খুব খুব খুব সহজ একটা প্রশ্ন, কোন ফলের খোসা দিয়ে স্ক্র্যাচ করলে বা ঘষলে সেখান থেকে সামান্য পরিমাণে আগুনের স্ফুলিঙ্গ বের হয়? ঠিক আছে, সেই সব মানে ফলের নামটা তোমাকে বলতে হবে, আমি সবজি বলতে যাচ্ছিলাম, ভাবো সেই ফলের নামটা তোমাকে বলতে হবে, কোন ফলের খোসা?
1: এতটাই হাম্বল, বুঝতে পারছি।
0: যাই হোক, ঠিক আছে, চটপট জানাও আমাদেরকে যুবাণী কলকাতার ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে আজকে আমাদের পোস্টার রয়েছে, একটা মজারু খুব সুন্দর পোস্টার যেটা শৌরিকই বানিয়েছে, সেই পোস্টারের নিচে কমেন্ট করে আমাদেরকে উত্তর দাও। আশা করি এই উত্তরটা তো আমরা পাবোই, তাই না?
1: আরেকবার করে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে, কোন ফলের খোসা দিয়ে স্ক্র্যাচ করলে বা ঘষলে তার থেকে সামান্য পরিমাণ আগুনের স্ফুলিঙ্গ বের হয়? উত্তরটা তোমাকে দিতে হবে যে কোন ফলের খোসা দিয়ে।
0: আর এটা এমন একটা ফল, এটা আর মানে হিন্ট আমি দিতে পারবো না, অ্যাকচুয়ালি হিন্ট দিলেই মানে
1: সমস্যা হয়ে যাবে।
0: হ্যাঁ
1: ঠিক আছে,
0: আমরা খেতে সবাই মোটামুটি ভালোবাসি ফলটা, হ্যাঁ
1: মানে এভরি সিজনই
0: হ্যাঁ পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো
1: এটা খুব সহজ একটা প্রশ্ন।
0: আর এই ফলটা দিয়ে অনেক কিছুই মানে স্পাইসি জুসি করে খাওয়া যায় কিন্তু, অনেক সময় গরমকালে একরকম শীতকালে আরেক রকম, তো বলো সেই ফলটার নাম কি, কোন ফলটা কথা আমি আর শৌরিক বলছি তোমাকে, কোন ফলের খোসা দিয়ে স্ক্র্যাচ করলে বা ঘষলে তা থেকে সামান্য পরিমাণে আগুনের স্ফুলিঙ্গ বের হতে পারে, কোন ফল? রিসার্চ ওয়ার্ক কি খুব বেশি পরিমাণে চলছে নাকি আমাদের কোশ্চেনগুলো খুব কঠিন হয়ে গেছে, আমি সত্যি বুঝতে পারছি না,
1: বুঝতে পারছি না,
0: কারণ এতক্ষণে তো একটা ঝড় উঠে যাওয়ার কথা মজারুর আমাদের পোস্টারের নিচে কমেন্টের, সেটা তো আজকে উঠছে না, কি বাইরে কি খুব ঝড় হচ্ছে সেটা বুঝতে পারছি না, যদিও স্টুডিওর ভেতরে
1: বুঝতে পারছি, এখন ফিফার সিজন আসছে, আজ থেকে ফিফা শুরু হচ্ছে, সেটা একটা মানুষ একটা উত্তেজনা হয়েছে, এখন তো শুরু হয়নি, বহু দেরি আছে, বহু দেরি আছে, এখন
0: মাঝরাত বলা যেতে
1: পারে, শুরু হতে পারে, হ্যাঁ হ্যাঁ, তো সেটা এখন দেরি আছে, তো আপাতত এই খেলাটাতে একটু মন দাও তোমরা, সেটা ভালো হবে,
0: বেটার, সত্যি তাই, হ্যাঁ মানে ডিনারটাও যদি তুমি চাইছো আগে আগে করে নিয়ে টিভির পর্দায় বসবে, তাহলে ডিনার করতে করতেও তো আমাদের এই শোটা শুনে রিপ্লাই করাই যায়, তাই না?
1: ঠিক আছে, আমার মনে হয় যে আরেকটু পরে বন্ধুদেরকে সুযোগ দিতে সুন্দর গান শুনে, গান শুনে উত্তর ঠিক আসবেই,
0: একদম শিওর, একদমই তাই।
1: তাহলে এরপরে হচ্ছে অরিজিৎ সিং এর কন্ঠে সিতারে গান রইলো তোমাদের জন্য, শুনতে থাকো আর ফিরে আসছি গানের পর ঝটপট উত্তর নিয়ে, তোমাদের তোমাদের উত্তর নিয়ে, প্লিজ তোমার উত্তর দাও, আর তাই আমি শৌরিক, আমার সঙ্গে
0: অর্পিতা।

0: একটা সুন্দর গান শুনে ফিরে এলাম তোমাদের সঙ্গে, আড্ডায় রয়েছি, মজার আড্ডায়, আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে অর্পিতা। আর যে প্রশ্নটা করে গেছিলাম একটু আগে, যে কোন ফলের খোসা দিয়ে ঘষলে বা কোথাও যদি স্ক্র্যাচ করি তাহলে সেখান থেকে সামান্য পরিমাণের আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, বলতে হবে উত্তরটা কি, কোন ফল থেকে। এবং আমরা মনে হয় যে উত্তর পেয়েছি আমরা ফাইনালি।
1: হ্যাঁ, কারণ তো তুমি গানের ব্রেকে যাওয়ার আগে বলেই গেছিলে শৌরিক যে আমি জানি উত্তর আসবেই। তো কি ফেসবুকে আমরা কি চোখ রাখছি,
0: আমরা উত্তর পেয়েছি। রজত বিশ্বাস বলছি কমলা লেবু, এবং কোশ্চেন মার্ক দিয়েছে একটা।
1: ওকে, আচ্ছা, মানে কমলা লেবু কি?
0: হ্যাঁ, এইটা প্রশ্ন উল্টো আমাদেরকে পাল্টা প্রশ্ন করে দিয়েছে। যাকে আমরা উত্তর দেবো, ডেফিনেটলি উত্তর দেবো। তবে তোমার আমার মনে হয় যে এবার যদি ফোন লাইনটা খুলে দেওয়া হয় বন্ধুদের জন্য, মনে সেটা সবথেকে
1: অনেক ভালো হবে। 2213-1341 আমাদের স্টুডিওর ফোন নাম্বার, 2213-1341 অবশ্যই ডায়াল করার আগে 033 ডায়াল করো, তারপর 2213-1341 এ এসো, কিন্তু তুমি তোমার উত্তর আমাদেরকে সরাসরি জানাতে পারো। যদি ওই ল্যাদ ফেসবুকে আবার যাব, ফেসবুকে গিয়ে আবার কি করব, কথা দেখি ফোন লাইনে কে রয়েছে বলতে বলতে বন্ধু।
0: হ্যালো,
1: না, আচ্ছা বেশ, যদি তোমাদের ল্যাদ লাগে যে আবার ফেসবুকে গিয়ে পেজ সার্চ করব, কিন্তু অত পারছি না, যদি ফোন নাম্বারটা

0: দেওয়া হয়, হ্যাঁ বলে দিলাম আমরা, আর যাদের মনে হচ্ছে চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, দেখি বন্ধু কি ফোন লাইনে এসছে,
1: চলে গেছে এবার। আমরা দেখে নিই যে ফোন লাইনে বন্ধু উত্তর নিয়ে কি বলছে। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বাংলাদেশ থেকে মলয়াদেব বলছি।
1: হ্যাঁ বলুন উত্তরটা।
2: ওটা কি ডালিম হবে?
1: ডালিম? আচ্ছা, আমি উত্তরটা দিচ্ছেন নাকি উত্তরটা আমি ঘুরিয়ে প্রশ্ন করছি?
2: আমি ফোনে না, ডালিম ডালিম
1: ডালিম বলছেন তো, বেশ, আপনার নামটা একটু বলুন।
0: নমস্কার,
1: কে বলছেন, কোথেকে বলছেন?
3: কমলালেবু।
1: আচ্ছা হ্যাঁ, আমি উত্তরটা বুঝতে পেরেছি, নিচ্ছি, কিন্তু আপনার নামটা কি? আরেকবার বলুন কাইন্ডলি। হ্যালো, না আমি আপনার নামটা, নাম মানে নামটা বুঝতে পারলাম না আমি, তো উত্তরটা পেয়েছি আমরা কমলালেবু। বেশ, আমরা উত্তর অনেকগুলো পাচ্ছি, তো আমি বুঝতে পারছি এখন এই বর্ষার মৌসুমে কেউ টাইপ করতে আর চাইছে না
0: মনে হচ্ছে, তো তাই মনে হচ্ছে তাই। তাহলে দেখি ফোন লাইনে কে রয়েছে,
1: শুনি। হ্যালো, না কোন রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। তবে একটা ছোট রিকোয়েস্ট করছি, যারা যারা ফোন করছো তারা প্লিজ রেডিও সেট থেকে সরে গিয়ে একটু ফোন করো, কারণ রেডিও মানে তুমি সামনে যদি ফোন করো তাহলে তোমরা ফোনে আমাদের কথা শুনতে নাও পারো। তো দেখে নি একবার।
0: হ্যাঁ চলো দেখে নি ফোন লাইনে কে রয়েছে।
1: হ্যাঁ
0: হ্যালো,
1: না
2: হ্যালো,
1: হ্যালো,
2: আমি সৈয়দ বলছি।
1: হ্যাঁ উত্তরটা বলুন।
2: হ্যাঁ উত্তরটা হবে কমলালেবু।
1: উত্তরটা হবে কমলালেবু, তাই তো?
2: হ্যাঁ।
1: বেশ বেশ বেশ বেশ, তো আমরা অনেকগুলো উত্তর পেলাম, সবাই বলছে ম্যাক্সিমাম কমলালেবু, একজন বলছে ডালিম। তো সঠিক উত্তরটা হচ্ছে
0: কি হচ্ছে
1: কি হচ্ছে বলো তুমি তো, তুমি মানে আমরা সবাই এটা এটা আমরা সবাই করেছি।
0: সঠিক উত্তর দেওয়ার আগে না, ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক, কি হবে কি হবে কি হবে, অ্যান্সারটা চটপট বলে দেবে নাকি? হ্যাঁ মানে আমি বলে দিচ্ছি, কমলালেবু বা মুসাম্বি, মানে যেটা আমরা সবসময় তো খেয়েই থাকি সিজনাল ফল বলে। তবে হ্যাঁ, এটা যারা এখনো পর্যন্ত ট্রাই করেনি, আমার মনে হয় আজকে আমাদের এই প্রশ্নটা শুনে কিন্তু ট্রাই করবে বাজার থেকে কিনে।
1: মানে আমরা যারা মানে যারা যারা গ্রামে বড় হয়েছে স্পেসিফিক্যালি, তারা কিন্তু ট্রাই
0: করেছি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তারপরে হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম, তোমার মতো মানুষজন তো করেই থাকবে। হ্যাঁ, আমার মতো যারা হাতে ধরে করেনি কিন্তু দেখেছে অবশ্যই, কিন্তু তারা প্লিজ আজকে আজকে নাও, এর মধ্যে বাজার থেকে কমলালেবু বা মৌসুমি নিয়ে।
1: সঠিক উত্তর হচ্ছে কমলালেবু, যা যা কমলালেবু রয়েছে তার জন্য এটা
0: জোরে হাততালি।
1: একদম চলে আসি আমাদের পরের প্রশ্নে, মানে যেটা লাস্ট প্রশ্ন মজারুর ইয়র্কারের, প্রশ্নটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এটা কিন্তু। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল কোনটি, যার গন্ধের কারণে সিঙ্গাপুরের মেট্রো রেল এবং এয়ারপোর্টে ওই ফলটা নিষিদ্ধ?
0: বাপরে,
1: পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল যার গন্ধের কারণে সিঙ্গাপুর মেট্রোতে বলো বা এয়ারপোর্টে বলো, যেখানেই বলো, পার্টিকুলারলি সিঙ্গাপুরে, সেই ফলটা নিষিদ্ধ।
0: আচ্ছা, মানে কোনোভাবেই ক্যারি করা যাবে না,
1: কোনোভাবেই ক্যারি, মানে এত বাজে গন্ধ, বলতে হবে সেই ফলটার নাম কি।
0: আপনি এরকম ফল আছে যে মানে তাহলে তো খেতেও অখাদ্যই হবে নিশ্চয়ই, না
1: জানি না, হয়তো দেখো ইট ডাজন্ট ম্যাটার, যাই বাপরে, নেভার জাজ এ বুক বাই ইটস কভার।
0: ওকে ফাইন,
1: আমি এখানে বলবো নেভার জাজ এ বুক বাই ইটস কভার।
0: মানে এতটাই বাজে স্মেল যে মানে মেট্রো এয়ারপোর্ট সব জায়গায় ব্যান। ওকে ফাইন,
1: আচ্ছা বন্ধু ফোন
0: দেখি দেখি ফোন লাইনে কে রয়েছে। হ্যালো
1: হ্যালো
4: হ্যালো,
1: হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
4: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছি, বেলকুড়িয়া থেকে।
1: হ্যাঁ বলো পায়েল।
4: আমি অ্যাকচুয়ালি কাঁঠাল বলবো, কারণ কাঁঠালের গন্ধটা আমার নিজের ভালো লাগে না, তাই বললাম।
1: এটা এটা বেশ ভালো বলেছো, আমার যেটা নিজের ভালো লাগে না সেটাই উত্তর হবে, এভাবেই তো। তোমার উত্তর কাঁঠাল, পায়েল বলছি কাঁঠাল উত্তর।
0: এটা কিন্তু মানে সঙ্গে যেই যুক্তিটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ মানে আমার যেটা ভালো লাগছে না সেটাই হচ্ছে।
1: একদম, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর উত্তর, এবং উত্তর নিয়ে আরো এসো। একদম একদম, বেশ, আমরা একটা উত্তর পেলাম।

0: কথার উত্তর পেয়েছি আমরা, আমরা কি পোস্টারে কোনো উত্তর পাচ্ছি?
1: চলো দেখি আমাদের যুবনী কলকাতার ফেসবুক পেজে আজকের পোস্টার নিচে কি কমেন্ট এসেছে।
0: নারকেল
1: নারকেল নারকেলের তো ভালো,
0: সুমিত সেন বলছে নারকেল।
1: আচ্ছা নারকেল নারকেল দুর্গন্ধযুক্ত গন্ধ না?
0: সিঙ্গাপুরে একটা এমন ফল যে ফলটা পার্টিকুলারলি সিঙ্গাপুরেই ব্যান, মানে যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট আছে যেগুলো বড় বড় পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো বলো বা আমার না যে বাসেও বোধ হয়, বাসেও তুমি ক্যারি করতে পারবে না, এবং এয়ারপোর্টে তো নয় একেবারেই ব্যান পুরোপুরি ওটা। তো সেটার উত্তরে তোমাকে বলতে হবে যে কোন সেই ফলটা যে ফলটা এত বাজে গন্ধ।
1: বাপরে বাপ, হ্যাঁ সেটাকে নিয়ে একটু রিসার্চ ওয়ার্ক চলছে আমার মনে হচ্ছে। চলো দেখি আমাদের ফোন লাইনে কে রয়েছে। 2213134 1।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা উত্তর পেয়েছি একটা ফেসবুকে। ফেসবুকে একজন বলছে যে ডুরিয়ান ফল। আচ্ছা ডুরিয়ান ফল, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল আর ডুরিয়ান। বেশ
1: ওকে, দেখি কোন লাইনে কে রয়েছে।
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
2: আমি বারাতালা নষ্টপাড়া থেকে শ্যাম নষ্ট বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো উত্তরটা।
2: বলছিলাম ওটা কি কামরাঙা হবে?
0: কামরাঙা, কামরাঙা মানে ফলটা তুমি নাম বলছো তাই তো, যে ফলটা দুর্গন্ধ খুব?
1: আমরা
0: কি লাস্ট একটা উত্তর নিয়ে এবার কাঁঠাল, রজত বিশ্বাস বলছে দুরিয়ান, আর আমরা ফোনে অনেকগুলো উত্তর পেয়েছি। দুরিয়ান একজন বলেছে কাঁঠাল, আর একজন কি বললো ভুলে গেছো, কামরাঙা।
1: কামরাঙা, হ্যাঁ এটাই বাবা, এটা কি করে ভুললাম, এটা তো আমার খেতে হেভি লাগে।
0: আপনি তো অলরেডি উত্তর দিলেন একটা,
3: ঠিকই বলেছেন পায়েল ম্যাডাম, আমি একমত, এটা হচ্ছে কাঁঠাল।
0: সঙ্গে একটা উত্তর চলে এলো, অন্য উত্তর বদলে গেল, এটা খুব ভালো লাগলো বিষয়টা আমার। তো কাঁঠাল উত্তর আমরা মেজরিটি পেয়েছি কাঁঠাল, আর একজন শুধু বলেছে দুরিয়ান। সঠিক উত্তরটা কি
1: তা? এবং একজন কামরাঙ্গা, পৃথিবীর সব থেকে বেশি দুর্গন্ধযুক্ত এমন একটা ফল, যেই ফলটার নাম বলতে হবে সেটা হচ্ছে তোমার সিঙ্গাপুরের মেট্রোতে এবং এয়ারপোর্টে কিন্তু সেই ফলটা একেবারেই নিষিদ্ধ, তার একমাত্র গন্ধের জন্য, দুর্গন্ধযুক্ত গন্ধের জন্য।
0: সঠিক উত্তরটা হচ্ছে যে ডুরিয়ান।
1: ওয়াও, তাহলে যে এটা বলতে হবে যে বলেছে তাই না, কারণ এটার উত্তর একজনই শুধু সঠিক উত্তর দিয়েছে।
0: তিনি আমাদের ফেসবুকে কমেন্ট করেছেন, তিনি উত্তর দিয়েছেন ডুরিয়ান।
1: ইয়েস,
0: এবং আমার মনে হয় যে আমাদের বলার আগে বোধ হয় একজন উত্তর দিয়েছেন, তার নাম হচ্ছে প্রিয়ব্রত সাহু, উনি বলছেন ডুরিয়ান।
1: ওকে ফাইন,
0: ঠিক আছে। তো বন্ধুরা ডুরিয়ান দুবার বলেছে, দুজন বলেছে,
1: হ্যাঁ
0: তো সঠিক উত্তর ডুরিয়ান, কাঁঠাল নয়। হ্যাঁ মানছি কাঁঠালের দুর্গন্ধ থাকে, কিন্তু কাঁঠাল তো মানে
1: মানে পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু
0: এলাউড, এলাউড। হ্যাঁ হ্যাঁ, যদি কাঁঠাল আমারও খুব পছন্দের না, সো আই এম উইথ পাপিয়া।
1: যাই হোক,
0: সরি পাইল, পাইল, সরি, ভেরি সরি পাইল।
1: ওকে হ্যাঁ বুঝতে পেরেছি, মানে সমস্ত কিছু কোনো মানে গুলিয়ে যাচ্ছে, মানে মানে হয় না মিক্সড ফ্রুট খাচ্ছি মনে হচ্ছে।
0: যারা সঠিক উত্তর দিয়েছে দুরিয়ান তাদের জন্য একটা
1: জোরে হাততালি।
0: বেশ, এরপর চলে আসি আমাদের পরের রাউন্ডে। পরের খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড, পরের রাউন্ডটা হচ্ছে ফল চেনা নয় রে নয় সোজা।
1: হ্যাঁ এমন কিছু নাম সাজেস্ট করবে মানুষজনকে, তাদের থেকে ওইখান থেকে সিলেক্ট করতে হবে কোনটা তোমার নিজের বানানো।
0: আমরা তিনটে মানে ফলের বৈজ্ঞানিক নাম বলবো, যার মধ্যে দুটো আসল নাম থাকবে আর একটা থাকবে আমাদের নিজেদের বানানো ভুল নাম। তোমাদেরকে সেই ভুল নামটা খুঁজে বার করতে হবে। আমি রাউন্ডটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই, ফল চেনা নয় রে নয় সোজা। এই রাউন্ডটাতে আমরা তোমাদের তিনটে ফলের বৈজ্ঞানিক নাম বলবো, সাইন্টিফিক নেম বলবো, যার মধ্যে থেকে দুটো আসল নাম থাকবে এবং একটা থাকবে ভুল নাম। তোমাদেরকে সেই ভুল নামটা খুঁজে বার করতে হবে। একটু ডিফিকাল্ট, একটু ভালো করে শুনবে তোমরা।
1: হ্যাঁ একটু ভালো করে

0: হচ্ছে এটা আম, মুসা প্যাডিসিকিয়া, এটা হচ্ছে কলা, আর লিচি বোম্বাইয়া, এটা লিচু, বুঝতেই পারছো তোমরা। তো এই তিনটে ফলে সাইন্টিফিক নামের মধ্যে একটা নাম ভুল আছে, বলতে হবে কোন নামটা ভুল আছে।
1: আর আমার তো তিনটেই ফল খুব ভালো লাগে,
0: তার মধ্যে আমার তো ডেফিনেটলি তিনটে ফল খুব ফেভারিট।
1: কলাটা খুব একটা নয়, ফার্স্ট যদি রাখি তাহলে আমার লিচু।
0: হ্যাঁ ডেফিনেটলি, এনি
1: যেটার মৌসুম চলছে এখন, জাস্ট পাগল করা মৌসুম চলছে।
0: আমরা ছোট্ট একটা গানে যাই নাকি?
1: ইয়েস, একটু চলো এবার একটা গানের ব্রেকে যাই।
0: সময় দি কোনটা? ঝটপট চলো সে উত্তর নেই তোমরা, একটা গানের পর ফিরছি। আমি শ্রুতি, আমার সঙ্গে
1: আমি অর্পিতা।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়ম।

0: বুলেটিন।
1: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর, এবং যে প্রমোটা তোমাদের শোনালাম ডেফিনেটলি সেটা কিন্তু রিমাইন্ডার একটা যে ফিফা আসছে, এবং আমাদের যুবমণি কলকাতা ফেসবুক পেজেও কিন্তু তোমার সেগুলো পাবে আপডেট, এবং তার পাশাপাশি পাবে তোমরা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এয়ার অ্যাপে যে 11:50 থেকে আপডেট, ঠিক আছে?
1: মানে বুঝতেই পারছো, যদি কোনোভাবে টিভিতে মিস করে যাও অসুবিধা নেই, জাস্ট রেডিওটা টিউন ইন করলে কিন্তু শুনে নিতে পারবে
0: 11 থেকে এবং 11:50 থেকে অলরেডি শুনতে পাবে কি আপডেট হলো, কি কি ম্যাচের প্রিভিউ বা রিভিউ নিয়ে আমরা থাকবো তোমাদের সঙ্গে। তো আমরা আজকে ফ্রি মজার আড্ডায় যে প্রশ্নটা করে গেছিলাম তোমাদের, আই গেস অনেকক্ষণ ধরে তোমরা ফোন করছো, শুনি ফোন লাইনে কি বলছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
2: নমস্কার, আমি মনিরুদ্দিন লক্ষ বলছি দক্ষিণ সাপ্তাহিক
0: থেকে। নমস্কার, বলো উত্তরটা।
2: আপনি
0: শিওর এটা? আচ্ছা বেশ বেশ, উনি বলছেন
1: উত্তরটা
0: ছিল বেশ, আমরা উত্তর পেয়েছি এবং আমি আরেকবার বলে দিই তিনটে নাম, সেটা হচ্ছে কি ম্যাগনিফেরা ইন্ডিকা, মুসা প্যারাডিসিয়া, লিচি বোম্বাইয়া। এর মধ্যে কোন নামটা ভুল বলতে হবে তোমার ঝটপট, ফোন লাইনে দেখি কি আছে।
1: হ্যালো
0: হ্যালো, উত্তর দিতে পারবেন ঝটপট। এবং বন্ধু ফোন লাইনে শুনি, হ্যালো হ্যালো, কে বলছেন একটু জোরে বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা বেশ, উত্তরটা অবশ্যই, মানে আপনি কনফার্ম সঠিক উত্তরটা কি হবে?
3: একদম একদম।
0: আচ্ছা এটি এটি তো বলছেন, বেশ সবাই তাহলে বলছে লিচি বোম্বাইয়া।
1: হ্যাঁ মানে এটার ছাড়া আর কিন্তু কোনো অ্যানসারই পেলাম না,
0: তাই না? না, এটার কোনো উত্তর পেলাম না, খুব ভালো।
1: ফোন লাইন ফার্স্ট টাইম প্রচুর ব্লিং করে যাচ্ছে।
0: হ্যাঁ প্রচুর ব্লিং করে যাচ্ছে, আমরা লাস্ট ফোন কল নিয়ে
1: চলো চলো নি।
0: হ্যালো
3: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
3: আমি বিকাশ দ্বারা বলছি।
0: হ্যাঁ বিকাশ বাবু বলুন উত্তরটা।
3: আমি লিচি বোম্বাই বলছি। তোমরা এত সুন্দর উত্তর দিয়েছো, সঠিক উত্তর হচ্ছে লিচি বোম্বাইয়া, কারণ লিচুর আসল বৈজ্ঞানিক নাম হচ্ছে লিচি চিনেসিস।
1: আর আমার মনে হয় দেখো এত নাম ফাম মাথায় রেখে লাভ নেই, জাস্ট বাজারে যাও, ফলটা কেনো, জাস্ট ছুটি এনজয় করে নাও, সিজন শেষ হওয়ার আগে জাস্ট মন প্রাণ ভরে খেয়ে নিতে হবে, ঠিক আছে? আমার লিচু পেলে আমার জাস্ট মনে হয় না কাউকে চাই। উফ
0: একদম একদম। এবার চলে আসি আমাদের পরের রাউন্ডে,
1: পরের রাউন্ডটা হচ্ছে ইন্টারেস্টিং একটা রাউন্ড,
0: চিনতে পারো কি? খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড থাকবে এখানে, কিছু তোমার হিন্ট দেবো আমি, ঠিক আছে? মানে বেসিক জেনারেল কোয়েশ্চেন থাকবে, সেই প্রশ্নটা ভালো করে শুনবে, এবং এটা এটা তোমরা জানো অলরেডি, মানে সকলেই আমরা একবার না একবার বায়োলজিতে বলে পড়েছি, বা যারা হোম সায়েন্স

0: গরমকালে অন্যতম লাইফলাইন হচ্ছে তরমুজ, ঠিক আছে? তরমুজ কার না পছন্দ, সবারই পছন্দ। তো এই তরমুজে বলতে পারবে কি যে কত শতাংশ জল থাকে?
1: এটা কিন্তু আমার মনে হয় একটু মানে নিজেরাই ক্যালকুলেট করে নাও, যেটা আমরা ফল খাই এবং সবসময় আমাদের মারা বলে থাকে যে তরমুজটা খেলি পেটটা ভরে গেল, কারণ এটা ফুল জল। তো অবশ্যই এতে বোঝা যাচ্ছে জলের ভাগটা অনেকই বেশি থাকে।
0: তোমরা যারা যারা মানে আমি যেটা মিন করতে, তোমরা যারা যারা তরমুজ চেনো তোমরা জানো উত্তরটা, ঝটপট চলে এসো উত্তর নিয়ে যে কত শতাংশ জল থাকে।
1: 2213341 অলরেডি ব্লিঙ্ক করছে শৌরিক, চলো দেখি নি
0: কোন লাইনে আছে। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আপনার নামটা? বিশ্বজিৎ বলছো। 99% তুমি শিওর? আচ্ছা বেশ, 99% উত্তর এসছে পোস্টারে, না কোন এখানে উত্তর আসেনি। তো প্রশ্ন আরেকবার করে দিয়েছি, আমরা যে সকলে পছন্দের তরমুজ, সেই তরমুজে বলতে হবে যে কত শতাংশ জল থাকে।
1: চলো দেখি,
0: যারা তরমুজ চেনো তোমরা জানো। বর্ণালী বলছে 92%, সুমিত সেন বলছে 45%। এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে সে কোনটা সঠিক।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম।
0: বুঝলাম। তো আমাদের কি আর একটু অপেক্ষা করা উচিত নাকি আমরা উত্তর বলে দেওয়া উচিত? উত্তর পেয়েছি আমরা,
1: হ্যাঁ অনেকগুলো পেয়ে গেছি। ইয়েস,
0: তো আমরা উত্তর নিচ্ছি না। আরেকবার ফেসবুকটা দেখে নি, ফেসবুকে উত্তর এসেছে কিনা, না এখন অবধি কোনো উত্তর আসেনি। তো যারা যারা 92% বলছো তাদের জন্য
1: এরপরেই আমরা চলে যাই, আর জাস্ট হাতে সময় কম কিন্তু প্রশ্ন আমাদের হাতে প্রচুর প্রচুর আছে, ঠিক আছে?
0: ইন্টারেস্টিং প্রশ্ন, ঠিক আছে? পরের প্রশ্নটা হচ্ছে, তোমরা বেদানা বা ডালিম চেনো তো? সকলেই চেনো তোমরা। এবার তোমরা জানো যে বেদানা বা ডালিম যে ফলটা, এই ফলটাকে আমরা ইংলিশে বলে থাকি পমিগ্রানেট।
1: ইয়েস,
0: বলতে পারো কি এই পমিগ্রানেট নামটার ভেতরে আর একটা ফলের নাম লুকিয়ে আছে? বলতে হবে কোন ফল। মানে আমরা সবাই পমিগ্রানেট চিনি, ডেফিনেটলি জানি এবং দেখেওছি ফলটাকে, আমরা সকলেই পরিচিত ফলটা, কিন্তু ফলটার নামটার মধ্যে কিন্তু, যেটা ইংলিশ নাম পমিগ্রানেট, সেই নামটার মধ্যে কিন্তু একটা অন্য ফলের নামও লুকিয়ে রয়েছে, যার আক্ষরিক অর্থ কিন্তু দিয়ে তৈরি হচ্ছে এই ফলটার নাম পমিগ্রানেট।
1: ও বাবা, মনে হচ্ছে একটা ক্লাস হয়ে যাচ্ছে, জাস্ট একটা ক্লাস, আমি একটা ক্লাসরুমে বসে আছি মনে হচ্ছে, স্টুডিওতে নয়। না
0: সহজ প্রশ্ন,
1: একটু একটু জাস্ট যদি মাথা ঘামাও তাহলেই পারবে। আর এই ফলটা কিন্তু আমরা খেয়েই থাকি
0: প্রায়শই, আমার তো খুবই প্রিয়, মানে আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এমন বলে নাকি যে এই ফলটা খেলে রক্ত বাড়ে।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আর আয়রন বাড়ে, ব্রেকফাস্টে তো থাকে এই ফলটা, তাই না? হ্যাঁ,
0: আমাকে ছোটবেলায় মা বলতো যে এই ফলটা খেলে রক্তের রং বেশি করে লাল হয়।
1: উত্তরটা কিন্তু মনে হচ্ছে বলেই দিচ্ছ শৌরিক।
0: না না, উত্তরটা আমি বলছি না।
1: আচ্ছা ঠিক আছে,
0: উত্তরটা লালের মধ্যে কিন্তু রয়েছে।
1: ব্যাস, আর কি বলে দাও, অ্যানসারটা তুমি বলে দাও, আমার মনে হয়
0: বেটার। আমি হিন্ট দিলাম, বন্ধু ফলে না, শুনি।
1: চলো দেখি। হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন?
1: শুনতে পাচ্ছি,
2: বেদানা হবে, বেদানা।
0: হ্যাঁ বেদানা তো হবে ডেফিনেটলি, কিন্তু যে প্রশ্নটা আমি করলাম সেটা বুঝতে পেরেছো? না, আই গেস বোধ হয় প্রশ্নটা বুঝতে পারিনি। বেদানাকে ইংলিশে বলে পমিগ্রানেট, রাইট? তো এই পমিগ্রানেট নামটার মধ্যে কিন্তু আরেকটা ফলের নাম লুকিয়ে আছে, বলতে হবে যে কোন ফলটার নাম লুকিয়ে আছে।
1: এবং এটা খুব সহজ একটা ফল যেটা আমরা মানে ব্রেকফাস্ট টেবিলে তো আমাদের থাকেই প্রত্যেক দিনই প্রায়।
0: হ্যাঁ ডেফিনেটলি থাকে।

0: পমিগ্রানেট এই নামটার মধ্যে, ইংলিশ নামটার মধ্যে যে নামটা লুকিয়ে রয়েছে একটা ফলের নাম, সেই ফলের নামটা বলতে বেদানা কিন্তু নয়।
1: হ্যাঁ বেদানা তো আমরা বলেই দিয়েছি, হ্যাঁ এটা তো বলেই দিয়েছি।
0: কিন্তু তাছাড়া অন্য একটা ফলের নাম লুকিয়ে আছে, বলতে হবে কি ফলের নাম।
1: চলো দেখি, ফোন লাইন তো ব্লিঙ্ক করছে, ফোন লাইনে কে রয়েছে দেখি। হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, কে বলছো? হ্যাঁ
2: দাদা পায়েল বলছি।
0: আচ্ছা পায়েল, হ্যাঁ বলো উত্তরটা। নামটার মধ্যে একটা নাম লুকিয়ে আছে অন্য ফলের নাম, সেই অন্য ফলটা বলতে হবে। একটু ভাবো একটু ভাবো, এত সহজ যদি হয়ে যেত তাহলে
1: মানে এটার মধ্যেই তো টুইস্টটা লুকিয়ে আছে। আর এই সব প্রশ্ন একজনের মাথা থেকেই বেরোয়, সেটা হচ্ছে সৌরিক।
0: থ্যাঙ্ক ইউ।
1: না এটা থ্যাঙ্ক ইউ নয়, মানে উত্তর পাওয়া যাচ্ছে না সৌরিক।
0: উত্তর পাওয়া গেছে, আমি জানি উত্তর চলে এসেছে অলরেডি আমার কাছে একটা।
1: চলো দেখি,
0: ফেসবুকে একটা উত্তর পেয়ে গেছে আমরা। অনলাইনে কে অনলাইনে বন্ধু কি বলছে? হ্যালো কে বলছো?
3: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ
3: হ্যাঁ আমি বাগদুরি থেকে বলছি, মোলা যাদব।
0: হুম হুম হুম,
3: সেটা হচ্ছে আপেল হবে।
0: আপেল?
3: হুম।
0: আচ্ছা কিভাবে একটু বোঝাও, আপেল কিভাবে লুকিয়ে আছে নামটার মধ্যে? আমি পাশ থেকে কিন্তু শুনতে পাচ্ছি কি, এই জন্য আপনাকে বলছি উত্তর। এর তালে কিন্তু খেলবো না, এইভাবে কিন্তু খেলা যাবে না। ঠিক আছে, আমি উত্তর নিলাম, আপেল উত্তর নিয়েছি আমরা। বেশ বেশ বেশ বেশ, তো আমরা এখানে আবার দেখি, সুমিত সেন বলছে শশা, আচ্ছা বর্ণালী নস্কর বলছে আপেল,
1: ওকে
0: আচ্ছা বর্ণালী বলছে আপেল, আচ্ছা ওকে, সুমিত সেন বলছে শশা।
1: হ্যালো
0: কে বলছো, কোথেকে বলছো? না উনি হয়তো ভুল করে অন্য কাউকে ফোন করতে গিয়ে আমাদের ফোন লাইনে ফোন করে দিয়েছেন। চিন্তা নেই, কোনো চিন্তা নেই, এটা হতেই থাকে, ক্রস কানেকশন হলেই তো বন্ধুত্ব বাড়ে, তাই তো?
1: বাবা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার মনে হয় সৌরিক ক্যান্সারটা আমার মনে হয় বলে দেওয়া উচিত, কারণ সুন্দর করে বলছে 9:51 বেজে গেছে।
0: লাস্ট ফোন কল শুনি।
1: হ্যাঁ
0: হ্যালো,
4: নমস্কার, আমি শান্তিপুর থেকে রাজশেখর বলছি।
0: হুম রাজশেখর বাবু বলুন উত্তরটা।
4: হ্যাঁ উত্তরটা হবে কলা।
0: উত্তরটা হবে কি আরেকবার বলুন? বেদানা বা ফল, ডালিম ফল, যেটা আমরা সকলে খুব পছন্দ করি, সকলেই খাই, আমরা সকলেই চিনি ফলটাকে, তো সেই পমিগ্রানেট নামটার মধ্যে একটা অন্য নাম লুকিয়ে আছে, সেটা কি? প্রশ্নটা এটাই ছিল। সঠিক উত্তর হচ্ছে, যারা যারা আপেল বলেছো তাদের জন্য কারণ সঠিক উত্তর হচ্ছে আপেল। কিভাবে বোঝাই এবার? পমিগ্রানেট শব্দটা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, পোমাম এবং গ্রেনেটাস। পোমাম শব্দের অর্থ হচ্ছে ল্যাটিনে আপেল, আর গ্রেনেটাস শব্দের অর্থ হচ্ছে গিয়ে বীজ, বা যেটাতে যে ফলটাতে বীজ আছে তাকে বলা হয় গ্রেনেটাস। অর্থাৎ ল্যাটিন ভাষায় এই ফলগুলোকে বলা হতো বীজযুক্ত আপেল, সেখান থেকে আসে পমিগ্রানেট। আর পোমাম, পোমাম যেটা নাম আপেল, সেটাকে ল্যাটিন ভাষায় আপেলকে পোমাম বলা হয়। যেহেতু পোমাম আর এই গ্রেনেটাস দুটো শব্দ যুক্ত করে পমিগ্রানেট হচ্ছে, তাই জন্য বলা হয় যে এই নামটার মধ্যে অন্য একটা ফলের নাম লুকিয়ে আছে। সঠিক উত্তর আপেল।
1: ইয়েস, যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের জন্য তো সৌরিক অবশ্যই হাতালি দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় হাতে আর একদমই সময় নেই, আমরা লাস্ট প্রশ্নটা চটপট করেই ফেলি। সৌরিক কি বলো,
0: একটু একটু ধাঁধা করি? কাঁচা হয়ে সবুজ, পাকলে লাল, তার ভিতরে হাজার মুক্ত, দেখতে ছাল, আমি কে?
1: কাঁচা হলে সবুজ, পাকলে লাল, তার ভেতরে হাজার মুক্ত, দেখতে ছাল, আমি কে? উত্তরটা আমরা প্রচুর বার বলে দিয়েছি কিন্তু শুতে,
0: উত্তরটা আমরা অনেকবারই বিভিন্ন বিভিন্ন
1: ভাবে
0: বলেছি এবং শব্দটা বারবার এসেছে আজকে ফোন করা থেকে এসেছে।
1: ঠিক, মানে এইটুকু বলতে পারি

0: যারা একদম প্রথম থেকে আমাদের শো শুনছো বা যারা টিউন ইন জাস্ট কিছুক্ষণ পরে করেছো, যা যা ফলের আমরা নাম বলেছি তার মধ্যে থেকেই কিন্তু এই ফলটা রয়েছে।
1: কোন ফলের ভেতরে মুক্ত থাকে?
0: হ্যাঁ,
1: অনেকগুলো থাকবে। মুক্ত মানে সাদা মুক্ত নাই হতে পারে, কালো মুক্ত হতে পারে।
0: হ্যাঁ,
1: শুনি বল ফলেনে বন্ধু কি বলছেন।
0: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো হ্যালো
1: হ্যাঁ
2: হ্যাঁ, লঙ্কা লঙ্কা
1: আচ্ছা লঙ্কা উক্ত লঙ্কা
0: আচ্ছা ইন্টারেস্টিং ফাইন। হ্যাঁ, কাঁচা হলে সবুজ পাকলে লাল হতেই পারে, যাই হোক তার ভেতরে হাজার মুক্ত, দেখতে ছাল আমি কে,
1: উত্তর নিলাম আমরা। আমি বলেছিলাম ভেতরে, ফলটার ভেতরে। তো আর
0: লাল কি করে হয়? কাঁঠাল প্রথমত লাল কি করে
1: হয়? লাল কি করে হয় বুঝতে
0: পারছি, সেটাও তো একটা ব্যাপার।
1: ঠিক আছে, তো আমার মনে হয় যে এইটা একটু কঠিন হয়ে গেছে শেষ মুহূর্তে, তারপরে কাঁটা বলছে যে এবার উঠতে হবে, কিছু করার নেই। তাই আজকের মতো লাস্ট উত্তর ঠাদার রাউন্ডের হচ্ছে কেউ কি বলেছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক উত্তর পেয়ে শুনছেন বলে তরমুজ, এবং বর্ণালী নস্কর বলছে ডালিম। সঠিক উত্তর তাহলে
0: লাস্ট যেই উত্তরটা বললো ডালিম। ইয়েস, ডালিম বা বেদানা, এটাই হচ্ছে সঠিক উত্তর।
1: দারুণ দারুণ, ফাটাফাটি ফাটাফাটি। তো আজকের মতো মজার রাউন্ড আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। ঘড়ির সময় বলছে যে এবার উঠতে হবে, বিদায় নিতে হবে। তবে আমি একটা কথা বলতে চাই, বর্ণালী কিন্তু প্রথম থেকে প্রত্যেকটা উত্তর সঠিক দিয়ে গেছে। বর্ণালী যেটা স্পেশালি
0: জোরে হাত তালি।
1: এইভাবে তোমরা আসতে থাকো, আমাদেরকে ফোন করতে থাকো, আর মজার আড্ডা তোমার সঙ্গে আবার কোনদিন একটা দিন কোন একটা সময় থাকবো। আমি সঠিক, আমার সমর্পিতা। তাই আজকের মতো
0: টাটা, গুড নাইট। আর হ্যাঁ, বৃষ্টিটা এনজয় করো, আর ওয়ার্ল্ড কাপ এনজয় করো, ব্যাস আর কি। আর গানে থাকো
1: আজকের মতো, বাই বাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: 107 FM রেনবো গড়িতে সময় বলছে রাত 10:46, আর বৃহস্পতিবার সপ্তাহের মাঝামাঝি এই অনুষ্ঠান মানে
1: রণজয় কৃষ্ণা এবং সঙ্গে সংবাদ সফর। ঠিক রাত্রি 12:00 পর্যন্ত আমরা রয়েছি আপনাদের সঙ্গে, আর নিশ্চিতভাবে আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে।

0: অদ্ভুত সুন্দর অরিজিৎ এবং শ্রেয়ার যুগলবন্দী এই গান দিয়ে শুরু হয়ে গেল আজ রাতে সংবাদ সফরে। এবং গতকাল যেভাবে ভয়ানকভাবে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি আমাদের কাছে ভীষণ দরকার ছিল, ভীষণভাবে প্রয়োজন ছিল। আজকেও বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি করে বৃষ্টি হলেও গতকালকের মতো বৃষ্টির এখনও পর্যন্ত কিন্তু খবর নেই। কিন্তু যে উত্তাপ ছিল, যে প্রচণ্ড দাবদাহ ছিল, সেখান থেকে হয়তো আমরা অনেকটাই স্বস্তিতে। আর এই স্বস্তি নিয়েই উপ্রান্তে যারা রয়েছে আমাদের সঙ্গে লিসনার, তারা রয়েছে আজ রাতে আজকের সংবাদ সফরে।
1: সংবাদ সফর মানেই তো যারা অনেকদিন ধরে আমাদের সঙ্গে আছেন, আমাদের বিশাল বড়ই আকাশবাণী পরিবারের, তারা প্রত্যেকেই জানেন যে সংবাদ সফর মানে কিন্তু শুধুমাত্র সংবাদকে নিয়ে সফর নয়। রণজয় কৃষ্ণা যখন আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সফর চালায়, মানে সেই একেবারে রাত্রি 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, তখন কিন্তু তারা এমন কিছু খবর আপনাদের জন্য নিয়ে আসে, যে খবরগুলো ওই যে জারাহাটকে, যে খবরগুলো আপনাকে ভাবায়, অবশ্যই ভাবায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো কোনো জায়গায় আপনাদের সচেতন করার চেষ্টা করি, কোনো কোনো জায়গায় যে বিষয়গুলো ভীষণভাবে এখন ঘুরছে, মানে নিউজ পেপারে আসছে, সমাজ মাধ্যমে আসছে, আপনাদেরকে প্রভাবিত করছে, আমরা জানতে চাই যে আপনারা কিভাবে প্রভাবিত হচ্ছেন, কি মনে হচ্ছে আপনাদের, একেবারে সরাসরি আপনাদের কাছ থেকে মেসেজের মাধ্যমে সেগুলো জানতে চাই, আপনারাও সেগুলো আমাদেরকে শেয়ার করেন, আমরা ঋদ্ধ হই। অনুষ্ঠান শেষে মনে হয় যে সত্যি তো আমরা ঠিক এতটা বোধ হয় ভাবিনি। আর এইখানেই বোধ হয় সংবাদ সফর অন্য কোনো সংবাদ মানে ভিত্তিক অনুষ্ঠানের চেয়ে একেবারে আলাদা, যেখানে আপনাদের ইনভলভমেন্ট প্রতি মুহূর্তে থাকে এই সফরে।
0: এবং সেই ইনভলভমেন্ট আজকেও আমরা চাইছি, ভীষণভাবে আমরা আদায় করে নিতে চাই। এবং সেইটুকু বোধ হয় আমাদের দাবি এইটুকু থাকতে পারে, কৃষ্ণার অনুজয়ের উপরান্তে যারা রয়েছে আমাদের সাথে 107 FM রেনবো এবং প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপ থেকে তোমরা শুনছো, আমাদের যারা প্রতিদিনকার শ্রোতা, যারা লিসনার, তারা তো রয়েছে, এবং সেই সঙ্গে যারা আজকে এই মুহূর্তে নতুন কৃষ্ণা এবং রণজয়ের সঙ্গে রয়েছে সংবাদ সফরে। আজকে এত কিছু আমাদের নিউজ ভ্যারাইটি রয়েছে আমাদের হাতের মুঠোর মধ্যে, কিন্তু সেখান থেকে আমাদের যারা লিসনার তারাই বলে থাকেন যে এই অনুষ্ঠান সম্পূর্ণ ডিফারেন্ট, তার স্বাতন্ত্র্য নিয়েই কিন্তু এই অনুষ্ঠান চলছে। অবশ্যই তোমাদের যে উষ্ণ ভালোবাসা, যে পরামর্শ, যে মতামত, এবং সব থেকে বড় কথা যে স্বতঃস্ফূর্ত টুগেদারনেস আমরা পাই তোমাদের কাছ থেকে, এটা আমাদের কাছে প্রত্যেকটা অনুষ্ঠানকে করার জন্য একটা আলাদা শক্তি দেয়। এবং সেখান থেকে সেটাকে আমরা সবসময়ের জন্য আমরা ওয়েলকাম করি, ওয়েলকাম জানাই যারা আজকে নতুন রয়েছে এবং যারা পুরনো রয়েছে তাদেরকে সকলকে আরও একবার ওয়েলকাম আজ রাতে সংবাদ সফরে। কৃষ্ণা রণজয় তোমাদের সাথে।

0: আর কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরে শুরু ফুটবলের সবচেয়ে বড় যুদ্ধ। আজ ভারতীয় সময় মধ্যরাতে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় খেলা হবে এবং এবারই প্রথম তিনটি দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। মেক্সিকোয় স্তাদিও আস্টেকা, কানাডায় বিএমও ফিল্ড, আমেরিকায় সোফি স্টেডিয়াম। মেক্সিকোতে আজ ভারতীয় সময় রাত্রি 10:30 হবে অনুষ্ঠান। কানাডায় 12 জুন মানে আগামীকাল ভারতীয় সময় রাত্রি 11:00 থেকে অনুষ্ঠান শুরু হবে এবং আমেরিকায় 13 জুন ভারতীয় সময় ভোর 5:00 থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। মেক্সিকোয় মূল আকর্ষণ শাকিরা ও বার্নাবয়, তারা পারফর্ম করবেন বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে। তাছাড়াও আলেকজান্ডার ফের্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওসেন, জে বেলভিল, লীলা ডাউনস, মানা টাইলা এরা তো পারফর্ম করবেনই। ক্যানাডার মূল আকর্ষণ মাইকেল বাবল, তাছাড়া অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেটে, জেসি রেজ, নোরা ফতেহি, সঞ্জয় ও উইলিয়াম প্রিন্স থাকবেন অনুষ্ঠানে। আমেরিকার মূল আকর্ষণ কেটি পেরি, তাছাড়া ফিউচার অ্যানিটা, লিসা, রেমা ও টাইলা অনুষ্ঠান করবেন সেখানে।
1: এবং সবিস্তারে আজকে আর কিছুক্ষণের অপেক্ষা এবং আজকে যে মেগা যে ইনাগুরেশন প্রোগ্রাম শুরু হতে চলেছে তার যে সবিস্তার ডিটেইল কৃষ্ণাদি সমস্ত কিছু বলে দিল তার জন্য অপেক্ষা। এবং সেই সঙ্গে সঙ্গে তো আমরা রয়েছি সংবাদ সফর, আরও অনেক কিছু থাকছে তোমার জন্য। সঙ্গে থাকো, শুনতে থাকো

আমাদের চারদিকে বা সমাজ মাধ্যমে আমরা এমন এমন কিছু ঘটনা দেখি যেগুলো নিয়ে কিন্তু সত্যিকারের বলে না ভিতরে একটা আগুন জ্বলে ওঠে। সেরকমই একটা জায়গা থেকেই কিন্তু রণজয় কৃষ্ণা আজকে আপনাদের কাছে একটা বিষয় রাখবে, যে বিষয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের মতামত জানাবেন মেসেজের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু মানে যে ব্যাপারটা নিয়ে সমাজ মাধ্যম এখন তোলপাড়, সেটা একটুখানি বলি আপনাদেরকে, যে কোনো একটি কমেডি শো, সেই কমেডি শোতে কোনো একটি ছেলে সে বলতে চাইছে যে সে একটু মানে কিছু টাকার বিরিয়ানি খাইয়েছে তার গার্লফ্রেন্ডকে, সেই জন্য সেটা তাকে মানে চাবিকাঠি দিয়ে দেয় যা কিছু করার, সেটা নিয়ে এটা সে হেসে হেসে বলছে এবং সেটা নিয়ে যে অ্যাঙ্কার সে এবং সেই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারাও রীতিমতো হাসছে বা হাততালি দিচ্ছে। অন্য একটি ঘটনায় দেখা যায় যে একটি ডাক্তার মেয়ে, সেই মেয়েটি বলতে চাইছে যে যারা যে সমস্ত মানুষজন মহৎ উদ্দেশ্যে দেহদান করেন তাদের দেহের উপর যখন তারা ছুরি চালিয়ে তাদের ডাক্তারি শিক্ষাটা লাভ করে, তার উপর গবেষণা হয়, তার উপর শিক্ষা হয়, সেই দেহের উপর সেই মানব দেহ নিয়ে সে মজা করছে এবং সেই মজা করাটাকেই তার চারপাশে যে লোকজন আছে তারা হাসছে এবং অ্যাঙ্কার যিনি সেই অনুষ্ঠানের তিনিও ব্যাপারটিকে বেশ মজার চোখে দেখছেন এবং এটি একটি অসাধারণ কমেডি শো হিসেবে শেষ হচ্ছে। এই দুটি ঘটনাই কোনো একটা ভাবে সমাজ মাধ্যমকে বেশ তোলপাড় করেছে, মানুষজন এ নিয়ে বিদ্রোহ করছে, তাদের শিক্ষা তাদের শিষ্টাচার এ নিয়ে কথা বলছে এবং তার জন্য প্রথম যে ছেলেটি এই অন্যায়টি এই ধরনের কথাবার্তা বলেছে তার জন্য তার চাকরি পর্যন্ত গেছে। এখনো পর্যন্ত দ্বিতীয় ঘটনা ঘটার জন্য ডাক্তার মেয়েটির কোনো শাস্তি হয়েছে কিনা জানা যায়নি।

0: কিন্তু না, এই ধরনের মজা করা, আনন্দ করা, এই জায়গাগুলোই বোধহয় ভীষণভাবে নাড়া দিয়ে যায় যে সত্যি প্রকৃত শিক্ষা কোথায়, প্রকৃত মানুষ হয়ে ওঠা কোথায়। রবি ঠাকুরের কথা ধার করে বলা যায় যে বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে।
1: রবি ঠাকুরের কথা দিয়ে তুমি শেষ করলে, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। আজকে যে দুটো ঘটনার কথা বললে, সে দুটো ঘটনার জন্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। আজকে খুব সহজে অনেক কিছু ভাইরাল হয়ে যায়, এবং কোনো একটা ঘটনা ঘটলে আগে হয়তো যে কটা মানুষ জানতো তার থেকে হয়তো কয়েক কোটি বেশি মানুষ আজকে কিছু মুহূর্তের মধ্যে জানতে পারছেন। সত্যি তো, মাত্র কয়েকটা পয়সা দিয়ে বিরিয়ানি খাওয়ালেই যদি তার সব কিছু দখল নেওয়াটাই অভ্যেসে পরিণত হয়, আজকের এই সমাজে অবাক লাগে, ভাবলে কষ্ট হয়। কোথায় চলেছি আমরা, কোন পথে চলেছি আমরা? এটাই কি গ্লোবালাইজেশনের সুফল আজকের সময়ের, আজকের প্রজন্মের কাছে? ভাবতে অবাক লাগে, গায়ে কাঁটা দেয়। আজকের সময়ে দেহদান করা নিয়ে অনেক রকমের আন্দোলন হচ্ছে, প্রচুর মানুষ তার সঙ্গে যুক্ত রয়েছেন। এবং একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেন, তিনি স্বেচ্ছায় বা তার পরিবারের অনুমতিক্রমে তার দেহটি পরবর্তী সময়ে বিজ্ঞানের কাজে লাগবে, মেডিকেল সায়েন্সের কাজে লাগবে, কোনো মানুষের শরীরেও কাজে লাগতে পারে, এই ভেবেই মহৎ এই কাজটি তারা করে থাকেন। অথচ এই নোবেল একটি কাজ, যেখানে মেডিকেলের সঙ্গে যারা যুক্ত, যারা প্র্যাকটিশনার, যারা পরবর্তী সময়ে ডাক্তার হবে, চিকিৎসক যারা, তাদের যে মহান কাজ, আবার বলছি তাদের কাজটাও মহান কাজ। একজন চিকিৎসকের থেকে একজন মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার থেকে বোধহয় বড় কিছু থাকতে পারে না। তাদের কাজকে আমরা সম্মান করি, তাদের কাজকে আমরা স্যালুট জানাই। কিন্তু যখন পরীক্ষাগারে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে একজন মৃতদেহের সঙ্গে এমন কিছু আচরণ করা হয়, একজন মহিলা শিক্ষানবিশ ডাক্তার যখন এমন কিছু আচরণ করেন, বালখিল্যপনায় পরিণত করেন কোনো কিছুকে, উপহাস তৈরি হয়, ঠাট্টা ইয়ারকি তৈরি হয় সেই মানুষটির মৃতদেহকে ঘিরে, সেটাকে মেনে নেওয়া যায় না। সোচ্চার হচ্ছেন অনেকে, আবার অনেকে সব কিছু দেখেও চুপ করে রয়েছেন। আজকের সমাজের এটাই কি প্রাপ্য প্রশ্ন থাকে। আমাদের তরফ থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, এবং আপনারা জানেন যারা সংবাদ সফরের নিয়মিত লিসনার, তারা আমাদের কাছ থেকে কিন্তু কোনো কিছু বাদ যায় না। যখনই সমাজে একটু অন্যথা, একটু বেনিয়ম আমরা দেখি, আমাদের কিন্তু বলতে গলা কাঁপে না। আমরা এই প্ল্যাটফর্মে, এই হট সিট থেকে আমরা সেটা মানুষের সামনে তুলে ধরি। বিচারের দায়িত্ব আপনাদের, আপনারাই বিচার করবেন যেটা বলা হচ্ছে, যে ঘটনা ঘটছে সেটা ঠিক না সেটা বেঠিক, তুলে ধরার দায়িত্ব আমাদের, তুলে ধরার দায়িত্ব আজ রাতের সংবাদ সফরের। এবং সেখান থেকে আজকে আসুন না 9903653992 নিজেদের মতামত জানান আজকের এই সময়কে ঘিরে। পুঁথিগত শিক্ষায় কি প্রকৃত মানুষ হয়ে ওঠার মাপকাঠি, কি মনে করছেন আপনি জানান আমাদেরকে। আমরা অপেক্ষায় আপনার মেসেজের 9903653992।
0: এবং আমরা অবশ্যই জানি যে অনুষ্ঠান শেষে রণজয় কৃষ্ণা এমন একটা জায়গায় পৌঁছবে যেখান থেকে কিন্তু প্রত্যেকটি আমাদের পরিবারের সমস্ত মানুষজনের কাছ থেকে আমরা এমনভাবে মতামত পাব যাতে হয়তো একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, একটা প্রতিবাদের প্ল্যাটফর্ম। তাদের ভাবধারা, তাদের মতামত, তাদের কথাবার্তা, তাদের চিন্তাধারা আমরা জানতে চাই। 9903653992 জানান আপনার মতামত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।

এবার একটু বিস্তারে জানি, এই যে এবারের ইতিহাসের সর্বোচ্চ মানে 48টা দল নিয়ে এবারের মানে ফিফা ফুটবল বিশ্বকাপ যেটা আজ শুরু হচ্ছে, 48টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই 48টা দল নিয়ে, কারণ তিনটে দেশ যেহেতু একসঙ্গে এবার বিশ্বকাপ আয়োজন করেছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এবারই প্রথম দল বেড়েছে আগের চেয়ে 16টি। গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপের সময়ের দূরত্বটা কিন্তু 4 বছর নয়, 3 বছর 6 মাস। কেন? কাতারের মাটিতে হওয়া সর্বশেষ বিশ্বকাপটি প্রায় 4.5 বছর পর, মানে গরমের কারণে শীতকালে নিয়ে যাওয়া হয়েছিল, হওয়ায় এবার সেই জুন মাসেই শুরু হচ্ছে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তো বললামই একটু আগেই যে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা একটু পরে মুখোমুখি হতে চলেছে। জানেন কি, 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও কিন্তু এই দুটি দলই মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি শেষ হয়েছিল 1-1 সমতায়। এবারের আসরে মোট ফাইনাল সহ ম্যাচ হবে 104টি, সব মিলিয়ে 16টি মাঠে বিশ্বকাপ আয়োজিত হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল সহ সর্বোচ্চ 78টি ম্যাচ হবে আমেরিকায়, সমান 13টি করে ম্যাচ মেক্সিকো এবং কানাডায়। মেক্সিকোতে 3টি, কানাডায় 2টি ও সর্বোচ্চ 11টি ম্যাচে খেলা হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে শুরু হয়ে এই আসরের পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে। মাঠগুলোর মধ্যে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামটি সবচেয়ে বেশি আলোচনায়, ঐতিহাসিক স্মৃতি ধারণ করে রাখার জন্য। এই মাঠে বিশ্বকাপ জিতেছেন ফুটবল ইতিহাসে 2 কিংবদন্তি, ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। পেলে জিতেছিলেন 1970-এ আর 1986 সালে ম্যারাডোনা। এছাড়াও এই মাঠে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে, ইতিহাসের প্রথম স্টেডিয়াম এই রেকর্ড করতে যাচ্ছে 1970, 1986 এবং তারপর 2026 সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ গড়াবে এই মাঠেই। বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগ এবং উত্তেজনা তো মানে কোনো কথাই হবে না সেই নিয়ে। এবারে একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যেমন এবারই প্রথম রাউন্ড অফ 32 হবে, বদলি খেলোয়াড়দের 10 সেকেন্ডের মধ্যে মাঠে নামতে হবে, বদলি হতে যাওয়া খেলোয়াড়কে নিকটবর্তী সীমানা দিয়ে মাঠ ছাড়তে হবে, দেরি হলে তার দলকে পুরো 1 মিনিট 10 জন নিয়ে খেলতে হবে। যদি রেফারির মনে হয় কোনো দল 5 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে থ্রো ইন করতে, তখন প্রতিপক্ষ সেই থ্রো ইন পেয়ে যাবে। গোলকিপার বাদে কারো ছোটোখাটো চিকিৎসার প্রয়োজন হলে তাকে 1 মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছাড়লে দেখতে হবে লাল কার্ড, মাঠের বাইরে থেকে কেউ প্ররোচিত করলে তিনিও একই শাস্তি পাবেন, পুরো দল মাঠ ছাড়লে বিজয়ী ঘোষণা করা হবে প্রতিপক্ষকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিয়ম কানুনেও এবার নতুন সংযোজন এসেছে, ভুল করে দেওয়া কর্নার কিকের রিভিউ করা হবে, তবে খেলা শুরু করতে দেরি হওয়ার সম্ভাবনা থাকলে এমনটা করার সুযোগ নেই। প্রথমবারের মতো ফ্রি কিক বা কর্নার নেওয়ার আগে আবারও বক্সে ফাউল হলে সেটির প্রভাবে গোল বা পেনাল্টি হলে সুযোগ থাকবে ভিএআর সেটি যাচাই করার। দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের বিষয়টিও যাচাই করার সুযোগ থাকছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির, বিশেষ করে ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে। কোনো খেলোয়াড় যদি মুখ, বাহু বা জার্সি দিয়ে মুখ আড়াল করে কথা বলে, তখন রেফারিরা সেটি গুরুত্ব দিয়ে দেখবেন। উত্তেজনাপূর্ণ কথাবার্তা হলে লাল কার্ডও দেখানো হতে পারে, তবে স্বাভাবিক কথাবার্তায় কোনো বাধা নিষেধ নেই। বিশ্বকাপের মতো বড় আয়োজন হবে আর বিতর্ক থাকবে না, না এমনটা তো হবার নয়। বিতর্ককে সঙ্গী করেই শুরু হতে যাচ্ছে 3 দেশে হতে যাওয়া বিশ্বকাপ। বিশেষত টিকিটের দাম নিয়ে অসন্তোষ রয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল ভক্তদের মধ্যে। এছাড়া ইরান যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও শঙ্কা ছিল, শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে অংশ নিলেও বেস ক্যাম্প করেছে মেক্সিকোয়, এখনও আমেরিকার ভিসা পায়নি তাদের স্কোয়াডের কয়েকজন সদস্য। সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতানো ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি, নিরাপত্তা তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে ইটালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি করলেও অনেক দেশের দর্শক

আমরা যখন এই বিশ্বকাপ ফুটবলের মধ্যে রয়েছি, সেই সময় বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু খবর যাবে না? না, তেমনটা তো হতেই পারে না। বিশ্বকাপ ফুটবলের একটা ছোট্ট টুকরো খবর একটু আমরা দিয়েই দিলাম প্রথমে, 10:30 থেকে যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে সে সম্পর্কে।

0: দর্শকদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, যার ফলে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সবচেয়ে বিতর্কিত এক বিশ্বকাপ। তবে হ্যাঁ, সব কিছু ছাপিয়ে আজ রাত থেকে ফুটবল প্রেমীরা মেতে উঠবেন এক দারুণ উন্মাদনায়। প্রিয় দলের জার্সি এবং পতাকা নিয়ে প্রস্তুত তারা রাত জেগে প্রতিটি ম্যাচ দেখতে। তিন দেশে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের রোমাঞ্চ, উত্তাপ ও উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে।
1: আর বিশ্বকাপ যখন, তখন ব্রাজিলের কথা না বললেই নয়। এই ব্রাজিল, ব্রাজিলকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, সেই ব্রাজিলকে কিন্তু জার্সি পাল্টাতে হয়েছিল। কেমন ছিল সেই গল্পটা? ফুটবল মাঠে ব্রাজিল নামা মানে গ্যালারি জুড়ে হলুদের শোভা, যেন হলুদ গালিচা। মাঠে যেমন ফুল ফোটান পাঁচবারের বিশ্বকাপ জয়ী ফুটবলাররা, ঠিক তেমনই মনে হয় গ্যালারিতেও হলুদ ফুল ফুটে রয়েছে। কিন্তু আগে এই ছবিটা এরকম ছিল না। 1950 সাল পর্যন্ত সাদা জার্সি পরে খেলত ব্রাজিল, আজকের মতো হলুদ ছিল না। 1950 সালের বিশ্বকাপের পর জার্সি বদল করে তালা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? নেপথ্যে রয়েছে একটি হার। ফুটবলে যে কোনো বড় ঘটনার নেপথ্যে বেশিরভাগ সময়ই থাকে কোনো দুঃখের ইতিহাস। ব্রাজিলের ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে। 1950 সালের আগে সাদা জার্সি পরে খেলত ব্রাজিল, কিন্তু 1950 সালের ফাইনালে ঘরের মাঠে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে 1-2 গোলে হেরে যায় ব্রাজিল। প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় তাদের। আর এই ঘটনার পরেই ব্রাজিলের ফুটবলার প্রেমীরা দাবি করে সাদা জার্সি অশুভ, আর তখনই ঠিক হয় জার্সির রং বদলাতে হবে। দেশের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে জার্সির নকশা করার প্রস্তাব দেওয়া হয়। 19 বছরের আলদির গার্সিয়া শিলির জার্সি সকলের পছন্দ হয়। পতাকার হলুদ, সবুজ আর নীল রং দিয়ে জার্সির নকশা করেছিলেন তিনি। মোজার রং ছিল সাদা। 1954 সালে সেই জার্সি পরে খেলেছিল ব্রাজিল। 1958 সালে প্রথমবার বিশ্বকাপ জেতে তারা। 1962, 1970 সালে জেতে দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বকাপ। তারপর থেকে জার্সির রং কিন্তু একই রয়েছে। 1994 এবং 2002 সালেও ব্রাজিল বিশ্বকাপ জেতে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি এখনও পর্যন্ত তাদেরই ঘরে রয়েছে। তবে 2002 সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। তার মধ্যে 2014 সালে নিজেদের দেশে সেমিফাইনালে জার্মানির কাছে 1-7 গোলে হারের লজ্জা সহ্য করতে হয়েছে তাদের। আর এইভাবেই কিন্তু তারা নামতে চলেছে এবারেও। এবার কার্লো আনচেলত্তিকে কোচ করেছে ব্রাজিল। পোড় খাওয়া এই কোচের হাত ধরে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন নেমারেরা।
0: জার্সির আরো গল্প শুনবো, হ্যাঁ আরো অনেক গল্প আছে বিশ্বকাপ নিয়ে। এক গান বিরতি নিয়ে ফিরে আসছি।

0: জমকালো বিশ্বকাপের জন্য আমরা সকলে তৈরি, আর আজ রাতে সংবাদ সফরও তোমাদের আরও একটু বেশি করে তৈরি করে দিচ্ছে। বিশ্বকাপের আনাচে কানাচে কোথায় কি ঘটছে না ঘটছে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে রয়েছি সারা ভারতবর্ষ জুড়ে, আর সব কিছুই কিন্তু একদম টাটকা। বিশ্বকাপের সমস্ত রকম ঝলক আজকে যেরকম রয়েছে আজ রাতে সংবাদ সফরে, অবশ্যই বিশ্বকাপ চলাকালীন যে সংবাদ সফরগুলো থাকবে সেখানেও কিন্তু বিরাটভাবে থাকছে এবারের বিশ্বকাপ। এবং সেই সঙ্গে তোমরা মেসেজ করছো, আর যারা এখনও পর্যন্ত মেসেজ করোনি সব মেসেজ কিন্তু আমরা জমিয়ে রাখছি, ঠিক সময়ে আমরা মেসেজ পড়ব। পুঁথিগত শিক্ষায় কি প্রকৃত মানুষ হয়ে ওঠার চাবিকাঠি, কি মনে করছো তোমরা, কি ভাবছো, তোমাদের কথা জানতে চায় কৃষ্ণা রণজয়। 9903653992 মেসেজ করো তোমরা।
1: 52 বছর পর আবার ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েছে হাইতি। শেষবার 1974 সালে ফুটবলের বিশ্বযুদ্ধে খেলার সুযোগ পেয়েছিল তারা। গ্রুপ পর্বে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং ইটালির কাছে হেরে বিদায় নিয়েছিল ক্যারিবীয় উপদ্বীপের এই দেশ। বিশ্বকাপে নামার আগে নজর কেড়েছে হাইতির জার্সি, পোল্যান্ডের পতাকা লাগানো জার্সি পরে খেলবে তারা। বিশ্বকাপে হাইতির হোম এবং অ্যাওয়ে জার্সিতে কোমরের কাছে পোল্যান্ডের সাদা লাল রঙের পতাকা আঁকা আছে। না, জার্সি প্রস্তুতকারক সংস্থা কিন্তু কোনো ভুল করেনি, এর নেপথ্যে রয়েছে 220 বছরের পুরনো ইতিহাস। 1802 সালে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিল হাইতি। সেই সময় পোল্যান্ডের প্রায় 5,000 সৈন্যকে হাইতিতে পাঠান নেপোলিয়ন, তৎকালীন সেন্ট ডোমিনিক নাম ছিল। ফরাসি সৈন্যদের সাহায্যের জন্য পাঠানো হয়েছিল তাদের। পোল্যান্ড ভেবেছিল হাইতির বিরুদ্ধে ফরাসি সৈন্যদের সাহায্য করলে তাদেরও স্বাধীন হতে সাহায্য করবে ফ্রান্স। সেই সময় পোল্যান্ডের উপর রাশিয়া এবং অস্ট্রিয়ার দখল ছিল। কিন্তু হাইতিতে পৌঁছানোর পর পোল্যান্ডের সৈনিকেরা দেখেন এ তো স্বাধীনতার যুদ্ধ, হাইতির মতো তারাও তো স্বাধীনতা চান, তাহলে কিভাবে স্বাধীনতার জন্য লড়াই করা একটা দেশের বিরোধিতা তারা করবেন। তারপরেই পোল্যান্ডের সৈন্যদের একটা বড় অংশ হাইতির স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলান, তাদের যৌথ লড়াইয়ে পিছু হটে ফ্রান্স। 1804 সালে স্বাধীন হয় হাইতি। স্বাধীনতার পর হাইতির প্রথম প্রধান জঁ জ্যাক দে সালিন্স পোল্যান্ডের এই সাহায্যের কথা প্রকাশ্যে স্বীকার করেন। পরবর্তীতে হাইতি কোনো শ্বেতাঙ্গকে নাগরিকত্ব না দিলেও বা সেখানে জমি কেনার অধিকার না দিলেও পোল্যান্ডের সৈন্যদের জন্য ছাড় ছিল। এমনকি প্রায় 500 পুলিশ সৈন্য সেখানেই থেকে যান, তারা আর দেশে ফেরেননি। 220 বছর পরেও পোল্যান্ডের সৈন্যদের সেই সাহায্যের কথা হাইতি ভোলেনি, তাই তারা এমন জার্সি তৈরি করেছে যেখানে পোল্যান্ডের পতাকা রয়েছে। গ্রুপ সিতে ব্রাজিল, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে রয়েছে হাইতি। ঘটনাচক্রে এবারের বিশ্বকাপে কিন্তু যোগ্যতা অর্জন করতে পারেনি পোল্যান্ড, তবে হাইতির জার্সির মধ্যে দিয়ে তারাও থাকবে ফুটবলের সেরা এই প্রতিযোগিতায়।
0: এবার একটু, যেহেতু বিশ্বকাপ এবং সেহেতু মেসি এবং রোনাল্ডোর কথা না বললেই নয়, বিশ্বকাপে কিন্তু এখনও পর্যন্ত আমরা তাদের খেলা দেখিনি, এক

সঙ্গে মুখোমুখি হননি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ পর্তুগাল এবং আর্জেন্টিনা বিশ্বকাপে কখনো একে অপরের বিরুদ্ধে খেলেনি, তবে এই বিশ্বকাপে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি সম্ভাবনা? তিনটি সম্ভাবনা রয়েছে, যার কোনো একটি মিলে গেলেই রোনাল্ডো এবং মেসিকে বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পাব মুখোমুখি দ্বৈরথে। একসময় স্পেনের লিগে নিয়মিত মেসি রোনাল্ডো দ্বৈরথ দেখা যেত, তবে শেষবার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে ৬ বছর আগে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিরুদ্ধে খেলেছিল রোনাল্ডোর জুভেন্টাস। রোনাল্ডো ম্যাচে দুটো গোলও করেছিলেন, দেশের জার্সিতেও প্রদর্শনী ম্যাচে খেলেছেন। সাম্প্রতিক দ্বৈরথ ২০২৩ অক্টোবরে মেসির প্যারিস সঁ জারম প্রদর্শনী ম্যাচ খেলেছিল রিয়াধের দলের বিরুদ্ধে। সেই ম্যাচে রোনাল্ডো দুটি এবং মেসি একটি গোল করেছিলেন। যে সম্ভাবনাগুলোর কথা বললাম, তিনটে সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা, যদি আর্জেন্টিনা গ্রুপ জে এবং পর্তুগাল গ্রুপ কে নিজেদের গ্রুপে জেতে, তাহলে দুই দেশই প্রতিযোগিতার একই অর্ধে থাকবে। যদি দুই দেশই রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 ম্যাচ জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের। সেকেন্ড যে অপশান থাকছে, সেখানে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দেশই গ্রুপের রানার্স আপ হয়, তাহলে প্রতিযোগিতার সূচি অনুযায়ী আরও আগেই দেখা হতে পারে মেসি এবং রোনাল্ডোর। রাউন্ড অফ 16 দেখা হয়ে যাবে এই দুই দেশের দুই তারকার, যদিও দুদেশের গ্রুপের বাকি প্রতিপক্ষ যারা, তাতে এই পরিস্থিতি দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং একদম শেষ যে অপশান বা সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে কোনো একটি দেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল গ্রুপের রানার্স আপ হয়, তাহলে দুই দেশ দুই অর্ধে চলে যাবে। সেক্ষেত্রে ফাইনাল ছাড়া মেসি রোনাল্ডোর দেখা হওয়া সম্ভব নয়। তিনটে অপশান দিলাম, আর এবারে 2026 ওয়ার্ল্ড কাপে কিন্তু সেই সম্ভাবনা একটা থাকছে, থেকে যাচ্ছে। তিনটি অপশান শোনালাম, যেখানে মেসি এবং রোনাল্ডোকে আমরা দেখতে পেতেও পারি বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ হিসেবে কিন্তু সিকিউরিটি একটা বড় সড়ো মেজার্স আমরা প্রত্যেকে জানি, কারণ আন্তর্জাতিক ফুটবলের এই যে মক্কা বিশ্বকাপ ফুটবল, সেখানে সিকিউরিটি সিস্টেম কতটা জোরদার করা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র যেই অর্গানাইজড কান্ট্রিগুলো তাদের যেরকম খেয়াল থাকে, আন্তর্জাতিক বিশ্বেরও কিন্তু নজর থাকে। সেই জায়গা থেকে যেটা বলা, সেটা হচ্ছে অস্থায়ী কারাগার তৈরি হচ্ছে এই বিশ্বকাপের জন্য। আমেরিকার কানসাস সিটিতে বিপুল ব্যয়ে নতুন কারাগার তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত 1 তারিখ, 1 জুন নতুন কারাগার উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি, বেশ কিছুটা সময় লাগছে। ফুটবল বিশ্বকাপের সময় বিশৃঙ্খলার সামাল দেওয়ার জন্য 100 শয্যার অস্থায়ী কারাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর জন্য কত টাকা খরচ জানেন? খরচ হচ্ছে ২ কোটি ৬০ লক্ষ ডলার বা ২৪৫ কোটি টাকা। 2009 থেকে কানসাস সিটিতে কোনো কারাগার নেই। সেখানকার পুলিশ কাউকে গ্রেফতার করলে প্রাথমিকভাবে থানায় রাখা হয়, প্রয়োজনে বন্দীদের পাঠিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী জনসন কাউন্টি বা ভেরনান কাউন্টির কারাগারে, দুটোই প্রায় 80 কিলোমিটারের মতো দূরে। বিশ্বকাপের সময় বিদেশি ফুটবল প্রেমীদের বিশৃঙ্খলা সামাল দিতে এবং পার্শ্ববর্তী কাউন্টিগুলোর কারাগারের ওপর চাপ কমাতে ফ্রন্ট স্ট্রিটে অস্থায়ী কারাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কারণে কারাগারের জন্য পর্যাপ্ত কর্মী পাওয়া যায়নি, ফলে নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হয়নি। আগামী 16 জুন কানসাস সিটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ রয়েছে। আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে আলজেরিয়া। সেই ম্যাচের আগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করার চেষ্টা চলছে, এবং সেই জায়গা থেকে যে সমস্ত দেশের ফুটবল প্রেমীদের নিয়ে বিশ্বকাপ আয়োজকেরা উদ্বেগে থাকেন, সেগুলোর অন্যতম হচ্ছে আর্জেন্টিনা। কানসাস সিটি প্রশাসনের বেশি চিন্তা ইংল্যান্ডের সমর্থকদের নিয়েও, কারণ ম্যাচের ফলাফল বিপক্ষে গেলে অশান্তি সৃষ্টির একাধিক নজির রয়েছে তাদের। তেমন ঘটনা কড়া হাতে দমন করতে চায় আমেরিকার প্রশাসন। প্রয়োজনে উগ্র সমর্থকদের গোটা বিশ্বকাপের সময় কারাগারে বন্দী রাখা হবে। বিশ্বকাপের পরেও কারাগারটি থাকবে, তবে ছোট আকারে। উল্লেখ, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুদলই আপাতত রয়েছে কানসাস সিটিতে।

0: রবি ঠাকুরের কথা ধার করে বলেছিলাম যে আপনাদের যে কথাটা আমরা বলেছিলাম যে বিদ্যা আবরণে শিক্ষা আচরণে, পুঁথিগত শিক্ষাই কি প্রকৃত মানুষ হয়ে ওঠার মাপকাঠি, এটাই ছিল বিষয়। আপনারা আমাদেরকে মেসেজ করুন
1: 9903 65992, চটপট জানান আপনার মতামত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: 11টা বেজে 6 মিনিট হয়ে 7 সেকেন্ড, তোমরা রয়েছো আজ রাতে সংবাদ সফরে, এবং তোমরা তোমাদেরকে জানিয়েছি যে আমরা আজকে তোমাদের সাথে কথা বলছি কি বিষয় নিয়ে, পুঁথিগত শিক্ষায় কি প্রকৃত মানুষ হয়ে ওঠার একমাত্র মাপকাঠি, কি মনে করছো তোমরা, কি ভাবছো তোমরা আমরা জানতে চাই সংবাদ সফরে, এবং সেই জায়গা থেকে তোমাদের মতামতটা আমাদের কাছে ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজনীয়। এখনও পর্যন্ত যারা তোমরা মেসেজ করোনি তাদেরকে একটাই অনুরোধ যে চটপট তোমরা তোমাদের মেসেজ আমাদের কাছে পাঠাও। বই পড়ে শুধু পরীক্ষায় লিখে নাম্বার পেলেই আমাদের চলবে না, এই বই শুধু মুখস্থ করার জন্য নয়, সেই বইয়ের মানে যেন আমাদের মানবিক করে তোলে এবং যাবতীয় নির্মম প্রাচীর ভেঙে মানবিকতার প্রতি মূর্তি করে তুলতে পারে, এই বিষয়টা যাতে আমরা মাথায় রাখি, তাহলেই হয়তো পড়াশুনোর বা পাঠ্য বইয়ের বা শিক্ষার প্রকৃত যথার্থতা। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছেন, যারা এখনও পর্যন্ত তোমরা মেসেজ করোনি তোমরাও কিন্তু চটপট করে তোমাদের তোমাদের অনুভবের কথা আমাদেরকে জানাতে পারো। পরের মেসেজে, নমস্কার, পুঁথিগত শিক্ষাই মানুষ হওয়ার চাবিকাঠি, এই ধারণার সাথে আমি পুরোপুরি একমত নই। ডিগ্রি বা সার্টিফিকেট আমাদের কেরিয়ার করতে সাহায্য করে ঠিকই, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তা যথেষ্ট নয়। একজন মানুষ কতটা শিক্ষিত তার চেয়েও গুরুত্বপূর্ণ হল তার সততা, মানবিকতা এবং অপরের প্রতি সহানুভূতি। পুঁথিগত বিদ্যা কেবল তথ্য দেয়, কিন্তু আমাদের ভেতরের মনুষ্যত্ব জাগিয়ে তোলে বাস্তব অভিজ্ঞতা আর নৈতিকতা, তাই শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়াটা অনেক বেশি প্রয়োজন। অয়ন হালদার ডায়মন্ড হারবার থেকে মেসেজ করেছ। পরের মেসেজে চলে যেতে পারি, প্রিয় সংবাদ সফর, ঋতুরানীর আগমনে রিমঝিম বৃষ্টির মন রাঙানো ভালোবাসা জানালাম, বাহ দারুণ মিষ্টি ভালোবাসা আমরাও গ্রহণ করলাম। প্রিয় সংবাদ সফর অবশেষে বসুন্ধরায় নেমে এলো, ঋতুরানীর আশীর্বাদ, ফেটে চৌচির মাঠঘাট জলের ধারায় ভিজে গেল, জীর্ণ শীর্ণ গাছগাছালি প্রাণ ফিরে পেল, বনানী আবার সবুজে ভরে যাবে, সেই সবুজের গালিচায় পাখিদের কলতানে মুখরিত হবে বনানী। যাই হোক, আর কিছুক্ষণ পরে শুরু হবে বিশ্বকাপ ফুটবল, তোমরা অনুষ্ঠান শেষ করে বসে পড়বে খেলা দেখার জন্য টিভির সামনে। আজ এটুকুই থাক, আবার আগামীতে বাকি কথা হবে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন।
1: আমরা আজকে যে বিষয়টা রেখেছি আমাদের আমাদের পরিবারের প্রত্যেকের কাছে রণজয় কৃষ্ণার একটা বিরাট বড় প্রশ্ন, প্রশ্নটা এটাই যে পুঁথিগত শিক্ষাই কি প্রকৃত মানুষ হয়ে ওঠার মাপকাঠি। যদি প্রকৃত মানুষ করবার জন্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই মাপকাঠি হতো, তাহলে বোধ হয় যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা ইউনিভার্সিটি হোক, সেটা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা কোনো মেডিকেল কলেজ হোক, সেখানে কিন্তু আমরা র্যাগিংয়ের নামে দেখতাম না।

কোনো পাশবিক অত্যাচার এবং সেখানেও ওই আনন্দ করা, একটু মজা করা, এগুলো করছে কারা? না, যারা উচ্চশিক্ষার আঙিনায় রয়েছে। সত্যি কি তারা মানবিক হয়ে উঠছে, শিক্ষিত হয়ে উঠছে কি? যে সমস্ত সমাজ যাদেরকে আমরা কোটানকোট শিক্ষিত বলি, বিদ্যায় তারা বিদ্বান হয়তো হয়, কিন্তু কোথাও যেন শিষ্টাচার, মানবিকতা, ভদ্রতা, একটু সুন্দর মানসিকতা, সেগুলো কি কোথাও ধ্বংস হয়ে যাচ্ছে? না, আমরা কিছু বলছি না, আমরা শুধু দুটো ঘটনার কথা বলেছি। উত্তর দেবেন আপনারা।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই, একদম ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: পরপর কতগুলো মেসেজে যাই একটু। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে মেসেজ করেছেন, প্রিয় সংবাদ সফর, পুঁথিগত বিদ্যা কখনোই প্রকৃত মানুষ তৈরি করতে পারে না, এই বিদ্যা কেবলমাত্র কিছু জীবিকার সন্ধান দেয়, আসল শিক্ষা লাভ হয় পরিবার, পরিবেশ, শিক্ষক শিক্ষিকার আচার আচরণ থেকে। বিহালা থেকে অনিমেষ ভট্টাচার্য লিখেছেন, পুঁথিগত শিক্ষা একমাত্র তখনই হবে যখন সেটি মানবিক হওয়ার চিন্তা ভাবনাকে প্রসারিত করবে শিক্ষার্থীকে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে এটি লিখেছেন। নমস্কার রণজয়দা ও কৃষ্ণা ম্যাডাম, পুঁথিগত শিক্ষাই প্রকৃত মানুষ হয়ে ওঠার মাপকাঠি বা চাবিকাঠি নয়, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এই বিকাশ যত ত্বরান্বিত হবে দেশের সভ্যতা ও সংস্কৃতি তত উন্নত হবে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কিংবা বড় পদে চাকরি নয়, বড় বড় ডিগ্রি অর্জন নয়, সমাজের প্রতি সকলেরই কিছু না কিছু দায়বদ্ধতা আছে। কাজের গুরুত্ব অনুযায়ী কর্মসূচি গ্রহণ ও তার মূল্যায়ন প্রয়োজন। নিজেকে গড়ে তুলতে হলে চাই যথার্থ লক্ষ্য ও মানসিকতা, এবং সেই মানসিকতার উপযুক্ত লালন, সেই সঙ্গে পারিবারিক শিক্ষারও প্রয়োজন। প্রসঙ্গত, মৃত ব্যক্তিরও সম্মান আছে, যথেষ্ট মর্যাদার সঙ্গে মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়। অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তির সামনে প্রশাসনিক বিভাগের কর্তারাও টুপি খুলে সম্মান জানান। দেহদান একটি মহৎ কাজ, এই মহৎ কাজটি যারা করেন তাদের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধাটা আরও বেড়ে যায়। অথচ যারা এই মহান ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উপহাসে মেতে ওঠে, তাদের মানসিক বিকারগ্রস্ত ছাড়া আর কিছুই বলা যায় না। সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ থেকে এটি হোয়াটসঅ্যাপ করেছেন। সবচেয়ে বড় কথা, আপনারা এত সুন্দর করে আপনাদের বক্তব্যটি জানাচ্ছেন, খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। অপূর্ব দমদম থেকে লিখছেন, আমার মতে যাই কিছু হয়ে যাক না কেন, সব কিছুর ওপরে প্রতিরোধ করা উচিত, তাহলে প্রকৃত মানুষ কীরকম হয় সেটা বোঝা যাবে। আমরা এরকমভাবেই আপনাদের কাছ থেকে মেসেজ চাইছি, আপনারা জানান আমাদেরকে আপনারা কী মনে করছেন এই বিষয়ে।
5: আমাদের বিভিন্ন সময় আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলি, এবং আমাদের পৃথিবী ক্রমশই যেভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে এবং তার ফলে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ ঝঞ্ঝা, সেগুলো বিভিন্ন সময়ে আসছে, আমাদের তার মোকাবিলা করতে হচ্ছে। এবারে বিজ্ঞানীরা কিন্তু ভয়াবহ খবর দিচ্ছেন, পৃথিবীর উষ্ণতা তীব্র হচ্ছে এবং জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূচকগুলোর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা, গবেষকরা। একই সঙ্গে তারা বলছেন যে আমেরিকাসহ বিভিন্ন দেশে পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থার আর্থিক বরাদ্দ কাটছাঁটের কারণেই বিশ্বের উষ্ণতা পর্যবেক্ষণের প্রচেষ্টা অনেকটাই ব্যাহত হচ্ছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেলের সদস্যসহ বিশ্বের 70 জনের বেশি বিজ্ঞানী বৃহস্পতিবার, আজকেই প্রকাশিত হয়েছে একটি বার্ষিক যৌথ গবেষণা, সেখানে তারা এমন দাবি জানিয়েছেন, তারা মানবসৃষ্ট রেকর্ড উষ্ণতা এবং সমুদ্রের তাপপ্রবাহ বৃদ্ধি

0: নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গভীরভাবে। গবেষণার সহলেখক এবং আয়ারল্যান্ডের মেয়নুথ ইউনিভার্সিটির অধ্যাপক পিটার থর্ন বলেছেন, এইসব সূচক মূলত একজন গুরুতর অসুস্থ রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের মতো, যার উপসর্গ দিন দিন আরও উদ্বেগজনক মাত্রায় বেড়েই চলেছে। জাতিসংঘ সমর্থিত পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচি গ্লোবাল ক্লাইমেট অবজারভিং সিস্টেমের ডেপুটি চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন থর্ন। তিনি বলছেন, আমার জীবনেই প্রথম দেখছি বৈশ্বিক পর্যবেক্ষণ ব্যবস্থাগুলো হয় পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে, নয়তো সেগুলো ঝুঁকির মুখে পড়ছে। আর্থ সিস্টেম সায়েন্স ডেটা সাময়িকীতে প্রকাশিত একটি রিসার্চ পেপারে দেখা গিয়েছে, 2025 সালে বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের চেয়ে 1.39 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যার মধ্যে 1.37 ডিগ্রি সেলসিয়াসের জন্যই দায়ী মানুষেরই নানা কর্মকাণ্ড। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, 2030 সালের মধ্যেই মানবসৃষ্ট এই উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা ছুঁয়ে ফেলবে। 2015 সালে যে প্যারিস জলবায়ু চুক্তি হয়েছিল, আমরা জানি এই চুক্তির আওতায় দেশগুলো বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে এবং সম্ভব হলে 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করেছিল 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে। কী ছিল তার উদ্দেশ্য? এর উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাবগুলো এড়িয়ে যাওয়া। রিসার্চে যেটা বলা হচ্ছে, বিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে তাপ সঞ্চয় করছে, এর ফলে পৃথিবীর শক্তির ভারসাম্যহীনতা আরও বাড়ছে দিনের পর দিন। এর মানে হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ রোদ বা তাপ ঢুকছে সেই তুলনায় বাইরে বের হতে পারছে না, ফলে পৃথিবীর ভেতরেই তাপ আটকে পৃথিবীকে খুব তাড়াতাড়ি গরম করে তুলছে। মানুষ পরিবেশ নষ্ট না করলে এই ভারসাম্য কিন্তু স্বাভাবিক থাকত। বিজ্ঞানীরা, গবেষকরা তারা বলছেন, এবং তাদের রিসার্চে এই তথ্যটা কিন্তু গভীরভাবে রেখাপাত করেছে, যে মানুষের দ্বারা পরিবেশ যদি নষ্ট না হতো তাহলে এই ভারসাম্য রক্ষা করা সম্ভব থাকত সারা বিশ্বে। কিন্তু 1970-এর দশক থেকে ভারসাম্যহীনতা ক্রমাগতভাবে বাড়ছে এবং সাম্প্রতিক দশকগুলোতে তা দ্বিগুণ হয়ে এখন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। পৃথিবী দ্রুত উষ্ণ হওয়ার পেছনে দুটো প্রধান কারণ, প্রথমত কলকারখানা এবং গাড়ি থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে, আর দ্বিতীয়ত বাতাস থেকে অ্যারোসল বা ধুলিকণার মতো দূষণরোধী উপাদান অনেক মাত্রায় কিন্তু কমে গিয়েছে। এই উপাদানগুলো কি করত? এই ধুলিকণা বা উপাদানগুলো আগে আয়নার মতো সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীকে কিছুটা ঠান্ডা রাখত, এখন সেই ঠান্ডা রাখার ক্ষমতা কমে গিয়েছে। তবে এই উষ্ণায়নের পেছনে প্রধান ভূমিকা পালন করছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যা এখন অত্যন্ত বেশি পরিমাণে বাতাসে মিশছে। আসলে মানুষের দ্বারা সৃষ্টি এই পরিবেশের যে ধ্বংসগুলো হচ্ছে, সেই ধ্বংসটার পেছনে মানুষের হাত রয়েছে এবং তার ফলেই কিন্তু আজকে এইটা সম্ভব হয়েছে এবং এই জায়গায় পৌঁছাচ্ছে, একটা গ্লোবাল থ্রেটের অন্যতম কারণ হয়েছে, বলছেন আমরা না, বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানী রিসার্চাররা।
1: বিজ্ঞানের গবেষণা এবং সেই গবেষণার লব্ধ ফল, সেটা নিয়ে তো কথা বলবো, কিন্তু একটা এমন একটা খবর দেবো না যেটা শুনে কিন্তু সত্যি আপনারা চমকে যাবেন। আপনারা ভাববেন যে এটা তো সবাই জানে, এটা আবার নতুন করে কি বলার আছে। না, এর মধ্যেও বিজ্ঞান আছে, এর মধ্যেও গবেষণা আছে, এর মধ্যেও অঙ্ক আছে। নারী আর রানী, এই শব্দ দুটোকে উল্টে পাল্টেই নাকি প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার নীরা নামের কাব্যদ্বৈতাকে গড়ে তুলেছিলেন, সেটা 1962। সেই সময় লেখা নীরাকে নিয়ে প্রথম কবিতা। বাসস্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি নীরা। মধ্যবিত্ত বাঙালি যুবকের মনে নীরা একেবারে ঝড় তুলেছিল, কি বলেন? নীরা শুধু তো কাল্পনিক চরিত্র নয়, রূপে গুণে আকর্ষণে পুরুষের মনে গেঁথে যাওয়া এক স্বপ্ন। যেমন ধরুন বনলতা সেন, তার রূপের রহস্য আজও বাঙালির মননে জাগ্রত। সুবিখ্যাত মোনালিসার স্মিত হাসির মধ্যে পৃথিবীব্যাপী দর্শক আজও খুঁজে বেড়ান তার যথার্থ মর্ম। নারী সুন্দর, আকর্ষণীয়। কোথাও গিয়ে নারী এবং প্রকৃতি একাকার হয়ে যায়। মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যে নারীর সৌন্দর্য এবং রূপের বর্ণনা এক অনন্য নান্দনিকতার সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা যে ভারতীয় সাহিত্যে নারীর রূপকে শাশ্বত এবং কালজয়ী রূপে দেখানো হয়েছে। অকপটে স্বীকার করে নেওয়া হয়েছে যে পুরুষের চেয়ে ঢের বেশি গুণে সুন্দর এবং আকর্ষণীয় নারীরা। পুরুষ তার শৌর্য বীর্য বাহুবলে এগিয়ে থাকলেও সৌন্দর্যের মাপিকাঠিতে নারীর পাল্লাই বেশি ভারী। এ শুধু কিন্তু কথার কথা নয়, এত কথা বললাম এর কারণ হচ্ছে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটির গবেষকরা তাদের দীর্ঘ বছরের গবেষণা এবং সমীক্ষায় এমনটাই দাবি করেছেন এবং ছাপা হয়েছে রয়্যাল সোসাইটি বি জার্নালেও। গবেষক ইউগেন ভ্যাসিলিভিটস্কি খাতায় কলমে অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন যে সাজসজ্জায়, চালচলনে, পরিধানের পরিপাটিতে অথবা অভিব্যক্তিতে বিবর্তন যতই আসুক, সৌন্দর্য এবং আকর্ষণে নারী সেরা। নারীর মুখের অন্তত 60% পুরুষের চেয়ে বেশি আকর্ষণীয়। এই 60% মধ্যে মুখের গড়ন, অভিব্যক্তি, রং, ত্বকের বৈশিষ্ট্য, হাসির মাধুর্য, অলঙ্কৃত হওয়ার সহজাত রুচি সবই আকর্ষক। প্রায় 76টি দেশের 17,000 নারীর মুখের চুলচেরা বিশ্লেষণ করে এবং 30,000-এরও বেশি রেটিং দেখে বোঝা গিয়েছে পুরুষেরা শুধু নন, একজন নারীও আর এক নারীকেই সৌন্দর্যের বিচারে এগিয়ে রেখেছেন। সমকামী, অসমকামী, উভকামী সব ক্ষেত্রেই পরীক্ষাটি করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হল যৌন অভিযোজন যেমনই হোক না কেন, সৌন্দর্যের মাপকাঠিতে নারীকেই বেশি নম্বর দেওয়া হয়েছে। অতি বড় রূপবান পুরুষও সেখানে ঠাঁই পায়নি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সকাল 107 FM রেইনবোতে। সংবাদ সকাল, সংবাদ সকাল।

0: বেশ বেশ বেশ, হাতে কিন্তু আমাদের খুব বেশি আর সময় নেই, আর মাত্র 20 মিনিটের মতো সময় রয়েছে। যারা এখনও পর্যন্ত 9903 6599 2 তোমরা জানোনি তোমাদের অনুভবের কথা, পুঁথিগত শিক্ষায় কি প্রকৃত মানুষ হয়ে ওঠার একমাত্র মাপকাঠি বা চাবিকাঠি কৃষ্ণা রণজয়কে এখনও পর্যন্ত যারা জানাওনি চটপট করে জানাও। অভিষেক ঘোষ বলছেন কালিন্দি লেকটাউন থেকে, দাদা দিদি গরমে কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, যখন যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় আমরা ভালো থাকার চেষ্টা করি, আশা করি ভালো আছো। সত্যি সত্যি আজ সংবাদ সফর খুব ভালো লাগছে, আমরা সবাই লাইট অফ করে শুয়ে শুয়ে তোমাদের অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। অভিষেক ঘোষ কালিন্দি লেকটাউন থেকে মেসেজ করেছেন।
1: আন্দি কলকাতা থেকে মেসেজ করছে যে পুঁথিগত শিক্ষায় জ্ঞান বুদ্ধি চেতনা মানসিকতা নিজের রুজি রোজগারের রাস্তা খুলে দেয়, কিন্তু পুঁথিগত

0: শিক্ষা থাকলেও সেটা মানুষ হওয়ার মাপকাঠি হতে পারে না। আজকাল অল্প বিদ্যার যারা বড়াই করে এই জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের সাথে, তখন দেখে খুব লজ্জা লাগে। আন্দি লিখছে কলকাতা 61 থেকে।
1: এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় একটি খবর বেশ শোনা যাচ্ছে যে পৃথিবীর যে সময়সীমা 24 ঘন্টায় একদিন আমরা সকলে জানি, সেটা নাকি আর স্থায়ী থাকবে না, দিন নাকি আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, আসলে এটা শোনা যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে, কি আসলে বিষয়টা সেটাই এবার তোমাদের জানাবো। আসলে এই কথাটা কল্পবিজ্ঞানের গল্পের মতো শোনালেও বিজ্ঞানীরা কিন্তু নিশ্চিত করেছেন যে ঘটনাটা সত্যি। আমাদের এই চেনা পৃথিবীর ঘূর্ণন গতি আসলে দিন দিন কমে যাচ্ছে। তবে এখনই ঘাবড়ে যাওয়ার বা রাতের ঘুম নষ্ট করার কোনো কারণ নেই। অনেক জায়গায় সমাজ মাধ্যমে দীর্ঘমেয়াদী এই বৈজ্ঞানিক সত্যটিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন কাল পরশুই দিন 25 ঘন্টার হয়ে যাবে। বাস্তবে কিন্তু ব্যাপারটা তেমন নয়, এটি এতটাই ধীর প্রক্রিয়া যে প্রতিদিনের জীবনে কোনো মানুষের পক্ষেই তা টের পাওয়া সম্ভব হবে না। আমাদের ঘড়ি বা ক্যালেন্ডারে এর কোনো প্রভাবই পড়বে না, কারণ এই পরিবর্তন পূর্ণ হতে কত সময় লাগবে জানো? 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, তাহলে কোটি কোটি বছর সময় লাগবে। পৃথিবীর ঘূর্ণন গতি স্লো হয়ে যাওয়ার কারণে 24 ঘন্টার দিন একসময় 25 ঘন্টার দিনে রূপ নেবে ঠিকই, কিন্তু সেটার জন্য আমাদের আরও প্রায় 20 কোটি বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, বিজ্ঞানীরা কিন্তু সেটাই জানাচ্ছেন। চাঁদের আকর্ষণে সমুদ্রে যে জোয়ার ভাটা হয় তার ঘর্ষণের ফলেই মূলত পৃথিবীর গতি কমছে। প্রতি শতাব্দীতে আমাদের একটা দিনের দৈর্ঘ্য বাড়ছে মাত্র 1.7 মিলি সেকেন্ড করে। দীর্ঘমেয়াদে গতি কমলেও আবহাওয়া বা হিমাবাহ গলে যাওয়ার মতো সাময়িক কিছু কারণে মাঝে মধ্যে এর গতিতে সামান্য হেরফেরও হয়। আসলে এই প্রক্রিয়াটা কিন্তু নতুন কিছু নয়, কোটি কোটি বছর ধরে এই বদল চলছে। ডাইনোসরদের আমলে পৃথিবীতে একটা দিন হতো মাত্র 23 ঘন্টায়। এখন প্রশ্ন হলো, যদি হঠাৎ করে দিন 25 ঘন্টার হয়ে যায় তাহলে কি হবে? আমাদের পুরো সময় গণনার পদ্ধতিটাই বদলে ফেলতে হবে। শুধু তাই নয়, এটি আমাদের শরীরের ভেতরের ঘড়ি বা সার্কাডিয়ান রিদমকে ওলট পালট করে দেবে। মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রায় সব জীবন্ত প্রাণীর শরীর 24 ঘন্টার এই চক্রের সাথেই মানিয়ে বিবর্তিত হয়েছে। আমাদের ঘুম, আমাদের হরমোনের ক্ষরণ, সব কিছুই এর গতিবিধির ওপরই নির্ভর করে। আমরা জানি যে রাতের ডিউটি করা বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কারণে যখন এই জৈবিক ঘড়ির ছন্দ কেটে যায় তখন মানুষের বিপাক ক্রিয়া, মেজাজ বা হার্টের নানান রকম সমস্যা দেখা দেয়। তবে স্বস্তির বিষয় হচ্ছে প্রকৃতির এই বদল যেহেতু হঠাৎ করে আসবে না, তাই প্রকৃতির নিয়মেই কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে পৃথিবীর সমস্ত জীবজগৎ একদিন 25 ঘন্টার এই দীর্ঘ দিনের সাথে নিজেদেরকে বেশ মানিয়ে নিতে পারবে। তবে সেই রূপান্তরটা হবে অত্যন্ত ধীর এবং দীর্ঘ এক পথ চলার মাধ্যমে।
0: বিয়ে করা মানে ঘরে একজন পরিচারিকা নিয়োগ করা নয়। সমাজ এবং পরিবারে মহিলাদের অবদান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। আজ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কোটিশ্বর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যারা ঘর সামলান তাদের শুধু হোম মেকার বা গৃহবধূ বললে তাদের অবদানকে খাটো করা হয়। ঘরের চার দেয়ালের বাইরেও সমাজ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য, তাই তাদের আসলে নেশন বিল্ডার বা দেশ গড়ার কারিগর বলা উচিত। কোন মামলার প্রেক্ষিতে এই মন্তব্য? পথ দুর্ঘটনায় মৃত এক গৃহবধূর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এক মামলার রায়দান করতে গিয়ে এদিন শীর্ষ আদালত এই ঐতিহাসিক পর্যবেক্ষণ করেছে। মোটর ভেহিকল অ্যাক্টের অধীনে ওই গৃহবধূর দুর্ঘটনাজনিত মৃত্যুতে যে ক্ষতিপূরণ ধার্য করেছিল নিম্ন আদালত, তা অপর্যাপ্ত মনে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার পরিবারবর্গ। এদিন এই মামলার রায়দানের সময় হোম মেকার বা গৃহবধূদের পথ দুর্ঘটনায় মৃত্যু বা আঘাতের প্রেক্ষিতে ক্ষতিপূরণ

0: দাবির নতুন নীতি স্থাপন করল শীর্ষ আদালত। এর আগে এই ধরনের মামলায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে হোম মেকার বা গৃহবধূদের নোশনাল ইনকাম বা কাল্পনিক আয়, অদক্ষ বা আধাদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি অনুযায়ী হিসেব করা হতো, যেটা সাধারণত খুবই কম, মাসে 8,000 থেকে 15,000 টাকার আশেপাশে বা তারও কম। এদিন বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে শুধুমাত্র এক অদক্ষ শ্রমিক চলে গেল এভাবে দেখলে হবে না, দেখতে হবে লস অফ ডোমেস্টিক কেয়ার, অর্থাৎ সংসারের অভিভাবককে হারানোর সমান ক্ষতি হিসেবে। কাজেই মোটর ভেহিকল অ্যাক্টের আওতায় পথ দুর্ঘটনায় কোনো গৃহবধূর মৃত্যু হলে তার ক্ষতিপূরণ হিসেবে প্রতি মাসে ন্যূনতম 30,000 টাকার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি দেশের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের এই ধরনের মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
1: আমরা পরের মেসেজে চলে যাই। আমাদের হাতে সময় কমে আসছে, ঘড়ির কাঁটা আমাদের রক্তচক্ষু দেখাচ্ছে। কৃষ্ণা এবং রণজয়, তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই, আপনাকেও আমাদের তরফ থেকে শুভেচ্ছা। বিদ্যে বোঝাই উকিলবাবু চলে অহংকারে, তিনি যেন সবার সেরা বলতে চায় সর্বস্তরে। একদা এই শহরে গলিতে তার গাড়ি রিকশায় করে আঘাত, রিকশাটির দুটি চাকা ভেঙে হলো কুপকাত। রিকশাওয়ালা কাকুতি করে জড়িয়ে বাবুর চরণ, কি বলছেন, কালকে আমার কি হবে বাবু, হয় না

কেন মরণ? চাকা দুটি সারিয়ে নেবার মূল্য চাইল করজোড়ে। বাবু তাকে দূরে সরিয়ে ব্যস্ত হয় গাড়িতে ওঠার তরে। রিক্সাওয়ালা বাবু বলে, কি বলে? সম্বোধন করল যারে, বাবুর মারেই নাক থেকে রক্ত তার ঝরে। বিদ্যে আছে উকিলবাবু, শিক্ষা গেল কোথায়? এইভাবেই শিক্ষার অভাবে আজ বিদ্যা যেন কোথায় লুকায়। উকিলবাবু এখন নেতা, খুব তার নাম ডাক। নাম প্রকাশ নাই করলাম, এমন বিদ্যা নিপাত যাক। বিদ্যার বিকাশে সর্বদা আজ হয় না সবার শিক্ষা। বিদ্যা তুমি নাই হলে শিক্ষার হোক রক্ষা। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। পুঁথিগত শিক্ষাই কি প্রকৃত মানুষ হয়ে ওঠার চাবিকাঠি? গুরুদেব বলেছিলেন, বিদ্যা সহজ শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে শিক্ষা আচরণে। কি মনে হচ্ছে, কি মানছো তুমি জানাও আমাদেরকে। হাতে খুব বেশি সময় নেই, চটপট এসো সংবাদ সফরে।

0: প্রিয় সংবাদ সফর, প্রথমে তোমাকে জানাই বৃষ্টি ভেজা রাতের তুলতুলে কদমের ভালোবাসা। আপনিও নিন আজকের রাতে ম্যারাডোনাদের স্মরণ করে বলি, চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা স্কুল কলেজে না গিয়ে, রাশি রাশি বই না পড়েও অনেকেই আমাদের নমস্য হয়েছেন। অভয়নগর থেকে অসিত বৈরাগী মেসেজ করেছেন।
1: একদম শেষ মুহূর্তে জানিয়ে দিই আর কারা কারা মেসেজ করেছেন আমাদের অনুষ্ঠানে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা, মাধাই দাস বহরু ঘোষপাড়া, অয়ন হালদার ডায়মন্ড হারবার, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া, সপ্তর্ষি মজুমদার বড়ানগর ডানলপ, অপূর্ব দমদম, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি, আন্দি কলকাতা, শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর, অসিত বৈরাগী অভয়নগর থেকে মেসেজ করেছেন। অনেক ধন্যবাদ যারা মেসেজ করেছেন আর যারা শুনেছেন, তাদের সকলকে আমাদের তরফ থেকে, কৃষ্ণা রণজয়ের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে এলো আমাদের।
0: খুব আনন্দ করে বিশ্বকাপ দেখুন, ফুটবল জ্বরে মেতে উঠুন, সকলে খুব ভালো থাকুন। নমস্কার, শুভরাত্রি।
1: দুর্নিবারের এই গানের সঙ্গে সঙ্গেই আজকের মতো বিদায় নিচ্ছি, কৃষ্ণা রণজয়।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

107 FM রেনবো শুনতে কিছু অনুষ্ঠান সঙ্গে নিয়ে রয়েছি সৌম্যকান্তি। রাত 12টা থেকে 1টা পর্যন্ত আপনার রিকোয়েস্টের গান 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ। আজকের দিনটা অন্য সবকটি দিনের থেকে বেশ অনেকটা আলাদা, মানে বৃহস্পতিবার 11 জুন 2026 পেরিয়ে আমরা যেই 12 জুন 2026 পৌঁছে গেলাম, শুক্রবারের এই রাত 12টায় পৌঁছে গেলাম, আর একটি নতুন দিন তো নিশ্চয়ই, তার সঙ্গে 4 বছরের অপেক্ষার শেষ, ফুটবলের মহাযুদ্ধ মহাযজ্ঞের শুরু আজকে। ইউএসএ, কানাডা, মেক্সিকো তিনটি দেশ একত্রে আয়োজন করেছে 2026 বিশ্বকাপ ফুটবলের। রাত জাগার উৎসবের শুরু আজকে থেকে আগামী প্রায় 1.5 মাস সময়। যেহেতু আজকের দিনটা এইরকমভাবেই বিশেষ, বিশ্বকাপ মহাযুদ্ধের শুরু আজকে, মেক্সিকো সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে আজকের 12:30টায় ম্যাচ শুরু হবে, তাই আজকের শুনতে কি চাও অনুষ্ঠানের একেবারে প্রথম গানটি শ্রোতাবন্ধু সত্রাজিতের রিকোয়েস্টে, এই গান

সেজে ইংরেজ নোক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ তবু মানতে তো বাধা নেই

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এবারে শ্রোতা বন্ধু মৌ ভট্টাচার্য শুনতে চেয়েছেন বালুচুরি সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শিল্পী মান্না দের একক কণ্ঠে গান।

এবারে ফুল সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী কুমার শানু সাধনা সরকারের দ্বৈত কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন আন্দুল মৌরিগ্রাম থেকে শ্রোতা বন্ধু রাজু দাস।

শ্রোতাবন্ধু মলয় দাস কসবা থেকে শুনতে চেয়েছেন এর পরের গানটি, শিল্পী সাদনা সরগম, কুমার শানু। একই শিল্পীদ্বয়ের কণ্ঠে পরপর দুটি গান ভিন্ন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে।

তিন মূর্তি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটি শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। শিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমার।

শুনতে কি চাও অনুষ্ঠান সঙ্গিনী? আজকে 107 FM রেনবোতে সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। রাত 12টা থেকে আপনাদের রিকোয়েস্টের গান 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ। অনুষ্ঠানের পরের গান শ্রোতাবন্ধু সঞ্জীব চক্রবর্তী দত্তপুকুর থেকে শুনতে চেয়েছেন, এই গান শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধু জয়দীপ রায় বাঘা যতীন থেকে কার্জ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গান শুনতে চেয়েছেন শিল্পী কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি। এই গানটি আজকের শুনতে কি চাও অনুষ্ঠানের শেষ গান। এটি শুনতে শুনতেই আজকের শুনতে কি চাও এই অনুষ্ঠান থেকে বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি রাত 12টা থেকে সঙ্গে রয়েছি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী সঙ্গে নিয়ে ফিরে আসছি।

শুনতে কিছু অনুষ্ঠান শেষ হয়ে যাওয়া মানেই সময়টা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর। আজকে সুররঞ্জনীর প্রথম নিবেদনে শুনবেন খেয়াল পরিবেশনা, শিল্পী সুচেতা গঙ্গোপাধ্যায়, ঠুংরি ও দাদরা, রাগ যোগকোষ এবং দেশ।

সুররঞ্জনীর প্রথম নিবেদনে শুনছিলেন শিল্পী সুচেতা গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায় খেয়াল ঠুংরি দাদরা, রাগ যোগকোষ দেশ। এখন সময় আজকের সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। চন্দ্রনন্দন রাগে পরিবেশিত সরোদ শুনবেন শিল্পী সৌগত রায়চৌধুরী। শিল্পী সৌগত রায়চৌধুরীর পরিবেশনায় সরোদ পরিবেশনা রাগ চন্দ্রনন্দন। এটি আজকে সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শরৎ পরিবেশনা, শিল্পী সৌগত রায়চৌধুরী, রাগ চন্দ্রনন্দন। এর সঙ্গেই শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সঙ্গে রয়েছি সৌম্যকান্তি, 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। এখন সময় হিন্দি সিনেমা আর গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম পর্বের। প্রতিদিনই আপকে লিয়ে দু ঘন্টায় বিস্তৃত থাকে, আপনারা জানেন। দু ঘন্টার পরিসরে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার গান উপস্থাপকদের সঞ্চালনায় আপনারা শুনে থাকেন। আজকে সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। একেবারে প্রথমেই গুম হ্যায় কিসি কে প্যার মে, এই পুরনো গানটি রিমেক হয়েছিল আরও বেশ অনেক বছর পরে, 2002 সালে রিলিজ হওয়া সিনেমা দিল ভিল প্যার প্যার। এ হরিহরন কবিতা কৃষ্ণমূর্তিজি দ্বৈত কণ্ঠে এই গান দিল ভিল প্যার প্যার সিনেমা সাউন্ডট্র্যাক থেকে গীতিকার সুরকার মজরু সুলতানপুরি রাহুল দেপারবান। এই গানটি দিয়ে শুরু করছি আজকের হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্বের প্রথম গান।

এবারে দিল উইল পেয়ার ভেয়ার সিনেমার সাউন্ডট্র্যাক থেকে বাবুল সুপ্রিয়, পৃথা মজুমদার, কেহনা হ্যায়, রাজিন্দর কৃষণ, আর ডি বর্মন, গীতিকার সুরকার।

এবারে সিংস কিংস সিনেমা সাউন্ডট্র্যাক থেকে রাহাত ফতেহ আলী খান, শ্রেয়া ঘোষাল, তেরিওর, ময়ূরপুরি, প্রীতম, গীতিকা সুরকার শুনছেন আপকে লিয়ে। সঙ্গে রয়েছি সৌম্যকান্তি রাত তিনটে পর্যন্ত।

এবারে আপকে লিয়ে শিল্পী আতিফ আসলামের একক কণ্ঠে দিল দিয়া গাল্লা, টাইগার জিন্দা হ্যায় সিনেমা সাউন্ডট্র্যাক থেকে। এই গান 2017 সালে রিলিজ হওয়া সিনেমা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন আপকেলি অনুষ্ঠান, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। আজ রাত 12টা থেকে 3টে পর্যন্ত আপনাদের সঙ্গে 107 FM রেনবোতে। প্রথমে শুনতে কি চাও, তারপর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী, আর এখন রাত 2টো থেকে 3টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলির প্রথম পর্ব সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি রাত 3টে পর্যন্ত। এই অনুষ্ঠানের প্রথম পর্ব যখন শেষ হয়ে যাবে তখনও কিন্তু আপকেলির পথ চলা শেষ হবে না, কারণ রাত 3টে থেকে আপনাদের সঙ্গী হবেন ইন্দ্রাণী ভট্টাচার্য সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে, রাত 3টে থেকে আগামী 3টি অনুষ্ঠানে ইন্দ্রাণী ভট্টাচার্য আপনাদের সঙ্গী হবেন। তাই শুনতে থাকুন 107 FM রেনবো। এই পথ চলা হয়তো আর 30 মিনিটের কিছু বেশি সময় আপনাদের সঙ্গে, তারপর আবার এই আসনটি থেকে অন্য কোথাও, কিন্তু আপনাদের সঙ্গেই অনুষ্ঠানে আসা মাসের বিশেষ কয়েকটি দিন, এটা একটা অন্য আবহ, অন্য পরিবহ তৈরি করে, এবং তাই অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় আধ ঘন্টা আগেই বিদায় চেয়ে নিচ্ছি। তবে গান থাকছে, আমিও সঙ্গে থাকছি, আবার এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, অগ্রিম বিদায়। তবে রয়েছি 3টে পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন, আর শুনতে থাকবেন 107 FM রেনবো। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন মাঝরাতের এই সময়টায়, রাত 2:28, তাদের সকলকে স্বাগত। আজকে বিশ্বকাপ ফুটবল 2026 কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকোয় আয়োজিত এই বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ 4 বছর প্রতীক্ষার পর আজকের সেই সময় আজকে উপস্থিত হয়েছে। 12:30 থেকে ম্যাচ চলছে, আপনারা সকলে নিশ্চয়ই সেই খেলার আনন্দ উপভোগ করছেন, আবার রেডিও শুনছেন, এরকম আশা করি আজকের অনুষ্ঠান সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে থাকা। মনে হয় অনেক রকমের কথা এই মাঝরাতের এই সময়টাতে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে, কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না। আগের দিন যেরকম বলছিলাম যে আমাদের কত স্মৃতি পেরিয়ে চলে আসতে হয়, অভিজ্ঞতার এক স্মরণী তৈরি হয়, কিন্তু আমরা যদি ভাবি এই যে অভিজ্ঞতা, যে পেরিয়ে আসা সময়, তা তো আমাদের আনন্দ দেয় তাই নয়, বেশিটাই হয়তো আক্রান্ত করে, দুঃখ দেয়, বিষাদের মধ্যে নিয়ে চলে যায়। তাই যদি আমরা চিন্তা করি যে এই পথটা পেরোব না, এই স্মৃতিটাকে স্মৃতি হতে দেব না, বর্তমানটাকে কখনো অতীত হতে দেব না, কিন্তু তাই যদি ভাবি তাহলে আমাদের পথ চলাটাই থেমে যাবে। দুঃখের ভয়, কষ্টের ভয়, আক্রান্ত হওয়ার অভিজ্ঞতার ভয়, আমরা যদি পথ পেরোনো বন্ধ করে দিই তাহলে এগোনোটাই বন্ধ হয়ে যাবে আমাদের, তাহলে আমরা থেমে যাব কোথাও এবং আমাদের জীবনটা পূর্ণচ্ছেদের দিকে এগিয়ে যাবে। তাই আমাদের যতই কষ্ট হোক, যতই অসুবিধে হোক, যতই বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা যা কিছুই আসুক না কেন, আমাদের ওই বর্তমানের পথটা পেরিয়ে তাকে স্মৃতিতে রূপান্তরিত করে এগিয়ে চলতে হয় এবং ফেলে আসতে হয়, ছেড়ে যেতে হয়, ছেড়ে দিতে হয়, এইভাবে এগিয়ে যেতে হয় আমাদেরকে। অনেক অসুবিধে, অনেক কষ্ট, অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা, তবুও তারপরেও বেঁচে থাকার কোথাও একটা সুন্দর আভিজাত্য, সৌন্দর্য, তার একটা আনন্দ, স্বস্তি, পরিপূর্ণতা, ইউটিলাইজেশন অফ লাইফ, এই সব কিছুই বোধহয় থাকে, থেকে যায়। যদি কিছুই না থাকতো তাহলে বোধহয় মানুষের জীবনটাই থাকতো না, কারণ জীবন যদি থাকে তাহলে সমস্যাও থাকবে, অসুবিধেও থাকবে, এবং কিছু না কিছু আপনাকে হারাতে হবে, সমস্তটা অ্যাকোয়ার করা সম্ভব হয়ে উঠবে না, কারোর পক্ষে হয়তো ম্যাক্সিমামটা সম্ভব হয়, সর্বোচ্চ পরিমাণে অ্যাকোয়ার করা সম্ভব হয়, তাদেরকে আমরা সফল মানুষ হিসেবে জানি। অনেকের মাঝারি মাপের আয়ত্তাধীন হয়, তাদেরকে আমরা মাঝারি মানের সাফল্যের অংশীদার ভাবি। আর অনেকের জীবনে বেশিটাই আয়ত্তের বাইরে থেকে যায়, হাতের বাইরে থেকে যায়। হেরে যাওয়াটাই তাদের জীবনের সিংহভাগ হয়ে দাঁড়ায়। তাদেরকে আমরা ব্যর্থ মানুষ হিসেবে জানি। কিন্তু এই তিন শ্রেণীর মানুষের ক্ষেত্রেই একটা ব্যাপার কিন্তু থেকেই যায়, কমন একটা ফ্যাক্টর থেকেই যায়, সেটা হলো হারাতে কিন্তু তাদের হয়। যারা ব্যর্থ তাদের 80% হারাতে হয়, যারা মাঝারি মাপের তাদের 60% হারাতে হয়, আর যারা সফল, বেশি সফল, ভীষণ সার্থক, স্বনামধন্য, দেশের বাইরের জগতের পৃথিবীর সব মানুষ যাদেরকে চেনেন, জানেন, এবং শুধু আজকে বলে নয়, তাদেরকে চিরকাল মনে রেখেছেন, জন্মের 100 বছর পরে, মৃত্যুরও 100 বছর পরে তারা আজও বেঁচে আছেন, তাদের কাজে, তাদের কৃতবিদ্ধতায়, তাদের স্মৃতিতে, তাদের যা অবদান রয়েছে এই জগতের প্রতি, সমাজের প্রতি, তারা কিন্তু বেঁচে রয়েছেন। এই ধরনের বেশি সার্থক সফল মানুষ যারা, তাদের ক্ষেত্রে এই হারানোর পরিমাণটা হয়তো 20% বা 10% বা 5%, কিন্তু এরকম হতে পারে না যে 100% প্রাপ্তি। তাই কিছু আপনাকে হারাতেই হবে, এগিয়ে যেতেই হবে, কষ্ট পেতেই হবে, এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এবং তার মধ্যে অনেক আনন্দও আসবে, ধূমকেতুর মতো, নীহারিকার মতো, অনেক ক্ষেত্রে প্রহেলিকারও মতো। আনন্দও আসবে, কষ্টও আসবে, কিন্তু থেমে যাওয়া চলবে না, চলা বন্ধ করা যাবে না। চড়ুইভেদিই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। এই সব কিছু ভাবতেই ভাবতেই, এই সব কিছু সঙ্গে নিয়েই আমাদের আবার নতুন করে আরেকটি দিনের শুরু হয়, আবার সকাল হয়, আবার হয়তো বিকেল বা রাতও হয়ে যায়, আবার আরেকটি নতুন দিন। সভ্যতার পথ চলা কিন্তু থেমে থাকে না, মানব জীবনের চলমানতা থেমে থাকে না, হয়তো মানুষের বদল হয়ে যায়। আজকে যারা আছেন তারা হয়তো বিশেষ সময়ের পরে আর থাকবেন না, 200 বছর আগে, 50 বছর আগে, 70 বছর আগে যারা ছিলেন তারা হয়তো আজকে আর নেই, আবার 100 বছর পরে অন্য মানুষ থাকবেন, কিন্তু চলাটা থেকেই যাবে, আমরা থাকব না, কিন্তু জীবনটা থেকে যাবে। এই জীবনের হাতটা ধরে থাকতে যদি আমরা পারি, আর জীবনে যা করতে চেয়েছি, যা হতে চেয়েছি, যা গড়ে তুলতে চেয়েছি, তা যদি করে যেতে পারি, তাহলে সেই কাজের মাধ্যমে, সেই কৃতিত্বের মাধ্যমে আমরা এই জগতে হয়তো থেকে যেতে পারব। জীবিত এই শরীর নিয়ে তো একটা সময়ের পর থেকে যাওয়া সম্ভব নয়, কিন্তু কাজের মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে, স্মৃতিতে থেকে যাওয়া সম্ভব, সেইভাবেই আমাদের সার্থকতা। একটি ভাবনা থেকে অনেকগুলি ভাবনা আপনাদের সঙ্গে একে একে পথ ধরে চলে এলো। এবারে সাম্প্রতিক সময়ের সিনেমা 21 সিনেমা সাউন্ডট্র্যাক থেকে একক কণ্ঠে অরিজিৎ সিং, 3 মিনিট 57 সেকেন্ডের গান। এই গানটির পরে ফিরে আসছি

এফএম রেনবোতে আজকে সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। আর একটি নতুন দিন, 12 জুন 2026 শুক্রবার। এই মাঝরাতে, এই রাতের প্রহরে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। সিতারে অরিজিৎ সিং।

আজকের আপকিলির প্রথম পর্বের এই অংশ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। রাহাত ফাতে আলী খানের একক কণ্ঠে ওরে প্রিয়া আজান আছলে সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, জয়দীপ সাহানি সালিম সুলেমান গীতিকার সুরকার। এই গানটি শুনতে শুনতে আজকের মতো প্রথম পর্ব থেকে সৌম্যকান্তি বিদায় চেয়ে নিলাম। পরের পর্বের সঙ্গে থাকছেন ইন্দ্রাণী ভট্টাচার্য, 107 FM রেনবো।

শুনছিলাম 1976-এর ছবি চিচ্চোর, এই ছবির গান গাইছিলেন ইয়েসুদাস, লিরিসিস্ট এবং কম্পোজার রবীন্দ্র জৈন। শুনছেন আপকে লিয়ে, এবারের গানে হেমলতা।

শুনছিলাম 1978 ছবি মুকদ্দর কা সিকন্দর, এই ছবির গান গাইছিলেন হেমলতা, লিরিসিস্ট অঞ্জন, কম্পোজার কল্যাণজি আনন্দজি। আপকে লিয়ে থে এবারের গানে মোহাম্মদ রফি।

পাথর কে সনম শুনছিলাম 1967 ছবি পাথর কে সনম ছবি গান লিরিসিস্ট মজরু কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল গাইছিলেন গানটি মোহাম্মদ রফি এবারের গানে বাণী জয়রাম।

শুনছিলাম বাণী জয়রামের গলায় 1971 ছবি গুড্ডি, এই ছবির গান লিরিসিস্ট গুলজার, কম্পোজার বসন্ত দেশাই। এবারের গানে মুকেশ এবং সহশিল্পীরা।

মুকেশ এবং সহশিল্পীদের গলায় শুনছিলাম 1955 ছবি শ্রী চার্সবিস। লিরিসিস্ট শৈলেন্দ্র, কম্পোজার শঙ্কর জয়কিষণ। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম লতা মঙ্গেশকরের গলায় 1991 এর ছবি পত্থর কে ফুল, এই ছবির গান। লিরিসিস্ট দেব কোহলি, কম্পোজার রাম লক্ষ্মণ। ঠিক 3:30 হয়ে 10:11 করে সেকেন্ডস এগিয়ে চলেছে, আরও আধ ঘন্টা আমরা আরও বিভিন্ন গান শুনব। এবারের গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় 1974 ছবি আপ কি কসম, এই ছবির গান। লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার আর ডি বর্মন। আপকে লিয়ে থে এবারের শিল্পী আশা ভোঁসলে।

শুনছিলাম আশা ভোঁসলের গলায়, 1965 এর ছবি ওয়াক্ত এই ছবির গান, লিরিসিস্ট সাহির, কম্পোজার রবি, আর গানটি গাইছিলেন আশা ভোঁসলে। এবারের গানে কুমার শানু এবং পূর্ণিমা

শুনছিলাম কুমার শানু এবং পূর্ণিমার গলায় টুকুর টুকুর এই গানটি। মাসুম ছবির গান, কম্পোজড বাই আনন্দরাজ আনন্দ। এবারের গানে অলকা ইয়াগনিক।

শুনছিলেন অলকা ইয়াগনিকের গলায় 2004 ছবি চেহারা। এই ছবির গান লিরিসিস্ট জামির কোয়াজমে, কম্পোজার অনু মালিক, আর ঘড়ি যা বলছে 3:59 হয়ে 40 সেকেন্ড। ফলে আজকের মতো এই গানের সঙ্গে শেষ হলো আপকে লিয়ে, আর একটু পরেই শুরু হবে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। দেখতে দেখতেই ঘড়ি বলে দিল সময় হয়ে গিয়েছে প্রভাতীর। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন মাসি, শিল্পী সুব্রত গগৈ, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন বাঁশি, শিল্পী সুব্রত গগৈ, রাগ আহির ভৈরব, তবলায় ছিলেন প্রশান্ত দে রায়। এবার শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চ্যাটার্জি, তাল ঝাপতাল রূপক।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন তবলা, শিল্পী সত্যব্রত চ্যাটার্জি, তাল ঝাঁপতাল রূপক। হারমোনিয়ামে ছিলেন হিরণময় মিত্র। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয়ে নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 12ই জুন শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে।

অনেকগুলো দিনই বিশেষ দিন, আজকের দিনটাও তেমনই। আজ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রম বিরোধী দিবস। যদিও প্রত্যেক দিন আমরা চাই শিশুরা তাদের শৈশব নিয়ে আনন্দে থাকুক, কিন্তু বাস্তবে সবার পক্ষে সেটা সম্ভব হয় না পাওয়া। আর তাই এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকের এই দিনটি শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়। আর আমাদের আজকের গল্প এই বিষয়কে কেন্দ্র করেই। গল্পটি শেষে আপনারা আপনাদের মূল্যবান

মতামত অবশ্যই আমাদের জানাবেন 9903653992 এই নম্বরে। কেমন অনেক কথা গল্প হয়ে আসে, মতামত হয়ে আসে, আর আজ তো ছোট্টদের জন্য বিশেষ দিন, তাদের কথা গল্পের মাঝে মাঝে মাঝেই সুরে সুরে আসুক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের গলায় গানটি আমরা যে শিশু অতি। আমাদের সকলের মধ্যেই রয়েছে ছোট্ট একটা শিশু, কিন্তু আমাদের এই বড়দের শিশুদের চেয়েও আজ বলবো সেই শিশুদের কথা। আজকের গল্পের নাম দিয়েছি ছোট্ট হাতের বড় স্বপ্ন। শিশু শ্রমের বিরুদ্ধে এক হৃদয় ছোঁয়া গল্প এই ছোট্ট হাতের বড় স্বপ্ন। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি, চারিদিকে আধো আলো আধো অন্ধকার। শহরের বড় বড় ফ্ল্যাট বাড়িগুলোতে সবাই তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু 12 বছরের ছোট্ট রাহুলের ঘুম ভেঙে গেছে অনেক আগেই। চোখ খুলেই সে মাটির মেঝেতে বসে পড়ে, পাশে তার অসুস্থ মা, খুব কাশছেন। রাহুল বলে, মা জল দেব? মা কষ্ট করে মাথা নাড়লেন। রাহুল কলসি থেকে এক গ্লাস জল এনে মায়ের হাতে দিল, তারপর চুপচাপ একটা পুরনো শার্ট গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ল ঘরের বাইরে। আজও তাকে যেতে হবে সেই চায়ের দোকানে যেখানে সে গত 3 বছর ধরে কাজ করছে, আর সামান্য কিছু যা প্রাপ্তি তাতেই চলে তাদের তিনজনের সংসার।

আরো অনেকের মতোই দারিদ্র্যের অভিশাপে রাহুলদের পরিবারও ছিল অভিশপ্ত। কেন বলছি সে কথা গল্পেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ক্যালকাটা উৎকয়ের পরিবেশনায় শুনছিলাম ছোট শিশু মরা। বলছিলাম আজকে রাহুলের গল্প, ছোট্ট শিশু আর তার যে দুঃখের জীবন, তার যে সংগ্রামের জীবন, তাই নিয়েই বলছি আজকের গল্প। কারণ আজ শিশু শ্রম বিরোধী দিবস, আর তাই যত ছোট শিশুরা আছে তাদের নিয়ে আরও একবার ভাববার দিন আজকের এই বিশেষ দিন। রাহুলের বাবা ছিলেন একজন রিকশা চালক, সৎ পরিশ্রমী মানুষ। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি ট্র্যাকের ধাক্কায় তিনি মারা যান, আর সেই মুহূর্তেই যেন রাহুলের শৈশবটাও শেষ হয়ে গেল। বাড়িতে ছিল মা আর ছোট্ট বোন রিমি। ক্রমে তিনজনের খাবার জোটানোই কঠিন হয়ে উঠল। তখন স্কুলের বই খাতা বিলাসিতা, সব বিলাসিতা। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় রাহুলকে স্কুল ছাড়তে হয়েছিল। যেদিন শেষবারও স্কুলে গিয়েছিল সেদিন ও তার বাংলা বইটা বুকের সঙ্গে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন, কিরে রাহুল, কাঁদছিস কেন? সে উত্তর দিতে পারেনি। সে বলতে পারেনি যে তার স্কুল থেকে এই বিদায় নেওয়া হয়তো চিরদিনের। এরপর সংসার চালাতে, তিনটে পেট চালাতে শুরু হলো রাহুলের চায়ের দোকানের জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। আর আজ আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবসে আমরা শুনছি রাহুলের জীবনের গল্প। এরকম অসংখ্য রাহুল আমাদের চারদিকে ছড়িয়ে আছে, প্রতিদিন তাদের কথা ভাবা উচিত, কিন্তু আজকের দিনটি বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশু শ্রমিকদের নিয়ে ভাববার দিন। তাদের যেন এই জীবনটার বদলে একটা সুন্দর জীবন পাওয়া হয়, সে কথাই ভাবার এবং আমাদের যার পক্ষে যতটুকুনি সম্ভব করবার দিন।

চলে যাই গল্পে ঘড়ি এগোচ্ছে। সকাল 5টা থেকে রাত 10টা, এই ছিল রাহুলের কাজের সময়। কখনো কাপ ধোয়া, কখনো টেবিল পরিষ্কার করা, কখনো গ্রাহকদের চা পৌঁছে দেওয়া, এইভাবেই কেটে যেত রাহুলের সারাটা দিন। দোকানের মালিক মদনবাবু খুব খারাপ মানুষ ছিলেন না, কিন্তু ব্যবসার চাপে তিনি কখনো ভাবেননি যে এই ছোট্ট ছেলেটারও এখন খেলাধুলা করার বয়স। একদিন একজন গ্রাহক মজা করে ওকে বললেন, কিরে বড় হয়ে কি হবি? রাহুল একটু হেসে বলে, স্কুলে পড়তে চাই। লোকটি হো হো করে হেসে উঠল, তুই স্কুলে? বললেন, কেন রে, ওটা আবার আরেকটা পেশা নাকি? সবাই হাসল তার কথা শুনে। না, রাহুল হাসল না, কারণ সে জানত পড়াশুনো তার কাছে স্বপ্ন নয়, প্রয়োজন। আসলে রাহুলের মনের ওই যে স্বপ্ন পড়াশুনো করবে, এটা আরোই বাঁচিয়ে রেখেছিল তার দোকানের পাশেই একটা ছোট্ট স্কুল ছিল। সেই স্কুলের ঘণ্টা প্রতিদিন রাহুলকে স্বপ্ন দেখাতো সে নিশ্চয়ই একদিন পড়াশুনো শিখতে পারবে। আসলে দোকানের পাশেই ছিল একটা প্রাথমিক বিদ্যালয়, প্রতিদিন সকালে ঘণ্টা বাজলেই রাহুল কাজ থামিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকত। বাচ্চারা ইউনিফর্ম পরে স্কুলে ঢুকছে, তাদের কাঁধে ব্যাগ, হাতে বই, মুখে হাসি। রাহুলের মনে হতো ওদের জায়গায় যদি ও থাকত। একদিন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ক্লাস চলছে। হঠাৎ একজন শিক্ষিকা তাকে ডাকলেন, কাছে ডেকে বললেন, তুমি কি এখানে পড়ো? ও বলল, না ম্যাডাম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? রাহুল মাথা নিচু করে বলল, আমার খুব ভালো লাগে ম্যাডাম। শিক্ষিকা অবাক হয়ে তাকিয়ে রইলেন ওর দিকে। শিক্ষিকার নাম মেঘনা সেন। সেদিনের পর থেকে প্রায় তিনি রাহুলকে ডেকে ওর সঙ্গে কথা বলতেন। জানলেন ওর জীবনের গল্প, জানলেন কিভাবে দারিদ্র ওকে স্কুল থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আর এই মেঘনা ম্যাডামের উদ্যোগেই রাহুলের জীবনটা একদম বদলে গেল। কিভাবে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের গলায় হীরে মানিক এই ছবির গান। সত্যি তাই, কবিকারের সিনেমা কিন্তু আজও যেন মনে হয় একই রকম আমাদের কাছে ভালো লাগার ছবি এটা। যাই হোক, 5:31 হয়ে গিয়েছে, চটপট গল্পটার শেষের দিকে যেতে হবে। এই মেঘনা ম্যাডামের উদ্যোগেই রাহুলের জীবন বদলে গেল। একদিন বললেন যে, তুমি আবার পড়তে চাও রাহুল? ওর তো চোখটা ঝকঝক করে জ্বলে উঠল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চাই, খুব চাই। বেশ, তাহলে তুমি পড়বে। কিন্তু ম্যাডাম, সংসার চলবে কি করে, আমার মা বোন? তখন উনি বললেন, চিন্তা করো না, সেটারও ব্যবস্থা হবে। রাহুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এতদিন কেউ তার স্বপ্নের কথা শুনতেই চায়নি, আর এই মানুষটি সেই স্বপ্নকে সত্যি করার কথা বললেন, এ তো অভাবনীয়। শুরু হলো নতুন এক সংগ্রাম রাহুলের। মেঘনা ম্যাডাম স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে দিলেন, তারাই রাহুলের পরিবারকে আর্থিক সহায়তা দিতে শুরু করল, আর নতুন করে স্কুল জীবন শুরু হলো রাহুলের আর ওর বোনের। চায়ের দোকানের মালিক মদনবাবুকেও বোঝানো হলো। প্রথমে তিনি রাজি হননি, বললেন যে, না, ও না থাকলে দোকানে কাজ সামলাবো কী করে? তখন মেঘনা ম্যাডাম বললেন, আজ আপনি একজন শিশুর শ্রমও কিনছেন, কিন্তু